আকাশবাণী শিলিগুড়ি, আজ বৃহস্পতিবার, শকাব্দ পয়লা শ্রাবণ 1948, বঙ্গাব্দ 6ই শ্রাবণ 1433 এবং খ্রিস্টাব্দ 23শে জুলাই 2026। ঘড়িতে এখন সময় সকাল 5:59। শুরু হল আজকের অধিবেশন।

এতক্ষণ শুনলেন বন্দনা, শিল্পী হৈমন্তী শুক্লা। এখন কৃষক ভাইদের জন্য কৃষি পরামর্শ ও আবহাওয়ার পূর্বাভাস। আবহাওয়ার পূর্বাভাসের ক্ষেত্রে কৃষক ভাইদের জানানো হচ্ছে, আজ মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বাতাসের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 থেকে 34 ডিগ্রি সেন্টিগ্রেড, সর্বনিম্ন 25 থেকে 26 ডিগ্রি সেন্টিগ্রেড, বায়ুর গতিবেগ থাকবে ঘণ্টায় 4 থেকে 6 কিলোমিটার। যদি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয় তাহলে নিরাপদ আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। এবারে আসি কৃষি পরামর্শে। কৃষি পরামর্শের ক্ষেত্রে আমন ধান চাষের এখন বীজতলা ও জমি তৈরি ও রোপণের সময়। এই সময় রোগ পোকার আক্রমণ হয় এবং বিশেষত দেখা যায় ক্যালসিয়ামের ভীষণ অভাব হচ্ছে। আমন ধান রোপণের জন্য মূল জমিটি তৈরি করা শুরু করতে হবে এবং ভালোভাবে সমান করতে হবে, যাতে জল ও সার সমানভাবে বণ্টন হয়। ভালোভাবে পচানো গোবর সার 1 টন প্রতি বিঘা জমিতে প্রয়োগ করতে হবে। 21 দিনের মাথায় রোপণ করার উপযুক্ত হয়ে যাবে সেই জমি। যেসব চারা রোপণের জন্য উপযুক্ত হয়ে গেছে তা জমিতে তাড়াতাড়ি রোপণ করে ফেলতে হবে। উদ্যান বিভাগের ক্ষেত্রে এখন যে পরামর্শ রয়েছে সেটি হলো, বেগুন চাষের ক্ষেত্রে এখন ফল ও পাতা পচে যাওয়ার এক সম্ভাবনা থাকে এবং সেচ না দেওয়ার পরামর্শই এই সময় দেওয়া হয়। এছাড়া পরিণত বেগুন তুলে ফেলতে হবে, আর আকাশ পরিষ্কার থাকলে অবশ্যই কীটনাশক স্প্রে করতে হবে। বৃষ্টি চলাকালীন কীটনাশক স্প্রে করার কোনো প্রয়োজন নেই। আর ফুল আসার সময় নিচের দিকের পাতায় খয়েরি রঙের দাগ দেখা যায়, ফলে গায়ে কালো কালো দাগ হয়ে যায়। এই কারণে এই সমস্ত ফল তুলে পুড়িয়ে ফেলতে হবে এবং অবশ্যই লক্ষ্য রাখতে হবে সেই পাতাগুলিও যাতে ছেঁটে দেওয়া যায়। এই ছিল কৃষি পরামর্শ। এখন শুনবেন চাষবাসের টুকিটাকি।

0: চাষবাসের টুকিটাকি অনুষ্ঠানে আজকের বিষয় আতুর পুকুরে ডিম পোনার চাষ এর প্রথম পর্ব। বলছেন ডক্টর দেবাশিস শেখর, সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট, ফিশারি সায়েন্স, কৃষি বিজ্ঞান কেন্দ্র, উত্তর দিনাজপুর, চোপড়া।
1: আতুর পুকুরে ডিম পোনার চাষ, এটা একটা স্বল্পকালীন মাছ চাষ যার স্থায়িত্বকাল মোটামুটি 15-20 দিন। এটি গ্রামীণ যুবক যুবতীদের জন্য বা বর্তমানে যে সমস্ত সেলফ হেল্প গ্রুপ রয়েছে তাদের জন্য এটা খুব কার্যকরী একটা চাষ পদ্ধতি, কারণ এটা খুব স্বল্প পরিসর জায়গায় স্বল্প সময়ের মধ্যে এই চাষ করা সম্ভব হয়। এই চাষের জন্য খুব বড় পুকুরের দরকার হয় না। সাধারণত আমরা 10 কাঠা থেকে 1 বিঘা সাইজের যে সমস্ত অগভীর পুকুর রয়েছে সেই

0: সমস্ত অগভীর পুকুরগুলোকে আমরা ডিম্পোনা চাষের আওতায় আনতে পারি। এবং যেহেতু এটা খুব একটা পরিশ্রমের চাষ নয়, সেই জন্য শিল্পেল গ্রুপের যে সমস্ত মহিলারা রয়েছেন তাদের পক্ষেও এটা কিন্তু খুব কার্যকরী একটা দিক, যে তারাও ভবিষ্যতে বা বর্তমানে যে কোনো সময় হোক না কেন এই আঁতুর পুকুরে ডিম্পোনার চাষটাকে তাদের দলের একটা ভেঞ্চার হিসেবে কাজে লাগাতে পারেন। তো এই আঁতুর পুকুরে ডিম্পোনা চাষের ক্ষেত্রে অবশ্যই করণীয় যে সমস্ত স্টেপগুলো রয়েছে তাদের মধ্যে প্রথম হচ্ছে পুকুর নির্বাচন। কী ধরনের পুকুরকে আমি বেছে নেব? সাধারণত ছোটো সাইজের পুকুর, অগভীর পুকুর এবং সিজনাল পুকুর। সিজনাল পুকুর বলতে যে সমস্ত পুকুরগুলি বছরের একটা নির্দিষ্ট সময়ে বিশেষ করে গ্রীষ্মকালে পুরোপুরি শুকিয়ে যায়, সেই ধরনের পুকুরগুলোকে আমরা এই ডিম্পোনা চাষের আওতায় নিয়ে আসবো। এরপরের স্টেপ হচ্ছে পুকুরটিকে ভালো করে পরিষ্কার করা। পুকুরের চারপাশে যে সমস্ত আগাছা রয়েছে সেই আগাছাগুলোকে দূর করতে হবে, কারণ মনে রাখতে হবে যে এটা হচ্ছে আমি যে পুকুরটা করতে যাচ্ছি সেখানে আমি ডিম্পোনা চাষ করতে যাচ্ছি, এবং আমরা এটাকে আবার আঁতুর পুকুরও বলছি, কারণ আমাদের অতীতে যখন হাসপাতালের প্রচলন খুব একটা বেশি ছিল না, তখন যখন আঁতুর ঘর যেটা করা হতো সেটাকে যেমন পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হতো, এক্ষেত্রেও কিন্তু এই পুকুরটিকেও কিন্তু সেইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা দরকার। কারণ আমরা ডিম্পোনা বলতে কি বুঝি না, ডিম্পোনা হচ্ছে মাছের প্রণীত প্রজননের মাধ্যমে যে ডিম উৎপন্ন হয় সেই ডিমটাকে হ্যাচ আউট করিয়ে যে সদ্যজাত মাছের পোনা উৎপন্ন হলো সেটাকে আমরা বলি ডিম্পোনা।
1: এতক্ষণ শুনলেন চাষবাসের টুকিটাকি, এখন আরোগ্য।
2: আকাশবাণী শিলিগুড়ি।

0: আজকের আরোগ্য অনুষ্ঠানের বিষয় শিশুর মানসিক বিকাশ ও মা বাবার দায়িত্ব, বলছেন ডাক্তার হেমা রায়।
1: একটি শিশু মাতৃগর্ভবতী ভূমিষ্ঠ হবার পর থেকে বড় হওয়া পর্যন্ত সে শিখতে থাকে কিভাবে তার পারিপার্শ্বিক জগতের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে হয়। এই মানিয়ে নেওয়া থেকেই গড়ে উঠবে তার সম্পূর্ণ মানসিক গঠন ও ব্যক্তিত্ব। আজকে আলোচনায় শিশুর বয়স জন্মানোর পর থেকে 4 সপ্তাহ থেকে 6 বছর বয়স পর্যন্ত শিশুর দৈহিক বৃদ্ধির সঙ্গে সঙ্গে তার স্নায়বিক ও মানসিক বৃদ্ধিকে বিভিন্ন পর্যায়ে ভাগ করে এবং প্রতি পর্যায়ে মা বাবার ভূমিকা কী তা বলা হলো। জন্মানোর সময় প্রথম 4 সপ্তাহ, এই সময় শিশুর মধ্যে বিভিন্ন রিফ্লেক্স যেমন আঙুল মুঠো করা, মুখে কিছু ধরলেই চিস্তে থাকা, পায়ের পাতায় উত্তেজনা দিলে পায়ের আঙুল ছড়িয়ে পড়া, এগুলি দেখা যায়। একটু একটু করে মানুষের কণ্ঠস্বর চিনতে পারে, মিষ্টি এবং টক স্বাদ বুঝতে পারে, সামনের 8 ইঞ্চির মতো দূরত্বে স্থির বস্তুকে দেখতে পায়। এইসব স্নায়ুবিক বৃদ্ধির সাথে তার মধ্যে ব্যবহারিক চাঞ্চল্য জন্মাতে দেখা যায়। নিজের মানুষে হাসছে, মায়ের মুখ চোখের সঙ্গে যেন কিছুটা পরিচিতি হচ্ছে। 4 সপ্তাহ থেকে 28 সপ্তাহ, এই সময় ধীরে ধীরে ঘাড় শক্ত হওয়া থেকে মাথা তোলার চেষ্টা, হাত মুঠি করা, দৃষ্টি স্থির হওয়া থেকে চোখের অ্যাকোমোডেশন তৈরি হওয়া, চলমান বস্তুকে দৃষ্টি দিয়ে অনুসরণ করতে পারা, এসব বৃদ্ধির সঙ্গে সঙ্গে দেখা যায় যে মায়ের সঙ্গে সম্পর্ক হচ্ছে আরো ঘনিষ্ঠ। বহির জগতের উত্তেজনায় হাসতে পারে এবং অতর্কিত কোনো পরিস্থিতি সম্পর্কে সতর্ক হয়ে ওঠে। 28 থেকে 52 সপ্তাহ, শিশু ক্রমশ বস্তু শেখা থেকে হামাগুদ্রি শেখে, ক্রমশ কেন্দ্রস্থলে দুটি বস্তুর মধ্যে পার্থক্য করতে শেখে, নিজের প্রতিবিম্ব দেখলে ধরতে যায়, মায়ের শব্দ কাজকে অনুকরণ করতে পারে, বাইরে বিভিন্ন হাসির শব্দকে অনুকরণ বা নিজে তার মধ্যে অংশগ্রহণ করতে পারে। ক্রমশ তার মধ্যে মায়ের থেকে বিচ্ছিন্ন হওয়ার ভয় বা সেপারেশন অ্যাংজাইটি জন্মাতে থাকে। উপরের এইসব স্তরে দেখা যায় যে কোনো বস্তু মুখে দেওয়ার মধ্যে তার সন্তুষ্টি, সে হয় কামড়ায় নয় চিস্তে থাকে, না করতে দিলেই রেগে যায়, একে ওরাল ফেস বলা হয়। এই স্তরে দেখা যায় শিশুর মায়ের সাথে ঘনিষ্ঠতার মাধ্যমেই তার মধ্যে গড়ে উঠছে এক বিশেষ ধরনের আস্থা ও বিশ্বস্ততা যা মানসিক গঠনের জন্য অপরিহার্য। অন্যথায় তার মনের মধ্যে জানাবে নিরাপত্তা বোধের অভাব এবং মানসিক বিকাশও হবে প্রচণ্ডভাবে ব্যাহত। 1 থেকে 3 বছর বয়স পর্যন্ত এই সময় ধীরে ধীরে হাঁটতে শেখা, কথা বলতে শেখা, ঘনক দিলে সাজাবার চেষ্টা করা, ক্রমশ বলকে পা দিয়ে ছোড়া, সিঁড়ি দিয়ে ওঠা নামা, এসব শেখার সাথে সাথে তার ব্যবহার আরও উন্নত হয়ে ওঠে। ক্রমশ নিজের নামের সঙ্গে কিছুটা পরিচিতি হয়, মাঝে মাঝে তার মাকে ভালোবাসার সাথে সাথে প্রতিবাদ করতে শেখে, মায়ের থেকে বিচ্ছিন্নতার সংকট কমতে থাকে। এই পর্যায়ে লক্ষ্য করা যায় শিশুর পায়ের দাদার সংলগ্ন স্থানের প্রতি বিশেষ আগ্রহ থাকে। এই সময়ের মধ্যে সে আয়ত্ত করে ঐচ্ছিক সংযম বা ভলেন্টারি কন্ট্রোল অ্যাট সেন্টার, মলমূত্র ত্যাগের উপর তার সংযম তৈরি হয়। এই সময় তার পেশীর সমর্থন উঠতে শুরু করে। এই পর্যায়ে শিশুর মধ্যে

0: সন্দেহটা দেখা যায়, লজ্জা বোধও তৈরি হয়। মাঝে মাঝে তার নিজের সম্বন্ধে সন্দেহ তৈরি হতে পারে, যদি বিশেষ করে তার মা বাবা তার মলমূত্র ত্যাগ ইত্যাদি নিয়ে সমালোচনা করে। এই পর্যায়ে মায়ের সঙ্গে ঘনিষ্ঠতা ছাড়াও বাবার সঙ্গে সে অনেকটা পরিচিত হতে শুরু করে। মা বাবা দুজনেই যদি অত্যন্ত আগ্রহ ও ভালোবাসা নিয়ে শিশুর স্বনির্ভর হয়ে ওঠার চেষ্টাকে উৎসাহ দেয়, তবেই সে খুব মসৃণভাবে সে স্তর কাটিয়ে উঠে পরবর্তী পর্যায়ে বিকাশের জন্য তৈরি হতে পারে, নতুবা তার বিকাশ হবে ব্যাহত। 3 থেকে 6 বছর বয়স পর্যন্ত এই সময় ধীরে ধীরে শিশু সাবালক হয়ে ওঠে, গুনতে শেখে, দাঁত মাজতে শেখে। এছাড়া মলমূত্র ত্যাগের উপর সংযম সম্পূর্ণভাবে আয়ত্ত করা, প্রতিযোগিতামূলক খেলাতে অংশগ্রহণ করার সাথে সাথে দেখা যায় যে মানসিকভাবে তার আগ্রহ কেন্দ্রীভূত হয়েছে যৌনাঙ্গের উপর। যৌনাঙ্গ হারাবার একটা ভয়ও দেখা যায়, যাকে বলা হয় ক্যাস্টেশন ফিয়ার। আরও দেখা যায় বিপরীত লিঙ্গধ্বনির প্রতি তার আকর্ষণ এবং সমলিঙ্গধ্বনির থেকে আলাদা হওয়ার ইচ্ছা। এই পর্যায়কে ফ্যালিপিডিপাল ফেজ বলা হয়। স্বনির্ভরতার সঙ্গে সঙ্গে শিশু সমাজের মধ্যে তার নিজের কী অবস্থানটা জানতে হয় আগ্রহী, একে বলা হয় সোশ্যাল আইডেন্টিফিকেশন রোল। এই সময় সে চেষ্টা করে নিজের আদর্শ খুঁজে নিতে, ক্রমশ তার মধ্যে বিবেক চেতনা উন্মেষ হয়, বুঝতে শিখে যে সে এই সমাজেরই একজন। এই যে মানসিক বৃদ্ধি, তার প্রতি পর্যায়ে কিন্তু প্রয়োজন শিশুর প্রতি ভালোবাসা ও সহযোগিতা, বই জগৎ বিশেষ করে মা বাবার দিক থেকে।
1: শুনলেন আরোগ্য, এখন ভাবাইয়া সঙ্গীত, শিল্পী বাসন্তী সিংহ।

শুনলেন ভাওয়াইয়া সঙ্গীত, শিল্পী বাসন্তী সিংহ। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সাশা ঘোষাল।

0: এতক্ষণ শুনছিলেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী শাশা ঘোষাল, এখন প্রত্যুষা।
1: সুপ্রভাত। ভারতীয় পণ্ডিত ও জাতীয়তাবাদী নেতা বাল গঙ্গাধর তিলকের জন্ম মহারাষ্ট্রের রত্নগিরিতে চিৎপাবন ব্রাহ্মণ পরিবারে। তাঁর বয়স যখন মাত্র ১৬ বছর তখন তিনি পিতৃহারা হন। অত্যন্ত মেধাবী হওয়ায় তাঁর পড়াশোনা থেমে যায়নি। পুনে বিশ্ববিদ্যালয়ের অধীনে তিনি স্নাতক হন। তিনি পাশ্চাত্য শিক্ষার ঘোর বিরোধী ছিলেন। তিনি তাঁর সতীর্থদের নিয়ে ডেকান এডুকেশন সোসাইটি গঠন করেন। এই সোসাইটির মূল উদ্দেশ্য ছিল ভারতীয় শিক্ষা সংস্কৃতির প্রতি যুব সমাজের দৃষ্টি আকর্ষণ করা। তিনি ফার্গুমান কলেজে অঙ্কের শিক্ষক ছিলেন। ১৮৯০ সালে তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগদান করেন। তাঁরই সম্পাদনায় দুটি সাপ্তাহিক সংবাদপত্র প্রকাশিত হতো, মারাঠি সাপ্তাহিক কেশরী এবং ইংরেজি ভাষায় মারাঠি। দুটি পত্রিকাই ভীষণ জনপ্রিয় হয়। তিনি এই পত্রিকায় লেখনের মধ্যে দিয়ে ভারতীয়দের ব্রিটিশ বিদ্বেষী করে তুলছেন। এই অপরাধে তাঁকে ১.৫ বছর কারারুদ্ধ করে রাখা হয়। জেল থেকে মুক্ত হয়ে তিনি স্বদেশি আন্দোলন গড়ে তোলেন। তিনি স্বদেশি বাজার প্রতিষ্ঠা করেন। তিনি বলেন, স্বরাজ আমার জন্মগত অধিকার। তিনি জাতীয়তাবাদী নেতা হিসেবে খুব জনপ্রিয় ছিলেন। তাঁকে লোকমান্য উপাধিতে ভূষিত করা হয়। আজ লোকমান্য বাল গঙ্গাধর তিলকের পূর্ণ জন্মদিনে প্রত্যুষা জানায় আনত শ্রদ্ধা। উত্তরবঙ্গে লোকসংস্কৃতি চর্চার জনক চারুচন্দ্র সান্যাল পাবনা জেলায় জন্মগ্রহণ করেন ১৮৯৭ সালের আজকের দিনেই। খ্যাতনামা চিকিৎসক, রাজনীতিজ্ঞ, সমাজবিজ্ঞানী ও লোকসংস্কৃতিবিদ হিসেবেই তিনি সমধিক পরিচিত। বিশ্বের ক্ষুদ্রতম জনগোষ্ঠী টোটো উপজাতির সঙ্গে তিনি বিশ্ববাসীর পরিচয় করান। গান্ধীজির আইন অমান্য আন্দোলন ও ভারত ছাড়ো আন্দোলনে তিনি সক্রিয় ভূমিকা গ্রহণ করে কারারুদ্ধ হন। ডাক্তারি পড়াকালীন চিকিৎসা বিষয়ে তাঁর লেখা কালা জ্বর চিকিৎসায় কুইনাইনের প্রয়োগ, ইন্টারভেনাস আয়োডিন ইন সেপটিক ফিভার, বেঙ্গল ডায়েটারি প্রভৃতি প্রবন্ধ চিকিৎসাশাস্ত্রে বেশ উপজীব্য ছিল। আজ চারুচন্দ্র সান্যালের পূর্ণ জন্মদিন। ১৯২১ সালের ডিসেম্বর মাস, মোহনদাস করমচাঁদ গান্ধী অসহযোগ আন্দোলনে ডাক দিয়েছেন। ১৫ বছরের একটি কিশোর সেই

আন্দোলনে যোগ দিল, ফলস্বরূপ গ্রেপ্তারও হল। ম্যাজিস্ট্রেটের সামনে তাঁকে দাঁড় করানো হলো। ম্যাজিস্ট্রেট তাঁর পরিচয় জিজ্ঞাসা করলে ছেলেটি বলল, তার নাম আজাদ, বাবার নাম স্বতন্ত্রতা, বাসস্থান জেল। সেই দিন থেকে ভারত মাকে ইংরেজদের শৃঙ্খল থেকে মুক্ত করার অঙ্গীকার করল কিশোর চন্দ্রশেখর আজাদ। যে কোনো মূল্যে ভারতকে স্বাধীন করতেই হবে, এই ছিল তাঁর পণ। যার বহিঃপ্রকাশ ১৯২৫ সালের কাকরি ট্রেন ডাকাতি, ১৯২৬ ভাইসরয়ের ট্রেন উড়িয়ে দেওয়ার ষড়যন্ত্র, অ্যাসেম্বলি বোমার ঘটনা, দ্বিতীয় লাহোর ষড়যন্ত্র প্রভৃতি। বৈপ্লবিক কার্যকলাপে যুক্ত থাকার জন্য ব্রিটিশ রাজশক্তি চন্দ্রশেখর আজাদের মাথার দাম ধার্য করেন তৎকালীন ৩০,০০০ টাকা। আজ চন্দ্রশেখর আজাদের পূর্ণ জন্মদিন। আজ জাতীয় সম্প্রচার দিবস বা ন্যাশনাল ব্রডকাস্টিং ডে। পরাধীন ব্রিটিশ ভারতে রেডিও সম্প্রচার শুরু হয়েছিল ১৯২৭ সালে আজকের দিনে। সম্প্রচার সহায়তায় ছিলেন তৎকালীন বোম্বাইয়ের রেডিও ক্লাব সহ অন্যান্য রেডিও ক্লাব। তার আগে ১৯২৬ সালে তৎকালীন ব্রিটিশ সরকারের একটি চুক্তির বদান্যতায় ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি দুটি বেতার কেন্দ্র পরিচালনার দায়িত্ব পায়, একটি বোম্বাই বেতার কেন্দ্র এবং অপরটি কলকাতা বেতার কেন্দ্র। সাধারণ জনগণকে তথ্য, শিক্ষা, বিনোদনমূলক অনুষ্ঠান প্রচারের জন্য আকাশবাণী বেতার কেন্দ্র নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছে। ১৯২৭ সালের ২৩শে জুলাই অর্থাৎ আজকের দিন থেকেই বোম্বাই বেতার কেন্দ্রের পথ চলার মধ্যে দিয়ে ভারতে বেতার সম্প্রচার শুরু। তাই আজকের দিনটি পালিত হচ্ছে জাতীয় সম্প্রচার দিবস বা ন্যাশনাল ব্রডকাস্টিং ডে বা ইন্ডিয়ান ব্রডকাস্টিং ডে হিসেবে। আকাশবাণীর মূল মন্ত্র বহুজনহিতায় বহুজনসুখায়। আজ জাতীয় সম্প্রচার দিবস। এবারে জুলাই মাসের বিষয়ে আপনাদের ভাবনার মধ্যে দিয়ে আমাদের পরবর্তী সময়টুকু এগিয়ে চলা। হাত বাড়ালেই বন্ধু এই বিষয়টিকে নিয়ে ভাবনাকে লিখে পাঠিয়েছেন মৌমিতা দত্ত আশ্রমপাড়া আঙ্গারকাটা পাডুডুবি কোচবিহার থেকে। লিখছেন প্রিয় প্রত্যুষা, প্রতিটি নতুন সকাল আমাদের জীবনে নিয়ে আসে নতুন আশা, নতুন স্বপ্ন এবং মানুষকে ভালোবাসার নতুন সুযোগ। জীবনে চলার পথে সুখ দুঃখ, সাফল্য ও ব্যর্থতা সব কিছুর মাঝেই একজন প্রকৃত বন্ধু আমাদের সবচেয়ে বড় শক্তি হয়ে পাশে দাঁড়ায়। তাই তো বলা হয় হাত বাড়ালেই বন্ধু। বর্তমানে ব্যস্ত জীবনে আমরা কাজ, পড়াশোনা আর প্রযুক্তির ভিড়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে অনেক সময় কাছের মানুষদের জন্য সময় বের করতে পারি না। সামাজিক মাধ্যমে শত শত পরিচিত মানুষ থাকলেও মনের কথা বলার মতো একজন সত্যিকারের বন্ধু যেন ক্রমেই বিরল হয়ে উঠেছে। অথচ একটি আন্তরিক কথোপকথন, একটু খোঁজখবর নেওয়া কিংবা একটি আশ্বাসের হাত কারো জীবনে নতুন করে বাঁচার সাহস যোগাতে পারে। তাই তো বিখ্যাত লেখক হেলেন কেলার বলেছিলেন, আলোর পথে একা চলার চেয়ে অন্ধকারে বন্ধুর সঙ্গে চলা অনেক বেশি মূল্যবান। আর রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের শিখিয়েছেন, মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ। এই বিশ্বাস, ভালোবাসা ও সহমর্মিতার ভিত্তিতেই গড়ে ওঠে প্রকৃত বন্ধুত্ব। মোবাইল ফোন আমাদের জীবনে অপরিহার্য অংশ হলেও বাস্তব সম্পর্কের কোনো বিকল্প হতে পারে না। তাই আসুন প্রতিদিন কিছুটা সময় পরিবারের সঙ্গে কাটাই, বন্ধুদের খোঁজ নিই, একাকী মানুষদের পাশে দাঁড়াই। হয়তো আমাদের একটি হাসি ও একটি বাড়িয়ে দেওয়া হাতই কারো জীবনে আশার আলো হয়ে উঠতে পারে। আসুন এই সুন্দর প্রভাতে আমরা প্রতিজ্ঞা করি, মানুষের পাশে থাকব, সম্পর্কের বন্ধনকে আরও দৃঢ় করব। কারণ সত্যিকারের বন্ধুত্বই মানুষকে মানুষ করে তোলে, আর ভালোবাসার শুরু হয় একটি আন্তরিক হাত বাড়িয়ে দেওয়ার মধ্যে দিয়েই। নমস্কার আন্তে, মৌমিতা দত্ত আশ্রমপাড়া আঙ্গারকাটা পারুডুবি জেলা কোচবিহার। কোচবিহার থেকে আমরা এখন হরিণঘাটায়। লিখছেন শুভশ্রী।

আবার বরের সঙ্গে ঝগড়া করেছিস না অন্য কিছু? আমি একগাল হেসে সবটা বলে গেলাম। তারপর মা তার বিচার বুদ্ধি যুক্তি তর্ক দিয়ে কত সহজেই মজা মজা করে বুঝিয়ে দিল জীবনে চলতে গেলে কতই না মন খারাপ আসে। একসাথে চলতে গেলে সব কিছু গায়ে মাখলে চলে না, বরং নিজেকে বদলাতে হয়। ব্যাস ওই একটা ফোনের দূরত্ব বই কি! তাছাড়া দূরে থাকলেও যখনই জীবনে বিপদে পড়েছি হাত বাড়ালেই মাকে পেয়েছি, তাই মার মতো পরম বন্ধু আমার আর কেউ নেই। লিখেছেন শুভশ্রী মুখোপাধ্যায়, N81 নাকপাড়া, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়, হরিণঘাটা থেকে। আমরা আবার ফিরে আসলাম কোচবিহার জেলায়। খাগড়াবাড়ির থেকে লিখছেন মৃণাল কার্জি, প্রিয় প্রত্যুষা, সৃষ্টিকর্তা জগতে কোটি কোটি মানুষ সৃষ্টি করেছেন। গড়ন, চিন্তাভাবনা, বিচার, বিবেকে প্রত্যেকেই স্বতন্ত্র। স্বতন্ত্রতা সত্ত্বেও অনেকের মধ্যে চলনে বলনে, কাজে কর্মে, কথাবার্তা, চাওয়া পাওয়া ও উদ্দেশ্যগতভাবে মিল খুঁজে পাওয়া যায়। অর্থাৎ তারা বিশেষ বন্ধনে আবদ্ধ হন, একেই বলে বন্ধুত্ব। চারিদিকে অগণিত বন্ধু আমাদের, হাত বাড়ালেই বন্ধু। নানাভাবে এই বন্ধুদের আমরা পরিচয় দিই। এক বাড়িতে থাকলে একই পরিবারের সদস্য, একই শ্রেণীতে পাঠ করলে সহপাঠী, একই বাসে ভ্রমণ করলে সহযাত্রী, একই দেশে থাকলে সহনাগরিক, এবং পৃথিবীর সকলেই আমরা একই গ্রহবাসী। বর্তমান সমাজ মাধ্যম যথা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ইত্যাদির দৌলতে আমাদের কাছে বসুধৈব কুটুম্বকম। এবার আসি, এত বন্ধুদের আমি কোথায় রাখি? আমাদের মন বা হৃদয় হল এক একটি বিমূর্ত পার্লামেন্ট, সেই সভাকক্ষে আসন সংখ্যা অসীম। তার একেবারে কেন্দ্রে থাকেন তিনি নিজেই, চারপাশের অসংখ্য সারিতে হৃদ্যতা অনুসারে কাছে বা দূরে বন্ধুরা বসেন। একজন মানুষ কোনো সভাকক্ষে সামনে বসতে পারেন, আবার কোনো সভায় পেছনেও থাকতে পারেন। এখানেই ঈশ্বর সৃষ্ট বৈচিত্র্যপূর্ণ মানুষের বৈচিত্র্যপূর্ণ বন্ধুত্বের প্রতিচ্ছবি ফুটে ওঠে। মানুষ ছাড়াও অন্যান্য জীব, জড় বা বিমূর্ত বস্তুও আমাদের বন্ধু হতে পারে। গরু, ছাগল, কুকুর, বেড়াল, হাতি, ঘোড়াও অনেকের কাছের বন্ধু। আবার কাজ পাগলের কাছে কাজই প্রিয় বন্ধু, বই পোকার কাছের বন্ধুই বই। নোবেলজয়ী মাদার টেরেসা ও পদ্মশ্রী করিমুল হকের কাছে বন্ধু দুস্থ মানুষ। নেতাজির বন্ধু দেশপ্রেম। এছাড়াও নাচ, গান, আবৃত্তি, অঙ্কন, ভ্রমণও আমাদের বন্ধু। পুরাণে শ্রীকৃষ্ণের বন্ধু সুদামা, ইতিহাসে সক্রেটিসের বন্ধু প্লেটো আমাদের সবার জানা। শেক্সপিয়ার বন্ধুকে বলেছেন সাবজেক্ট অফ ইমর্টালিটি। তাই হাত বাড়ালেই বন্ধু, বন্ধু বিনে কেহ সুখী হয় না। শুভেচ্ছান্তে মৃণাল কার্জি, খাগড়াবাড়ি, কোচবিহার। এবার জুলাই মাসের বিষয় নিয়ে আমাদের গন্তব্য পশ্চিম মেদিনীপুর জেলার মোহনপুরের বোড়াই গ্রামে। লিখছে বিনোদ পারিয়া, প্রিয় প্রত্যুষা, পা বাড়ালে যেমন পথ এগিয়ে আসে, হাত বাড়ালে তেমনি বন্ধু। তবে এগিয়ে আসা সব হাতে কিন্তু ভরসার হাত নয়, তাদের অনেকেই সুযোগ বুঝে আসে, প্রয়োজন পুরোলেই কেটে পড়ে। বন্ধুত্বের মুখ সে তাদের দিব্যি এঁটেও যায়। তাই বন্ধু নির্বাচনের সময় আমরা যেন সেই বাংলা প্রবাদের কথা অক্ষরে অক্ষরে মনে রাখি। সুসময়ে বন্ধু বটে অনেকেই হয়, অসময়ে হায় হায় কেউ কারু নয়। এত বকবকমের ভিড়ে কে যে আসল বন্ধু আর কে যে নকল, কে যে প্রকৃত ময়ূর আর কে যে ময়ূরপুচ্ছধারী দাঁড়কাক, খুঁজে নেওয়া সত্যিই মুশকিল। তবু একলা একা পথ চলার যে দায় অনেক, তাই ঝড়ের রাতে তাঁর অভিসারের জন্য আমাদের প্রতীক্ষার প্রহর গুনতেই হয় প্রত্যুষা। বন্ধু শব্দটির মধ্যে লুকিয়ে থাকে একরকম বাঁধনের জারিচুরি। এই বাঁধন মানে যতটা না বন্ধন তার চেয়ে বেশি বশে রাখা, নিঃশর্ত আত্মসমর্পণ যার অন্যতম প্রধান শর্ত। অনুভবী গীতিকার তাই লেখেন, আমাকে যে বাঁধবে ধরে এই হবে যার সাধন, সে কি অমনি হবে আমার কাছে পড়লে বাঁধা, সেই হবে মোর বাঁধন, সে কি অমনি হবে। সেই বন্ধুর হাতের স্পর্শ পাওয়ার জন্য শীতার্ত মানুষদের সূর্যালোকের অপেক্ষা করে

যেতে হয়, অহল্যাদের উৎকর্ণ হয়ে থাকতে হয় কমললোচনের পদধ্বনি শোনার, কারণ তাঁর হাত মানেই যে ছাদ এবং আকাশ, আশ্বাস ও প্রশ্রয় জড়িয়ে রাখা এবং তুলে ধরা, প্রিয় ও দেবতার মধ্যেকার তফাতটুকু ঘুচিয়ে দিয়ে তিনি এসে দাঁড়াবেনই তাঁর ভরসার দীর্ঘ হাত দুটো এগিয়ে ধরে। তাই যাপনের নিয়ম মেনে বন্ধু, তোমার বন্ধুতাই চাইছি শেষ পর্যন্ত। যদি বন্ধু হও, যদি বাড়াও হাত, যেন থামবে ঝড়, মুছে যাবে এই রাত, হাসি মুখ তুলে অভিমান ভুলে রাঙা সূর্য বলবে সুপ্রভাত। লিখেছেন বিনোদ পারিয়া, বোড়াই, মোহনপুর, পশ্চিম মেদিনীপুর থেকে। এবারে আমাদের গন্তব্য আবার কুচবিহার জেলায়। লিখছেন প্রবীর সরকার, সুভাষ পল্লী, আঙারকাটা, পারুরুবি থেকে। সুপ্রিয় প্রত্যুষা, বন্ধন থেকে এসেছে বন্ধু। বন্ধু নানা রকম হয়। একটি শিশু জন্ম হয়ে তার মাকে পায় বন্ধু হিসেবে। মায়ের কাছে সব বায়না, ঝড় বাদল দিনে বিদ্যুৎ চমকানোর শব্দে ভয়ে মায়ের আঁচল তলে নিরাপদ আশ্রয়, এটাও বন্ধুত্বের অটুট বন্ধন। আবার যখন একটু আধটু হাঁটতে শেখে, বাবাকে অবলম্বন করে এক পা দুই পা বাড়ানো, এটাও বাবাকে বন্ধু হিসেবে পাওয়া। সেই শিশু একটু বড় হলে যখন স্কুলে যাওয়া শুরু করে, তখন সহপাঠীরা হয়ে ওঠে বন্ধু। কবি ম্যাথর কবিতায় বলেছেন, কে বলে তোমারে বন্ধু অস্পৃশ্য অশুচি, সুচিতা ফিরিছে সদা তোমারই পিছনে, তুমি আছো গৃহবাসে তাই আছে রুচি, নহিলে মানুষ বুঝি ফিরে যেত বনে। সমাজে যারা ঘৃণার পাত্র, অবহেলিত, বঞ্চিত, তারা সকল অবজ্ঞাকে তোয়াক্কা না করে যেভাবে সমাজের সেবা করে চলেছে, সেই মানুষরাই তো প্রকৃত বন্ধু। হাত বাড়ালেই যে বন্ধু মেলে, তারা প্রত্যেকেই প্রকৃত বন্ধু নাও হতে পারে। এক শ্রেণীর বন্ধু নিজের স্বার্থ পূরণের জন্য বন্ধু সেজে বন্ধুর মুখোশ পরে পিছন থেকে ছুরি মারে। যারা প্রকৃত বন্ধু নীরবে নিভৃতে পাশে থাকে, দুর্দিনে সংকটে এমনকি শেষ শবযাত্রাতেও ছেড়ে যায় না, তারাই বন্ধুর উপযুক্ত। যেমন কৃষ্ণ ও অর্জুন, পাণ্ডবদের সব সময় পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। ভরা রাজসভায় দ্রৌপদীর বস্ত্র হরণের সময় শ্রীকৃষ্ণ পাণ্ডবদের পাশে থেকে দ্রৌপদীর সম্মান রক্ষা করেছেন, এটাই প্রকৃত বন্ধুর পরিচয়। লিখেছেন প্রবীর সরকার, সুভাষ পল্লী, আঙারকাটা, পারুডুবি, কোচবিহার থেকে। হাত বাড়ালেই বন্ধু বিষয়টিকে নিয়ে এবারে আমরা চলে যাব হাওড়া জেলার বেত্তাইতলাতে। লিখছেন গোপা বন্দ্যোপাধ্যায়। প্রিয় প্রত্যুষা, হাত বাড়ালেই বন্ধু সেই মানুষটি হয় যাকে বা যার দিকে হাত বাড়ানোর আগে বা মন বাড়ানোর আগে একবারও ভাবতে হবে না যে সে কি অবস্থায় আছে বা তার কাছে আমার সমস্যা সেই মুহূর্তে আদৌ গ্রহণযোগ্য কি না, বা সেই মুহূর্তে আমাকে সব রকম সাহায্য করবার মতো মানসিক বা শারীরিকভাবে সম্ভব হবে কি না। যদি এমন কোনো মানুষ আমাদের জীবনে থাকে যে কোনো সমস্যায়, বিপদে, চিন্তায়, এমনকি মন খারাপেও বা কোনো দিন যদি শিরশিরে বাতাস দিলেও এক কাপ চা খেতে ইচ্ছা হয়, তাহলেও তার কথাই মনে পড়ে, সেই হচ্ছে প্রকৃত বন্ধু। যদি এমন কেউ হাতের কাছে থাকে, তাহলে তো জীবনের অনেক সমস্যা আপনা থেকেই শেষ হয়ে যাবে। অন্তত মনের কোণে যদি এরকম বিশ্বাস থাকে যে যাই হোক না কেন, পৃথিবীর যে কোনো প্রান্তে, যে কোনো সময় বিপদ থেকে উদ্ধার আমি পাবই, তাহলে মনে হয় অনেক দুর্জয়কে জয় করে নিতে পারি। সত্যিকারের সাহায্য সবসময় যে পাবো তাই নয়, কিন্তু মনের কোণে ভরসাটুকু সবচেয়ে বড় সম্পদ। আর একরকম বন্ধু পাওয়া বা কারো এমন বন্ধু হওয়া দুই কিন্তু শ্রেষ্ঠ পাওনা। জীবনে বহুদিন পর্যন্ত অপেক্ষায় আছি তেমন কোনো মানুষের, এইরকম ভাবনাটুকু সেই দিন একটা মধুরেণু সমাপয়েত হয় যেদিন সত্যিই কোনো মানুষকে পেয়ে মনে হয় যে পারুক বা না পারুক এই নির্দ্বিধায় আমার সঙ্গে আছে। জীবনের সব ভার যেন এতেই নেমে যায়। প্রত্যেক দিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত চালিয়ে নিয়ে যাওয়াটা অনেকটা সহজ হয়ে যায়। লিখেছেন গোপা বন্দ্যোপাধ্যায়, বেত্তাইতলা, হাওড়া থেকে।

0: আজকের শেষ ভাবনা নিয়ে আমরা হুগলি জেলার খলিশানিতে অনন্তপুর গ্রামে, লিখছেন প্রশান্ত দাস। প্রিয় প্রত্যুষা, আমার জীবনে হাত বাড়ালেই বন্ধু এরকম অনেক মানুষকে পেয়েছি। কত নতুন জায়গায় গিয়ে অস্বাভাবিক পরিস্থিতিতে পড়ে অপ্রত্যাশিতভাবে কত মানুষের যে সহযোগিতা পেয়েছি তার হিসাব রাখতে পারিনি। তাই এই বিষয়ে লিখতে বসে সেই সমস্ত মানুষদের প্রতি রইলও আমার আন্তরিক শ্রদ্ধা। দীর্ঘ ২৬ বছরের কর্মজীবনে আমার যিনি সবচেয়ে কাছের সহকর্মী ছিলেন, তিনি আমার থেকে ১৯ বছরের বড় ছিলেন। কিন্তু যে কোনো সমস্যা, অসুবিধা বা আনন্দের খবর হলে তাঁর সাথে শেয়ার করতে আমার কোনো দ্বিধা কাজ করেনি। বিভিন্ন বিষয়ে দুজনের মতভেদ হয়েছে, কিন্তু তা কখনো ব্যক্তিগত বিদ্বেষের জায়গায় পৌঁছয়নি। তিনি মারা গেছেন আজ ৮ বছর হল, কিন্তু তাঁর শূন্যতা আজও অনুভব করি। বিজ্ঞান ক্লাব করতে গিয়ে একজন ইংরেজি শিক্ষকের সাথে এবং নানা সামাজিক কাজের সাথে যুক্ত পাড়ার এক দাদার সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক, রক্তের সম্পর্ক না হলেও তাঁরা নানাভাবে আমাকে জীবনের ঘাত প্রতিঘাতে সাহায্য করেছেন, পাশে দাঁড়িয়েছেন। আরেকজনকে খুব মনে পড়ে, তিনি হলেন মানিকদা। কলেজ স্ট্রিট থেকে বই এনে স্কুল কলেজের লাইব্রেরিতে এবং শিক্ষক শিক্ষিকাদের দিতেন, আর আমার মতো বেরোজগারি ছেলেদের বই পড়তে উৎসাহিত করতেন। অনেক নতুন নতুন বিষয় জানতে পেরেছি তাঁর দেওয়া বইগুলি পড়ে। এই বয়সে এসে মনে হয়, এই হাত বাড়ালেই বন্ধু মানুষজনকে পেয়েছিলাম বলেই বোধহয় আজ কিছুটা হলেও মানুষ হিসেবে বেঁচে আছি। লিখেছেন প্রশান্ত দাস, অনন্তপুর খলিশানি, হুগলি থেকে। আমাদের হাতে আর একটুও সময় নেই, ঘরে ফিরতে হবে। ঘরে ফেরার আগে আগস্ট মাসের বিষয় জানিয়ে যাওয়া। আগস্ট মাসে প্রত্যুষার বিষয় ভাবনায় রয়েছে ও আমার দেশের মাটি। প্রত্যুষাকে তাহলে আজ এখানে বিদায় দিন। প্রত্যুষা আবার আগামী প্রত্যুষে। নমস্কার।
1: এতক্ষণ শুনলেন প্রত্যুষা, উপস্থাপনায় সুমিতা দত্ত। এবারে শ্রোতা বন্ধুদের জানিয়ে রাখি আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে কিছু তথ্য। আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র অর্থাৎ মিডিয়াম ওয়েভ ৭১১ কিলো হার্টসে পরবর্তীতে আজকে রয়েছে ৭:৪৫ মিনিটে নজরুল গীতি, সকাল ৮:৩০ লাইভ ফোনিন অনুষ্ঠান হ্যালো আকাশবাণী, সকাল ৯:০০ আধুনিক গান, সকাল ৯:৩০ শাস্ত্রীয় সঙ্গীত, সকাল ১০:০০ আমার গ্রাম আমার দেশের কথা, সকাল ১০:২০ মিনিটে অতুল প্রসাদের গান, সকাল ১০:৩০ বিজ্ঞাপন দাতাদের দ্বারা আয়োজিত অনুষ্ঠান এনসিইআরটি উমাঙ্গ। বিবিধ ভারতী কেন্দ্রে যে অনুষ্ঠানগুলি রয়েছে, সকাল ৭:৩০ হাম হে রাহি প্যার কে, সকাল ৮:১৫ ত্রিবেণী, সকাল ৮:৩০ চিত্রালোক, সকাল ৯:০০ লাইভ ফোন ইন অনুষ্ঠান ইন্দ্রধনু, সকাল ১০:০০ আজকে মেহমান, সকাল ১১:০০ চয়নিকা, দুপুর ১২:০৫ মিনিটে ইয়াদকি মেহফিল। এবারে শ্রোতা বন্ধুদের জানিয়ে রাখি আজকের যান চলাচলের খবরাখবর অর্থাৎ ট্রাফিক বুলেটিন। আমরা জানি বাগডোগরা হাট এবং বাগডোগরা এই জায়গায় আজকের দিনে সকাল ১১:০০ থেকে রাত ৮:০০ পর্যন্ত যান চলাচল ব্যাহত হতে পারে। একইভাবে ব্যাহত হতে পারে একতিয়াশাল হাট থেকে আশিঘর দুপুর ২:০০ থেকে সন্ধ্যে ৭:০০ পর্যন্ত, বলরাম হাট থেকে ক্যানেল রোড দুপুর ২:০০ থেকে ৭:০০ পর্যন্ত যান চলাচল ধীরগতি হতে পারে। দার্জিলিং মোড় ক্রসিং সংযোগস্থলে উন্নয়নমূলক কাজ চলছে। এটি একটি পরিচিত যানজট প্রবণ এলাকা, সম্ভব হলে বিকল্প রাস্তা ব্যবহার করতে হবে। ১০ নম্বর জাতীয় সড়ক শিলিগুড়ি গেট থেকে চম্পাশাড়ি মোড় রাস্তার মেরামত ও উন্নয়নমূলক কাজ চলছে, ধীরগতিতে গাড়ি চালাতে হবে। ১০ নম্বর শালুগাড়া জাতীয় সড়ক নির্মাণের কাজ চলছে, গতি নিয়ন্ত্রণ রেখে অন্যান্য যানবাহনের থেকে দূরত্ব বজায় রেখে এগিয়ে যেতে হবে। শাহুডাঙ্গি আম্বারি লিংক ব্রিজ, তিস্তা ক্যানেল, ক্যানেল মোড় নতুন সেতু নির্মাণের কাজ চলছে, সুতরাং অবশ্যই সেখানে কিন্তু ব্যতিক্রমী রাস্তা অর্থাৎ নওয়াপাড়া মোড় হয়ে বিকল্প পথ ব্যবহার করতে হবে। এছাড়াও বাগডোগরা বিমানবন্দর থেকে পাহাড়গামী যানবাহন দার্জিলিং মোড়ের পরিবর্তে খাপরাইল রোড ব্যবহার করার জন্য অনুরোধ করা হচ্ছে। এনজিপি স্টেশন থেকে দার্জিলিং ও কার্শিয়াম ও মিরিংগামী যানবাহন নৌকাঘাট কাওয়াখালী হয়ে খাপরাইল রোড রুট ব্যবহার করতে পারেন।

ছিল যানবাহনের খবরাখবর, অর্থাৎ ট্রাফিক বুলেটিন। আর কিছুক্ষণের মধ্যে শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্রের সম্প্রচার বাংলা সংবাদ, এবং তারপরেই শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে সম্প্রচার স্থানীয় বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, উত্তর ম্যাসিডোনিয়ার রাষ্ট্রপতি গোর্দানা সিলজানোভাস্কা দাভকোভা বলেছেন যে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র ভারতের রাষ্ট্রপতি একজন মহিলা হওয়া অত্যন্ত গর্বের বিষয়। তিন দেশ সফরের শেষ পর্বে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রোমানিয়া যাচ্ছেন। সরকার বলেছে নিট প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে সংসদে সব রকম আলোচনার জন্য তারা প্রস্তুত। এ বিষয়ে ছাত্রছাত্রীদের আন্দোলন নিয়ে রাজনীতি করা উচিত নয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিকশিত ভারত গঠনের স্বপ্নকে গণ আন্দোলনে রূপ দেওয়ার আহ্বান জানিয়েছেন। আজ জাতীয় সম্প্রচার দিবস। 1927 সালের আজকের দিনেই ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি বম্বে স্টেশন থেকে দেশের প্রথম রেডিও সম্প্রচার শুরু করে। ভারত ও জিম্বাবুয়ের মধ্যে প্রথম টি-20 ক্রিকেট আজ হারারেতে শুরু হচ্ছে। আসছি বিস্তারিত খবর। উত্তর ম্যাসিডোনিয়ার রাষ্ট্রপতি গোর্দানা সিলজানোভাস্কা দাভকোভা বলেছেন যে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র ভারতের রাষ্ট্রপতি একজন মহিলা হওয়া অত্যন্ত গর্বের বিষয়। উত্তর ম্যাসিডোনিয়ার স্কোপিয়েতে আকাশবাণীর সংবাদদাতা শুভশ্রী মহাপাত্রের সঙ্গে কথা বলার সময় শ্রীমতী দাভকোভা জানান যে তিনি আগে থেকেই ভারতের দীর্ঘ ইতিহাস ও আধ্যাত্মিকতায় গভীরভাবে প্রভাবিত ছিলেন। তিনি বলেন, ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাতের পর তিনি মুগ্ধ হয়েছেন।
1: What is the most important? You have to be proud indeed of your nation. You have to be proud of your history. But also India has a woman as the president that is really something special, knowledgeable, with deep feelings, emotional intelligence.
0: এর আগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গতকাল উত্তর ম্যাসিডোনিয়ায় মিউজিয়াম অব দ্য সিটি অব স্কপিওতে মহাত্মা গান্ধীর একটি আবক্ষ মূর্তির উন্মোচন করেন। রাষ্ট্রপতি বলেন, মহাত্মাজির জন্ম ভারতবর্ষে হলেও তাঁর সত্য ও অহিংসার বার্তা সমগ্র মানব জাতির সম্পদ। তিনি বলেন, সংঘর্ষ, অসহিষ্ণুতা এবং বিভাজনের সম্মুখীন বর্তমান বিশ্বে গান্ধীজির বাণী ও আদর্শ আজ অত্যন্ত প্রাসঙ্গিক। ম্যাসিডোনিয়ার রাষ্ট্রপতি এবং অরহিডের মেয়রের সঙ্গে তিনি বিখ্যাত অরিদ হ্রদ পরিদর্শনও যান। তিন দিন সফরের শেষ পর্বে রাষ্ট্রপতি আজ দুদিনের সফরে রোমানিয়া যাচ্ছেন। সফরকালে তিনি রোমানিয়ার রাষ্ট্রপতি নিকু সোদ্দান, অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী ইলি বোলোজান, সেনেটের সভাপতি মির্চা আভ্রুদিয়ান এবং চেম্বার অব ডেপুটিজের সভাপতি সরিন গ্রিন ডিয়ানুয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়াও রোমানিয়া ভারত সংসদীয় মৈত্রী গোষ্ঠীর সদস্যদের সঙ্গে তার সাক্ষাতের কথা রয়েছে। রাষ্ট্রপতি ভারত রোমানিয়া বাণিজ্যিক ফোরামে ভাষণ দেবেন এবং সে দেশে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে মত বিনিময় করবেন। বিজেপির বরিষ্ঠ নেতা এবং কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা বলেছেন, নিট পেপার ফাঁস ইস্যুকে নিয়ে ছাত্র সমাজের আন্দোলনকে নিয়ে রাজনীতি করা উচিত নয় এবং এই বিষয়টি থেকে রাজনৈতিক সুবিধা নেওয়াও উপযুক্ত নয়। তিনি দিল্লিতে সাংবাদিকদের সামনে কথা বলবার সময় বলেন যে এটি একটি গুরুতর সমস্যা এবং এ বিষয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা হওয়া উচিত। শ্রী নাড্ডা বলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ সরকার

0: এই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিচার করছে। তিনি সরকারের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন যে সংসদে নিট ইস্যুতে আলোচনার জন্য সরকার প্রস্তুত এবং বিরোধীদের বিতর্কে অংশ নেওয়া উচিত।
1: লগভগ 150 পেপার লিক কে বারে মে উনহোনে চর্চা কি। ইয়ে যাঁচ কা বিষয় হ্যায় অর সরকার এক জিম্মেবার সরকার হ্যায়, ইসলিয়ে নিশ্চিত রূপ সে হরেক বাত কা জবাব যাঁচ কে সাথ সাথ জনতা কে সামনে, দেশ কে সামনে দুধ কা দুধ অর পানি কা পানি রখেগি।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিকশিত ভারত গঠনের স্বপ্নকে গণ আন্দোলনের রূপ দেওয়ার আহ্বান জানিয়েছেন। গতকাল নতুন দিল্লিতে বিকশিত ভারতের লক্ষ্যমাত্রা অর্জনে গ্রামোন্নয়ন, কৃষি, সমাজকল্যাণ এবং সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রের অগ্রগতি পর্যালোচনা করেন তিনি। উপস্থিত ছিলেন ক্যাবিনেট সচিব, বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রকের সচিব এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের উচ্চপদস্থ আধিকারিকেরা। বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, নাগরিক কল্যাণের কথা মাথায় রেখে সংস্কারমূলক কাজগুলিকে এগিয়ে নিয়ে যেতে হবে। দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে খাপ খাইয়ে নিতে প্রশাসনিক ব্যবস্থাকে আরও শক্তিশালী করার উপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা এবং তরুণদের জন্য বিভিন্ন সরকারি উদ্যোগে রূপায়ণে এক যৌথ প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার উপরও তিনি জোর দেন। শ্রী মোদী বলেন, দেশে ক্রীড়া পর্যটনের বিকাশে একটি আন্তর্জাতিক স্পোর্টস হাব হিসাবে ভারতকে তুলে ধরতে হবে। পারমাণবিক শক্তি বিভাগের প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং জানিয়েছেন, সরকার 2033 সালের মধ্যে অন্তত 5টি দেশীয় প্রযুক্তিতে তৈরি স্মল মডিউলার নিউক্লিয়ার রিয়্যাক্টর চালু করার লক্ষ্য নিয়েছে। লোকসভায় গতকাল এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সংসদ শান্তি আইন 2025 পাশ করেছে, যার ফলে পারমাণবিক শক্তিক্ষেত্রে বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণের সুযোগ তৈরি হয়েছে। অস্ত্রের বিষয়বস্তুর প্রদর্শনের দায়ে গত দুবছরে সরকার দেশের অভ্যন্তরে 50টি ওটিটি প্ল্যাটফর্মে কার্যক্রম বন্ধ করে দিয়েছে। লোকসভায় গতকাল এক প্রশ্নের জবাবে তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান জানিয়েছেন, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সরকার নিয়মিতভাবে ওটিটি প্ল্যাটফর্মের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে থাকে। কেন্দ্রীয় প্রবীণ আইএস আধিকারিক অনুরাগ জৈনকে নীতি আয়োগের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক সিইও হিসেবে নিয়োগ করেছে। ডিপার্টমেন্টাল অব পার্সোনাল অ্যান্ড ট্রেনিং গতকাল এক নির্দেশিকায় জানিয়েছে, মন্ত্রিসভার নিয়োগ সংক্রান্ত কমিটি এসএসসি এই নিয়োগে অনুমোদন দিয়েছে। আজ জাতীয় সম্প্রচার দিবস। 1927 সালের আজকের দিনে ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি বম্বে স্টেশন থেকে দেশের প্রথম রেডিও সম্প্রচার শুরু করে। 1936 সালের 8ই জুন ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সার্ভিসের নাম হয় অল ইন্ডিয়া রেডিও। 1956 সালে রেডিও সম্প্রচার ব্যবস্থা আকাশবাণী নামে পরিচিত হয়। বহুজন হিতায়ও বহুজন সুখায়ও এই মূল মন্ত্রকে পাথেয় করে 1927 সাল থেকে মানুষের জীবনের গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে উঠেছে রেডিও। তথ্য সংবাদ পরিবেশন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি এবং বিনোদনমূলক অনুষ্ঠান সম্প্রচারের মাধ্যমে বেতার আজও নিজস্ব জনপ্রিয়তা বজায় রেখেছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সএনএল এআইআর নিউজ কলকাতাতে। ইরানের বিরুদ্ধে মার্কিন বাহিনীর হামলা টানা 12 দিনে পড়ল। উভয় পক্ষই অসামরিক পরিকাঠামোকে লক্ষ্য করে আক্রমণ বাড়িয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড আবারও জানিয়েছে যে এই হামলার লক্ষ্য হল হরমুজ প্রণালীর উপর নিয়ন্ত্রণ পুনরুদ্ধার এবং আন্তর্জাতিক নৌ চলাচল স্বাভাবিক করা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন যে ওই প্রণালীতে ইরান কোনো জাহাজে গুলি চালালে মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিবারই তাদের একটি করে সেতু বা বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করবে। ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরকাচি বলেছেন, তার দেশ আক্রান্ত হলে পাল্টা আক্রমণের নীতি গ্রহণ করবে। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে বিশেষ করে সে দেশের পরিকাঠামোর উপরে যে কোনো ধরনের হামলার কঠোর ও চূড়ান্ত জবাব দেওয়া হবে। রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, ফিলিপিন্সে আসিয়ান বৈঠকের ফাঁকে আজ তিনি মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিওর সঙ্গে বৈঠকে বসবেন। লাভরভ জানিয়েছে, মঙ্গলবার ম্যানিলায় একটি অনুষ্ঠানে রুবিওর সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল, সেখানেই আজকের বৈঠকের সূচিটি নির্দিষ্ট হয়। তিনি বলেন, গত বছরের আগস্ট মাসে অঙ্কোরেজে রাশিয়া মার্কিন শীর্ষ সম্মেলনে যে প্রস্তাব উত্থাপন করা হয়েছিল আমেরিকা তা থেকে সরে আসেনি বলেই তার বিশ্বাস। এদিকে মার্কিন ডিফেন্স সেক্রেটারি পিট হেক্সেট মার্কিন সেনেটারদের জানিয়েছেন যে বাণিজ্যিক জাহাজের উপর ইরানের নতুন করে হামলা এবং হরমুজ প্রণালীর আশেপাশে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা জোরদার হওয়ার প্রেক্ষিতে

রাশিয়া ও চীন ইরানকে সহায়তা করে চলেছে। হারারেতে তিন ম্যাচে টি টোয়েন্টি ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে আজ ভারত ও জিম্বাবুয়ে মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় বিকেল 4:30। শ্রেয়াস আইয়ারের নেতৃত্বাধীন ভারত এই একই মাঠে আগামী শনিবার দ্বিতীয় এবং রবিবার তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ খেলবে। চাংঝাউতে আয়োজিত চায়না ওপেন ব্যাডমিন্টনে ভারতের পি ভি সিন্ধু, আয়ুষ শেঠি এবং লক্ষ্য সেন সিঙ্গলস বিভাগের প্রি কোয়ার্টার ফাইনাল বা রাউন্ড অফ 16 উঠেছেন। দুবারের অলিম্পিক পদকজয়ী পি ভি সিন্ধু রাউন্ড অফ 32 লড়াইয়ে স্বদেশের উন্নতি হুডাকে 21-14, 9-21, 21-10 ব্যবধানে হারিয়ে দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 26 জুলাই আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 136তম পর্ব। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আর একবার। উত্তর ম্যাসেডোনিয়ার রাষ্ট্রপতি গোর্দানা সিলজানোভস্কা দাফকোভা বলেছেন যে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র ভারতের রাষ্ট্রপতি একজন মহিলা হওয়া অত্যন্ত গর্বের বিষয়। তিন দেশ সফরের শেষ পর্বে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রোমানিয়া যাচ্ছেন। সরকার বলেছে নিট প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে সংসদে সব রকম আলোচনার জন্য তারা প্রস্তুত। এ বিষয়ে ছাত্রছাত্রীদের আন্দোলন নিয়ে রাজনীতি করা উচিত নয়। খবর শেষ হল, পরে খবর স্থানীয় সংবাদের পরেই।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্য সরকার 4 সদস্যের সপ্তম বেতন কমিশন গঠনের বিজ্ঞপ্তি জারি করেছে। বেশ কিছু কর্মসূচি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ মুর্শিদাবাদ ও হুগলি সফরে যাচ্ছেন। মহিলাদের ওপর নির্যাতনের যে কোনো ঘটনায় নির্দেশের অপেক্ষা না করে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা আগামী বছর জানুয়ারি থেকে প্রতি মাসে গ্রাহকের বাড়িতে বিদ্যুতের বিল পাঠাবে। বিদ্যুৎ পরিকাঠামোর উন্নয়নে একাধিক প্রকল্পের ঘোষণা মুখ্যমন্ত্রীর। রাজ্যে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ একটি থানা তৈরির প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে গৃহীত। কলকাতা মেট্রোর ব্লু এবং গ্রিন লাইনে এবার থেকে প্রথম পরিষেবা পাওয়া যাবে সকাল 6টায়, বাড়ছে রাতের পরিষেবার সময়ও। আজ জাতীয় সম্প্রচার দিবস। আসছি বিস্তারিত খবরে। রাজ্য সরকার সপ্তম বেতন কমিশন গঠনের বিজ্ঞপ্তি জারি করেছে। রাজ্যপাল আর এন রবির অনুমোদন ক্রমে 4 সদস্যের এই কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের প্রাক্তন সচিব, অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক অতনু চক্রবর্তীকে। কমিশনের সদস্য হিসেবে রয়েছেন সেন্টার ফর পলিসি রিসার্চের গবেষক ডক্টর পার্থ মুখোপাধ্যায়, আইআইএম কলকাতার অর্থনীতির অধ্যাপক ডক্টর পার্থ প্রতিম পাল। এছাড়াও সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন অর্থ দপ্তরের সচিব দেবী প্রসাদ করানাম। অর্থ দপ্তর থেকে প্রকাশিত নির্দেশিকায় বলা হয়েছে, কমিশন সরকারি কর্মচারীদের বেতন, মহার্ঘ ভাতা, পদোন্নতির নিয়ম, পেনশন ও অবসরকালীন সুযোগ সুবিধা খতিয়ে দেখে প্রয়োজনীয় সুপারিশ করবে। কমিশনকে 6 মাসের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার চেষ্টা করতে বলা হয়েছে। বিজেপির রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সপ্তম পে কমিশন গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। কলকাতায় গতকাল এক সাংবাদিক বৈঠকে দলের প্রধান রাজ্য মুখপাত্র দেবজিৎ সরকার জানিয়েছেন, এই সিদ্ধান্ত একটি ইতিবাচক পদক্ষেপ। এর ফলে কর্মচারীদের জীবনযাত্রার মানোন্নয়ন এবং প্রশাসনিক কার্যক্ষমতা বৃদ্ধি পাবে। পশ্চিমবঙ্গের মানুষ ডাবল ইঞ্জিন সরকারের সুফল পাচ্ছেন বলে দাবি করে তিনি জানান, গত 7 দিনে রাজ্য সরকার যেসব নীতি ও সিদ্ধান্ত নিয়েছে তাতে পরিকাঠামো, কৃষিক্ষেত্র সহ একাধিক বিষয়ে কেন্দ্রীয় সরকারের জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা পেতে চলেছে রাজ্য। নির্বাচনের সময় শুভেন্দু অধিকারীর কনভয় হামলা, বিজেপি এবং অন্য রাজনৈতিক দলের কর্মীদের ওপর আক্রমণের যাবতীয় ঘটনার তদন্ত হবে বলে তিনি জানান।
1: যত রকমের হামলা হয়েছে আমাদের নেতাদের ওপরে, সাধারণ কর্মীর ওপরে, বিজেপির সদস্য সমর্থকদের ওপর, শুধু এখানেই শেষ হবে না। বিজেপি করেন, অন্য দল করতেন, রাজনৈতিক দল, তাদের বাড়িতেও যত রকমের হামলা হয়েছে, খুন হয়েছে বা তদ্রুপ কোন রকম ঘটনা ঘটেছে, মহিলাদের শ্লীলতাহানি হয়েছে, সবগুলির তদন্ত হবে। মুখ্যমন্ত্রী এই ব্যাপারে জিরো টলারেন্সের নীতি নিয়েছেন এবং আমাদের পূর্ণ আস্থা আছে রাজ্যের মুখ্যমন্ত্রীর ওপরে যে মানুষকে তিনি ন্যায় পাইয়ে দেবেন।
0: বেশ কিছু কর্মসূচি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ মুর্শিদাবাদ ও হুগলি দুই জেলা সফরে যাচ্ছেন। মুর্শিদাবাদের বহরমপুর পৌঁছে তিনি কর্ণসুবর্ণ স্টেশনের কাছে ট্রেনের ধাক্কায় পুলকার দুর্ঘটনায় মৃতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন। মুখ্যমন্ত্রী তাঁদের হাতে আর্থিক সহায়তা তুলে দেবেন। এদিকে উল্টো রথের প্রস্তুতি খতিয়ে দেখতে বিকেলে তিনি হুগলির গুপ্তিপাড়ায় সেখানকার ঐতিহ্যবাহী রথ

0: রথযাত্রা কমিটির সঙ্গে কথা বলবেন। জগন্নাথ দেবের ভান্ডার লুট অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। মহিলাদের বিরুদ্ধে অপরাধ বা নির্যাতনের যে কোনো ঘটনায় নির্দেশের অপেক্ষা না করে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। স্বরাষ্ট্র দপ্তরের বাজেটের জবাবি ভাষণে গতকাল তিনি বলেন, প্রত্যেক নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের অন্যতম অগ্রাধিকার। এ প্রসঙ্গে তিনি কামদুনি, আরজিকর, হাঁসখালি সহ একাধিক ঘটনায় পূর্বতন সরকারের ব্যর্থতার কথা উল্লেখ করে জানান, অপরাধীদের বিরুদ্ধে বর্তমান প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পিছপা হবে না।
1: কোন মহিলা কন্যার উপরে কিছু ঘটলে কারোর নির্দেশের জন্য অপেক্ষা করবেন না, যাই করতে চান করে দেবেন, আপনাকে ঢাল হিসাবে প্রটেক্ট করবে রাজ্যের মুখ্যমন্ত্রী। আমি আবারও বলে গেলাম, নারী নির্যাতন সে মলেস্টেশন হোক, রেপ গ্যাংরেপ হোক অথবা পস্কোর আন্ডারে কোন শিশু অত্যাচার হোক, এই সরকার আইনের মধ্য দিয়ে কত দূর যেতে পারে শুধু দেখতে থাকুন।
0: সিইএসসির মতোই রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থাও প্রতি মাসে গ্রাহকদের বাড়িতে বিদ্যুতের বিল পাঠাবে। আগামী বছর জানুয়ারি মাস থেকে ত্রৈমাসিক বিলের পরিবর্তে মাসিক বিল দেওয়ার ব্যবস্থা কার্যকর হবে। বিধানসভায় গতকাল বিদ্যুৎ দপ্তরের বাজেটের জবাবি ভাষণে স্মার্ট মিটার নিয়ে যাবতীয় বিভ্রান্তির অবসান ঘটিয়ে তিনি বলেন, গৃহস্থ বাড়িতে এই মিটার বসানো বাধ্যতামূলক নয়। কেন্দ্রীয় সরকার সাধারণ গ্রাহকদের ক্ষেত্রে বাড়িতে স্মার্ট মিটার বসানো বাধ্যতামূলক করেনি। বিদ্যুৎ পরিকাঠামোর উন্নয়নে একাধিক প্রকল্পের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। বক্রেশ্বরে নতুন সুপার ক্রিটিক্যাল তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপন, পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে 1238 কোটি টাকা ব্যয়ে ব্যাটারি এনার্জি স্টোরেজ এবং 183 কোটি টাকার সৌরবিদ্যুৎ প্রকল্প তৈরি হবে। WBPDCLকে পাবলিক লিস্টেড কোম্পানি হিসেবে শেয়ার বাজারে নিয়ে আসা হচ্ছে। PM কুসুম প্রকল্পের আওতায় আগামী 1 আগস্ট থেকে কৃষিকাজে ব্যবহৃত বিদ্যুতের ক্ষেত্রে রাজ্য সরকার প্রতি ইউনিটে অতিরিক্ত 2 টাকা করে বিশেষ ভর্তুকি দেবে। PM eDrive প্রকল্পের অধীনে রাজ্যজুড়ে ব্যক্তিগত ও বাণিজ্যিক গাড়ির জন্য একাধিক চার্জিং স্টেশন গড়ে তোলা হবে। ভারত সরকারের ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রামে 9টি সীমান্তবর্তী জেলায় বিদ্যুৎ পৌঁছতে 150 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। রাজ্যের প্রায় 54,000 বেহাল ICDS কেন্দ্রে সম্পূর্ণ বিনামূল্যে বিদ্যুৎ সংযোগ, আলো, পাখা সরবরাহ করা হবে। রাজ্যে জাতীয় তদন্তকারী সংস্থা NIA-র একটি থানা তৈরির প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে গৃহীত হয়েছে। আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা যারা পাবেন না তাদের মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার আওতায় আনার জন্য এবং সীমান্ত সুরক্ষায় রাজ্যের বিভিন্ন সীমান্তবর্তী জেলায় BSFকে জমি দেবার প্রস্তাবও গতকালের মন্ত্রিসভার বৈঠকে গৃহীত হয়। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মাধ্যমে গর্ভবতী মহিলা, প্রসূতি মা এবং শিশুদের জন্য পুষ্টিকর খাবারের বরাদ্দ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে সরকার। গরম রান্না করা খাবার পরিবেশন এবং সকালে জলখাবারে ডিম কেনার খরচে অতিরিক্ত 2 টাকা করে দেবে সরকার। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। কলকাতা মেট্রোর ব্লু এবং গ্রিন লাইনে আগামী সোমবার থেকে প্রথম পরিষেবা শুরু হবে সকাল 6টায়। মেট্রোর তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম এবং হাওড়া ময়দান থেকে সেক্টর 5 পর্যন্ত রুটে শেষ পরিষেবা পাওয়া যাবে রাত 10:30। সোম থেকে শনিবার পর্যন্ত এই পরিষেবা মিলবে। রবিবার সকাল 9টা থেকে রাত 10:30 পর্যন্ত মেট্রো পাওয়া যাবে। রাত 9:25 পর্যন্ত ব্লু এবং গ্রিন লাইন দুটিতেই প্রতিটি স্টেশনে টিকিট কাউন্টার খোলা থাকবে। আপাতত পরীক্ষামূলকভাবে এই পরিষেবা চালু হচ্ছে। এদিকে কলকাতা মেট্রোর গ্রিন লাইনে সিটি সেন্টার স্টেশনে যে ফাটল দেখা দিয়েছে তা নিয়ে বিপদের কোনো আশঙ্কা নেই বলে মেট্রো রেলের তরফে স্পষ্ট জানানো হয়েছে। পিলারের বাইরের অংশে এই ফাটল দেখা দিয়েছে, এর জেরে মূল কাঠামোর কোনো ক্ষতি হবে না বলেও জানানো হয়েছে। আজ জাতীয় সম্প্রচার দিবস। 1927 সালে আজকের দিনেই ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি বোম্বে স্টেশন থেকে দেশের প্রথম রেডিও সম্প্রচার শুরু করে। একটি প্রতিবেদন,
2: 1927 সালের আজকের দিনেই ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি বোম্বে স্টেশন থেকে শুরু হলো প্রথম রেডিও সম্প্রচার।

বহুজন হিতায়, বহুজন সুখায়, এই মূল মন্ত্রকে সামনে রেখে আকাশবাণী দীর্ঘদিন ধরে তথ্য, সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সংস্কৃতি ও বিনোদন সহ বিভিন্ন বিষয় মানুষের কাছে পৌঁছে দিয়ে আসছে। 2014 সালের অক্টোবর মাস থেকে আকাশবাণীতে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান জুড়েছে অন্য মাত্রা।

0: নতুন প্রযুক্তিকে গ্রহণ করে রেডিও আজও মানুষের সঙ্গে মানুষের যোগাযোগের এক গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে তার প্রাসঙ্গিকতা বজায় রেখেছে। জাতীয় সম্প্রচার দিবসে দেশের সম্প্রচার জগতের সঙ্গে যুক্ত সকল কর্মী ও আমাদের শ্রোতা বন্ধুদের শুভেচ্ছা। শব্দের তরঙ্গে মানুষের সঙ্গে মানুষের যোগাযোগের এই দীর্ঘযাত্রা আগামী দিনে আরও সমৃদ্ধ হোক এই প্রত্যাশা। কাশফিন নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
1: রাজ্যের বিভিন্ন জেলায় ছাত্র ভর্তির সংখ্যা শূন্য বা অত্যন্ত কম এমন মাদ্রাসাগুলি পরিদর্শনের জন্য জেলা বিদ্যালয় পরিদর্শকদের নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা ডাইরেক্টরেট। এ বিষয়ে কলকাতা সহ ১৬টি জেলা বিদ্যালয় পরিদর্শকদের চিঠি পাঠিয়ে দুই সপ্তাহের মধ্যে নির্ধারিত ফরম্যাটে পরিদর্শন রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। সরকারি দপ্তরে অবসরপ্রাপ্ত কর্মীদের পুনর্নিয়োগ এবং চুক্তিভিত্তিক কর্মী নিয়োগকারী সংস্থার মেয়াদ বৃদ্ধির ক্ষেত্রে নিয়ম পরিবর্তনের নির্দেশিকা জারি করেছে সরকার। মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, কোনো কর্মীর অবসর বা চুক্তির মেয়াদ শেষ হওয়ার অন্তত তিন মাস আগে নতুন কর্মী নির্বাচনের কাজ শুরু করতে হবে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্য সরকার চার সদস্যের সপ্তম বেতন কমিশন গঠনের বিজ্ঞপ্তি জারি করেছে। বেশ কিছু কর্মসূচি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ মুর্শিদাবাদ ও হুগলি সফরে যাচ্ছেন। স্থানীয় সংবাদ শেষ হল।
2: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ ৭১১ কিলোহার্টসে এবং নিউজ অন এআইআর এই অ্যাপের মাধ্যমে। এখন বিজ্ঞাপন বিরতি।
3: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের ১৪ বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
4: এক প্রকার সে PM জয় অব গরিবো কি জয় বন গই হ্যায়।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 60 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1-4-5-5-5 নম্বরে ফোন করুন।
1: আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন নজরুল গীতি, শিল্পী ধীরেন্দ্র চন্দ্র মিত্র।

এতক্ষণ শুনলেন নজরুল গীতি, শিল্পী ধীরেন্দ্র চন্দ্র মিত্র। শ্রোতা বন্ধুরা, আমাদের অনুষ্ঠান শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে, এবং তার পাশাপাশি আপনারা আমাদের অনুষ্ঠান শুনছেন নিউজ অন AIR অ্যাপের মাধ্যমে। আর কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্রের সম্প্রচার সমাচার প্রভাত, এবং তারপরেই শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্রের সম্প্রচার মর্নিং নিউজ।

0: मुक्त भारत अभियान।
1: निक्षय मित्र तो हम सबका साथ निभाते, टीबी रोगी व परिजन को पोषण, जांच, इलाज और आजीविका संबंधी सहायता पहुंचाते। जब मिल जाएगा सबको अपना निक्षय मित्र तैयार, तब पक्की हो जाएगी हमारी जीत और टीबी की हार।
2: निक्षय मित्र, इस अभियान ने एक बड़े चैलेंज से निपटने में टीबी के मरीजों की बहुत मदद की है। आपको जानकर हैरानी होगी, हमारे देश में 10-12 साल के बच्चे भी निक्षय मित्र बनकर टीबी के खिलाफ लड़ाई को आगे बढ़ा रहे हैं।
1: अधिक जानकारी के लिए नजदीकी आयुष्मान आरोग्य मंदिर जाएं। स्वास्थ्य एवं परिवार कल्याण मंत्रालय द्वारा जनहित में जारी।
3: दश लाख लॉटरी जीते थी आमी।
4: জেনে রাখুন, সতর্ক থাকুন।
5: আকাশবাণী শিলিগুড়ি, এখন লাইভ ফোন ইন অনুষ্ঠান হ্যালো আকাশবাণী। আমরা বলি এই বেশ ভালো আছি, এই বেশ ভালো আছি, এই শব্দটাকে কেন্দ্র করে আমাদের জীবনের একটা বড় সময় আমরা পার করে ফেলি। আচ্ছা, আমরা তো নিজেরা কোনো রকমভাবে এই বেশ ভালো আছি বলে নিজেদের সান্ত্বনা দিয়ে কাটিয়ে দিই, কিন্তু একটা সুস্থ সমাজ, আগামী প্রজন্মের জন্য একটা সুন্দর, একটা ভালো পৃথিবী যদি আমরা উপহার দিতে যাই, তাহলে আমাদের কি করা উচিত? হ্যাঁ, আজকে আমাদের লাইভ ফোন ইন অনুষ্ঠানের বিষয় কিন্তু একটা সুস্থ সমাজ গঠনের জন্য আমাদের কি কি করণীয়, না বানিয়ে বলার দরকার নেই, যেটা সত্যি, যেটা প্রয়োজন, যেটা মনে আসছে, এবং অবশ্যই যেটা যুক্তিযুক্ত, কোনো রাগ দুঃখ অভিমান একদমই নয়, যেটা প্রয়োজনীয় সেই কথা হোক আজকে। আমরা তো লাইভ ফোন ইন অনুষ্ঠানে বিভিন্ন ধরনের বিষয় করে থাকি, আজকের বিষয়টি না হয় একটু প্রয়োজনের জন্য হোক, আগামীর জন্য। সুতরাং আমাদের লাইভ ফোন ইন অনুষ্ঠানের আজকের বিষয়টি আরেকবার বলে রাখি, এক সুস্থ আগামীর জন্য আমাদের কি কি করণীয়, একটা সুস্থ সমাজের জন্য, সমাজ গঠনের জন্য আমাদের কি কি করণীয়, সেই সমাজের মানুষ হিসেবে, নাগরিক হিসেবে, সব থেকে বড় ব্যাপার একজন রক্ত মাংসের মানুষ হিসেবে। বাকি পরিচয়গুলো না হয় পরে। তো আমাদের লাইভ ফোন ইন নাম্বার হচ্ছে 9434076705। আরও একবার বলছি, 9434076705। আমাদের লাইভ ফোন ইন নাম্বারে আপনারা ফোন করুন। আমাদের যদি লাইভ ফোন ইন নাম্বার আপনারা ব্যস্ত পাচ্ছেন, হার মানবেন না, করতে থাকুন। কারণ একটা দরকারি কথা বলতে গেলে একটু

0: পরিশ্রম না হয় সকলেই করি। শুরু হচ্ছে আজকের হ্যালো আকাশবাণী। বলতে বলতেই এক শ্রোতা বন্ধুর ফোন পেয়ে গেছি, দেখে নেব কোন শ্রোতা বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: নমস্কার, আপনারা ভালো আছেন তো?
0: ভালো আছি, আপনি কেমন আছেন?
1: আমিও ভালো আছি।
0: হ্যাঁ, অবশ্যই ভালো ভালো গান হবে, ভালো ভালো কথা হবে, শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান, ঠিক আছে?
1: আচ্ছা,
0: হ্যাঁ হ্যাঁ। ফালাকাটা থেকে পরিতোষ বাবু, অনেক বয়স্ক একজন মানুষ আমাদের শ্রোতা বন্ধু, উনি একটাই দাবি করেন, ভালো ভালো গান চালান। আসুন, ভালো ভালো গান তো হবেই, তাহলে বিষয়টিও কিন্তু তার মধ্যে যেন হারিয়ে না যায়। তাহলে আজকের বিষয়, একটি সুস্থ সুন্দর সমাজ গড়ার জন্য আমাদের কী কী করা প্রয়োজন। গুগল করবেন না, ইন্টারনেটে সার্চ করার দরকার নেই, বই খোঁজার দরকার নেই, ভাবার দরকার নেই, সত্যিকারের যেটা করার দরকার সেটা বলে ফেলুন না। আপনার কণ্ঠ শোনার জন্য, আপনার পরামর্শ শোনার জন্য আকাশবাণী শিলিগুড়ির মাধ্যমে হাজার হাজার শ্রোতা বন্ধুরা অপেক্ষা করছে। কী ভাবছেন, একটা বৃষ্টিমুখর দিনের বিষয় যদি হয়, নিজের প্রিয় খাবারের বিষয় যদি হয়, আমরা তো সাহস করে নাম্বারটা ডায়াল করি। এখন তো সমাজের প্রয়োজনের বিষয়, তাহলে কি নাম্বারটা ডায়াল করব না? ভাবতে থাকুন, অপেক্ষায় থাকবো আপনাদের লাইভ ফোনিনের। ততক্ষণে আসুন একটি মন শক্ত করার, মনে সাহস আনার গান শুনে নিই। এই গানটি আমরা শুনব গুড্ডি চলচ্চিত্র থেকে, চন্দনা দীক্ষিত এবং অভিজিতের কণ্ঠে। শুনতে থাকুন হ্যালো আকাশবাণী, লাইভ ফোনের নাম্বার 9434076705। আমাদের বিষয়, একটি সুস্থ এবং সুন্দর সমাজ তৈরি করার জন্য আমাদের কী কী করণীয়, অবশ্যইভাবে করণীয়। সঙ্গে থাকুন।

0: গান শুনতে শুনতেই এক শ্রোতা বন্ধুর কল পেয়ে গেছি, দেখে নেব আমাদের সঙ্গে কে আছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: হ্যাঁ, নমস্কার, শুভ সকাল দাদা ভাই।
0: শুভ সকাল।
1: হ্যাঁ, আমি বোলপুর বীরভূম থেকে অম্বিকা মণ্ডল বলছি।
0: কেমন আছেন বলুন।
1: হ্যাঁ, ভালো আছি, আপনি ভালো আছেন?
0: একদম ভালো আছি। এবারে বলুন, আজকের বিষয় নিয়ে আপনার কি মতামত?
1: হ্যাঁ, দেখুন, বিষয় খুব সুন্দর। হ্যাঁ, আমাদের সমাজ গড়ার কারিগর কিন্তু আমাদের অভিভাবক অভিভাবিকারা। কারণ এই কারণে দেখুন, যে কোনো পরিবার থেকেই কিন্তু শিক্ষাটা প্রথম তৈরি হয় মা বাবার হাত ধরে, যে কোনো মানুষ বাচ্চাদের। হ্যাঁ, তো সেখানে মা বাবা যেভাবে একটা শিশুকে বড় করে তোলেন, তাকে পুঁথিগত শিক্ষাটা জরুরি, অবশ্যই দরকার, কিন্তু পুঁথিগত শিক্ষার বাইরেও আমাদের যে নৈতিক শিক্ষাগুলোর দরকার, সেই শিক্ষাগুলো কিন্তু আমরা মা বাবার কাছ থেকে পেয়ে থাকি। হ্যাঁ,
0: একদম
1: এবং সেই শিক্ষাগুলো শুধু মা বাবা নয়, আর পরিবারের যারা, আরো যারা, আগে তো যৌথ পরিবার ছিল, এখন তো যৌথ পরিবার নেই। হ্যাঁ, দাদু ঠাকুমা জেঠিমা কাকিমা পিসিমা, এই সমস্ত মানুষদের কাছ থেকে কিন্তু আমরা পেয়ে থাকি। কিন্তু ধরুন একটা বাচ্চা এখন দেখছি, মানে এই যে শিক্ষা, পুঁথিগত শিক্ষায় শিক্ষিত করার জন্য এখন সব, মানে মা বাবারা দেখছি বড় বড় ভালো ভালো স্কুলে ভর্তি করাচ্ছেন, কিন্তু তা নয়।
0: হুম
1: দেখুন, সমাজ যে অন্ধ ছেলে, সেই অন্ধ ছেলের নামও কিন্তু পদ্মলোচন হয়, বা
0: হুম
1: পাঁকেও কিন্তু পদ্মফুল ফোটে,
0: হুম
1: পাঁকেই কিন্তু পদ্মফুল ফোটে।
0: একদম
1: হ্যাঁ হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় শিক্ষাটা মানে বাড়ি থেকে থাকা অবশ্যই দরকার। কারণ আমি আমার বাচ্চাকে যেভাবে শিক্ষা দেব, সে সেইভাবে চলবে, এবং সমাজে তার উন্নতি বলুন, যা কিছু বলুন, সেটা কিন্তু সে করতে পারবে। এবার স্কুলে বা প্রাইভেট টিউশন যেখানে যায়, সেখানে তো শিক্ষক শিক্ষিকারা তো অবশ্যই শিক্ষাটা দেন, সেই শিক্ষা তো আমাদেরকে নিতেই হবে, কিন্তু তবুও আমার মনে হয় একটা পরিবার থেকে শিক্ষাটা প্রথম শুরু হয়, একটা ছাত্র বা একটা শিশুর শৈশব থেকে শিক্ষাটা যদি একটা পরিবার থেকে সুন্দরভাবে শুরু হয়, তাহলে সমাজে সচেতনতার দিকটা, উন্নতির দিকটা, শিক্ষা বিজ্ঞান যা কিছু বলি না কেন, সব দিক থেকেই কিন্তু উন্নত হবে আমাদের দেশ। আর আমাদের দেশের গর্ব এই সমস্ত শিশুরাই, তাই এই সমস্ত শিশুদেরকেই আমাদের সঠিক শিক্ষাটা দিতে হবে। নৈতিক শিক্ষা, পুঁথিগত শিক্ষা তো অবশ্যই জরুরি, কারণ পুঁথিগত শিক্ষা ছাড়া তো কোনো কিছুই হবে না। আমরা পুঁথির বাইরে কোনো কিছুই করতে পারবো না। আমাদের ডিগ্রির যেমন প্রয়োজন আছে, তেমনি মানবিক শিক্ষারও আমাদের প্রয়োজন আছে।
0: একদম, সবার আগে মানবিক হতে হবে, তারপরে তো ডিগ্রি
1: একদম
0: আসছে। খুব
1: একদম,
0: ভালো লাগলো
1: তারপর
0: আপনার এই
1: হ্যাঁ
0: গুরুত্বপূর্ণ কথাগুলি আমাদের শ্রোতা বন্ধুরা শুনছে। আপনি আমাদের
1: হ্যাঁ
0: সঙ্গে থাকুন।
1: ভালো থাকবেন। হ্যাঁ
0: একদম, খুব ভালো
1: হ্যাঁ
0: থাকবেন। খুব গুরুত্বপূর্ণ কথা আমরা শুনলাম কিন্তু অম্বিকাদির কাছে। এবং সত্যি কথা বলতে, আমাদের প্রথম শিক্ষা তো ঘর থেকেই শুরু হয়। আচ্ছা, নিজের সন্তানকে একজন মা বাবা হিসেবে সবার আগে কি মানবিক শিক্ষা দেওয়া উচিত? আপনাদের কাছে প্রশ্নটা ছুড়ে দিলাম, দেখি আপনারা বলুন তো। অন্তত প্রথম তিনটি মানবিক শিক্ষার কথা আপনারা বলুন, যে তিনটি শিক্ষা এক শিশুকে ছোটবেলা থেকে দেওয়া ভীষণ প্রয়োজনীয় আমাদের ভারতবর্ষের মতন একটি এত সুন্দর দেশে। আরেকটি কল পেয়ে গেছি, দেখে নেব কে আছেন। নমস্কার।
2: নমস্কার নমস্কার দাদা ভাই, শুভ
0: নমস্কার,
2: সকাল,
0: শুভ
2: শুভ
0: সকাল।
2: সকাল। হ্যাঁ, আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুদ থেকে প্রবীর কুমার মণ্ডল দাদা ভাই।
0: একদম, আজকের বিষয় নিশ্চয়ই শুনেছেন।
2: হ্যাঁ হ্যাঁ দিদি, দাদা ভাই শুনেছি। এবং দেখুন, আগে আমাদেরকে নিজেদেরকে মান হুঁশ, এই হুঁশটা রাখতে হবে দাদা ভাই, তবে তো স্বচ্ছতাটা আসবে এবং মানুষকে আমি শেখাতে পারবো। আমি নিজেই নোংরা, আর লোককে কি করে শেখাবো দাদা ভাই? তো সেই
0: একদম,
2: জায়গায়, হ্যাঁ, তো আমি আমার আগে ঘর থেকে আরম্ভ করি দাদা ভাই। এই যে আপনার দিদি ভাই সকাল থেকে ঘর মোছা, তারপরে কোথায় জল জমে আছে, হ্যাঁ, সেগুলো ব্লিচিং পাউডার ছেটানো, উপরে ফুলের টব গাছ লাগানো আছে, সেই টবে জলগুলো ফেলে দেওয়া, এই যে পরিচর্যা এইগুলো করা, দেখুন ম্যালেরিয়া মশা ওইখান থেকেই জন্মায়, সেই জায়গাটা যদি স্বচ্ছতা না রাখি তাহলে কিন্তু আমাদেরকেই মশা কামড়ে আমরাই প্লেগ রোগে আক্রান্ত হয়ে যাব।

0: তো সেই জায়গা আগে নিজের ঘর, তারপরে বাইরে যে প্লাস্টিক পড়ে আছে সেগুলো ঝাঁট দিয়ে জড় করে, আর প্রচুর পরিমাণে দাদাভাই গাছ লাগাতে হবে। গাছের জন্য আজকে দেখুন এই যে বৃষ্টি, সে পুষ্প বৃষ্টির মতন ডেলি ঝিরঝির করে হচ্ছে, আর খালি মাথাটা ভিজিয়ে দিয়ে চলে যাচ্ছে, কোনো কাজের কিছু হচ্ছে না কিন্তু, মানে মুসলধারে যে বৃষ্টি, কিন্তু সেগুলো কিন্তু আমরাই দায়ী দাদাভাই আজকে। হ্যাঁ, বৃষ্টিটা দেখুন কিভাবে আপনাদের ওইদিকে অঝোরে ঝরে যাচ্ছে, বন্যা হয়ে গেল, আর আমাদের এখানে বন্যা তো দূরে থাক, মানে বৃষ্টি নেই যে চাষিরা চাষ করবে, নাহলে খাবো কি দাদা ভাই? হ্যাঁ, এবং না ধান হলে আপনি আমি দুজনাই কিন্তু মানে অনা ইয়েতে খাদ্য অভাবে মারা যাব। সেই জায়গায় হ্যাঁ, তো সেই জায়গায় আমাদেরকে কিন্তু ওইটাও সচেতনের মধ্যে আনতে হবে যে গাছ লাগিয়ে সেই প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে, একটা গাছ কাটলে চারটে গাছ আরো তার পাশে লাগাতে হবে। এইভাবে আমরা যদি এইভাবে এগিয়ে যাই দাদা ভাই, তাহলেই কিন্তু আমাদের এই স্বচ্ছতাটা এবং ভালো হবে। আর দাদা ভাই আজকে কিন্তু উত্তর ভারতী মানে আমাদের এই যিনি চালু হয়েছিল বোম্বাইয়ে 1927 সালে, তো সেই প্রসার ভারতী কিন্তু আজ কিন্তু আপনারাও সেই মানে প্রোগ্রাম হবে হয়তো, আমি জানি না ঠিক, কিন্তু সেটাও একটু শেয়ার করলাম দাদা ভাই আপনার সাথে। সত্যি করি সত্যি করি আজকে রেডিও আমাদের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, আর আপনি টিভিতে যতই প্রোগ্রাম দেখুন, কিন্তু রেডিও একটা আমাদের সেই কৃষকদেরও যারা মাছ ধরতে যায় তাদের জন্য, মানে আবহাওয়া দপ্তর আপনাদেরকে দাদা ভাই শতকোটি প্রণাম, কারণ আপনারা তার মাধ্যম। এখন রেডিওটা আমাদের হোক না কেন, কিন্তু আপনারাই হচ্ছেন তার মাধ্যম, কারণ আপনারা যেভাবে তুলে ধরেন আমাদের কাছে
1: ধন্যবাদ। তবে আপনাদের ছাড়া আমরা অসম্পূর্ণ, আপনি সঙ্গে থাকুন, শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান।
0: নমস্কার।
1: আমাদের সত্যি কথা বলতে একটা কথা আছে যে যখন তুমি সমস্যা নিয়ে ভাবছো তখনই তুমি সমস্যার অর্ধেকটা সমাধান করে ফেলেছ, বাকি অর্ধেকটা তোমাকে সমাধানের মধ্যে দিয়ে, অর্থাৎ সেই সমস্যাটাকে প্রকৃতভাবে সমাধানের মধ্যে দিয়ে শেষ করতে হবে। সুতরাং আমরা যখন ভাবতে লেগেছি আমাদের সমাজে কী কী সমস্যা হচ্ছে, কোথায় কোথায় অসুবিধে হচ্ছে, ছোটবেলা থেকে সন্তানদের সেই শিক্ষা দেওয়া, নিজেদেরকে সেই শিক্ষা দেওয়া, অন্যকে শিক্ষা দেওয়ার আগে স্বশিক্ষিত হতে হয়, যেটা প্রবীরবাবু খুব গুরুত্বপূর্ণ কথা বললেন। আমি সবাইকে জ্ঞান বিনিময় করে বেড়াচ্ছি, জ্ঞান বিলিয়ে বেড়াচ্ছি, এদিকে আমি সেই জ্ঞান মানছি না, আমি তার উল্টো কাজ করছি, তাহলে সেই ব্যক্তির মানুষরূপী জীবনটা হয়তো ব্যর্থ, একজন মানুষ হিসেবে তিনি ব্যর্থ, এবং আয়নার সামনে দাঁড়িয়ে জানি না তিনি কি করে সগর্বে নিজেকে দেখেন, হয়তো দেখা উচিতই নয়। তো তার পাশাপাশি পরিবেশ সচেতনতা হওয়া উচিত, আমরা বেশ কিছু বিষয় জানতে পারলাম। আরেকটি কল চলে এসেছে, আমরা দেখব কে আছেন আমাদের সঙ্গে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: আমি রবি বিশ্বাস, রানীনগর থেকে বলছি।
1: হ্যাঁ বলুন, কেমন আছেন?
2: এই যে সমাজ, আমরা বলছেন সমাজ ধরে রাখার কথা বলছেন না?
1: একদম, আগামী সমাজ, সমাজটাকে আরো ভালো করতে হলে, একটা ভালো সমাজ তৈরি করতে হলে কি কি করা উচিত, বাধ্যতামূলক কি কি?
2: দেখেন, এইসবগুলো তো, এই সমাজ ধরে রাখার ক্ষমতা তো আমার একার নয়, হ্যাঁ সবারই সহযোগিতা করা দরকার। তবে দেখেন, এই ছেলে মেয়েদের বোঝানো যাচ্ছে না, সমাজ এত নোংরা করে ফেলছে। হ্যাঁ, বাড়িতে যদি বুঝাও একটু, বাইরের সমাজ যে এত নোংরা, হ্যাঁ সে বলা বাহুল্য, বলাই যায় না।
1: মানে ছেলে মেয়েরা কিরকম ভাবে সমাজটা নোংরা করছে একটু সেটা জানতে চাই।
2: এই দেখেন, আমাদের সমান বয়সে আমরা তখন ছিলাম, তখন বয়স্ক লোককে দেখলে আমরা সাবধান থাকতাম, বিড়ি সিগারেট, হ্যাঁ হ্যান ত্যান নেশা জাতীয় জিনিস। এখনকার বাচ্চা, এই সেদিন হলো, সে রেলগাড়ির মতো ধোঁয়া ছাড়তে ছাড়তে যাচ্ছে, যদি বলবেন সব জিনিস খাওয়া যায় না, বলবে তোমার বাবার কি, আমার বাবার পয়সা দিয়ে আমি খাচ্ছি। দেখেন, তাহলে কি করা যাবে, বলার কিছু আছে?
1: একদম। এবার এইখানে গিয়ে আমাদের ভেবে

0: করতে হবে যে কতটা এক্ষেত্রে তাদের বাড়ির লোক দায়ী। কারণ
1: হ্যাঁ
0: একটি
1: হ্যাঁ
0: ছেলে বা একটি মেয়ে কিন্তু নিজে নিজে সব কিছু শেখে না,
1: না
0: যে
1: না
0: যেমন পরিবেশে বড় হয় সে তেমনই পরিবেশকে প্রতিফলিত করে।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
0: সুতরাং আমরা আমাদেরকেও হয়তো আমাদের ভাষা পরিবর্তন করতে হবে, সময়
1: হ্যাঁ হ্যাঁ
0: পাল্টাচ্ছে, যুগ পাল্টাচ্ছে, যাকে যেভাবে
1: হ্যাঁ হ্যাঁ
0: বোঝানো যায়।
1: ঠিক ঠিক
0: এখন শিক্ষক শিক্ষিকা যারা পড়ান তারা, তাদেরকে এরকমও দেখা যায় যে ছাত্রছাত্রীদের কাঁধে হাত দিয়ে বন্ধুর মতন করে তাদের সাথে আড্ডা দিয়ে পড়াচ্ছেন, আগে সেই
1: হ্যাঁ
0: পরিবেশ
1: হ্যাঁ
0: ছিল না। কেন পড়াচ্ছেন, এটা
1: না
0: কি অপরাধ? কখনোই নয়।
1: হ্যাঁ
0: কিন্তু হয়তো সেইভাবে পড়ালে ছাত্রছাত্রীরা বুঝবে, তাই তাদেরকে সেভাবে পড়ানো হচ্ছে। অর্থাৎ
1: আমাদের
0: দোষটা
1: হ্যাঁ আমাদের
0: ছোটদের হলেও দায়িত্বটা কিন্তু বড়দের।
1: হ্যাঁ আমাদের এখানে হাই স্কুলে হ্যাঁ মাস্টার ছাত্রের কাছে হ্যাঁ নেশা জাতীয় জিনিস চায়,
0: হুম,
1: সে শাসন করবে কি সে আরো চায়।
0: অর্থাৎ বড়দেরও একটু বুঝতে হবে। আর সব থেকে
1: হ্যাঁ
0: বড়
1: হ্যাঁ
0: ব্যাপার,
1: হ্যাঁ
0: এই নিয়ে তো বহু উদ্যোগ হয় সরকারি বেসরকারি, তাই না? বিভিন্ন চিকিৎসক, সমাজ সংস্থা, সমাজ সংস্কার সংস্থা, এনজিও, তারা তো অনেক এরকম উদ্যোগ নেন যে আমাদের যে কোনো রকমের নেশামুক্ত সমাজ তৈরি করতে হবে, ইত্যাদি ইত্যাদি।
1: হ্যাঁ
0: আপনারা
1: হ্যাঁ হ্যাঁ
0: সেই ধরনের মানুষদের সঙ্গে যোগাযোগ করুন, তাদেরকে ডেকে একটু আয়োজন করুন, বিভিন্ন স্কুলে স্কুলে যদি এই ধরনের
1: হ্যাঁ হ্যাঁ
0: বৈঠকই করা যায় যেখানে তাদেরকে বোঝানো যাবে। আসলে কি, যদি আমরা না বোঝাই তারা বুঝবে কী করে? তাদেরকে তো
1: হ্যাঁ
0: মানা
1: হ্যাঁ
0: করছি কেন, তার কারণটা দেখাতে হবে। না হলে তো
1: হ্যাঁ
0: তারা,
1: হ্যাঁ
0: কারণ যদি না দেখাতে পারি তারা শুনবে কেন, তাই না? সুতরাং
1: হ্যাঁ
0: সেই
1: হ্যাঁ
0: ঘুরে ফিরে আমাদের বড়দের ওপরেই দায়িত্বটা বেশি চলে আসছে। তবে খুব
1: হ্যাঁ
0: ভালো
1: হ্যাঁ
0: লাগলো এই যে আপনি আপনার অনুভূতি আমাদের সঙ্গে ব্যক্ত করলেন। আপনি সঙ্গে থাকুন, শুনতে
1: সব
0: থাকুন আমাদের
1: শ্রোতাদেরকে
0: অনুষ্ঠান।
1: নমস্কার, আপনাদেরও নমস্কার। আমার বহুদিনের ইচ্ছা ছিল যে ফোন টেলিফোনে আপনাদের সঙ্গে কথা বলবো, এই বলে
0: অবশ্যই,
1: আজকে
0: যখন যে বিষয় থাকবে আপনার, যদি মনে হয় আপনার কণ্ঠ মানুষের কাছে পৌঁছানো উচিত, নাম্বার ডায়াল করে ফেলবেন, আমরা তো আছি আপনার কণ্ঠ পৌঁছে দেওয়ার জন্য।
1: হ্যাঁ হ্যাঁ এটা আমাদের বহুদিনের ইচ্ছা ছিল,
0: বেশ,
1: হ্যাঁ
0: সঙ্গে থাকবেন।
1: ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল।
0: হ্যাঁ, খুব ভালো থাকবেন।
1: নমস্কার সব
0: নমস্কার।
1: শ্রোতাদেরকে নমস্কার, আপনাদেরও নমস্কার।
0: সত্যিকারের তাহলে চ্যারিটি বিগিনস অ্যাট হোম, ডেভেলপমেন্ট বিগিনস অ্যাট সেলফ, তাই তো? অর্থাৎ আসল কাজগুলো কিন্তু ঘর থেকেই শুরু হয় শিক্ষার, এবং আসল উন্নতি কিন্তু নিজের থেকে শুরু হয়। আমাকে যে যাই বলুক, আমি যদি নিজে না শুধরোই, আমি যদি নিজে নিজেকে না শেখাই, তাহলে আমাকে কেউ শেখাতে পারবে না। আমরা আজকে কলের বৃষ্টি পাচ্ছি, আমরা গানেও আসবো, তবে এই কলটি নিয়ে নেওয়ার পর দেখি আমাদের সঙ্গে কে আছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: নমস্কার, আমি সৌভিক সরকার বলছিলাম কসবা থেকে।
0: হ্যাঁ বলুন সৌভিকবাবু।
1: একটা জিনিস, সেটা হলো আমরা ভবিষ্যতের জন্য সমাজ বাচ্চাদের জন্য কি রেখে যেতে পারি, একটা জিনিস এখানে আমি বলতে চাই, সেটা হলো জেনারেশন বাই জেনারেশন দোষারোপটা না বন্ধ করতে হবে। আমি দাদু হ্যাঁ কারণ এই একটা জিনিস আমি ছোটবেলা থেকে আমি এই জেনারেশন হয়ে বলছি, আমাদের উপর যেমন দোষারোপ দেওয়া হয়, যারা দোষারোপটা আমাদের উপর যারা দিচ্ছে তাদের যে বাবা মা যারা ছিল, ধরুন আমার দাদুরা, তারাও একটা দোষারোপ দিন তাদের উপর না কোনো না কোনো দোষারোপ দিত। দোষারোপ করার আগে চারটে আঙুল দিয়ে কিন্তু নিজেদের দিকে থাকে, আপনারা বাচ্চাদের দিকে কি দিয়েছেন। একটা জিনিস আজকালকার বাচ্চাদের দেখা যায়, একটু কাঁদলেই সঙ্গে সঙ্গে মোবাইলটা হাতে দিয়ে দেওয়া হয়, তাহলে
0: একদম।
1: দোষটা কার? দোষটা তো বাবা মার। এখন দেখা যায় যে আপনারা মাঠে পাঠাচ্ছেন না বাচ্চাদের, না আমার বাবা মা মাঠে যাবে না, ঘরে গেম খেলুক, তার দোষটা কার? সেই বাবা মারাই আবার ফোন করে বলবে হ্যাঁ বাচ্চারা তো যায় না, বাচ্চারা কেমন হয়ে গেছে, একগুয়েটা বানাচ্ছে কারা, সেটা বাবা মার দোষ। আমি একটা জিনিস মনে করি, সেটা হলো জেনারেশন বাই জেনারেশনটা দ্বারা আগে বন্ধ করতে হবে। একটা সুস্থ সমাজ যদি আমরা যদি দিয়ে যেতে চাই, একটা বৃক্ষকে যদি দিয়ে যে সুন্দর করে যদি তৈরি করতে চাই, আমাদের চারপাশটাকে সুন্দর পরিবেশটাকে তৈরি করতে হবে। আমরা সবসময় একটা বাচ্চাকে দোষারোপ করে যাচ্ছি, হ্যাঁ এই হ্যাঁ, সে কিন্তু নিজে থেকে তৈরি হয় না, আসলে সে কিন্তু একটা মাটির ডেলা, তাকে আমরা তৈরি করব যেরম ভাবে সে তেমনি ভাবেই কিন্তু গঠিত হবে। আমি একটা বৃক্ষকে যেইভাবে আমি তৈরি করব, সেই পরবর্তীকালে সে আপনাকে কিন্তু দাদা পরবর্তীকালে সে তেমনি ভাবে ফলটা আপনাকে কিন্তু দেবে। এই
0: একদম,
1: জিনিসটা আমাদের কিন্তু সবসময় মাথায় রাখতে হবে। একটা জেনারেশন বাই জেনারেশন আমি ছোটবেলা থেকে শুনে আসি যে হ্যাঁ এই জেনারেশন এরকম, এই জেনারেশন এরকম, একটা এই জিনিসটা সবসময় বন্ধ করতে হবে। আমাদের আমি এই জেনারেশন ছেলে ছেলে হয়ে বলবো, আমার পরবর্তীকালে যারা জেনারেশন বা ভাই বোন যারা আসছে তাদেরকে কিভাবে গাইড করে চলবো, তাদের সাথে বন্ধুত্ব

0: বা মিশবো, সেই মাইন্ডে চলতে হবে। দোষটা
1: একদম
0: আমি কখনো তাদেরকে দেব না। তাদেরকে সুস্থ সমাজ দিতে গেলে তার সাথে বন্ধুর মতন হয়ে মিশতে হবে। তাহলে না আপনাকে তারা কিন্তু বাড়িতে এসে কি ঘটেছে, স্কুলে কি ঘটছে না ঘটছে এসে কিন্তু বলবে। এই
1: একদম
0: এক
1: আসলে
0: একটা
1: দোষটা আমরা দিই কেন? নিজের ব্যর্থতাকে লুকিয়ে রাখার জন্য। যদি
0: একদম
1: আমাদের
0: ঠিক,
1: কাউকে সাহায্য করার থাকে, আমরা দোষারোপ না করে তার পাশে থাকার চেষ্টা করব, শোনার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব, তারপরে বোঝানো। দোষারোপটা হচ্ছে একটা এস্কেপ মেকানিজম, পালিয়ে যাওয়ার একটা খুব বুদ্ধিমান একটা কাজ। এই দোষ দিয়ে দিলাম, সুতরাং আমি তো বেঁচে গেলাম, দোষটা তো অন্যের ঘাড়ে চাপিয়ে দিলাম। আমি
0: একদম
1: আপনার সাথে সহমত, একদম সহমত।
0: একদম। আর একটা জিনিস, সেটা হলো আমি এককালে টিউশনই করাতাম, তখন বাচ্চাদের সাথে খুব সুন্দর করে মিশতাম। আমাকে বলতো স্যার, স্যার বলতো, আমি বললাম না স্যার কখনোই আমাকে বলবে না, আমাকে তোমরা সৌভিক দা বলে বলবে। ওরা কিন্তু তাই বলতো এবং মনের কথাগুলো কিন্তু বলতো। এখন আপনি একটা জিনিস দেখবেন, বেশিরভাগ বাচ্চারা কিন্তু একগুঁয়ে টাইপের এবং গুমরে টাইপের হয়ে যাচ্ছে। বেশিরভাগ যা কিছু শেয়ার করে সোশ্যাল নেটওয়ার্কে কিন্তু শেয়ার করে, ভার্চুয়াল বন্ধু করেছে। এর একটা কারণ হলো তারা বাবা মাকে বলতে ভয় পাচ্ছে, তারা বললে জানে যে কিছু হয়তো আমাকে ওপর কিছু একটা চাপিয়ে দেবে বা হয়তো শাস্তি দেবে। এই জিনিসগুলো, এই যে ভয় জিনিসটা, আমাদেরকে নিজে থেকে কাটাতে হবে তাদের মধ্যে। তাহলে
1: একদম
0: আপনি কিন্তু পরবর্তীকালে, আমার পরবর্তীকালে আপনি একটা সুস্থ একটা একটা পরিবেশ এবং সমাজ কিন্তু আপনি তৈরি করে দিতে পারবেন। সব থেকে বড় কথাটা বলো বন্ধুত্ব, এবং পরিবেশটা যদি সুন্দর রাখতে চাও, মনের কথার মতন চলো, কাঁধে কাঁধ রেখে চলো, ঠিক জেনারেশন বাই জেনারেশন দোষারোপটা বন্ধ করতে হবে, তাহলে কিন্তু একটা ভালো জিনিস হবে দাদা।
1: একদম একদম একদম, খুব সুন্দর শুনলাম কথা, খুব গুরুত্বপূর্ণ কথা, শ্রোতা বন্ধুরাও শুনছেন। সঙ্গে থাকুন,
0: অবশ্যই দাদা,
1: আমরাও আছি।
0: নমস্কার দাদা,
1: নমস্কার
0: কলকাতা থেকে বলো সৌভিক সরকার, নমস্কার নমস্কার।
1: নমস্কার, সত্যি খুব গুরুত্বপূর্ণ কথা। একটা গাছে কেমন ফল হচ্ছে, আমরা কথায় কথায় বলি বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, আমরা কখনো এটা ভাবি না সেই গাছটিকে ফল হওয়ার উপযোগী পরিবেশ আমরা দিয়েছি কি না, তাই না? বাবারে, বড্ড বিতর্কিত বিষয়, অনেকেই কষ্ট পাবে, অনেকেই রেগে যাবে, কিন্তু একটা কথা আছে হিন্দিতে, সচ করওয়া হোতা হে, সত্যি তো একটু দিতে হয়। আমাদের কিন্তু এটা সত্যি কথা শুনতে শিখতে হবে, জানতে শিখতে হবে। আমরা যদি ভয়টাকে ভালোবাসায় পরিণত না করতে পারি, তাহলে কিন্তু কিচ্ছু করার নেই। ভালোবাসাই হচ্ছে একমাত্র ওষুধ যা যে কোনো সমস্যার সমাধান করতে পারে, সেটা যে সমস্যাই হোক। আমরা এবারে একটা গান শুনে নেব, কারণ আমাদের ঘড়ির কাঁটা আজ ঘোরার মতন দৌড়চ্ছে। তবে পরবর্তী লাইফ ফোন ইন যা থাকবে, তাতে অবশ্যই বাকি কথা আরও কথা হবে। এখন আমরা যে গানটি শুনব, শিল্পী লতা মঙ্গেশকরের কণ্ঠে এবং উষা খান্নার সুরে, সাঁওতান চলচ্চিত্র থেকে, রইল আমাদের শ্রোতা বন্ধুদের জন্য।

0: ভালোবাসার একটি গান, এবং অবশ্যই কিশোর কুমারের কণ্ঠে আমরা শুনলাম এই অপূর্ব লাইন। এই গানের মধ্যে দিয়েই, এই শপথের মধ্যে দিয়েই আগামীকে আরও সুন্দর করে গড়ব, এই প্রতিজ্ঞার মধ্যে দিয়েই আমরা শেষ করছি আজকের লাইভ ফোন ইন অনুষ্ঠান হ্যালো আকাশবাণী। এখন বিজ্ঞাপন বিরতি।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
2: এক প্রকার সে PM জয় অব গরিবো কে জয় বন গই হ্যায়।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 60 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1-4-5-5-5 নম্বরে ফোন করুন।
1: एक प्रकार से पीएम जय अब गरीबों की जय बन गई है।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 60 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1455 নম্বরে ফোন করুন।
1: আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন আধুনিক গান, শিল্পী অমিত কুমার।

করছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 3 দিন সফরের শেষ পর্যায়ে আজ রোমানিয়া যাচ্ছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নাগরিকদের কল্যাণই যে কোনো সংস্কারের মূল কেন্দ্রবিন্দু হওয়া উচিত। সরকার বলেছে, নিট প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে সংসদে সব রকম আলোচনার জন্য তারা প্রস্তুত এবং এই সমস্যার সমাধানে কার্যকর নীতি গ্রহণ করা হবে। সিকিমের নামচিতে NHPC-র তিস্তা জলবিদ্যুৎ প্রকল্পের নির্মীয়মান সুড়ঙ্গে ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 22। আজ জাতীয় সম্প্রচার দিবস। 1927 সালে আজকের দিনেই ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি বোম্বে স্টেশন থেকে দেশের প্রথম রেডিও সম্প্রচার শুরু করে। ভারত ও জিম্বাবুয়ের মধ্যে প্রথম টি-20 ক্রিকেট আজ হারারেতে শুরু হচ্ছে। আসছে বিস্তারিত খবরে। 3 দিন সফরের শেষ পর্যায়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 2 দিনের জন্য রোমানিয়ায় যাচ্ছেন। সফরকালে তিনি রোমানিয়ার রাষ্ট্রপতি নিকুশোর দান, অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী ইলি বোলোজান, সেনেটের সভাপতি মির্চা আব্রুদেয়ান এবং চেম্বার অফ ডেপুটিজের সভাপতি সোরিন গ্রিনডিয়ানুর সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়াও রোমানিয়া ভারত সংসদীয় মৈত্রী গোষ্ঠীর সদস্যদের সঙ্গেও তার সাক্ষাতের কর্মসূচি রয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ভারত রোমানিয়া বাণিজ্যিক ফোরামে ভাষণ দেবেন এবং সেদেশে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে মত বিনিময় করবেন। এর আগে গতকাল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উত্তর ম্যাসেডোনিয়ায় মিউজিয়াম অব দ্য সিটি অব স্কোপিয়েতে মহাত্মা গান্ধীর একটি আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করেন। রাষ্ট্রপতি বলেন, মহাত্মাজির জন্ম ভারতবর্ষে হলেও তাঁর সত্য অহিংসার বার্তা সমগ্র মানবজাতির সম্পদ। তিনি বলেন, সংঘর্ষ, অসহিষ্ণুতা এবং বিভাজনের সম্মুখীন বর্তমান বিশ্বে গান্ধীজির বাণী ও আদর্শ আজও সমান প্রাসঙ্গিক। ম্যাসেডোনিয়ার রাষ্ট্রপতি এবং ওরহিডের মেয়রের সঙ্গে তিনি বিখ্যাত ওরহিড হ্রদ পরিদর্শনে যান। উত্তর ম্যাসেডোনিয়ার রাষ্ট্রপতি গোর্দানা সিলজানোফস্কা দাভকোভা বলেছেন, বিশ্বের বৃহত্তম গণতন্ত্র ভারতের রাষ্ট্রপতি একজন মহিলা হওয়ায় অত্যন্ত গর্বের বিষয়। উত্তর ম্যাসেডোনিয়ার স্কোপিয়েতে আকাশবাণী সংবাদদাতা শুভশ্রী মহাপাত্রের সঙ্গে কথা বলার সময় শ্রীমতী দাভকোভা জানান, তিনি আগে থেকেই ভারতের দীর্ঘ ইতিহাস ও আধ্যাত্মিকতায় গভীরভাবে প্রভাবিত ছিলেন। তিনি বলেন, ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাতের পর তিনি অত্যন্ত মুগ্ধ হয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিকশিত ভারতের লক্ষ্যকে একটি গণ আন্দোলনে পরিণত করার আহ্বান জানিয়েছেন। দেশের যুব সমাজকেই এই অভিযানের ভিত হিসেবে গড়ে তুলতে হবে। তিনি বলেন, সমস্ত সংস্কারের মূল উদ্দেশ্য নাগরিকদের কল্যাণের জন্য হওয়া উচিত এবং মানুষের চাহিদাকে মাথায় রেখেই শাসন সংক্রান্ত উদ্যোগগুলো প্রণয়ন করা প্রয়োজন। বিকশিত ভারত উদ্যোগ বাস্তবায়নের অংশ হিসেবে গ্রামীণ উন্নয়ন, কৃষি, সমাজ কল্যাণ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রের অগ্রগতি পর্যালোচনা করতে বিভিন্ন দপ্তরের সচিবদের নিয়ে আয়োজিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে গতকাল প্রধানমন্ত্রী এই মন্তব্য করেন। প্রধানমন্ত্রীর বাসভবনে অনুষ্ঠিত এই বৈঠকে সুশাসনে জোর দেওয়ার পাশাপাশি বিভিন্ন মন্ত্রকের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং নাগরিকদের কল্যাণমুখী সংস্কার কাজের বাস্তবায়ন ত্বরান্বিত করার কথা বলেন তিনি। আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদকে ব্যবহার করা পাকিস্তানের রাষ্ট্রনীতির অংশ বলে সেদেশের তীব্র সমালোচনা করেছে ভারত এবং জম্মু কাশ্মীর সর্বদা ভারতের অবিচ্ছেদ্য ও অবিভাজ্য অংশ ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে বলে তারা ফের জানিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ভারতের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত পি হরিশ গতকাল রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা বিষয়ক উচ্চ পর্যায়ের বিতর্ক সভায় এই মন্তব্য করেন। নিজের মিথ্যা বয়ান প্রচারের উদ্দেশ্যে একটি উচ্চ পর্যায়ের বিতর্ক সভাকে অপব্যবহারের অভিযোগে তিনি পাকিস্তানের কঠোর সমালোচনা করেন। সিন্ধু জল চুক্তি প্রসঙ্গে পি হরিশ বলেন, এ বিষয়ে ভারতের অবস্থান স্পষ্ট। পাকিস্তান যখন সর্বদা রাষ্ট্রীয় নীতির হাতিয়ার হিসেবে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদকে ব্যবহার করে চলেছে, তখন পারস্পরিক বিশ্বাস ও সদিচ্ছার ভিত্তিতে সহযোগিতার আশা করা যায় না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 136তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণী সংবাদ ওয়েবসাইট, নিউজ অন AIR মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ এবং প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। হিন্দিতে মূল অনুষ্ঠানটির পর সম্প্রচারিত হবে এর আঞ্চলিক ভাষার তর্জমা। পারমাণবিক শক্তি বিভাগের প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং জানিয়েছেন, সরকার 2033 সালের মধ্যে অন্তত 5টি দেশীয় প্রযুক্তিতে তৈরি স্মল মডিউলার নিউক্লিয়ার রিয়্যাক্টর চালু করার লক্ষ্য।

0: মাত্রা নিয়েছে। লোকসভায় গতকাল এক লিখিত প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, সংসদ শান্তি আইন 2025 পাশ করেছে, যার ফলে পারমাণবিক শক্তি ক্ষেত্রে বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণের সুযোগ তৈরি হয়েছে। ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার বর্তমানে 220 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন, ভারত স্মল মডিউলার রিয়্যাক্টর 55 মেগাওয়াট ক্ষমতার একটি রিয়্যাক্টর এবং হাইড্রোজেন উৎপাদনের উপযোগী উচ্চ তাপমাত্রার গ্যাস কুলড রিয়্যাক্টর তৈরির কাজ করছে। বিজেপির বরিষ্ঠ নেতা এবং কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা বলেছেন, নিট পেপার ফাঁস ইস্যুকে কেন্দ্র করে ছাত্র সমাজের আন্দোলনকে নিয়ে রাজনীতি করা উচিত নয় এবং এই বিষয়টি থেকে রাজনৈতিক সুবিধা নেওয়া উপযুক্ত নয়। নতুন দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শ্রী নাড্ডা বলেন, এটি একটি গুরুতর সমস্যা এবং এই বিষয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা হওয়া উচিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ সরকার এই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিচার করছে। তিনি বলেন, সরকার বিষয়টি নিয়ে আলোচনার জন্য প্রস্তুত এবং বিরোধীদের উচিত বারবার নিজের অবস্থান বা শর্ত পরিবর্তন না করে আলোচনায় অংশ নেওয়া। সরকার এই সমস্যার সমাধানে প্রয়োজনীয় নীতি আনতেও প্রস্তুত বলে তিনি জানান। শ্রী নাড্ডা বলেন, জম্মু কাশ্মীরে সার্ফেস সিলেকশনের প্রশ্নপত্র ফাঁস হয়েছে, সেখানে কমিউনিস্ট ও ন্যাশনালিস্ট কনফারেন্স পার্টি ক্ষমতায় রয়েছে। এছাড়াও বিরোধী শাসিত হিমাচল প্রদেশের স্কুল বোর্ডের প্রশ্ন, ঝাড়খণ্ডে জেএসসির পরীক্ষার প্রশ্নপত্র, পশ্চিমবঙ্গে পুলিশে নিয়োগ পরীক্ষার প্রশ্নসহ আরও বহু রাজ্যের প্রশ্নপত্র ফাঁস হয়েছে। এই প্রসঙ্গে বিরোধী দলনেতা রাহুল গান্ধীর কাছে শ্রী নাড্ডা প্রশ্ন করেন, কেন তিনি বিরোধী শাসিত রাজ্যগুলিতে প্রশ্ন ফাঁসের প্রসঙ্গ এড়িয়ে যাচ্ছেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক আর ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সিকিমের নামচিতে এনএইচপিসির তিস্তা জলবিদ্যুৎ প্রকল্পে নির্মীয়মান সুড়ঙ্গে ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 22, আরও কয়েকজন ভেতরে আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার অভিযান চলছে। সিকিম সরকার, জেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট সকল সংস্থা পরিস্থিতির ওপর ক্রমাগত নজর রাখছে। এদিকে পশ্চিমবঙ্গের আসানসোল থেকে ইসিএল এর দ্বিতীয় বিশেষ উদ্ধারকারী দল আধুনিক ক্যাপসুল প্রযুক্তি এবং সুড়ঙ্গে শ্বাস প্রশ্বাস নেবার বিশেষ যন্ত্রসহ অত্যাধুনিক সরঞ্জাম নিয়ে গতকাল ঘটনাস্থলে পৌঁছেছে। লোকমান্য বালগঙ্গাধর তিলক এবং স্বাধীনতা সংগ্রামী চন্দ্রশেখর আজাদের জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, বালগঙ্গাধর তিলক ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের এক মহান ব্যক্তিত্ব। তিনি দেশপ্রেমের চেতনা জাগিয়ে তুলেছিলেন। চন্দ্রশেখর আজাদের কথা প্রসঙ্গে সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী বলেন, ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে তার নির্ভীক সাহস এবং অটল দেশপ্রেম এক গর্বের স্থান অধিকার করে আছে। আজ জাতীয় সম্প্রচার দিবস। 1927 সালে আজকের দিনেই ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি বোম্বে স্টেশন থেকে দেশের প্রথম রেডিও সম্প্রচার শুরু করে। একটি প্রতিবেদন,
1: 1927 সালের আজকের দিনেই ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি বোম্বে স্টেশন থেকে শুরু হলো প্রথম রেডিও সম্প্রচার।

0: বহুজন হিতায়, বহুজন সুখায়। এই মূল মন্ত্রকে সামনে রেখে আকাশবাণী দীর্ঘদিন ধরে তথ্য, সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সংস্কৃতি ও বিনোদন সহ বিভিন্ন বিষয় মানুষের কাছে পৌঁছে দিয়ে আসছে। 2014 সালের অক্টোবর মাস থেকে আকাশবাণীতে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান জুড়েছে অন্য মাত্রা। নতুন প্রযুক্তিকে গ্রহণ করে রেডিও আজও মানুষের সঙ্গে মানুষের যোগাযোগের এক গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে তার প্রাসঙ্গিকতা বজায় রেখেছে। জাতীয় সম্প্রচার দিবসে দেশের সম্প্রচার জগতের সঙ্গে যুক্ত সকল কর্মী ও আমাদের শ্রোতা বন্ধুদের শুভেচ্ছা। শব্দের তরঙ্গে মানুষের সঙ্গে মানুষের যোগাযোগের এই দীর্ঘযাত্রা আগামী দিনে আরও সমৃদ্ধ হোক এই প্রত্যাশা। কাশফিন নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
1: হারারেতে 3 ম্যাচের টি টোয়েন্টি ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে আজ ভারত ও জিম্বাবুয়ে পরস্পরের মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় বিকেল 4:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 3 দেশ সফরের শেষ পর্যায়ে আজ রোমানিয়া যাচ্ছেন। সরকার বলেছে নিট প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে সংসদে সব রকম আলোচনার জন্য তারা প্রস্তুত এবং এই সমস্যার সমাধানে কার্যকর নীতি গ্রহণ করা হবে। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ সকাল 10:10।
2: আকাশবাণী কলকাতা, জেলার চিঠি। কোচবিহার থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা শুভেন্দু ভট্টাচার্য। গত কয়েকদিন ধরে জেলা জুড়ে চলছে

0: বৃষ্টি, নদী নালা জলে টইটম্বুর। তবে মাঝে মধ্যে যখন গরম অনুভূত হচ্ছে তখন ভালোই অস্বস্তির মধ্যে পড়ছেন জেলাবাসী। কোচবিহার জেলার অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র রসিকবিল মিনিজুকে আরও উন্নত আকর্ষণীয় করে তুলতে সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক হয়। এলাকা পরিদর্শনে উপস্থিত ছিলেন বিধায়ক তথা নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী মালতি রাভা রায়, কোচবিহারের জেলা শাসক, পুলিশ সুপার এবং বন দপ্তরের জেলা স্তরের উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিকরা। যৌথ আলোচনার মাধ্যমে এই জুয়ের সার্বিক পরিকাঠামোর উন্নয়ন এবং উত্তরবঙ্গের পর্যটন শিল্পকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপের বিষয়ে রূপরেখা তৈরি করা হয়। আলোচনা শেষে সমস্ত আধিকারিকদের সঙ্গে নিয়ে গোটা মিনি জু এলাকা ঘুরে দেখা হয়। সকলের সম্মিলিত উদ্যোগে আগামী দিনে রসিকবিল পর্যটকদের কাছে এক নতুন রূপে আত্মপ্রকাশ করবে বলে মনে করছেন এলাকার মানুষ। দীর্ঘ প্রতীক্ষার অবসান। কোচবিহারের ঐতিহ্যবাহী হস্তশিল্প শীতলপাটি এবার আনুষ্ঠানিকভাবে ভৌগোলিক নির্দেশক বা জিআই স্বীকৃতি পেল। এই স্বীকৃতির ফলে শুধু কোচবিহারের এই শতাব্দী প্রাচীন কারুশিল্পই আন্তর্জাতিক পরিচিতি পাবে তাই না, বরং জেলার হাজার হাজার শিল্পীর জীবিকা ও অর্থনৈতিক সম্ভাবনার নতুন দিগন্ত খুলে যাবে। সম্প্রতি ভারতে জিআই রেজিস্ট্রিতে কোচবিহারের শীতলপাটির নাম নথিভুক্ত হয়েছে। শীতলপাটি এই জেলার অন্যতম প্রাচীন কুটির শিল্প। জেলার ঘুঘুমারি, ধলুয়াবাড়ি, সাগরদিঘি সহ একাধিক এলাকায় প্রজন্মের পর প্রজন্ম ধরে শিল্পীরা মুর্তা গাছের কাণ্ড থেকে তৈরি সূক্ষ্ম তন্তু দিয়ে হাতে বুনে তৈরি করেন এই পাটি। গরমকালে শীতল অনুভূতি দেওয়ার বিশেষ গুণের জন্যেই এর নাম হয়েছে শীতলপাটি। বর্তমানে ঐতিহ্যবাহী পাটির পাশাপাশি ব্যাগ, টেবিল ম্যাট, ফাইল ফোল্ডার, ওয়াল হ্যাঙ্গিং সহ নানা ধরনের আধুনিক সামগ্রীও শিল্পীরা তৈরি করছেন। জিআই ট্যাগ এমন একটি স্বীকৃতি যার নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলের সঙ্গে কোনো পণ্যের বিশেষ গুণ, ঐতিহ্য, সুনামকে আইনি স্বীকৃতি দেয়। ফলে কোচবিহারের শীতলপাটি নামটি এখন থেকে একটি স্বীকৃত ব্র্যান্ড হিসেবে পরিচিত হবে। এতে নকল পণ্যের বিরুদ্ধে সুরক্ষা মিলবে এবং প্রকৃত শিল্পীরা তাদের ন্যায্য মূল্য পাওয়ার সুযোগ পাবেন। একই সঙ্গে দেশ বিদেশের বাজারে এই পণ্যের গ্রহণযোগ্যতাও আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। জেলার শিল্পীদের আশা, জিআই স্বীকৃতির ফলে সরকারি ও বেসরকারি উদ্যোগে বিপণন, ব্র্যান্ডিং এবং রপ্তানির নতুন সুযোগ তৈরি হবে। বিশেষজ্ঞদের মতে, এই স্বীকৃতি গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি নতুন প্রজন্মকেও এই ঐতিহ্যবাহী শিল্পের প্রতি আকৃষ্ট করবে। প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্যে সম্প্রতি আরও 23টি ঐতিহ্যবাহী পণ্য জিআই স্বীকৃতি পেয়েছে। সাইবার প্রতারকদের বিরুদ্ধে কোচবিহার জেলা পুলিশের লাগাতার অভিযান চলেছে। জেলাজুড়ে প্রায়ই প্রতারিত হচ্ছেন বহু মানুষ। কষ্টের টাকা জলে যাচ্ছে সাইবার সতর্কতার অভাবে। জালিয়াতদের ফাঁদে পড়ে খোয়া যাওয়া টাকা উদ্ধার করে প্রতারিত মানুষের কাছে সেই টাকা ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়াও চলছে নিরন্তর। গত জুন মাসে কোচবিহার জেলা পুলিশের সাইবার ক্রাইম থানা তৎপরতার সঙ্গে অনুসন্ধান করে মোট 2,47,569 টাকা উদ্ধার করে প্রতারিত ব্যক্তিদের হাতে তা ফিরিয়ে দিয়েছে। সারা দেশের সঙ্গে ভিবিজি রামজি প্রকল্পে 125 দিনের কাজের শুভ সূচনা হল কোচবিহারের জেলাশাসকের দপ্তর সংলগ্ন উৎসব অডিটোরিয়ামে। উপস্থিত ছিলেন জেলাশাসক জিতিন যাদব, কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক সুকুমার রায়সহ বিভিন্ন আধিকারিকরা। উপস্থিত ছিলেন জেলার এই প্রকল্পের উপভোক্তারাও। জেলার চিঠি শেষ হল। কোচবিহার থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা শুভেন্দু ভট্টাচার্য।
1: আকাশবাণী শিলিগুড়ি, অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। এখন শাস্ত্রীয় সঙ্গীত খেয়াল শুনবেন পণ্ডিত এ কাননের কণ্ঠে, রাগ মিয়া মলহার।

এতক্ষণ শুনছিলেন শাস্ত্রীয় সঙ্গীত, খেয়ালে ছিলেন পণ্ডিত এ কানন, রাগ মিয়া মলহার। এখন শুনবেন আমার

0: নমস্কার, আকাশবাণী শিলিগুড়ি, আমার গ্রাম আমার দেশ এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ যে গ্রাম নিয়ে আমরা আলোচনা করব, এই গ্রামটির নাম বাঁতাসুর কুঠি। এই গ্রাম কোচবিহার জেলার দিনহাটা দুই ব্লকের বামুনহাট এক গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত একটি গ্রাম। এই গ্রামের জনসংখ্যা 3000-এর মতো। আকাশবাণী শিলিগুড়ি থেকে এই গ্রামের দূরত্ব প্রায় 195 কিলোমিটার। আকাশবাণী শিলিগুড়ি থেকে আমরা যাত্রা শুরু করে প্রথমে জলপাইগুড়ি এবং এরপর রাজ্য সড়ক 12A ধরে পৌঁছাই দিনহাটা শহরে। দিনহাটা শহর খুবই সাজানো গোছানো, সুন্দর রাস্তাঘাট। তা ধরেই আমরা বাঁ দিকে নিগমনগরের রাস্তাতে এগোতে শুরু করি। প্রায় 15 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমরা আমাদের আজকের গন্তব্যে পৌঁছাই। গ্রামে ঢুকতেই দেখতে পাই চারদিকে শস্য শ্যামলা, সবুজে ভরা গাছপালা এবং গ্রামের রাস্তাঘাট পাকা, পিচ ঢালা ও সুন্দরভাবে সুসজ্জিত। গ্রামের যোগাযোগ ব্যবস্থাও খুবই সুন্দর বলে মনে হল। আসুন এই গ্রামের সম্বন্ধেই কিছু কথা জেনে নেব এই গ্রামের মানুষদের কাছ থেকে। নমস্কার দাদা, আপনার বাড়িতে এসে দেখছি চারিদিকে এত বিভিন্ন প্রকারের চাষাবাদ হচ্ছে এবং বাড়িতে এত রকমের গাছ রয়েছে, তো আপনার কাছে শুনে নেব এই বাতাসুর কুঠি এই গ্রাম সম্পর্কে, এই গ্রামের ইতিহাসটা একটু তুলে ধরুন।
1: আমাদের বাতাসুর কুঠি গ্রাম আমাদের ঠাকুমা ঠাকুরদাদার কাছ থেকে শুনছিলাম যে এখানে পাশে একটা ধরলা নদী ছিল। ধরলা নদী এখন মৃত, এখন স্রোত চলে না, হতো বর্ষাকালেই স্রোত চলে, শরৎকালের দিকে হয়তো স্রোতটা শেষ হয়ে যায়। এইখানে নদীটা ছিল ধরলা নদী এবং এই নদীর উপর ছাড়তে ছিল চর, চর বলে এই জায়গাটার নাম তখন থেকেই আর কি ডাক হলো বাতাসুর কুঠি। কুঠি অর্থাৎ কুঠি বাড়ি বলে পরিচিত, যেহেতু নদীর চর এই জন্য এই গ্রামটার নাম হলো বাতাসুর কুঠি। আর এই গ্রামে আগেরকার দিনে সদাগর নামে নৌকা চালাইতো, এই নদী দিয়ে যখন সদাগর নৌকা চালাইতো এবং এই গ্রামে মাটি খুঁড়তে গিয়ে এখনও সদাগরের পানবাটি পাওয়া যায়, সেটা রূপার পানবাটি। হ্যাঁ, সেটা আমার গ্রামের লোকে মাটি খুঁড়তে গিয়ে পায়। এবং এখানে এই বাতাসুকুটি গ্রামের পাশাপাশি যে সমস্ত এলাকায় পুকুর খনন হয়, অনেক সময় অনেক নৌকার কিছু অংশ, অবশিষ্ট অংশ এখনও পাওয়া যায়। আর এখানে পুকুর খুললে আবার কিছু কিছু কুমারেরও, আগেরকার দিনে কুমারের যে কুয়া নামে একটা পরিচিত ছিল, কুয়ার থেকে জল তুলে খেত, সেগুলোরও পরিচিত এখনও পাওয়া যায়। এই জন্য এই গ্রামটার নাম বাতাসুর কুঠি। আর আমাদের এই বাতাসুকুটি গ্রামে এখানকার যে পরিবেশ, কৃষি পরিবেশ, কিন্তু হ্যাঁ এখানকার পরিবেশ সবচেয়ে বড় কথা হলো এখানকার কৃষকরা তো কৃষিকাজ করে, কৃষকদের কৃষিকাজ করার সঙ্গে সঙ্গে মহিলারা এই গ্রামে ব্যাপক হারে মাশরুম চাষ করে। আর মহিলারা আগেরকার দিনে বিড়ি বাঁধত, বিড়ি বাঁধা বন্ধ করে দিয়ে পুন্ডিবাড়ি বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায়, এগ্রিকালচার ডিপার্টমেন্টের সহযোগিতায় এখানকার মহিলারা আবার মাশরুম বাঁধা শুরু করলো। মাশরুম বাঁধা শুরু করলো, বিড়ি বাঁধা কাজটা বন্ধ করে দিল। তাতে কি হয়, বিড়ি বাঁধলে হয়তো মাসে হয়তো দেখা গেলো 3-4 হাজার টাকা ইনকাম করে, সপ্তাহে 1000-1200 টাকা ইনকাম করে, মাসে 4000 টাকা হবে। আর এখন মহিলারা, কোনো কোনো মহিলারা পার ডে 100 কেজি অবধি মাশরুম ফলায়। 1 কেজি মাশরুম 70 থেকে বর্তমান 80 টাকা পার হেড কেজি। এবার সকালবেলা উঠে দেখা যায় মহিলারা বাড়ির গৃহস্থলি কাজ করার পরে মাশরুম প্যাকেট করে সাইকেলের ফ্রেমের মধ্যে, আলুর বস্তার মধ্যে 25-30 কেজি মাশরুম নিয়ে এরা গন্তব্য একটা স্থান আছে, সেখানে গাড়ি লোডিং হয়, সেখানে গিয়ে পৌঁছায়। ওখানে মিডিলম্যানরা কখনো ভুটানে, কখনো আসামে, কখনো শিলিগুড়ি এখান থেকে মাশরুম যায়। সেটা রোজ দিনে যায়, কি শীত বর্ষা সব 6টা ঋতুতেই যায়।
0: আর এই জন্য
1: এই গ্রামটার জন্য অনেকে বলে এটা মাশরুম গ্রাম। আচ্ছা, মাশরুম গ্রামের মাঝখান থেকে এখানে আরেকটা আবির্ভাব আছে, পুন্ডিবাড়ি বিশ্ববিদ্যালয় যেখান আমাদের আছে উত্তরবঙ্গে, এই বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন সায়েন্টিস্ট এখানে আসে এবং সায়েন্টিস্টরা আসে এখানে ক্রিটিক্যাল টাইল, যে টাইলগুলো খুব মানে কঠিন, সেই টাইলগুলো এখানে কিন্তু স্যারেরা দেয়। এবং সেই টাইলগুলো এখানে যখন হয় তখন আবার স্যারেরা আসে এখানে দেখভাল করে, যে স্যারেরা যখন আসে যখন দেখার পরে দেখে যে এরা সাকসেস। এবার স্যারেদের এই গ্রামটা খুবই পছন্দ, এখন প্রতিটা পুন্ডিবাড়ি

0: কেন্দ্র কি রাজ্য আমাদের ব্লক থেকে কিংবা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সবাই সব ছাড়েরা এখানে আসে চাষবাস দেখতে, কৃষকরা উৎসাহ হয় এবং ক্রিটিক্যাল চাষবাসও হয় এবং ছাড়দের কাছ থেকে আমরা বিভিন্ন রকম পরামর্শও নেই। আমরা সাধারণত আনসিজন সিজন না অফ সিজনে যে সমস্ত চাষবাস সেই সমস্ত চাষবাসে আমরা আগ্রহী এক নম্বর। আর দুই নম্বর হলো যে আমরা যে সব ক্রিটিক্যাল চাষবাসে আগ্রহী তার মাঝখান দিয়ে আমরা ইন্টারক্রপিং শুরু করে দিয়েছি। এক জমিতে কি করে বেশি ফসল উৎপন্ন করা যায়, একটা ফসলের জায়গায় দুইটা বা তিনটা ফসল করা যায় এক চাষের উপরে, তা সেটার জন্য এখানে দেখতে আসে নেপাল থেকে আসে, বাংলাদেশ থেকে আসে, ভুটান থেকে আসে, অস্ট্রেলিয়া থেকে এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গার থেকেও কৃষকরা আসে। এবং এখানে কয়েক বছর থেকে অস্ট্রেলিয়ান কিছু প্রজেক্ট চলছে, সেই প্রজেক্টটা ভারতবর্ষের মধ্যে বিহারে চলছে, আমার পশ্চিমবঙ্গের মধ্যে মালদা এবং কুচবিহারের জেলায় চলছে এবং সেই টাইলগুলো দেখার জন্য বিভিন্ন জায়গার কৃষকরা আসে পরামর্শ নেয় কীভাবে করতেছো এবং ফসল দেখে। এখানে 16টা টাইলের কাজ চলছে, 16টা কৃষক স্বাবলম্বী এবং তাদের ফসলের মান এবং ইনকামের দিক দিয়ে অনেক বাড়তেছে, তার জন্য বিভিন্ন জায়গার কৃষকরাও আসে এখান থেকে দেখে এবং পরামর্শ নিয়ে যায়।
1: এবং আচ্ছা, এখানে চাষাবাদ যে হয় বেশিরভাগই নিশ্চয়ই জৈব পদ্ধতিতে চাষ?
0: জৈব না, জৈব কিছু কিছু কৃষকের জৈব আছে, জৈবর পরিমাণটা কম, রাসায়নিক চাষবাসটাই বেশি। জৈব চাষ করতে গেলে অনেক কিছু মেনটেন করতে হবে, সেটা হলো যে জমিতে জৈব চাষ হবে সেখানে যেন অন্য কোনো জমির জল সেখানে ঢোকে না, সেখানে কীটনাশক রাসায়নিক কোনো কিছু ব্যবহার করতে দেওয়া যাবে না এবং অন্য যে জায়গায় চাষবাসে রাসায়নিক হয় সেখানকার জল যেন এই জমিতে ঢোকে না, সেটা আলাদা করে করতে হবে। সেটা 3 বছর যদি করে তাহলে জমির যে মাটির স্বাস্থ্যটা অনেক ভালো হবে এবং ফসল যে ফসলটা হবে সবজিটা সে ফসলের স্বাদ এবং গুণগত মান অনেক বেশি হবে। এটাই হলো জৈব চাষের নিয়ম। আমাদের বাড়িতে জৈব চাষ আছে কিন্তু সেটা আমরা ফুলকপি করি, সেই জমিটাতে বেশি প্রথম দিকে ফসল ভালো হবে না কিন্তু গুণগত মান ভালো হবে, তাতে রোগব্যাধির হাত থেকে রক্ষা পাওয়া যাবে, এই জন্য আমাদের জৈব চাষ। বাচ্চারা কম্পিটিশনে পড়াশোনাও আছে, এখান থেকে অনেক সার্ভিস হোল্ডারও আছে।
1: বিদ্যালয় কি আছে
0: আশেপাশে? বামনহাটে হাই স্কুল আছে, হাই সেকেন্ডারি অবধি। এখানে আমাদের গ্রামে 2টা প্রাইমারি স্কুল আছে।
1: আর স্বাস্থ্যকেন্দ্র কি আছে?
0: স্বাস্থ্যকেন্দ্র বামনহাট হসপিটাল আছে, এখানে স্বাস্থ্যকেন্দ্রও আছে। আর এখানকার বাচ্চা কাচ্চারা খেলাধুলায় পারদর্শী আছে। এখানে কৃষিকাজ বললে আমি বলবো কুচবিহার জেলার মধ্যে একটা নাম আছে, বাতাসকুটি দিনহাটা টু ব্লকে একটা কৃষিকাজের ভালো জায়গা আছে, বললে যে কোনো সায়েন্টিস্ট বা যে কোনো এগ্রিকালচার ডিপার্টমেন্ট চিনবে।
1: আপনি মাশরুমের কথা বললেন, হ্যাঁ, আর কী কী অন্যান্য চাষাবাদ হয়
0: এখানে? ফিশারি আছে, মাশরুম আছে, সবজি চাষ, বাগিচা চাষ, সব ধরনেরই চাষ আছে।
1: এবং নতুন যে ক্রিটিক্যাল চাষের কথা বলছেন,
0: হ্যাঁ,
1: আপনারা বর্তমানে কোন কোন
0: ক্রিটিক্যাল চাষ হলো কী করে বর্ষার দিনে টমেটো করা যাবে?
1: আচ্ছা,
0: বর্ষার দিনে সাধারণত আমাদের উত্তরবঙ্গ টমেটো ব্যাঙ্গালোর থেকে আসে, এখানে যে সমস্ত কৃষক খুব উন্নত তারা হাইল্যান্ড দেখে টমেটো চাষ করতেছে, মালচিংয়ে বর্ষাকালে টমেটো নামাইতেছে, বর্ষাকালে টমেটো সবাই করতে পারে না এবং সেই টমেটোটা অনেক দামে বিক্রি হয়, 30-35 টাকা কেজি বিক্রি করতে পারে, এটা একটা ক্রিটিক্যাল। যেমন কস চাষটা সাধারণত পাহাড়ের চাষ, কস চাষ এখানে এখন ব্যাপক হারে এসে গেছে, কস এখন আমাদের লো ল্যান্ডে হইতেছে। আর এখানে যে কোনো সবজি মানে আনসিজন সবজি অনেক কৃষক, ভালো কৃষক যারা তারা আনসিজনে মানে অফ সিজনে যে সমস্ত ফসল করতেছে তাদের সেই ফসল থেকে পয়সা বেশি পাইতেছে, এই জন্য অফ সিজনে সবজি করতেছে।
1: আপনাদের রাস্তাঘাটের যোগাযোগ ব্যবস্থা কীরকম?
0: যোগাযোগ ব্যবস্থা আমাদের রাস্তাঘাট খুবই ভালো, হ্যাঁ, রাস্তাঘাট কোনো দিক দিয়ে আমাদের বাড়ির আশেপাশে যে সমস্ত রাস্তাঘাট খুবই ভালো।
1: না, আমিও আসার সময় দেখছি বেশ পিচ ঢালা পাকা রাস্তা এবং সব ম্যাস্টিক রোড রয়েছে এবং সংযোগ ব্যবস্থা খুবই ভালো।
0: আপনাদের
1: আশেপাশে হাসপাতাল, বড় হাসপাতাল?
0: বড় হাসপাতাল বলে আমাদের দিনহাটায় যেতে হবে আর প্রাথমিক স্তর বামনহাটে। দিনহাটা এখান থেকে 17 কিলোমিটার হবে আর বামনহাট হবে 1 কিলোমিটার, প্রাথমিকটা 1 কিলোমিটার,
1: প্রাথমিক চিকিৎসালয় 1 কিলোমিটার এবং দিনহাটা 17 কিলোমিটার। আর বলছি এই
0: এখানে একটা রেল স্টেশনও আছে।
1: আচ্ছা,
0: হ্যাঁ, রেল স্টেশন আমাদের বাড়ির থেকে 15 কিলোমিটার হবে।
1: আর বাস স্টেশন?
0: বাস স্টেশন তো বাড়ির থেকে কত হবে, 200 মিটার গেলেই মানে বাসটা আমি ধরতে পারবো।
1: মানে যোগাযোগ ব্যবস্থাটা খুবই ভালো।
0: হ্যাঁ, ভালো,
1: এবং এই কারণেই হয়তো সেখানে আমাদের এই চাষি ভাইরা তাদের প্রোডাকশনগুলোকে নিয়ে খুব তাড়াতাড়ি বাজারে।
0: এখানে আমাদের এখানে সুইটকর্ন, বেবিকর্ন এই সমস্ত চাষও হয়।
1: আচ্ছা, তো মোটামুটি
0: গাডুলাস এগুলো না চাষ হয় আমাদের বাড়িতে, সুইটকর্ন, বেবিকর্ন, গাডুলাস, ফুলকপি, বাঁধাকপি, ব্রোকলি, টমেটো, বিনস, গাজর, মটরশুঁটি, পালং শাক।

0: বীজটা এখানে এনে টমেটোটা চাষ করব।
1: একদম
0: সেই টমেটোটা আমরা সাধারণত কুচবিহার জেলার যে কৃষি বিজ্ঞান কেন্দ্র আছে সেখানকার সবজি চাষি সামিয়ানা সুলতানা ম্যাডামের কাছ থেকে সে পরামর্শ নিয়ে নেই, নিয়ে আমরা মালচিংয়ে চাষ করি। বিদ্যালয় ইউভিকেভির থেকে পরামর্শ নেই এবং ব্লক স্তরে নেই, জেলা ভিত্তিকও নেই, সব সারের পরামর্শ নেই, নিয়ে আমরা অফ সিজনের চাষগুলো বাইছে নেই।
1: খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে, ভালো থাকবেন।
0: আচ্ছা নমস্কার।
2: বাতাসুরকুঠি গ্রামটা কিন্তু ভারত বাংলাদেশ সীমান্ত থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরত্বেই অবস্থিত, অর্থাৎ একেবারেই সীমান্তবর্তী গ্রাম বলা চলে। আজ জেনে নেব এই গ্রাম সম্বন্ধে আরও অনেক কিছু কথা আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে। আমরা এখন পেয়ে গেছি আমাদের দিনহাটা 2 নম্বর ব্লকের সহকৃষি অধিকর্তা। স্যার আপনার নামটা একটু জেনে নেব।
3: মোহাম্মদ আবুল হাসান।
2: স্যার আমরা বর্তমানে তো রয়েছি বাতাসুরকুঠি এই গ্রামে, তো আপনার কাছে শুনে নেব যে এই গ্রামের কৃষিকাজ সম্পর্কে কিছু কথা।
3: এই গ্রামের কৃষিকাজ সম্পর্কে বলার আগে এই গ্রামের ইতিহাস একটু জানা খুব দরকার, কারণ এই গ্রামে আগে ম্যাক্সিমাম যারা মহিলা কৃষক তারা কিন্তু আগে বিড়ি বানতো এবং বিড়িটা একটা উপার্জনের একটা তাদের রাস্তা ছিল, কিন্তু বর্তমানে সেখান থেকে এরা আস্তে আস্তে মাশরুম চাষ, সেটা কৃষি অফিস এবং পুন্ডিবাড়ি কেভিকের মাধ্যমে বা কৃষি বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে এরা কিন্তু মাশরুম চাষটা খুব ভালোভাবে শিখেছে এবং এই বাতাসুরকুটি এলাকায় ম্যাক্সিমাম মহিলা কিন্তু এখন মাশরুম চাষ করে প্রায় দিনে 7-8 হাজার টাকা কিন্তু ইনকাম করতে পারছে।
2: আমরা স্যার শুনলাম যে এই গ্রামকে মাশরুম ভিলেজও বলা হচ্ছে।
3: একদমই তাই, কারণ এখন প্রত্যেক দিনই প্রায় প্রতিটা বাড়িতেই থেকে কিন্তু মাশরুমের ইউনিট আছে এবং মহিলারা নিজের হাতে মাশরুম চাষটা খুব ভালোভাবে করছে এই এলাকায়।
2: আচ্ছা ঠিক আছে। মাশরুম ছাড়া স্যার আর কী কী চাষ?
3: মাশরুম ছাড়াও এই এলাকায় আপনার ধরুন ভুট্টার ব্যাপক চাষ, তার সঙ্গে কিছু মিলেটের চাষ করছে, আর আপনার ভুট্টার সঙ্গে সাথী ফসল হিসেবে বিভিন্ন পালস ক্রপ ডাল শস্য চাষও এরা কিন্তু করছে, এবং ভেজিটেবলস যেমন মূলো বাঁধাকপি ফুলকপি এগুলো কিন্তু এরা ইন্টারক্রপিং হিসাবে ভুট্টার সঙ্গে কিন্তু চাষ করে।
2: সবচেয়ে বেশি চাষটা কিসের হয়? আলু?
3: না, এখানে ভুট্টার চাষটাই এই রবি সিজনে ভুট্টার চাষটাই সবথেকে বেশি।
2: আর স্যার বলছি যে এখানে তো আপনি মিলেটের চাষ নিয়েও এইবার শুরু করলেন, তো সেটাতে কীরকম আপনাদের?
3: মিলেটটা আমরা দিতে চাইছি, মিলেটটা হচ্ছে অ্যাওয়ারনেস, কারণ আমরা দেখছি যে চাল বা গম এগুলো খাওয়ার পরে যে সুগার, যারা সুগারের পেশেন্ট ডাক্তারের কাছে গেলেই সাধারণত বলা হয় যে আপনারা মিলেটের খিচুড়ি খান, মিলেটের পায়েস বানিয়ে খান, তো চাল গম মানে আটার বিকল্প বা চালের বিকল্প কিন্তু মিলেট, এবং এই মিলেট খেলে সুগারের প্রবলেম থেকে উচ্চ রক্তচাপ কোলেস্ট্রল এই প্রবলেমগুলো কিন্তু অনেকটাই কমে যায়। সুতরাং সেই সচেতনতা চাষিদের মধ্যে আমরা বাড়ানোর চেষ্টা করছি যাতে মিলেটের এলাকাটা বাড়ানো যায়।
2: গ্রামে কতজন কৃষিকাজের সঙ্গে জড়িত আছে?
3: অ্যাপ্রক্স 500-550 ফ্যামিলি কৃষিকাজের সঙ্গে জড়িত আছে।
2: স্যার এই গ্রামেরই রিঙ্কু মোদক এই নামটি ইতিমধ্যেই খুবই জনপ্রিয় হয়ে উঠেছে এই গ্রামে, তিনি প্রথমবারের মতো এবার শ্যামা চাল চাষ করছে, এই ব্যাপারে যদি কিছু একটা বলে।
3: রিঙ্কু মোদক কিন্তু একজন প্রোগ্রেসিভ মহিলা কৃষক এবং উনি মাশরুম চাষও নিজে হাতে করেন এবং মাশরুমেরও ওনার একটা ইউনিট আছে, এবং আমরা যেহেতু উনি একজন প্রগতিশীল মহিলা কৃষক ওনাকে আমরা পরীক্ষামূলকভাবে শ্যামা চাল দিয়েছিলাম, তো আজকে আমরা শ্যামা চালের ওনার জমি দেখে আসলাম, তাতে খুব সুন্দর হয়েছে ক্রপটা, তো আমরা আশা করছি আগামী দিনে এই বাতাসুরকুঠিতে অনেকটা এলাকা জুড়ে আমরা শ্যামা ধানের চাষ আমরা করতে পারবো।
2: আর বলছি যে এই শ্যামা চাল যে বলছেন সেটার বাজার চাহিদা কীরকম? মানে
3: দেখুন, বাজার চাহিদা আমাদের তো এমনি তৈরি হবে না, সেটার জন্য সচেতনতা সবগুলোই, দেখুন যে ক্রপগুলো হচ্ছে সবই কিন্তু আমাদের স্বাস্থ্যের কথা ভেবে কিন্তু এই সমস্ত ক্রপকে সিলেক্ট করা হয়েছে, তো আমরা যদি নিজেরা সচেতনতা বাড়াতে পারি বিভিন্ন ট্রেনিং মিটিং হোক সেইগুলোর মাধ্যমে, তাহলে আশা করছি এইগুলোর বাজারে ডিমান্ড বাড়বে, ডিমান্ড বাড়লেই অটোমেটিক্যালি তার মার্কেটিং বাড়বে এবং মার্কেটিং বাড়লে আমরা এখান থেকে একটা ভালো ইনকাম চাষিদের হাতে তুলে দিতে পারব।
1: স্যার বলছি আপনাদের তরফ থেকে এই মানে প্রত্যেক জনসচেতনতা নিশ্চয়ই শুরু হয়েছে ক্যাম্পিংয়ের মাধ্যমে,
3: এবং আমরা ট্রেনিং মিটিংয়ের মাধ্যমে ওনাদেরকে সেই সচেতনতা বার্তা দিই, যাতে এই সামাচালে

0: বেশি বেশি করে তারা চাষটা করে এবং তার এলাকা যাতে আমরা বাড়াতে পারি।
1: অনেক ধন্যবাদ স্যার।
2: বাতাসুরকুঠি এই গ্রামে আমরা আজ রয়েছি, এই গ্রামের আরও অনেক কিছু জানার রয়েছে। আজ আমরা এই অনুষ্ঠান এখানেই শেষ করছি, বাতাসুরকুঠি নিয়ে আরও কিছু কথা তুলে ধরব আগামী পর্বে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।

0: শুনলেন আমার গ্রাম আমার দেশের কথা। এখন বিজ্ঞাপন বিরতি।
1: পারিবারিক বিনোদনের নতুন ঢেউ। তেইশে নভেম্বর ১৯৯৭ সালে গঠিত প্রসার ভারতী হল ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন পাবলিক ব্রডকাস্টিং প্ল্যাটফর্ম, যার সদর দপ্তর নয়াদিল্লিতে। এটি একটি বিধিবদ্ধ স্বায়ত্তশাসিত সংস্থা যা সংসদের একটি আইন দ্বারা প্রতিষ্ঠিত। ওয়েবস ওটিটি প্ল্যাটফর্ম প্রসার ভারতীর একটি উল্লেখযোগ্য সম্প্রসারণ। ভারতে এবং সারা বিশ্বের লক্ষ লক্ষ ইন্টারনেট ব্যবহারকারীকেই সেরা লাইভ এবং পছন্দের ভিডিওগুলি উপলব্ধ করতে ও উপভোগ করতে সক্ষম করে। আমরা বিভিন্ন ভারতীয় ভাষায় প্রবহমান অডিও এবং ভিডিও সামগ্রী প্রদান করি এবং অন্যান্য উল্লেখযোগ্য ওটিটি প্ল্যাটফর্ম থেকে ভিডিও সামগ্রী নিয়ন্ত্রণ করি। ওয়েবস ওটিটি প্ল্যাটফর্ম একটি অনন্য এবং অতুলনীয় ব্যবহারকারীর অভিজ্ঞতা প্রদান করে। প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম বৈশিষ্ট্য সমৃদ্ধ একটি উন্নত ভিডিও দর্শন এবং অত্যাধুনিক কার্যকারিতার মাধ্যমে বহুমুখী অভিজ্ঞতা নিশ্চিত করে, যার মধ্যে রয়েছে মসৃণ লগ ইন প্রক্রিয়া। আমাদের আধুনিক লগ ইন সিস্টেম ব্যবহার করে অনায়াসে ব্যক্তিগত সুপারিশ এবং প্রবহমান সামগ্রী উপলব্ধ করুন। স্মার্ট অনুসন্ধান, আমাদের স্বজ্ঞাত অনুসন্ধান বৈশিষ্ট্যের মাধ্যমে সহজেই আপনার প্রিয় চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ এবং আরও অনেক কিছু খুঁজুন। একটি বিরামহীন বিষয়বস্তু আবিষ্কারের অভিজ্ঞতা নিশ্চিত করুন। ট্রেন্ডিং কন্টেন্ট, অন্যান্য ব্যবহারকারীদের মধ্যে যা জনপ্রিয় তার সাথে আপ টু ডেট থাকুন এবং আপনার ইন্টারনেট গতির সাথে গতিশীলভাবে সামঞ্জস্যপূর্ণ সর্বোত্তম ভিডিও গুণমানের সাথে প্রবণতা সামগ্রী দেখুন। সহজ নেভিগেশন, একটি স্বজ্ঞাত এবং ব্যবহার বান্ধব ইন্টারফেস সহ মোবাইল অ্যাপ এবং ওয়েবসাইট যাই হোক না কেন, প্ল্যাটফর্মের বিভিন্ন বিভাগের মাধ্যমে অনায়াসে ব্রাউজ করুন। বিস্তৃত বিষয়বস্তু লাইব্রেরি।
2: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের ১৪ বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন অতুল প্রসাদের গান, শিল্পী শিখা বসু।

শুনলেন অতুল প্রসাদের গান, শিল্পী শিখা বসু। এখন শুনবেন বিজ্ঞাপন দাতাদের দ্বারা আয়োজিত অনুষ্ঠান NCERT উমঙ্গ পর্ব 1334।

0: दिन भर शहर की सड़कों पर चलते चलते वो बहुत कमजोर हो गया, लेकिन मश्क पीठ पर लादे वो बदस्तूर सड़कों पर घूमता रहा। एक दिन वो हस्बे मामूल गर्द आलूद सड़कों पर चक्कर लगा रहा था कि दूर ही से उसने एक सांडनी सवार को देखा। मशकूब उसकी तरफ बढ़ा तो मुसाफिर ने कहा,
1: मशकूब भाई
2: जी,
1: मैं एक बेयारो मददगार मुसाफिर हूं, रहने का कोई ठिकाना नहीं, अंधेरा छाने को है। एक रात के लिए अगर आप मुझे अपने घर ठहरने की इजाजत दें तो मैं आपका बहुत शुक्रगुजार हूंगा।
2: जरूर
1: भाई
2: जी,
1: आप बहुत नेक आदमी हैं, आपकी मेहमान नवाजी इनाम की मुस्तहिक है।
2: क्या बात करते हैं,
1: मगर इस वक्त पेश करने के लिए मेरे पास कुछ नहीं।
2: अरे तो क्या हुआ?
1: खैर, जो कुछ भी है वो मैं आपको जरूर दूंगा।
2: क्या क्या कहते हैं आप?
1: मैं एक कीमियागर हूँ और सोना बनाने की तरकीब जानता हूँ।
2: अच्छा,
1: ये राज मैं आपको भी बता दूंगा, मगर याद रखिए कि सोना एक कौमी दौलत है। कौम के करोड़ों गरीब मजदूर जब मिलकर काम करते हैं तो देश की यही मिट्टी सोना उगलने लगती है। सोने को पैदा करने वाले दरअसल गरीब लोग हैं, इसलिए आपको भी अपनी जरूरतें पूरी करने के बाद अपनी बाकी दौलत को गरीब आवाम की भलाई के कामों में लगाना होगा।
2: जी जी जी जनाब,
1: आप लीजिए ये किताब।
2: ये किताब किस लिए?
1: सोना बनाने के राज, मैं आपकी नजर करता हूँ, इसे संभाल कर रखिए।
2: जी समझ गया, शुक्रिया, बहुत बहुत शुक्रिया, मैं ताउम्र आपका एहसान मंद रहूंगा।
0: उसी रात मुसाफिर और मशकूब ने मिलकर काम किया और सोने की कुछ ईंटें भी तैयार कर ली। सोने की ईंटों को देखकर मशकूब हैरत से बुत बना खड़ा रहा। मुसाफिर के चले जाने के बाद लालच ने एक बार फिर उसकी अक्ल पर पर्दा डाल दिया। कुछ ही अरसे बाद जब मशकूब के पास से सोने की तमाम ईंटें खत्म हो गईं, तो उसे मुस्तकबिल की फिक्र हुई। उसने फौरन मुसाफिर की दी हुई कीमिया की किताब उठाई, लेकिन ये देखकर उसका सारा नशा हिरन हो गया कि वो कीमती किताब तो पत्थर में बदल चुकी है।
3: ये मैंने क्या कर डाला? ये लालच में आके मैंने क्या कर डाला? क्या किया? या खुदा माफी, माफी रहमत। अमर तुवाल आ गया, क्या खूब रंग जमाक।
0: वक्त गुजरता गया और कुछ ही दिनों के बाद वो फिर से सड़कों पर घूम घूम कर पानी बेचने पर मजबूर हो गया। एक दिन जब हस्बे मामूल मश्क उठाए चक्कर लगा रहा था,
3: अमृत वाला आ गया, क्या खूब रंग जमाक,
0: कि एक घोड़सवार उसके बिल्कुल करीब आकर कहने लगा,
1: अरे मशकूब, मुझे पहचानते नहीं? इससे पहले हम दो बार मिल चुके हैं।
3: या खुदा माफ।
1: अब मुझे अच्छी तरह पहचान लो। लोग मुझे बू अली सीना कहते हैं। मेरी अपनी जिंदगी गरीबों और मोहताजों के लिए वक्फ है, मगर तुम्हारी संगदिली ने मेरी मेहनत पर पानी फेर दिया और दो कीमती किताबों को पत्थर बना दिया। अब ये पत्थर फिर से कीमती किताबों में उस वक्त तक नहीं बदल सकते जब तक कि तुम जैसे संगदिल लोग अपनी जिंदगी गरीबों और मोहताजों की भलाई के लिए वक्फ ना कर दें। जो भी शख्स ऐसा करेगा उसके दिल की गर्मी इन पत्थरों को पिघला सकेगी। इल्म और अक्ल सोने से नहीं खरीदे जा सकते, बल्कि सोना हासिल करने के लिए इल्म और अक्ल के साथ साथ दर्दमंद दिल भी पैदा करना पड़ता है।
4: श्रोताओं, अभी आपने सुना कार्यक्रम लालच, और अब इसी के साथ हमारा आज का उमंग कार्यक्रम यहीं पर समाप्त होता है। तो अजीत को
5: और विमलेश को उमंग कार्यक्रम की तकनीकी टीम के साथ कल तक के लिए आज्ञा दीजिए। नमस्कार।
6: उमंग, उमंग, उमंग, उमंग, उमंग।
7: এতক্ষণ শুনলেন বিজ্ঞাপন দাতাদের দ্বারা আয়োজিত অনুষ্ঠান NCERT উমঙ্গ পর্ব 1334। এখন লাইভ ফোনিন অনুষ্ঠান কিছু কথায় কিছু গানে, গান এবং কথা মিলিয়ে আমাদের এই নিবেদন।
8: ওরে আমার কাঁচা, ওরে সবুজ, ওরে অবুজ, আধ মরাদের ঘা মেরে তুই বাঁচা।
7: রক্ত আলোর মদে মাতাল ভরে, আজকে যে যা বলে বলুক তোরে, সকল তর্ক হেলায় তুচ্ছ করে, পুচ্ছটি তোর উচ্ছে তুলে নাচা।
8: আই দুরন্ত, আই রে আমার কাঁচা। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই কিছু কথায় কিছু গানে এই অনুষ্ঠানে। যেমনটি প্রতিদিন আমরা হাজির হই আপনাদের সাথে জুড়ে যাবার জন্য, আজকেও তার অন্যথা হয়নি। আজকে আমি রয়েছি মিষ্টু এবং আমার সাথে রয়েছে
7: কৌশিক।
8: আজকে কৌশিক, আমরা কী নিয়ে কথা বলবো
7: আজকে? আমাদের বিষয়টি বেশ একটি ভাবনার বিষয়। আমরা জানি আমাদের জীবনে শিখে চলাটাই এগিয়ে চলার একমাত্র পথ। আমরা যতদিন শিখছি আমরা এগিয়ে যাচ্ছি, কিন্তু কোথাও গিয়ে একটা বিভাজন তৈরি হয়ে যায় যে শুধু এক পক্ষের কাছ থেকে শিক্ষা পাওয়া সম্ভব বা শেখা সম্ভব, আর এক পক্ষ শুধু শিখেই যায়, তাদের শেখানোর কোনো যোগ্যতা নেই।
8: আচ্ছা,
7: যেমন মনে করো চিরকাল এই নালিশটা আমরা শুনে আসি যে ছোটরা শিখিয়ে চলেছে, বা বলা চলে ছোটরা শিখে চলেছে, বড়রা শিখিয়ে চলেছে। অর্থাৎ ছোটদের কাছ থেকে শেখার মতন কিছুই নেই, যা কিছু আছে শুধু বড়দের কাছ থেকেই শেখা যায়। এই যে এই রকম একটা বিষয় আমরা প্রায়ই দেখতে পাই, আজকে আমাদের বিষয়টা কিন্তু মোটামুটি সেটাই।
8: আচ্ছা, তুমি বলতে চাইছো যে আমাদের সমাজে তো বিভিন্ন ধরনের মানুষ রয়েছেন, যেমন প্রবীণরা রয়েছেন তেমন নবীনরাও রয়েছেন, তো উভয়েরই উচিত একে অপরের কাছে কিছু শেখা। প্রবীণদের কাছ থেকে যেমন আমরা অনেক কিছু জানতে পারি, তাদের অভিজ্ঞতার কথা, সেই তাদের সমৃদ্ধ হওয়ার, নবীনদের সমৃদ্ধ হওয়ার কথা কিন্তু প্রবীণদের কাছ থেকে, আবার নবীনরা অনেক কিছু নতুন কিছু জানে যেগুলো প্রবীণরা তাদের কাছে কিন্তু সমৃদ্ধ হতে পারে, কি তাই তো?
7: একদম।
8: তো সেই বিষয়ে কথা বলবো। কৌশিক, ইতিমধ্যে একজন শ্রোতা বন্ধু এসে গেছেন, একটু দেখেনি
7: আমাদের সঙ্গে কে রয়েছেন।
8: হ্যালো,
7: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
9: দাদা ভাই, দিদি ভাই, নমস্কার।
8: নমস্কার।
7: নমস্কার,
9: আমি বীরভূম জেলার দুবরাজপুর থেকে অমিতাভ বাবু।
8: অমিতাভ বাবু, হ্যাঁ হ্যাঁ, স্বাগত আপনাকে কিছু কথায় কিছু গানে অনুষ্ঠানে।
9: ধন্যবাদ দিদি। আজকে জাতীয় সম্প্রচার দিবস,
8: একদম
9: বহু জন হিতায়, বহু জন সুখায়, এই আকাশবাণীর আপনাদের দুজনকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং সমস্ত কলা কুশলীদের শ্রদ্ধা।
8: আপনাকেও আমাদের শ্রোতা বন্ধুদের জন্যও শুভেচ্ছা রইল, এইভাবে আমাদের সাথে জুড়ে থাকবেন অবশ্যই। তবে আজকে আমরা যেই বিষয়ে কথা বলছি, বহুজন হিতায়, একদম সেই সকলের ভালোর জন্য নবীন এবং প্রবীণ উভয়ের কাছ থেকেই যে শেখা, একে অপরের কাছে শিখে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া, সেই দায়িত্ব বোধ তুলে দেওয়ার কথা আমরা বলছি, সেই বিষয়ে আপনি কি বলবেন?
9: হ্যাঁ, দেখুন, এই যে আমাদের যে দায়িত্বটা আমরা পালন করে এসেছি, হ্যাঁ, মানে আমাদের গুরুজনদের কাছ থেকে আমরা যে দায়িত্বভারটা নিয়েছি, সেই দায়িত্বভারটা যখন আমরা পালন করে এসেছি, মানে সঠিকভাবে দায়িত্বটা পালন করার মধ্যে দিয়ে হ্যাঁ একটা আলাদা আনন্দ পাওয়া যায়। তো সেই দায়িত্বের ভারটা যখন আমাদের পরবর্তী প্রজন্মের ক্ষেত্রে ছড়িয়ে দিচ্ছি, তখন কোথাও না কোথাও দিদি আমাদের একটা দায়িত্ববোধ থেকে ওদের দায়িত্ববোধে যখন যেটা আমরা ট্রান্সফার করছি, সেখানে কিন্তু আমাদের দায়িত্বটা তখনও শেষ হয় না, যতক্ষণ না তারা সেই দায়িত্বটা সম্পূর্ণভাবে পালন করছে, হ্যাঁ, ততক্ষণ কিন্তু আমাদেরকে, হ্যাঁ, তাদেরকে সেই দায়িত্ব সম্পর্কে সচেতন করে যেতে হবে বারবার। যেমন আপনারা করেন, প্রত্যেকটা বার আমরা শুনেছি কোনো না কোনো ভালো জিনিসের প্রতি, হ্যাঁ, দায়িত্ববান হতে শেখান আপনারাই, আর আপনারাই শেখান হৃদয়ে হৃদয় দিয়ে একে অপরকে ভালোবাসবার। আসলে
8: একদম,
9: আর আসলে রেডিও কোনো জাতি ধর্ম বর্ণ এসব কিন্তু দেখে না দিদি, যেটুকু শেখায় সেটা হচ্ছে হ্যাঁ মানুষের মানুষের প্রতি ভালোবাসা, কেননা সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। আর এই মানুষ হিসাবে আমরা যতটা দায়িত্ববাসীল হতে পারবো ততই কিন্তু ভারতবর্ষ তথা পৃথিবী উন্নতির দিকে এগিয়ে যাবে, এবং সেই দায়িত্বটা যদি একে আমরা অপরের সঙ্গে ভাগও করে নিই তাতেও যে আনন্দটা পাওয়া যাবে সেই আনন্দ কিন্তু অন্য কোথাও পাওয়া যাবে না দিদি।
8: ভীষণ ভালো কথা বললেন, আপনিও ভালো থাকবেন আমাদের সাথে জুড়ে।
9: ধন্যবাদ।
8: সত্যি তাই, এই যে উনি বললেন ভালোবাসার কথা, এটাও কিন্তু শেখার একটা বিষয়। এখনকার দিনে এই ভালোবাসা, এই ভালোবেসে কিন্তু পৃথিবীকে সমাজকে অনেকখানি এগিয়ে নিয়ে যাওয়া যায় কিন্তু।
7: একদম, আসলে ভালোবাসার থেকে বড় যেমন শুশ্রূষা নেই, ওষুধ নেই, তেমনি কিন্তু ভালোবাসা যে কোনো রকম মানুষকেই শেখানোর একটা খুব সুন্দর মাধ্যম হতে পারে।
8: একদমই তাই, তুমি কাউকে একটু বকা দিয়ে কোনো কথা বললে শিশুদের ক্ষেত্রেও কিন্তু ভালোবেসে যদি তুমি বলো সেটি কিন্তু ভীষণভাবে গ্রহণযোগ্য হয়। আর একজন শ্রোতা বন্ধু দেখে নিই কে রয়েছেন।
7: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
10: নমস্কার, আমি বোলপুর বীরভূম থেকে অম্বিকা মণ্ডল বলছি।
8: হ্যাঁ, ভালো আছেন তো?
10: হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন?
8: একদম খুব ভালো আছি, এই যে আপনাদের সাথে কথা বলছি মন একদম ভালো হয়ে গেছে। বেশ, আজকে আপনি বলুন, আপনি আপনার পরবর্তী প্রজন্মকে কি শিখিয়ে যেতে চান?
10: হ্যাঁ দেখুন, সত্যি খুব সুন্দর বিষয় পরবর্তী প্রজন্ম। দেখুন আমি যেটা শিখবো বা যেটা শেখাবো, আমি যে আচার ব্যবহার

0: বড়দের প্রতি করব, বা বয়স্ক যদি মা বাবা বা শ্বশুর শাশুড়ি থাকে তাদের
1: হুম
0: প্রতি যে আচরণটা আমি করব, সেই আচরণটা দেখেই কিন্তু তারা আমার কাছ থেকে শিখবে, এবং তারাও দেখবে যে হ্যাঁ আমার মা বাবা কি আচরণটা বড়দের সঙ্গে বা যে কোনো মানুষের সঙ্গে করছে। হ্যাঁ, তো সেই শিক্ষাটা আমি যদি শুরু থেকে ঠিক থাকি, এবং আমি যদি নিজের বিচার বিবেচনা সব কিছু দিয়ে শিক্ষাটা সেই আমার পরবর্তী প্রজন্মকে যদি দিয়ে যায়, যে বড়দের যেমন সম্মান করতে শেখা, গুরুজনদের মাস্টারমশাইদের, এখনকার জেনারেশনে সত্যি এই শিক্ষাগুলোর সত্যি খুব অভাব। তাই আমার মতন আমি চাইছি যারা রয়েছেন অভিভাবক অভিভাবিকা, তাদের কাছে আমার বিনীত নিবেদন যে শিক্ষাটা আমরা যদি গোড়া থেকেই দিই, তাহলে কিন্তু সেই একটা দেখুন একটা মাটির তালকে কিন্তু আপনি যেভাবে খুশি গড়তে পারবেন, কিন্তু যখন মাটিটা শক্ত হয়ে যাবে তখন কিন্তু তাকে শত চেষ্টা করলেও আপনি কিন্তু তার কোনো রূপ দিতে পারবেন না। তাই আমার মনে হয় যে শিক্ষাটা আমাদের শুরু থেকেই দিতে হবে। আমি ভিতটা যদি সুন্দরভাবে করতে পারি, তাহলে কিন্তু আমার শুধু পরিবার নয়, আমার সমাজ, আমার দেশ সবকিছুই কিন্তু ভালো এবং উন্নত হবে, এবং সেই শিক্ষাটা আমি শুধু আমার সন্তান নয়, আমি আশেপাশে যত বাচ্চাদের দেখি আমি কিন্তু সবাইকে বলি বা সকলের মাদেরকেই বলি যে দেখো এখনকার ছেলেরা দেখেছি কোনো সম্পর্ক ধরে কথা বলতে জানে না, কিছু কারণেই এর মা ওর মা এই ওই করে বলে। আমি কিন্তু বলি যে এই শিক্ষাগুলো তোমরা দিও না। আমি নিজের ছেলে বলে বলছি না, আমার ছেলেকে কিন্তু এই শিক্ষাটা আমি ছোটবেলা থেকে দিয়েছি যে বড়দেরকে দাদু যে যেমন তাকে তেমন সম্মান করে কথা বলার। তো আমাকে অনেকজনাই বলেছে যে সত্যি তোমার ছেলের সঙ্গে কথা বলে আমরা দেখেছি যে না তোমার ছেলে কি সুন্দর সম্পর্ক ধরে কথা বলে, যে জেঠু হয় তাকে জেঠু, যে কাকু হয় কাকু। এই যে শিক্ষাটা, এই শিক্ষাটা যদি আমরা প্রথম থেকে দিই, তাহলে কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম
1: খুব ভালো বললেন, সত্যি কথায় ভীষণ ভালো বললেন সত্যি কৌশিক। আপনি আচরি ধর্ম শিখাও অপরে, তাই না?
2: আসলে একটা কথা আমরা সবসময় বলি না, বড়দের প্রতি সম্মান, এই কথার পাশাপাশি আর একটা কথাও যুক্ত করা খুব প্রয়োজন, ছোটদের প্রতি স্নেহ।
1: একদমই তাই,
2: বড়দের যেমন আমরা সম্মান করতে শেখাচ্ছি, ছোটদেরকে স্নেহ করার অভ্যেসটাও আমাদের করতে হবে।
1: একদমই তাই,
2: হতেই পারে যে একজন খুব একটা আমি যতটা মনের মতন চাইছি সেই শিশুটি বাচ্চাটি বা ছেলেটি মেয়েটি তেমনটি নয়, তাকে যদি আমি একটা ক্যাটাগরিতে ফেলে দিই যে হ্যাঁ খারাপ, তাহলে পরে তো গল্পটা ওখানেই থেমে
1: যাবে। একদমই তাই,
2: তাকে স্নেহ দিয়ে
1: বোঝাতে
2: হবে।
1: একদমই তাই। আর একজন শ্রোতা বন্ধু রয়েছেন, চলো দেখে নি কে রয়েছেন।
2: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
3: হ্যাঁ নমস্কার দাদা ভাই আর দিদি ভাই, শুভ সকাল।
1: শুভ সকাল,
2: শুভ সকাল।
3: আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুদ থেকে বলছি। হ্যাঁ দিদি ভাই দেখুন, আপনি যেরকম গাছ লাগাবেন তার ফল কিন্তু সেরকমই হবে। এবারে আপনি যদি আম গাছ লাগিয়ে আমরা গাছ খোঁজেন তাহলে কিন্তু হবে না। মানুষের শিক্ষাটা কিন্তু মানুষ আমাদের হুঁশ রেখে বাচ্চাদেরকে শেখানো, এবং আমরাও যে বাবা মার কাছ থেকে শিখেছি সেই জিনিসগুলো যদি শেখাতে পারি, তাহলেই কিন্তু সেই জায়গাটা আমরা কিন্তু ভালো হব এবং ভালো রাখতে পারবো। এবারে আমি যদি ওকে সেইভাবে শেখাই তাহলে সেই জিনিসটা কিন্তু আমরা পাবো না। হ্যাঁ, এবং অনেক আছে যে তারা বলে ওর সাথে কথা বলবি না, ওখানে যাবি না, ওদের ইয়ে করবি না, এই জিনিসগুলো আমরা কিন্তু কোনো সময় কারুর এই যে পক্ষপাতিত্ব করি না, কারণ পক্ষপাতিত্ব করলে আপনি কিন্তু সেই ছেলেটাকে জীবনে আর কোনোদিন ভালো জায়গায় আর আনতে পারবেন না।
1: একদম একদম ঠিক কথাই বলেছেন, সত্যিই তাই। এই ধরনের শিক্ষা কিন্তু আমাদের ভীষণ রকম মূল্যবোধ জাগায় আমাদের মধ্যে। তবে কৌশিক, কিন্তু এবার একটু গান শোনাতে হবে।
2: হ্যাঁ,
1: গান শুনে আবার আমরা এই আলোচনায় থাকবো, কথাই থাকবো। কি গান শুনবো আমরা এখন?
2: আমরা শ্রীকান্ত আচার্যর কণ্ঠে

0: আচ্ছা, এই গানটা শেষ হতে না হতেই একজন দর্শক শ্রোতা বন্ধু আমাদের সাথে কিন্তু জুড়ে গিয়েছেন। কৌশিক, চলো দেখে নিই কে রয়েছেন। হ্যালো,
1: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
0: হ্যালো, সম্ভবত
1: আমাদের শ্রোতা বন্ধুর সাথে
0: যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে।
1: কোনো অসুবিধা নেই,
0: ঠিক আছে, আবারও আমরা জুড়ে যাব। আমরা আজকে কথা বলছি কিন্তু এই নবীন প্রবীণ দায়িত্ববোধ ইত্যাদি ইত্যাদি নিয়ে।
1: আমি একটা বিষয় মাথায় আসছিল, এই যে এই গান শুনতে শুনতে একটা ভাবনা মাথায় এলো, গানের আগে যে কথাগুলো হচ্ছিল, যে এই যে নিজে আগে একটা অভ্যেসের জায়গায় যাওয়া, তবে তো আমি অন্যকে
0: শেখাতে পারবো।
1: তো মোল্লা নাসিরুদ্দিনের একটা গল্প মনে পড়ছে, মোল্লা নাসিরুদ্দিনের কাছে একবার এক দিদা তার নাতিকে নিয়ে এসছে, সে প্রচন্ড চিনি খেতে ভালোবাসে। এবারে জোড়াজোড়ি করছে যে ওকে চিনি খাওয়া ছাড়াতে হবে। নাসিরুদ্দিন বললেন যে ঠিক আছে, পরের সপ্তাহে এসো। পরের সপ্তাহে গেলেন, একই কথা বললেন, পরের সপ্তাহে এসো। আবার গেলেন, আবার পর এরকম প্রায় বহুবার ঘোরানোর পর একদিন উনি বিরক্ত হয়ে বলছে, আপনি যদি না ছাড়াতে পারবেন চিনিটা, বা আপনি যদি ইচ্ছুক নন সেটা আমাকে জানান, আপনি ঘোরাচ্ছেন কেন? তখন উনি বলছেন, আমি ওকে কি করে শেখাবো, আগে আমাকে তো ছাড়তে হবে, এই কদিন ধরে তো আমি প্র্যাকটিস করছি। তো এই যে সততাটা, যে আমি যদি নিজে সেই বিষয়টা ফলো না করি, অনুসরণ না করি,
0: হ্যাঁ, অপরকে তো শেখানো সম্ভব নয়, একদমই তাই। আর শেখা সত্যি কখনো একমুখী হয় না, যে একদম শুরুতেই আমরা যেটা বলছিলাম আর কি, শেখা কখনো একমুখী হয় না। যেমন জীবনের প্রতিটি পর্যায়ে আমাদের শেখার প্রয়োজন। নবীনরা শেখে তাদের

0: অভিজ্ঞতা, প্রবীণদের কাছ থেকে অভিজ্ঞতা নিয়ে যেমন শেখে তেমন নবীনরা এই প্রযুক্তি, এখন এই যে ডিজিটাল যুগে আমরা আছি, সেই সমস্ত অনেক প্রবীণ মানুষরা কিন্তু সেই জায়গায় গিয়ে আটকে যান, নবীনদের কিন্তু সাহায্য নিয়ে তারা কিন্তু সেই জায়গাটা উত্তরণ করতে পারে।
1: হ্যাঁ, এই যে আমার সেদিন আমার এক ছাত্রকে দেখছি, তাই
0: হুম
1: পড়ানো হয়ে গেছে, সব ছাত্রছাত্রীরা বাড়ি ফিরছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে,
0: হুম
1: এবারে আমিও ফিরছি। তো এবারে না একটা ছাত্র হঠাৎ করে আমাকে বলছে, স্যার আপনার কাছে ছাতা আছে এক্সট্রা? আর না বাবু, আমার কাছে তো এক্সট্রা ছাতা নেই, একটাই ছাতা আছে। কেন? বলে আচ্ছা ঠিক আছে, অসুবিধে নেই। আর কিছু বললো না। খানিকক্ষণ পরে বাইরে উঁকি দিয়ে দেখি,
0: হুম
1: সেই ছেলেটি নিজে ভিজতে ভিজতে যাচ্ছে নিজের স্কুল ব্যাগটা মাথায় দিয়ে, এবং ওর ছাতাটা একজন বয়স্ক কুঁজো একজন ভদ্রলোক হেঁটে হেঁটে যাচ্ছে, তার মাথায় ছাতাটা ধরেছে, এবং যতটুকু তার যাওয়া প্রয়োজন সে এগিয়ে নিয়ে যাচ্ছে। তো আমি ভাবলাম, আচ্ছা আমি তো নিজে এটা মাথায় আসতো না, বৃষ্টিতে আমি হয়তো নিজের কথা ভেবে তাড়াতাড়ি চলে যেতাম, কিন্তু এই ছোট্ট ছেলেটির কাছে কিন্তু আমি এটা ওই মুহূর্তে শিখলাম।
0: শিখলাম, একদমই তাই। এই ছোটদের কাছ থেকে কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারি।
1: একদম, আমাদের লাইভ ফোনের নাম্বার 9434076705। আমরা
0: অবশ্যই ফোন করুন, আমরা অপেক্ষায় রয়েছি, ততক্ষণ আরেকটা গান শুনে নিই।
1: একদম, এই গানটি আমরা শুনব গৌতম ঘোষালের সুরে এবং শুভমিতার কণ্ঠে।
0: বেশ, চলো
1: শ্রোতা বন্ধুরা শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান।

0: গানটি শেষ হতে না হতে একজন শ্রোতা বন্ধু আমাদের সাথে জুড়ে গিয়েছেন। কৌশিক, চলো দেখে নিই
1: কে আছেন আমাদের সঙ্গে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: নমস্কার, শুভ সকাল।
1: শুভ সকাল।
2: আমি প্রধাননগর শিলিগুড়ি থেকে গৌরী সরকার বলছি।
0: হ্যাঁ দিদি বলুন।
2: নিয়মিত শ্রোতা।
0: হুম,
2: আজকের টপিকটা রেখেছেন ইয়ের বলে যেন
0: শেখা কখনো একমুখী নয়। প্রবীণদের কাছ থেকে নবীনরাও যেমন শিখতে পারে, নবীনদের কাছ থেকে প্রবীণরাও শিখতে পারে, সেই নিয়েই কথা বলছি আমরা।
2: এখনকার কি হয়েছে বলেন তো, এখন তো জয়েন্ট ফ্যামিলির মধ্যে কোনো বাচ্চা মানুষ হচ্ছে না, প্রথম কথা হচ্ছে, যার জন্য সম্পর্ক কোনো কিছুই বোঝে না ওরা। হ্যাঁ, সব তো আলাদা হয়ে যাচ্ছে, যার জন্য শিক্ষা প্রবীণদের সাথে তুলনা করলে নবীনদের থেকেও কিছু শিখতে হয়, প্রবীণদের থেকেও কিছু শিখতে হয়।
1: শেখার
2: কোনো বয়স নাই, শেখার কোনো বয়স নাই।
0: হ্যাঁ,
2: এখন হচ্ছে অনেক কিছু, আমাদের যুগ যেটা সেটা তো চলে গেছে, কিন্তু এখনকার যেটা সেটা তো অন্য ধরনের না, সবাইকে সম্মান দেওয়া সেটা তো পারে না এখন। এখন এটা হচ্ছে আমরা যেটা শিক্ষা দিয়েছি সেটা তো কেউ, মানে এখনকার দিনে মারাও বাচ্চাদেরকে শিক্ষা দিতে পারছে না। হ্যাঁ, আপনি ভালো মতন চিন্তা করবেন, একটা বাচ্চা, হ্যাঁ সেটা কিন্তু সবার মধ্যে না, এমন একটা একটা বাচ্চা আছে যে বয়স্ক মানুষদের দেখলে হাত ধরে হয়তো ধরলো। আমি সেদিন গেছি, সেদিন দেখলাম যে দুইটা বাচ্চা আসলো, ওরা কিন্তু মানে হাইফাই কোনো কিছু না, ওর মারা হয়তো কোনো লোকের বাড়ি কাজ করে, বাবা হয়তো লেবারের কাজ করে। আমি দোকান থেকে আসছি, তো আমি সেটাই ভাবলাম, ওরা তাড়াতাড়ি আসলো দুইটা, একটা আমার ব্যাগ ধরলো আর একটা আমাকে ধরে ধরে নিয়ে আসলো, চলো দিদা তোমাকে আমি পৌঁছে দিই। আসলো, তারপরে কতটা আনন্দ লাগলো আমার। হ্যাঁ, তারপরে আমি বলছি দাঁড়াও ভাই, দোকানটার থেকে ওদের দুজনকে চকলেট কিনে দিলাম, দিদা তুমি খুব ভালো, তোমাকে তুমি এখান দিয়ে যাবে, সাবধানে যাবে, তোমাকে বাড়ি অব্দি পৌঁছে দিই। এই যে একটা শিশুদের মনে আমার যে ওইটা আমার না ইয়েতে আছে, আমি যখন বাইরে যাই না এরকম, যে আমার কাছে অনেক বাচ্চা ভালো, আবার দেখি অনেক বাচ্চা হিংসু, মানে হিংসামূল, কোনো কিছু ইয়ে নাই। সবাই আলাদা আলাদা থেকে থেকে না, যার মধ্যে না মানে বাচ্চাদেরও মধ্যে হিংসা এসে গেছে,
1: সেটা তো ঠিক।
0: এই যে বলছেন
1: আপনি একটা খুব সুন্দর মানে কথা বললেন, যেটা যে আপনার কথা শুনেই বোঝা গেল, আপনার বর্ণনা শুনেই, যে পুঁথিগত শিক্ষা আমাদের এই নীতিগত শিক্ষার জন্য কোনো দায়ী নয়।
0: একদমই,
1: অর্থাৎ মা বাবার, এমন নয় যে মা বাবাকে উচ্চশিক্ষিত হতে হবে, মা বাবার প্রচুর জ্ঞান থাকতে হবে, তা না, কিন্তু নীতি শিক্ষাটা সম্পূর্ণ নিজের মনের,
0: এটা ভিতরের
1: ভিতরের
0: ভিতর থেকে সেটা কিন্তু অটোমেটিক্যালি পরবর্তী প্রজন্মের কাছে চলে যায়।
1: বরং আমরা দেখি যে শিক্ষিত পরিবারের সন্তানদের এই অ্যারোগেসি ব্যাপারটা, যে উনি যেটা বলেন হিংসা হোক, রাগ হোক, এই ব্যাপারটা অনেকটা বেশি দেখা যায়, সারল্যটা অনেকটা কম।
0: একদমই তাই।
2: আর খুব ব্যাপার হচ্ছে কি বলেন তো, একটা সন্তান হলে তো আরো কোনো ব্যাপার না।
1: হ্যাঁ, ভাই বোনদের সঙ্গে বড় না হলে তো সেই মানে ব্যালেন্স করার ব্যাপারটা থাকে না, ভারসাম্যর ব্যাপারটা।
2: হ্যাঁ, আমাদের যেমন জাতুতো খুতুতো বা আমরা সবাই একসাথে জয়েন্ট ফ্যামিলি যেটা বলে, জয়েন্ট ফ্যামিলি আমরা বলতে পারবো, জাতুতো দাদা খুতুতো দাদা, এখনকার দিনে বাচ্চারা বলতে পারবে?
1: একদমই তাই, আপনি খুব সুন্দর কথা বললেন, আমাদের সঙ্গে থাকুন,
0: সঙ্গে থাকুন,
1: শুনতে
0: খুব ভালো লাগে।
1: ধন্যবাদ,
2: ধন্যবাদ,
1: ধন্যবাদ।
0: কৌশিক, এবার কিন্তু ঘড়ি টিকটিক করে জানান দিচ্ছে সময় প্রায় ফুরিয়ে এসেছে, চলো একটা গান আমরা শুনে নিই।
1: একটা গান, এত সুন্দর কথার পর একটু গান দরকার হয়।
0: হ্যাঁ সত্যি তাই।
1: আচ্ছা, রূপঙ্কর বাগচির কণ্ঠে শুনবো আমরা গানটি।
0: একদম, কিছু কথার পরে কিছু কথা আসে না যখন, তখনই কিন্তু
1: গান আসে,
0: গান আসে, চলো
1: শুনে নিই। কল্যাপ সেন বরাটের কণ্ঠে সুরে এবং রূপঙ্কর বাগচির কণ্ঠে এই গানটি।
0: একদম একদম।

0: আমাদের টিক টিক করে সময় জানিয়ে দিল যে আজকের মতো কিছু কথায় কিছু গানে অনুষ্ঠান শেষ করব আমরা। তবে এটুকু বলবো, প্রজন্মের ব্যবধান নয়, প্রজন্মের মেলবন্ধনই কিন্তু একটি সুন্দর সমাজ গড়ে তুলতে পারে।
1: সকলেই একে অপরের পরিপূরক,
0: একদম।
1: এই বার্তা দিয়ে আমরা আজকের কিছু কথায় কিছু গানে
0: এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন।
1: এখন বিজ্ঞাপন বিরতি।
2: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।

0: আকাশবাণী শিলিগুড়ি, এখন বিদ্যার্থীদের জন্যে, বিষয় দশম শ্রেণীর জীবনবিজ্ঞান।
1: নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি এখানে উপস্থিত হয়েছি তোমাদেরই দুজন সহপাঠী নিয়ে। একজনের নাম শ্রিয়া দেবনাথ আর একজনের নাম নন্দিকা দেবনাথ। তারা দুজনাই কিন্তু নকশালবাড়ির নন্দপ্রসাদ বালিকা বিদ্যালয়ের ছাত্রী। আচ্ছা, পৃথিবীর উৎপত্তি, প্রাণের সৃষ্টি এবং তা থেকে বিভিন্ন জীবের কিভাবে উদ্ভব হয়েছে, এটা নিয়ে কিন্তু আমাদের মধ্যে কৌতূহলের শেষ নেই। সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত পৃথিবীর আবহাওয়া কিন্তু ক্রমাগত পরিবর্তিত হচ্ছে। তাই এই পরিবর্তিত আবহাওয়ায় নিজেদের মানিয়ে নেওয়ার জন্য জীবদের বেশ কিছু কৌশল অবলম্বন করতে হয়েছে। আজকে আমরা যেটাই পড়ব সেটাতে এই সব বিষয়গুলো নিয়েই আলোচনা করব। আজকে আমাদের

বিষয় হলো ইভলিউশন, ইভলিউশন বা অভিব্যক্তি। বিজ্ঞানী হার্বার্ট স্পেন্সার প্রথম ইভলিউশন কথাটির প্রবর্তন করেন। ইভলিউশন কথাটি ল্যাটিন শব্দ ইভলভিয়ার থেকে এসছে, যার অর্থ হল ক্রমবিকাশ। আসলে অভিব্যক্তি হলো এমন একটি প্রক্রিয়া যে ধীর, অবিরাম ও গতিশীল পরিবর্তন দ্বারা কোনো সরলতম জীব থেকে জটিল ও উন্নততর নতুন প্রজাতির উদ্ভব ঘটে, তাকেই কিন্তু আমরা বলছি অভিব্যক্তি বা বিবর্তন। মানে কি বললাম, এটি একটি ধীর, অবিরাম আর গতিশীল প্রক্রিয়া। আমাদের কিন্তু অভিব্যক্তির ব্যাপারে সবসময় মনে রাখতে হবে, অভিব্যক্তি কিন্তু হঠাৎ করে একদিনে হবে না, এটা খুব মন্থর প্রক্রিয়া আর এটা খুব ধীর গতিতে, কিন্তু সবসময় কিন্তু এটা চলছে, আস্তে আস্তে আস্তে আস্তে এটা কিন্তু চলছে। জীববিজ্ঞানের বর্তমান ধারণা অনুযায়ী জীবের উৎপত্তি কিন্তু হঠাৎ করে হয়নি, অন্যান্য জৈব রাসায়নিক পরিবর্তন ধীরে ধীরে সমন্বিত হয়ে প্রাণের উৎপত্তি হয়েছে। বিজ্ঞানী ওপারিন 1924 সালে অরিজিন অফ লাইফ অন আর্থ এই বইটিতে জীবনের উৎপত্তি সংক্রান্ত একটি মতবাদ প্রকাশ করেন। সেই মতবাদটি ওপারিন প্রকল্প নামে বিখ্যাত। ঠিক তার পরবর্তীকালে ব্রিটিশ বিজ্ঞানী আবার হ্যালডেন 1929 সালে ঠিক একই রকম একটি মতবাদ প্রকাশ করেন। তাদের তথ্যের উপর ভিত্তি করে গড়ে ওঠা যে মতবাদ, সেই মতবাদটি হ্যালডেন ও ওপারিনের মতবাদ নামে পরিচিত। হ্যালডেন ও ওপারিনের মতবাদ অনুযায়ী, মানে বা মতবাদ বলো বা প্রকল্প বলো, প্রকল্প অনুযায়ী জীবনের উৎপত্তিকে কতগুলো পর্যায়ে বিভক্ত করা হয়েছে। প্রথম পর্যায় কি? প্রথম পর্যায় হলো পৃথিবীর উৎপত্তি ও তার প্রাচীন পরিবেশ। এটাতে আলোচনা করেছে পৃথিবীতে, আদিম পৃথিবীতে কেমন ছিল। তার দ্বিতীয় পর্যায়ে গেছে জীবনের রাসায়নিক উৎপত্তি বা কেমোজেনি। তৃতীয় পর্যায়ে গেছে জৈবিক বিবর্তন বা বায়োজেনি। আর চতুর্থ পর্যায় হলো ইউক্যারিওটিক কোষের আবির্ভাব। আমরা যে প্রথম যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেটি হলো পৃথিবীর উৎপত্তি ও তার প্রাচীন পরিবেশ। আজ থেকে প্রায় 450 কোটি বছর পূর্বে আমাদের পুর্যটা মহাবিশ্বে সূর্য লেবুলা নামক গ্যাস আর ধূলিকণা সমন্বিত হয়ে যায়। যখন এই সূর্য লেবুলা নামক গ্যাস ও ধূলিকণা সমন্বিত হয়, তখনই কিন্তু পৃথিবীর সৃষ্টি হয়েছে। পৃথিবীর সৃষ্টির পর প্রকৃতপক্ষে পৃথিবী কিন্তু আজকের পৃথিবীর মতন ছিল না। তখন পৃথিবীতে কেমন ছিল? পৃথিবীর কিন্তু একটা উত্তপ্ত অগ্নিপিণ্ডের মতন ছিল। আর এখানে কি ছিল? পৃথিবীর সৃষ্টির পর প্রকৃতপক্ষে বিভিন্ন মৌলের উত্তপ্ত গ্যাসীয় পিণ্ড, এগুলো মানে সবগুলোই গ্যাসীয় উত্তপ্ত পিণ্ডের মতন ছিল। এই সময় পৃথিবীর তাপমাত্রা ছিল 5000 থেকে 6000 ডিগ্রি সেন্টিগ্রেড। পরে উত্তাপ কমার সাথে সাথে গ্যাসগুলো ঘনীভূত হয়ে বিভিন্ন স্তরে বিন্যস্ত হয়ে যায়। পরবর্তীকালে পৃথিবীর উষ্ণতা ধীরে ধীরে ধীরে ধীরে আরও হ্রাস পায়। তখন উৎপত্তি হয় জলচক্রের। জলচক্র মানে কি? এই যে বৃষ্টি, এই যে জল বাষ্প হচ্ছে, মেঘ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, জলচক্রে উৎপন্ন হয়। যখনই জলচক্রের উৎপত্তি হলো, তখনই কিন্তু পৃথিবীতে সমুদ্রের আবির্ভাব হলো। আদি পৃথিবীর বায়ুমণ্ডলে হাইড্রোজেন, জলীয় বাষ্প, মিথেন, ইথেন, অ্যামোনিয়া প্রভৃতি গ্যাস কিন্তু বিন্যস্ত অবস্থায় ছিল। কিন্তু প্রকৃতিতে ছিল না কি? মুক্ত অক্সিজেন ছিল না। অর্থাৎ পৃথিবীর প্রকৃতি ছিল বিজারকধর্মী। এরপরে যে দ্বিতীয়টি আছে, সেটা হলো জীবনের রাসায়নিক উৎপত্তি বা কেমোজেনি। এটা কি? প্রাচীন পৃথিবীর পরিবেশে উপস্থিত বিভিন্ন অজৈব রাসায়নিক উপাদান, যেমন মৌল ও যৌগ থেকে জীবদেহের গুরুত্বপূর্ণ জৈব যৌগ সৃষ্টির যে ধারাবাহিক রাসায়নিক বিক্রিয়াগুলো, সেগুলোকে আমরা একসঙ্গে বলছি কি? জীবনের রাসায়নিক উৎপত্তি বা কেমোজেনি। বিজ্ঞানী হ্যালডেন ও ওপারিন কতগুলো ধাপের মাধ্যমে কেমোজেনিটা কিন্তু ভালো করে ব্যাখ্যা করেছিলেন। কেমোজেনির প্রথম পর্যায় কি? কেমোজেনির প্রথম পর্যায় হলো সরল যৌব যৌগের উৎপত্তি। আচ্ছা, এই সময় কি হয়েছে? পৃথিবীর উৎপত্তিকালীন তাপমাত্রা যখন কমতে কমতে কমতে কমতে 1000 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, তখন বিভিন্ন প্রকার হাইড্রোকার্বনের সৃষ্টি হয়েছিল, যেরকম অ্যাসিটিলিন, ইথিলিন প্রভৃতি। এগুলো আবার উত্তপ্ত বাষ্পের সঙ্গে বিক্রিয়া করে তৈরি করে অক্সি ও হাইড্রোক্সি যৌগ, যেমন অ্যাসিটালডিহাইড। এই যৌগগুলো আবার কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন প্রভৃতি মৌল ও অন্যান্য যৌগের সঙ্গে বিক্রিয়া করে তৈরি করে সরল জৈব যৌগ, যেরকম সরল শর্করা।

সরল শর্করা, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, পিউরিন, পিরিমিডিন ইত্যাদি। এটা গেল কি সরল জৈব যৌগের উৎপত্তি। এরপরে আসছে হলো জটিল জৈব যৌগের উৎপত্তি। এটা কি সরল জৈব যৌগগুলি বিভিন্ন প্রক্রিয়া দ্বারা নানা রকম জটিল জৈব যৌগ সৃষ্টি করে। এই যে সরল জৈব যৌগ থেকে জটিল জৈব যৌগ তৈরি হচ্ছে, এই বিক্রিয়াগুলির শক্তির যোগান দিয়েছিল কিন্তু সৌরশক্তি, বজ্রপাত। প্রাচীন পৃথিবীতে যখন প্রাণ উৎপত্তি হয়নি, তখন প্রথম প্রাণকণা সৃষ্টির জন্য যে বিভিন্ন প্রয়োজনীয় উপাদানগুলো দরকার ছিল, সেগুলো কিন্তু এই সমুদ্রের জলের মধ্যে ছিল। আর তখন কিন্তু সমুদ্রের জল, এখন আমাদের যেরকম সমুদ্রের জল, এরকম কিন্তু ছিল না। তখন এই সমুদ্রের জলটা কি ছিল, উত্তপ্ত অবস্থায় ছিল। হ্যালডেনের মতে এই যৌগগুলি সমুদ্রের জলে মিশে তৈরি করেছে হট ডাইলুট স্যুপ বা তপ্ত লঘু স্যুপ। আর একে আমরা আবার বলতে পারি কি প্রিবায়োটিক স্যুপ। আর হ্যালডেলের মতে, হ্যালডেল ও ওপারিনের মতে, এই প্রিবায়োটিক স্যুপের মধ্যেই কিন্তু প্রথম প্রাণীর উৎপত্তি হয়েছিল। এই হট ডাইলুট স্যুপের মধ্যে প্রোটিনগুলো ধীরে ধীরে আলাদা হয়ে একসঙ্গে জড়ো হয়ে তৈরি করে কোলার জাতীয় পদার্থ। আর এই যে কোলার জাতীয় পদার্থ তৈরি করে, তাকে আমরা বলবো কি কোয়াসার্ভেট। কোয়াসার্ভেট হলো লিপিড, প্রোটিন, কার্বোহাইড্রেট দ্বারা গঠিত এমন এক সত্তা যা কোষ পর্দার মতন দ্বিস্তরীয় আবরণ দ্বারা আবৃত থাকে। এই কোয়াসার্ভেট মতবাদের প্রবক্তা হলেন বিজ্ঞানী ওপারিন। আবার বিজ্ঞানী ফক্সের মতে প্রথম যে কোষ সৃষ্টি হয়েছিল সেটা কোয়াসার্ভেট না, তার মতে অনুযায়ী কি প্রথম কোষ হলো মাইক্রোস্ফিয়ার। মাইক্রোস্ফিয়ার হলো অর্ধবৃত্ত পদ্মবিশিষ্ট প্রধানত প্রোটিনের একটি গঠন। কোয়াসার্ভেট আর মাইক্রোস্ফিয়ারের সঙ্গে নিউক্লিক অ্যাসিড যুক্ত হয়ে গঠিত হয় প্রথম কোষ বা প্রোবায়ন্ট বা প্রোটোসেল। এই যে প্রথম কোষ, প্রোবায়ন্ট বা প্রোটোসেল, এটা কিন্তু তৈরি হয়েছিল সমুদ্রের জলে। আবার এই গরম তরল স্যুপের মধ্যে যে মুক্ত নিউক্লিওটাইডগুলো ছিল, তারা পরস্পর যুক্ত হয়ে তৈরি করে পলিনিউক্লিওটাইড, যার থেকে পরে তৈরি হয় নিউক্লিক অ্যাসিড। এবং বিজ্ঞানীরা মনে করেন প্রথম কিন্তু পৃথিবীতে আরএনএ প্রকৃতি অ্যাসিড তৈরি হয়েছিল। আচ্ছা, কিন্তু এগুলো কিন্তু ছিল প্রোটিনবিহীন, আর তাই আরএনএকে বলা হয় নগ্নজিন। আমরা এতক্ষণ পড়লাম হলো কি করে সরল জৈব যৌগ উৎপত্তি হয়েছিল, তারপরে পড়লাম হলো সরল জৈব যৌগ থেকে কি করে জটিল জৈব যৌগ তৈরি হয়েছে। এরপরে আমরা পড়ব এই যে সরল জৈব যৌগ তৈরি হলো, জটিল জৈব যৌগ তৈরি হলো, জটিল জৈব যৌগ থেকে কি তৈরি হলো, প্রথম আদিকোষ তৈরি হলো, এরপর এই আদিকোষ থেকে কিভাবে আস্তে আস্তে বিভিন্ন উদ্ভিদ তৈরি হলো, তারপরে কি করে প্রাণীরা আসলো, সেটা আমরা তার পরবর্তী পর্যায়গুলোতে পড়ব। প্রায় 350 কোটি বছর পূর্বে আদিকোষের উৎপত্তি ও জীবনের অভিব্যক্তির যে ঘটনা, সেটা ঘটেছে। আর এই যে আদিকোষের উৎপত্তি হলো, জীবনের অভিব্যক্তির এই যে ঘটনাটা ঘটলো, এটাকে আমরা বলবো বায়োজেনি। এর প্রধান ঘটনাগুলো কি, প্রথমটি হলো প্রোটোসেলের উৎপত্তি। আমি আগেই বলেছিলাম প্রোটোসেল কি কোয়াসার্ভেটের মধ্যে, যদি কোয়াসার্ভেট বা মাইক্রোস্ফিয়ারের মধ্যে যদি আমরা একটা নিউক্লিক অ্যাসিড ঢুকিয়ে দিই, তাহলেই কিন্তু কি তৈরি হয়, আদিসেল বা প্রোটোসেল গঠিত হয়। এইবার ওই সময় প্রোটোসেল থেকে প্রোক্যারিওটিক জীব উৎপন্ন হয়েছে। এই যে প্রোক্যারিওটিক জীবগুলো উৎপন্ন হলো, এরা কিন্তু কেমো অটোট্রপিক ছিল। হ্যাঁ, কারণ তখন কিন্তু আমাদের পরিবেশে মুক্ত অক্সিজেন ছিল না। তারপরে পৃথিবীতে প্রথম যে আদি জীব তৈরি হয়েছিল সেটা কিন্তু ছিল ব্যাকটেরিয়া। ক্লোরোফিলযুক্ত ব্যাকটেরিয়া সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় অক্সিজেন ত্যাগ করতে শুরু করলো। যখনই ক্লোরোফিলযুক্ত ব্যাকটেরিয়াগুলো অক্সিজেন ত্যাগ করলো, তার ফলে পরিবেশে কী হলো, অক্সিজেনের প্রাচুর্য দেখা দিল। তার ফলে কিন্তু পরিবেশে নতুন নতুন জীব সৃষ্টি হলো। এই সময় কিন্তু নীলাভ সবুজ শৈবাল সৃষ্টি হয়েছিল। তারপরে কি হয়, এই যে নীলাভ সবুজ শৈবাল সৃষ্টি হলো, তারপরে সমধর্মী কতগুলো, মানে সমধর্মী মানে একই রকম কাজ করে এরকম কতগুলো এককোষী জীব একত্রে, মানে এককোষী জীব একত্রে শ্রম বন্টনের দ্বারা বসবাস শুরু করলো। ফলে জননের মাধ্যমে ধীরে ধীরে সৃষ্টি হলো বহুকোষী জীব। ভলভক্স নামক শৈবাল হলো এরকমের এক ধরনের বহুকোষী জীব। এইরকম বহুকোষী জীবরা প্রথমে ছিল কি অমেরুদণ্ডী প্রাণী। এই অমেরুদণ্ডী প্রাণী থেকে নোটোকট জাতীয় প্রাণীর উদ্ভব হয়। এই নোটোকটটি আবার কিসে পরিণত হয়, মেরুদণ্ডে প্রতিস্থাপিত হয়। তার ফলে মাছ জাতীয় মেরুদণ্ডী প্রাণীর উদ্ভব ঘটে। আবার অন্যদিকে কি হয়, তোমার যখন প্রকৃতিতে মুক্ত অক্সিজেন পাওয়া যায়, তখন বিভিন্ন জলজ শ্যাওলা
জল থেকে বেরিয়ে তখন কি করে ডাঙার মধ্যে

বিস্তার লাভ করে। তখন ডাঙায় যখন বিস্তার লাভ করে তখন ডাঙার উদ্ভিদ যেরকম মস, মস থেকে ফার্ন, ফার্ন থেকে ব্যক্তবীজী, গুপ্তবীজী উদ্ভিদের সৃষ্টি হয়। যখন এত ধরনের উদ্ভিদের সৃষ্টি হলো তখন কিন্তু পৃথিবীতে সৃষ্টি হলো কি, নতুন নতুন বাসস্থান। এই যে নতুন নতুন বাসস্থানের আবির্ভাব ঘটলো, ফলে পরিবেশের একটা পরিবর্তন ঘটলো। এই যে যখন পরিবেশের পরিবর্তন ঘটলো তখন মাছ থেকে কিন্তু উভচর প্রাণী মানে ব্যাঙের উদ্ভব হলো। তখন উভচর প্রাণীরা কি করলো, তখন জল থেকে ডাঙায় এসে তারা বসবাস শুরু করলো। যখন ডাঙায় এসে বসবাস শুরু করলো তখন তাদের ফুসফুস ডেভেলপ করলো। ফুসফুসের মাধ্যমে তারা কি করলো, শ্বাসকার্য চালালো। এরপর ফুসফুসের মাধ্যমে শ্বাসকার্য চললো, তারপরে ওই উভচর প্রাণীর থেকে ধীরে ধীরে ধীরে ধীরে বিবর্তনের ধারায় সৃষ্টি হলো কি, সরীসৃপ প্রাণী। সরীসৃপ প্রাণী থেকে একদিকে সৃষ্টি হয়েছিল পক্ষী, আর অপরদিকে সরীসৃপ প্রাণী থেকে সৃষ্টি হয় স্তন্যপায়ী প্রাণী। কালক্রমে অভিযোজন ও অভিব্যক্তির ধারায় সব শেষে কিসের উৎপন্ন হয়েছে, মানুষ কিন্তু তৈরি হয়েছে। তাহলে আমরা প্রথমে পড়লাম কি, অভিব্যক্তি কি করে তৈরি, অভিব্যক্তির সম্বন্ধে জানলাম। তারপরে ওপারিন ও হ্যালডেন কি করে অভিব্যক্তির বিভিন্ন ধাপগুলোকে বর্ণনা করেছেন ওটা একটু জানলাম। আচ্ছা, সময়ের ধারায় সরল জীবের উৎপত্তি ও তা থেকে জটিল জীবের যে সৃষ্টি হয়েছে এটাকে কিন্তু আমরা কি বলবো, জৈব অভিব্যক্তি। পৃথিবীতে প্রাণের আগমনের পর অনবরত কিন্তু অভিব্যক্তি ঘটে চলেছে। বিংশ শতকের আগে থেকেই মানুষ জৈব ভক্তি ব্যাখ্যার চেষ্টা শুরু করে দেন, কিন্তু তখন সে সময় বিভিন্ন দার্শনিক ও ধর্ম প্রচারকরা বিজ্ঞানের আলোতে জৈব ভক্তির বিভিন্নভাবে ব্যাখ্যা দিতে শুরু করেন। তাদের মধ্যে সর্বাপেক্ষা দুজন কিন্তু খুব উল্লেখযোগ্য, তাদের মধ্যে একজন হলো বিজ্ঞানী ল্যামার্ক আর একজন হলো বিজ্ঞানী ডারউইন। এই ল্যামার্ক আর ডারউইনের মতবাদ কিন্তু অভিব্যক্তির ক্ষেত্রে খুবই উল্লেখযোগ্য। ফরাসি বিজ্ঞানী যা ব্যাপটিস দে মনেট ল্যামার্ক 1809 খ্রিস্টাব্দে ফিলোসফি জুওলজিক নামক গ্রন্থে সর্বপ্রথম অভিব্যক্তি সংক্রান্ত তার যে মতবাদটি, সেই মতবাদটি প্রকাশ করেন। ল্যামার্কের যে মতবাদটি সেটি ল্যামার্কবাদ নামে পরিচিত। ল্যামার্কের মতবাদটি কয়েকটি তত্ত্বের ওপর প্রতিষ্ঠিত। সেই তত্ত্বের প্রথম তত্ত্বটি হলো পরিবেশের প্রভাব। ল্যামার্ক কি বলেছেন, ল্যামার্কের মতে জীবদেহের গঠনগত পরিবর্তনে পরিবেশের প্রভাব খুবই গুরুত্বপূর্ণ। পরিবেশের পরিবর্তন ঘটলে জীবের স্বভাব ও দেহের পরিবর্তন ঘটে। পরিবেশের পরিবর্তন মাটি, খাদ্য ও তাপমাত্রার উপরেও প্রভাব ফেলে। এই কারণেই প্রাণীরা কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে অভিযান শুরু করে। তার মানে পরিবেশের পরিবর্তনে কিন্তু জীবদেহের গঠনগত পরিবর্তন হয়, মানে পরিবেশটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তারপরে তিনি বলেছেন দুই নম্বর তত্ত্বটি কি, অঙ্গের ব্যবহার ও অব্যবহারের সূত্র। তিনি কি বলেছেন, পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে চলার উদ্দেশ্যে জীবদেহের কোনো না কোনো অঙ্গের সবসময় বেশি ব্যবহার ঘটে, আবার কোনো অঙ্গ ব্যবহার কমে যায়। যেই অঙ্গটি ক্রমাগত ব্যবহার হচ্ছে, ব্যবহৃত হচ্ছে, ফলে সেই অঙ্গগুলি কি হচ্ছে, সবল আর সুগঠিত হচ্ছে। অপরপক্ষে ক্রমাগত অব্যবহারের ফলে অন্য অঙ্গগুলো যেগুলো ব্যবহৃত হচ্ছে না সেগুলো দুর্বল ও ক্ষয়প্রাপ্ত হয় ও কালক্রমে কি হচ্ছে, অবলুপ্ত হয়ে যাচ্ছে। ল্যামার্কের যে তিন নম্বর প্রতিপাদ্যটি আছে সেটি খুব ইম্পর্টেন্ট, সেটি হলো কি, অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার সূত্র। পরিবেশের প্রভাবে জীবের জীবনকালে যেসব বৈশিষ্ট্য অর্জিত হয় তা কিন্তু পরবর্তী প্রজন্মের জীবের মধ্যে সঞ্চারিত হয়। এইভাবে প্রতি প্রজন্মে যে ছোট ছোট বৈশিষ্ট্যগুলো অর্জিত হচ্ছে সেগুলো পরবর্তী প্রজন্মের মধ্যে জমা হতে থাকে। এভাবে পরবর্তী প্রজন্মের মধ্যে জমা হতে হতে বেশ কিছুদিন পরে কিন্তু ওটা একটি বড় পরিবর্তন হিসেবে দেখা যায়। এইভাবে কিন্তু এই যে ছোট ছোট যে পরিবর্তন, জীবনকালে যে ছোট ছোট পরিবর্তনগুলো দেখা যায়, তার থেকে এক জনু থেকে অপর জনুতে যেতে এভাবে কিন্তু একটি মানে বড় পরিবর্তনের আকার নেয়। তার পরেরটি হলো নতুন প্রজাতির উৎপত্তি। ল্যামার্কের তত্ত্ব অনুযায়ী অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণের ফলে প্রতিটি জনুতে নতুন নতুন বৈশিষ্ট্য অর্জিত হওয়ার ফলে ধীরে ধীরে একটি প্রজাতি থেকে আরেকটি নতুন প্রজাতির সৃষ্টি হয়। এর ফলে কি হচ্ছে, যে নতুন প্রজাতির যখন সৃষ্টি হলো সে কিন্তু আগের প্রজাতির থেকে একটু হলেও কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। এবার ল্যামার্ক

কিন্তু তার মতবাদের সপক্ষে কতগুলো উদাহরণ দিয়েছেন। প্রথম উদাহরণটি কী দিয়েছেন, সেটি হলো স্থলচর পাখি খাদ্যের খোঁজে জলে যাওয়ার পর ক্রমাগত কী করতে থাকলো, সাঁতার কাটতে থাকলো। ফলে তার পায়ের আঙুলগুলো কী হচ্ছে, তার পায়ের যে আমরা দেখব পাখির পায়ের যে প্রত্যেকটা আঙুলগুলো ফাঁকা ফাঁকা থাকে, এবার সাঁতার কাটার ফলে যে সাঁতার কাটার সুবিধার জন্য ওই আঙুলের মাঝখানে কিন্তু একটা পাতলা পর্দার আবির্ভাব হয়েছে। এই পাতলা পর্দার আবির্ভাবের ফলে ওটা কিন্তু ওর পাটা লিপ্ত পদে পরিণত হয়েছে। এরকম হাঁসের লিপ্ত পদও কিন্তু ওই ল্যামার্কের অঙ্গের ব্যবহারের সূত্র, মানে ওটা কী হচ্ছে যে অতিরিক্ত ব্যবহারের ফলে পাটা লিপ্ত পদে পরিণত হয়েছে। ঠিক তেমনি তিনি কি বলেছেন যে সাপের পূর্বপুরুষ মানে গিরগিটেদের মতন তাদের পা ছিল, কিন্তু ক্রমাগত গর্তে থাকার ফলে, হ্যাঁ, আর পাটা ব্যবহার না করার ফলে তার ওই পাটা কী হয়েছে, তার ওই পাগুলো কিন্তু লুপ্ত পদে পরিণত হয়েছে। এটা তার মানে কোনটা গেল, ল্যামার্কের অব্যবহারের সূত্র। আগে যেটা আমরা বললাম লিপ্ত পদ, সেটা হলো ব্যবহারের সূত্র, আর এই যে তোমার সাপেরটা যে ব্যবহার না করতে করতে, সেটা হলো অব্যবহারের ফলে যে ওই অঙ্গটা আস্তে আস্তে ধীরে ধীরে লুপ্ত পেয়েছে। আরেকটা হলো ল্যামার্কের মতে যে খর্ব গলাযুক্ত যে জিরাফ ছিল, ল্যামার্ক বলেছেন আগে কিন্তু মানে এখনকার দিনের মতন যে উঁচু গলাযুক্ত যে সব আমরা জিরাফ দেখি, আগে কিন্তু এরকম জিরাফ ছিল না। আগে কিন্তু জিরাফগুলো ছিল কি খর্ব গলাযুক্ত, ওগুলো দেখতে কীরকম ছিল, জেব্রা বা আগে যেরকম ঘোড়া ছিল ওরকম ছোট ছিল। তারপরে তারা ওরকম বনভূমিতে বাস করত, তারপরে ধীরে ধীরে কি হয় তার নিচের ওই ঘাসগুলো শেষ হয়ে যায়, তখন তারা কি করে তাদের খাদ্যের জন্য তারা ওই পা উঁচু করে গলা উঁচু করে ওই খাবার ওপরের গাছের যে পাতাগুলো সেগুলো খাওয়া স্টার্ট করে। ওই খাওয়া স্টার্ট করতে করতে তখন একটু একটু করে তাদের গলা লম্বা হয়ে যায়, আর তাদের সামনের পা দুটোও কিন্তু আস্তে আস্তে কালক্রমে লম্বা হয়। তার মতে কিন্তু এইভাবে কি হয়েছে জিরাফের উৎপত্তি হয়েছে। ল্যামার্ক আরও বলেছেন যে উট পাখির পূর্বপুরুষদের সক্রিয় ডানা ছিল, কিন্তু ওটা ধীরে ধীরে অব্যবহারের ফলে কি হতো, অব্যবহারের ফলে ওটা ধীরে ধীরে নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হয়েছে। বংশানুক্রমে ডানার ব্যবহার না করার ফলে ওগুলো এখন লুপ্ত অঙ্গে পরিণত হয়ে গেছে। এবার বিজ্ঞানী ল্যামার্কের এগেনস্টে মানে ল্যামার্কের বিপক্ষেও কিন্তু কতগুলো মতবাদ আছে। যেরকম কি বিজ্ঞানী ভাইসম্যান কি করেছেন, ইঁদুরের ওপর তিনি পরীক্ষা করেন, ইঁদুরের ওপর পরীক্ষা করে তিনি কিন্তু ল্যামার্কের মতবাদ থেকে তিনি নাকচ করেছেন। তিনি কি করেছিলেন, তিনি একজোড়া ইঁদুর দম্পতির লেজ কেটে দিয়ে তাদের প্রজনন ঘটালেন, এবং নতুন অপত্যদের মানে তারপরে যে নতুন অপত্য জন্মাতো তাদেরও তিনি লেজ কেটে দিতেন, লেজ কেটে দিয়ে আবার তাদের প্রজনন ঘটাতেন, আবারও তাদের যারা বাচ্চা হতো মানে অপত্য হতো তাদেরও লেজ কেটে দিতেন। এইভাবে করে তিনি 35 জনু ধরে লেজ কাটা সত্ত্বেও কিন্তু লেজবিহীন কোনো ইঁদুর সৃষ্টি হয়নি। আবার তিনি কি করেছিলেন, ড্রসোফিলা মাছিকে পর পর 60 জনু ধরে মানে 60টা জনু ধরে একটা অন্ধকারের ঘরের মধ্যে তিনি জনন ঘটিয়েছিলেন, কিন্তু মানে অন্ধকার ঘরের মধ্যে মানে 60 জনু ধরে জন্মালেও কোনো ড্রসোফিলা মাছি কিন্তু অন্ধ হয়ে জন্মায়নি। সুতরাং উক্ত দুটো পরীক্ষা থেকে প্রমাণিত হয়েছে যে ল্যামার্কের তত্ত্ব কিছুটা হলেও একটু ত্রুটি আছে। ল্যামার্কের পরে আরেকজন যে বিজ্ঞানীর কথা বললাম তার হলো ডারউইন। বিজ্ঞানী ডারউইন চার্লস ডারউইনও কিন্তু এই জৈব অভিব্যক্তি নিয়ে তার মতবাদ প্রকাশ করেছিলেন, এবং তার মতবাদ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বিজ্ঞানী ডারউইন 1831 থেকে 1835 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি HMS বিগল নামক একটি জাহাজে প্রকৃতিবিদ হিসাবে কাজ করেছিলেন। তিনি কি করতেন, তিনি আটলান্টিক মহাসাগরের বিভিন্ন দ্বীপপুঞ্জে বিভিন্ন স্থানে ভ্রমণ করেছিলেন। এই দ্বীপপুঞ্জের এই ডারউইন প্রকৃতির বিবর্তনের জীবন্ত ল্যাবরেটরি পর্যবেক্ষণ করেন। তিনি কি দেখেছিলেন, এই দ্বীপপুঞ্জের মধ্যে যে ফিঞ্চ পাখিগুলো ছিল সেই ফিঞ্চ পাখি আর তিনি যে মেন ভূখণ্ড যে ফিঞ্চ পাখি তারা কিন্তু একেবারেই আলাদা। কিসের জন্য, তাদের খাবারের প্রকৃতি আলাদা হওয়ার জন্য এই দুই ফিঞ্চ পাখির কিন্তু ঠোঁটের মানে

যেটা সেটা কিন্তু আলাদা হয়েছে। তা আলাদা হওয়ার কারণ হিসেবে তিনি কি বলেছেন, যে যেহেতু ওদের খাদ্য আহরণ করার প্রকৃতি পরিবর্তিত হয়েছে, তাই জন্য কিন্তু তাদের ঠোঁটের আকারও চেঞ্জ হয়েছে। পরবর্তীকালে তার ভ্রমণকালীন অভিজ্ঞতা ও নমুনাগুলির ওপর পর্যবেক্ষণের ওপর নির্ভর করে তিনি জীবের অভিব্যক্তি সম্পর্কে যুগান্তকারী একটি মতবাদ প্রকাশ করেন। তার মতবাদকে বলা হয় ডারউইনবাদ বা প্রাকৃতিক নির্বাচনবাদ। এবার এই ডারউইনবাদকে তিনি অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন নামক গ্রন্থে তার মতবাদ প্রকাশ করেন। এইবার ডারউইনের যে ব্যাখ্যাটা, তিনি যে মতবাদ প্রকাশ করেন, ডারউইন তার মতবাদকে নিম্নলিখিতভাবে ব্যাখ্যা করেছেন। প্রথমটা কি, অত্যধিক হারে বংশবৃদ্ধি। ডারউইনের মতে কি, অত্যধিক হারে বংশবৃদ্ধি করাই হলো জীবের সহজাত বৈশিষ্ট্য। এর ফলে কি, জীব জ্যামিতিক ও গাণিতিক হারে জীবের সংখ্যা বৃদ্ধি পায়। উদাহরণস্বরূপ তিনি কি বলেছেন, একটি স্যালমন মাছ প্রজননের ঋতুতে প্রায় 3 কোটি ডিম পারে, আবার একটি ঝিনু প্রায় 12 কোটি ডিম্বাণু, মানে যখন তাদের সিজন হয় একসঙ্গে প্রায় 12 কোটি ডিম্বাণু উৎপাদন করে। ডারউইনের মতে একজোড়া হাতি থেকে উৎপন্ন সকল হাতি যদি বেঁচে থাকতো, তাহলে 750 বছরে হাতির সংখ্যা হতো 1 কোটি 90 লক্ষ। এখানে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো হাতি কিন্তু 12 বছরে মাত্র 1টা সন্তান প্রসব করে। এটা গেল প্রথম প্রতিপাদ্য। তারপরেরটা হলো সীমিত খাদ্য বাসস্থান। এইবার এই যে তোমার প্রাণীরা অত্যধিক হারে বংশবৃদ্ধি করছে, কিন্তু পৃথিবীতে কিন্তু খাদ্য বাসস্থান কি সীমিত, কারণ ভূপৃষ্ঠের আকার সীমাবদ্ধ, তাই জন্য বাসস্থানও সীমিত এবং খাদ্যও সীমিত। তারপরে যেটা আসছে সেটা হলো অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম। এই যে জীবের যে সহজাত মানে প্রবৃত্তিকে জ্যামিতিক ও গাণিতিক হারে সংখ্যা বৃদ্ধি ঘটানো, এর ফলে কি হচ্ছে, একদিকে জ্যামিতিক ও গাণিতিক হারে সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, আর অন্যদিকে কি হচ্ছে, খাদ্য ও বাসস্থান সীমিত। এর ফলে জীবকে বেঁচে থাকার জন্য কিন্তু কঠিন প্রতিযোগিতার সম্মুখীন হতে হচ্ছে। এই যে কঠিন প্রতিযোগিতাটা, সেই প্রতিযোগিতাটাকে আমরা বলবো কি, অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম। এই যে অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম, এটাকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা কি অন্তঃপ্রজাতির সংগ্রাম বা অন্তঃপ্রজাতিক সংগ্রাম, একটা হলো আন্তঃপ্রজাতিক সংগ্রাম, আরেকটা হলো প্রতিকূল পরিবেশের সঙ্গে সংগ্রাম। অন্তঃপ্রজাতিক সংগ্রাম কি, নিজ প্রজাতিভুক্ত জীবদের মধ্যে খাদ্য ও বাসস্থান নিয়ে যে সংগ্রাম হয় সেটাকে আমরা বলবো কি অন্তঃপ্রজাতিক সংগ্রাম। যেরকম কোনো খাবার নিয়ে বিভিন্ন কাকদের মধ্যে যে সংগ্রামটা হচ্ছে সেটা হলো অন্তঃপ্রজাতিক সংগ্রাম। আবার খাদ্য ও বাসস্থান নিয়ে যদি দুটি ভিন্ন প্রজাতির মধ্যে যদি সংগ্রাম হয় সেটাকে আমরা কি বলবো, আন্তঃপ্রজাতিক সংগ্রাম। মানে বাসস্থান নিয়ে যদি বাঘ ও হরিণের মধ্যে যদি কোনো সংগ্রাম হয় সেটা হলো আন্তঃপ্রজাতিক সংগ্রাম। আরেকটা হলো প্রতিকূল পরিবেশের সঙ্গে সংগ্রাম। প্রতিকূল পরিবেশের সঙ্গে সংগ্রাম কি, ধরো পরিবেশে হলো খরা হচ্ছে, বন্যা হচ্ছে, ভূমিকম্প হচ্ছে, তারপর আমরা জানি কি অগ্নুৎপাত হচ্ছে, এই বিভিন্ন এই যে প্রকৃতির যে বিভিন্ন ধরনের এই রকম যে প্রকৃতির যে রূপ আমরা দেখতে পাই, এই যে প্রকৃতির বিভিন্ন রূপের সঙ্গেও কিন্তু আমাদের প্রতিনিয়ত সংগ্রাম করতে হচ্ছে। এটাকেই আমরা কি বলবো, প্রতিকূল পরিবেশের সঙ্গে সংগ্রাম। যেরকম কিছুদিন আগে আমরা জানলাম যে বন্যা হচ্ছে, বন্যার ফলে কি হচ্ছে, অনেক গৃহপালিত পশু, জঙ্গলের অনেক পশুরা কি হচ্ছে, ভেসে চলে গেছে। এটা হলো কি প্রতিকূল পরিবেশের সঙ্গে সংগ্রাম। এরপরে আসছে হলো ভেদ বা প্রকরণ। ডারউইন কি বলেছেন, পৃথিবীতে কোনো জীব কিন্তু পরস্পর একরকম দেখতে হয় না, মানে প্রত্যেকটা জীবের মধ্যে কিছু না কিছু আলাদা থাকবে। এটাকে আমরা কি বলবো, ভেদ বা প্রকরণ। তো এমনকি পিতামাতা দুটি সন্তানের মধ্যেও কিছু না কিছু আলাদা থাকবে। তারপরে তিনি কি বলেছেন, যোগ্যতম উদ্বর্তন। কি বলেছে, ডারউইনের মতে জীবন সংগ্রামে লিপ্ত জীবদের মধ্যে যাদের মধ্যে ছোট ছোট সহায়ক অভিযোজনমূলক বৈশিষ্ট্য এসে যায়, তারাই কি হয়েছে জীবন সংগ্রামে জয়ী হয়, বেঁচে থাকে, আর অন্যরা কালক্রমে কি হয়েছে, পৃথিবী থেকে অবলুপ্ত হয়ে গেছে। তারপরেরটি হলো কি প্রাকৃতিক নির্বাচনবাদ। যে প্রাকৃতিক প্রক্রিয়ায়

0: অনুকূল ভেদ বা অভিযোজনমূলক ভেদ সমন্বিত জীবেরা অন্যদের সঙ্গে প্রতিযোগিতায় অধিক সুযোগ সুবিধা নিয়ে ভোগ করে তাকেই বলছে প্রাকৃতিক নির্বাচনবাদ। আর তারপরে কি হচ্ছে, নতুন প্রজাতির উৎপত্তি, মানে যাদের মধ্যে এই মানে যে বিশেষ গোষ্ঠীগুলো এই যে অনুকূল প্রকরণগুলি পুঞ্জীভূত হওয়ার ফলে যারা এই যে প্রকৃতি দ্বারা নির্বাচিত হচ্ছে তাদের মধ্যে নতুন নতুন বৈশিষ্ট্য সঞ্চারিত হচ্ছে, ফলে তারা ওই নতুন নতুন বৈশিষ্ট্যগুলো অপত্যে সঞ্চারিত হওয়ার ফলে তাদের মধ্যে কি হচ্ছে, নতুন প্রজাতির উদ্ভব হচ্ছে। আচ্ছা, এতক্ষণ যে পড়ালাম সেটা তো অনেকটা ডেসক্রিপটিভই হয়ে গেল, তোমাদেরকে কোনো কোশ্চেন করা হয়নি, তোমরা কি আদৌ বুঝেছো নাকি, তার জন্য কয়েকটা কোশ্চেন করি। আচ্ছা, তোমরা বলো তো, অভিব্যক্তি যে হচ্ছে, অভিব্যক্তির কথাটি প্রথম প্রবর্তন কে করে, কেউ কি বলতে পারবে অভিব্যক্তি কথাটি প্রবর্তন কে করে? অভিব্যক্তি কথাটি প্রথম প্রবর্তন করেন, অভিব্যক্তি বা ইভলিউশন, হার্বার্ট স্পেন্সার। আচ্ছা, ইভলিউশন কথাটি ল্যাটিন শব্দ, কোন ল্যাটিন শব্দ থেকে এসছে?
1: এভলভের।
0: ইভলিউশন কথাটি এসছে ইভলভিয়ার ল্যাটিন শব্দ থেকে। আচ্ছা, ইভলিউশনটা, ইভলিউশন বা অভিব্যক্তি এটা কি ধরনের প্রক্রিয়া?
1: একটি ধীর এবং মন্থর।
0: হ্যাঁ, এটি একটি ধীর ও মন্থর প্রক্রিয়া, মানে এটি হঠাৎ করে একদিনে হয় না, এটি ধীরে ধীরে হয়। আচ্ছা, তোমরা বলতে পারবে, আমি এতক্ষণ যে ডারউইনের মতবাদটা পড়ালাম, ডারউইনের মতবাদের কয়েকটা উল্লেখযোগ্য বিষয়গুলো, উল্লেখযোগ্য প্রতিপাদ্যগুলো?
1: অত্যধিক হারে বংশবৃদ্ধি, সীমিত খাদ্য ও বাসস্থান, অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম, ভেদ বা প্রকরণ, যোগ্যতমের উদ্বর্তন, প্রাকৃতিক নির্বাচন এবং নতুন প্রজাতির উৎপত্তি।
0: আচ্ছা আচ্ছা, আজকে তাহলে আমাদের অনুষ্ঠানটা আমরা এখানেই শেষ করছি।
1: ধন্যবাদ।
2: ধন্যবাদ। এতক্ষণ শুনলেন শিক্ষামূলক অনুষ্ঠান বিদ্যার্থীদের জন্য। আজ দশম শ্রেণীর জীবন বিজ্ঞান বিষয়ে পাঠদান করলেন নন্দপ্রসাদ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা সুপর্ণা দাস, পাঠ গ্রহণে দুই শিক্ষার্থী শ্রেয়া দেবনাথ ও নদিকা দেবনাথ। আকাশবাণী শিলিগুড়ি, কিছুক্ষণের মধ্যেই শুরু হবে কথাই সুরে অনুষ্ঠানটি।

শ্রোতা বন্ধুরা, এখন টিকটিক করে ঘড়ি জানান দিচ্ছে সময় হয়ে গিয়েছে কথাই সুরে অনুষ্ঠানের। প্রতিদিন এই সময়ে আপনারা অপেক্ষা করে থাকেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে আপনাদের জন্য কিছু গান সাজানো থাকে বাংলা ছায়াছবি থেকে এবং হিন্দি ছায়াছবি থেকে। আজকেও শোনাবো বিভিন্ন গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে বিভিন্ন ছায়াছবি থেকে। তবে তার সাথেও কিন্তু কিছু তো কথা হবে, যেহেতু কথাই সুরে অনুষ্ঠানে শুধু গান নয়, কথাও থাকে তার মাঝে মাঝে। আজকে দিনে কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে আমরা থাকব, তবে শুরুটা হোক গানে গানে। একদম শুরুতে আপনাদের জন্য থাকবে দাদার কীর্তি ছায়াছবি থেকে এই গানটি, বিট্টু সমাজপতি অরুন্ধতী হোম চৌধুরীর কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, এই যে আমরা আপনাদের সাথে আকাশবাণী থেকে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে জুড়ে আছি, সেই সম্পর্কে আসুন কিছু কথা বলি। আজ একটি বিশেষ দিন, জাতীয় সম্প্রচার দিবস। 1927 সালের এই দিনে একটি বেসরকারি সংস্থা ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানির অধীনে বোম্বে স্টেশন থেকে দেশের সর্বপ্রথম বেতার সম্প্রচার শুরু হয়েছিল। 1936 সালের 8ই জুন ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সার্ভিস অল ইন্ডিয়া রেডিও পরিণত হয়। 1937 সালে অগস্ট মাসে সেন্ট্রাল নিউজ অর্গানাইজেশন সিএনও গঠিত হয়। একই বছরে এআইআর যোগাযোগ বিভাগের অধীনে আসে এবং 4 বছর পর তথ্য সম্প্রচার বিভাগের অধীনে আসে। পরের বছর সিএনওকে 2টি ভাগে ভাগ করা হয়, নিউজ সার্ভিসেস ডিভিশন এবং এক্সটার্নাল সার্ভিসেস ডিভিশন। 1956 সালের জাতীয় সম্প্রচারকের জন্য আকাশবাণী নামটি গ্রহণ করা হয়। 1957 সালে জনপ্রিয় চলচ্চিত্রের সঙ্গীতকে প্রধান উপাদান হিসেবে নিয়ে বিবিধ ভারতীয় সার্ভিস চালু করা হয়। 1927 সাল থেকে রেডিও দেশের মানুষের জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। আকাশবাণী তার মূল মন্ত্র বহুজনহিতায় বহুজনসুখায়, যথার্থভাবে ধারণ করে জনসাধারণকে তথ্য, শিক্ষা ও বিনোদনের যোগান দিয়ে আসছে। আর এইভাবেই আপনাদের সাথে আমরা জুড়ে আছি। এই মুহূর্তে আপনারা জুড়ে আছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের সাথে এবং শুনছেন কথাই সুরে অনুষ্ঠানটি, যেখানে শোনানো হচ্ছে আপনাদের মন ভালো করা কিছু গান। এই মুহূর্তে বাংলা ছায়াছবি থেকে গান শোনাচ্ছি আপনাদের। একান্ত আপন ছায়াছবি থেকে শোনাবো পরবর্তী গানটি, আশা ভোঁসলের কণ্ঠে যেটি সুর করেছেন আর টি বর্মণ।

শ্রোতা বন্ধুদের, আজ জানাব এমন একজন মানুষের কথা যিনি ভারতীয় পণ্ডিত, ভারতীয় জাতীয়তাবাদী নেতা, সমাজ সংস্কারক, আইনজীবী এবং স্বাধীনতা কর্মী ছিলেন। তিনি হলেন বাল গঙ্গাধর তিলক। তিনি ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রথম নেতা ছিলেন। ব্রিটিশ কর্তৃপক্ষ তাকে ভারতীয় অস্থিরতার পিতা বলতেন। তাকে আরও সম্মানসূচক লোকমান্য বলা হতো, যার অর্থ

তাঁর প্রতিও রইল আমাদের বিনম্র শ্রদ্ধা। আজকে তিনি ঠিক 1906 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেছিলেন। এই মহান বিপ্লবীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আমরা চলে যাব পরের গানে। পরবর্তী গানটি আপনাদের জন্য রয়েছে একান্ত আপন ছায়াছবি থেকে আশা ভোসলের কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, এখন স্মরণ করব বিংশ শতাব্দীর এক বিশিষ্ট ভারতীয় বাঙালি কথা সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে। তিনি 65টি উপন্যাস, 53টি ছোট গল্প সংকলন, 12টি নাটক, 4টি প্রবন্ধ সংকলন, 4টি স্মৃতিকথা, 2টি ভ্রমণ কাহিনী, 1টি কাব্যগ্রন্থ এবং 1টি প্রহসন রচনা করেন। আরক্ষনিকেতন উপন্যাসের জন্য তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় 1955 সালে রবীন্দ্র পুরস্কার ও 1956 সালে সাহিত্য একাডেমি পুরস্কার এবং 1967 সালে গণদেবতা উপন্যাসের জন্য জ্ঞানপীঠ পুরস্কার অর্জন করেন। এছাড়াও 1962 সালে তিনি পদ্মশ্রী এবং 1968 সালে পদ্মভূষণ সম্মান অর্জন করেন। 1971 সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন। আজকের দিনে 1898 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তাঁর প্রতি রইল কথাইশ্বরের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা। শ্রোতা বন্ধুদের জন্য পরবর্তী গানটি থাকবে সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে বধূ ছায়াছবি থেকে।

সত্যি তাই, সোনালি মেঘের দিনে আমাদের ফিরে যেতে তো মন চাই চাই। স্বর্ণযুগের কিছু গান এবং স্বর্ণযুগের আমাদের শিল্পীদের কণ্ঠে গান শুনতে আমাদের ভীষণই ভালো লাগে। কথায় সুরে অনুষ্ঠানে সেরকমই গান শুনছেন, কিছু বেশ পুরনো দিনের গানও শোনাচ্ছি। এ যেন শুধু কিছু সুর আর শব্দের সমাহার নয়, এ আমাদের জীবনের অমূল্য স্মৃতির ভাণ্ডার। এই গানগুলোর প্রতিটি কথাই যেন লুকিয়ে আছে ভালোবাসা, অপেক্ষা, আনন্দ, অভিমান আর জীবনে নানা রং। সময় বদলেছে, মানুষের জীবনযাত্রা বদলেছে, কিন্তু ভালো গান কখনোই পুরনো হয় না। সেরকমই একটি গান আমরা শুনলাম সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে। পরবর্তী গানটি শুনব আবারও আমাদের স্বর্ণযুগের আর এক স্তম্ভ শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে, শুনব দাদার কীর্তি ছায়াছবি থেকে এই গানটি।

সত্যি জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন মানুষ বুঝতে পারে সব চাওয়া পাওয়ার ঊর্ধ্বে একজন প্রিয় মানুষের উপস্থিতিই সবচেয়ে বড় প্রাপ্তি। তখন আর ধন সম্পদ, খ্যাতি বা বাহ্যিক সাফল্যের কোনো মূল্য থাকে না, হৃদয় শুধু বলে ওঠে চাই না কিছু আর। পরবর্তী গানটি শোনাবো আপনাদের লতা মঙ্গেশকরের কণ্ঠে শঙ্খবেলা ছায়াছবি থেকে।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন কথাই সুর অনুষ্ঠানটি। এতক্ষণ আপনাদের শোনালাম বাংলা ছায়াছবি থেকে কিছু নির্বাচিত গান, হিন্দি ছায়াছবি থেকে নির্বাচিত গান নিয়ে ফিরব ছোট্ট একটি বিরতির পর। সঙ্গে থাকুন।
1: সাথিও, স্বচ্ছতা কো লেকর জারি অভিযান সে হমে জাদা সে জাদা লোগো কো জোড়না হ্যায়, অর ইয়ে অভিযান কিসি এক দিন কা এক সাল কা নাহি হোতা হ্যায়, ये युगों युगों तक निरंतर करने वाला काम है। ये जब तक हमारा स्वभाव बन जाए स्वच्छता, तब तक करने का काम है। मेरा आप सबसे आग्रह है कि आप भी अपने परिवार, दोस्तों, पड़ोसियों या सहकर्मियों के साथ मिलकर स्वच्छता अभियान में हिस्सा जरूर लें। ये महात्मा गांधी जी को भी सच्ची श्रद्धांजलि है जो जीवन पर्यंत इस उद्देश्य के लिए समर्पित रहे।
0: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান কথাই সুরে। এখন আপনাদের শোনাব কথাই সুরে অনুষ্ঠানে কিছু হিন্দি ছায়াছবি থেকে নির্বাচিত গান। প্রথম গানটি আপনাদের জন্য রয়েছে সোনু নিগম এবং অলকা ইয়াগনিকের কণ্ঠে রিভিউজি ছায়াছবি থেকে।

শ্রোতা বন্ধুরা, এখন জানিয়ে দেবো আপনাদের আবহাওয়া সংক্রান্ত খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত খবর অনুযায়ী আজ সিকিমের দু একটি স্থানে হালকা থেকে মাঝারি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বেশ কিছু স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। সকলেই বাড়ি থেকে বেরোবার আগে অবশ্যই সাবধানে বেরোবেন এবং তার সাথে সাথে সঙ্গে রাখতে ভুলবেন না আপনাদের ছাতা এবং বর্ষাতি। চলে যাব পরবর্তী গানে। পরের গানটি আপনাদের জন্য রয়েছে অভিজিৎ এবং অলকা ইয়াগনিকের কণ্ঠে আপ মুছে আচ্ছে লাগনে লাগে ছায়াছবি থেকে।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন কথাই সুর অনুষ্ঠানটি। এখন আপনাদের জানিয়ে দেব শিলিগুড়ি ট্রাফিক সংক্রান্ত খবর। যানবাহনের সংখ্যা বৃদ্ধি পাওয়ার শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় ধীর গতির যান চলাচলের সম্ভাবনা রয়েছে। সকল পথ চলতি নাগরিককে লেন শৃঙ্খলা বজায় রাখার, ধৈর্য ধারণ করার এবং ট্রাফিক নিয়ম মেনে চলার জন্য অনুরোধ জানানো হচ্ছে। প্রথমেই জানাব ধীর গতির যান চলাচল ও নির্মাণ কাজ চলমান এলাকাগুলি সম্পর্কে। দার্জিলিং মোড় ক্রসিং NH10 শিলিগুড়ি গেট থেকে চম্পাশাড়ি মোড়, NH10 শালুগাড়া শাহুডাঙ্গি থেকে আম্বারি লিঙ্ক ব্রিজ, তিস্তা ক্যানেল থেকে ক্যানেল মোড় পর্যন্ত। অতিরিক্ত ট্রাফিক সতর্কতাই জানানো হচ্ছে বাগডোগরা হাট থেকে বাগডোগরা পর্যন্ত। সকাল 11টা থেকে রাত্রি 8টা পর্যন্ত যান চলাচল ব্যাহত হতে পারে। একটিয়াশাল হাট থেকে আশিঘর পর্যন্ত দুপুর 2টো থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত ধীর গতির যান চলাচলের সম্ভাবনা রয়েছে। বলরামহাট থেকে ক্যানেল রোড পর্যন্ত দুপুর 2টো থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত যান চলাচল ধীর গতির থাকতে পারে। গুরুত্বপূর্ণ রুট পরামর্শে জানানো হচ্ছে বাগডোগরা বিমানবন্দর ও NJP স্টেশন থেকে দার্জিলিং কার্শিয়ং মিরিকামি যানবাহন কাওয়াখালী ও খাপড়াইল মোড় হয়ে নৌকাঘাট রুট ব্যবহার করতে হবে। NJP স্টেশনগামী যানবাহন অনুগ্রহ করে সেবক রোড এড়িয়ে চলুন। কাওয়াখালী ও নৌকাঘাট হয়ে ফাঁসি দেওয়া আন্ডারপাস ব্যবহার করুন। দার্জিলিং থেকে বাগডোগরা বিমানবন্দরগামী যানবাহন খাপড়াইল রোড ব্যবহার করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। জলপাইগুড়ি থেকে বাগডোগরা বিমানবন্দরগামী যানবাহন অনুগ্রহ করে দার্জিলিং মোড় এড়িয়ে চলুন। বাগডোগরা বিমানবন্দর থেকে পাহাড়গামী যানবাহন দার্জিলিং মোড়ের পরিবর্তে খাপড়াইল রোড ব্যবহার করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। NJP স্টেশন থেকে দার্জিলিং কার্শিয়ং এবং মিরিকামি যানবাহন নৌকাঘাট থেকে কাওয়াখালী খাপড়াইল রোড রুট ব্যবহার করতে বলা হচ্ছে। সিকিম ও কালিম্পং থেকে NJP স্টেশন ও বাগডোগরা বিমানবন্দরগামী যানবাহন ভক্তিনগর চেকপোস্ট হয়ে ইস্টার্ন বাইপাস ব্যবহার করতে হবে। শহরের দিকে পণ্যবাহী যানবাহনের চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ। বাগডোগরার দিক থেকে পরিবহন নগর থেকে আগত পণ্যবাহী যানবাহন দার্জিলিং মোড় ব্যবহার না করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। ফাঁসি দেওয়া আন্ডারপাস ব্যবহার করা যেতে পারে। সিকিম এবং কালিম্পংয়ের দিক থেকে আগত পণ্যবাহী যানবাহন চম্পাশাড়ি ও দার্জিলিং মোড়ের পরিবর্তে ইস্টার্ন বাইপাস ব্যবহার করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। আপনার যাত্রা শুভ হোক এই কামনা করে চলে যাব পরবর্তী গানে। পরের গানটি শুনবেন তিল জলে ছায়াছবি থেকে উদিত নারায়ণ এবং
1: লালে। ক্যা বাতাউ ইয়ার, ও জিস জমি পে পায়ের রাখতি হ্যায় ও জমি মহকনে লাগতি হ্যায়, আর আগর ও আপনে লম্বে বালো কো খুল্লা ছোড় দে তো ইয়ে কুদরত মহকনে লাগতি হ্যায়।

শ্রোতা বন্ধুদের জন্য কথা সুরে অনুষ্ঠানের আজকের শেষ গানটি দিল সে ছায়াছবি থেকে সোনু নিগম এবং কবিতা কৃষ্ণমূর্তির কণ্ঠে সুর করেছেন এ আর রহমান।

0: শ্রোতা বন্ধুরা, এই গানটির সাথে আজকের মতো শেষ হলো কথায় সুরে অনুষ্ঠানটি। আগামীকাল ঠিক এই সময়ে আবারও আমরা হাজির হব কথায় সুরে অনুষ্ঠান নিয়ে। ভালো থাকুন, নমস্কার।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: আকাশবাণী শিলিগুড়ি, শুরু হচ্ছে মহিলা মজলিশ।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের মহিলা মজলিশ। অত্যন্ত আনন্দের সঙ্গে আপনাদের জানাই যে আজ 23 জুলাই একটি ঐতিহাসিক দিন। 1927 সালের আজকের দিনেই আমাদের দেশে প্রথমবার রেডিওতে সম্প্রচার হয়েছিল। ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানির অধীনে বম্বে স্টেশন থেকে ভারতে প্রথম রেডিও সম্প্রচার শুরু হয়। সেখান থেকে তারপর 1936 সালে আত্মপ্রকাশ করে অল ইন্ডিয়া রেডিও এবং 1956 সালে আকাশবাণী। এই বিশেষ দিনে এখন শুনবেন জাতীয় সম্প্রচার দিবস ও প্রাসঙ্গিক কিছু কথা শীর্ষক আলাপচারিতা। আমরা আকাশবাণী শিলিগুড়ির মহিলা মজলিশে আলাপচারিতার জন্য স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আকাশবাণীর অবসরপ্রাপ্ত সহকারী কেন্দ্র অধিকর্তা প্রণব কুমার চ্যাটার্জিকে। নমস্কার প্রণবদা, মহিলা মজলিশের স্টুডিওতে আপনাকে স্বাগত।
1: নমস্কার।
0: প্রথমেই আপনার কাছে জানতে চাইব, মার্কনির রেডিও আবিষ্কার ও বাঙালি বিজ্ঞানী স্যার

0: জগদীশচন্দ্র বোসের বেতার তরঙ্গ আবিষ্কার এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন?
1: বাহ, খুব ইন্টারেস্টিং জায়গা থেকে তুমি শুরু করতে বললে। শুরু করি যে একটু বিবর্তনের দিকে যাই। সবাই জানেন যে মার্কনি রেডিও আবিষ্কার করে কার্ল ফার্দিনান্দ ব্রাউনের সঙ্গে নোবেল প্রাইজ ভাগ করে নিয়েছিলেন তাদের আবিষ্কৃত ওয়্যারলেস টেলিগ্রাফির স্বীকৃতি হিসেবে। মার্কনি আসলে এ সম্পর্কে সমকালীন অনেক গবেষণার তত্ত্বকে একত্রিত করেন এবং সেখানে কারা আছেন জানো? বিখ্যাত পদার্থবিদ রেজিল্যান্ড ফ্রেসডেনের মতো পদার্থবিদ, যিনি আসলে প্রথম ওই 1890 সালে মানুষের কণ্ঠ বেতার মারফত প্রচার করেছিলেন।
0: একদম,
1: যদিও তা খুবই অল্প পরিসরে সম্ভব হয়েছিল, মানে খুব দূরে যায়নি আর কি, কিন্তু মার্কনি উৎসাহ পেলেন আরেক জার্মান বিজ্ঞানী হাইনরিখ হার্টজের এই বেতার সংক্রান্ত কর্মকাণ্ডে। মার্কনি হার্টজের তত্ত্বকে কাজে লাগিয়ে বাড়ির ছাদ থেকে একতলা পর্যন্ত বেতার সংকেত সাফল্যের সঙ্গে পাঠিয়ে দিলেন। এরপর মার্কনি ভাবলেন এই গবেষণাটা একটা বাণিজ্যিক দিক হতে পারে এবং সেটি খুব সম্ভাবনাময় হতে পারে, একেবারেই নতুন, এবং এর বাণিজ্যিকভাবে বেতার মেসেজ পাঠানো এবং ধারণ করার কাজে মন দিলে। আর ঠিক এখানেই মার্কনি আরেক বাঙালি বিজ্ঞানী স্যার জগদীশচন্দ্র বসুর রেডিও ট্রান্সমিশন তত্ত্ব, যেটি জগদীশ বসু পেটেন্ট করেননি, সেই তত্ত্বকে কাজে লাগিয়ে রেডিও সেট বানিয়ে ফেলে নোবেল প্রাইজ পেয়ে গেলেন। স্যার জেসি বোস কিন্তু পর্দার আড়ালেই রয়ে গেলেন এর অনেক বছর পর। জেসি বোস কেউ তেমন ভাবে মনে রাখেননি, কারণ তিনি নোবেল প্রাইজটি পাননি, কিন্তু মার্কনির এক নাতি সম্ভবত গিয়াওয়া মার্কনি, তিনি একটি মার্কনি সোসাইটি তৈরি করেছিলেন এবং সেই সোসাইটির তরফে তিনি ভারতে এসেছিলেন কিছুদিন আগে, বছর 3-4 হবে বা তার কিছু বেশি হতে পারে, এবং তিনি এসে জগদীশচন্দ্রের বেতার উদ্ভাবন তার দাদুর আগে হয়েছিল এই কথাটি উনি স্বীকার করে গেছেন। মার্কনি তার বেতার উদ্ভাবনকে পেটেন্ট করে নিলেন, কিন্তু জগদীশ বসু সেটা করেননি।
0: এই স্বীকৃতিটা কিন্তু অনেক পাওয়া আমাদের কাছে,
1: কিন্তু এই স্বীকৃতিটা সত্যি আজ বাঙালি হিসেবে আমাদের গর্ববোধ হওয়া উচিত। কিন্তু মার্কনি এই উদ্ভাবনকে পেটেন্ট তো করলেন এবং এর বাণিজ্যিক সাফল্যের জন্য ইংল্যান্ডে পাড়ি দিলেন। সেখানে গিয়ে ওয়্যারলেস টেলিগ্রাফ অ্যান্ড সিগন্যাল কোম্পানি তৈরি করলেন, সেটা সালটা ছিল 1897, এবং তার প্রথম বেতার অনুষ্ঠান সম্প্রচারিত হল চেমসফোর্ড থেকে 23 ফেব্রুয়ারি 1920 সালে, 1897 থেকে 1920।
0: হ্যাঁ, এখানে একটু আবার জানতে চাইবো যে আমাদের দেশ ভারতবর্ষে বেতার কিভাবে এলো এবং কোন পথে এলো।
1: এই যে এত বড় একটা আবিষ্কার, এত বড় সেই কর্মকাণ্ড, এটা নিয়ে সবাই ভাবনা চিন্তা করছে, তো স্বাভাবিক এই উদ্ভাবনের ঢেউ ভারতেও এসে পৌঁছেছিল। ইন্ডিয়ান পোস্ট অ্যান্ড টেলিগ্রাফ দপ্তর এবং দ্য টাইমস অফ ইন্ডিয়ার যৌথ উদ্যোগে একটি সঙ্গীতানুষ্ঠান সাফল্যের সঙ্গে সম্প্রচার করা হলো 1922 সালে বোম্বাই থেকে, এবং মজার কথা, সেই অনুষ্ঠান শুনলেন তৎকালীন বোম্বে প্রভিন্সের গভর্নর জর্জ লয়েড পুনেতে বসে। এই সাফল্যে উৎসাহিত হয়ে উৎসাহী মানুষেরা এদেশে বেশ কয়েকটা রেডিও ক্লাব তৈরি করে ফেলল বেতার সম্প্রচারণের জন্য। রেডিও ক্লাব বোম্বে জুন 1923 তৈরি হলো, ক্যালকাটা রেডিও ক্লাব ওই বছরেই, এবং মাদ্রাস রেডিও ক্লাব তৈরি হলো তার এক বছর পরে 1924 সালে। প্রাসঙ্গিকভাবে মনে পড়ছে এক বিশিষ্ট ভারতীয়ের কথা, তার নাম ছিল কৃষ্ণস্বামী চেট্টিয়ার। ইংল্যান্ড থেকে পড়াশোনা শেষ করে দেশে ফিরলেন একটি 20 ওয়াটের রেডিও ট্রান্সমিটার যন্ত্র নিয়ে, এবং সেটি তার ম্যাড্রাসের বাড়িতে সেট করে ফেললেন। সেখান থেকে প্রত্যেক দিন 3 ঘন্টা করে কর্ণাটকী শাস্ত্রীয় সঙ্গীত প্রচার করতে লাগলেন এবং তার বন্ধু ও আত্মীয়দের উৎসাহিত করতে লাগলেন রেডিও সেট কিনে সেই অনুষ্ঠান শুনতে। ভেবে দেখো,
0: খুব সুন্দর একটা মানে ইতিহাস তথ্য। এবারে জানতে চাইছি যে সেই রেডিও ক্লাব থেকে পরবর্তী উত্তরণ কেমন ভাবে হলো।
1: এটা না একটা মজার ব্যাপার ঘটেছিল, এই বেতার ক্লাবগুলো অত উৎসাহী হয়তো করে তো ফেলল, কিন্তু এগুলো করতে প্রচুর খরচা লাগে, তো বেতার ক্লাবগুলো খরচা পোষাতে না পেরে একটা একটা করে বন্ধ হয়ে যেতে লাগলো জানো তো।
0: আচ্ছা,
1: মাদ্রাস রেডিও ক্লাব ওদের ট্রান্সমিটারটি মাদ্রাস মিউনিসিপ্যাল কর্পোরেশনকে দান করে দিল। মাদ্রাস মিউনিসিপ্যাল কর্পোরেশন করলো কি, তার সঙ্গে লাউড স্পিকার জুড়ে দিয়ে বিভিন্ন পার্কে কয়েক ঘন্টার অনুষ্ঠান সম্প্রচার করতে শুরু করলো। সম্প্রসারণ কিন্তু চলতে লাগলো, এতে রেডিওর জনপ্রিয়তা বাড়তে লাগলো, ফলে তদানীন্তন ব্রিটিশ সরকার সমস্ত ছোট ছোট প্রসারণ সংস্থা যারা রেডিও ক্লাবের মতো যারা ছিল তাদের সঙ্গে আলাপ আলোচনার পর বাণিজ্যিকভাবে লাভদায়ক এক বেতার সংস্থা তৈরির লক্ষ্যে আরো এক ধাপ এগিয়ে গেল, স্থাপিত হলো ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি,
0: যার কথা আমি আগেই বললাম
1: 1926। কোম্পানি তার প্রথম সম্প্রচারণ শুরু করেছিল বোম্বাই কেন্দ্র থেকে 23শে জুলাই 1927 সালে,
0: যেদিনটিতে

0: আমরা আজকে আলোচনা করছি।
1: এই দিনটিকে স্মরণীয় করে রাখতে প্রতি বছর এই দিনটি পালিত হয়ে থাকে ন্যাশনাল ব্রডকাস্টিং ডে হিসেবে, যেটা তুমি এক্ষুনি বললে। এর কিছুদিন পর কলকাতায় ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানির উদ্যোগে একটি বেতার কেন্দ্র স্থাপিত হলো। ইন্ডিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনের প্রায় সমস্ত ঊর্ধ্বতন আধিকারিকেরা এসেছিলেন সব ইংল্যান্ড থেকে, এবং তারা বেশিরভাগই ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন বা বিবিসির কর্মী ছিলেন আর কি। সম্প্রচার তো শুরু হলো, তখন শ্রোতাদের রেডিও সেট নেওয়ার জন্য একটা করে লাইসেন্স নিতে হলো। তোমার কি মনে আছে, তোমার তুমি তখন জন্মাওনি বোধহয়, কারণ এই লাইসেন্সের ব্যাপারটা আমার মনে আছে। আমাদের আমাদের বাড়িতে যখন রেডিও এলো, তখন রেডিওর আমি এটা পরবর্তীতে আবার বলবো, লাইসেন্স করতে হতো রেডিও সেটটির জন্য। সেটা পোস্ট অফিসে যেতে হতো এবং রেডিও ছবি দেওয়া একটা পোস্টাল স্ট্যাম্প সেটা লাগাতে হতো, এবং সে লাইসেন্সের একটা বেশ নীল রঙের দেখতে ওই টাওয়ার ওয়ালা একটা বইয়ের মতো হতো, বুঝেছো, গ্যাসের যেরকম একটা বই হতো, সেটা
0: করতে
1: হতো। সেটা বন্ধ হয়ে গেল 80-এর দশকে, কারণ আমার মনে আছে এই বিষয়টা, লাইসেন্সটা তখন কিরম ছিল। আমার এক ভাই, আমি তখন জেএনইউতে দিল্লিতে পড়াশোনা করি, 82-83 সালের কথা বলছি, তখন ওর একটা রেডিও সেটের 3-in-1 ছিল, সেটা ও এনেছিল বিদেশ থেকে। তা আমাকে ও দিয়ে গেল শুনবার জন্য, আমাকে বলে লাইসেন্সটাকে রিনিউ করিস। আমার মনে আছে সরোজিনী নগরে গিয়ে আমি ওর লাইসেন্সটা রিনিউ করেছিলাম, মানে তার মানে 80-এর দশক অব্দি ছিল। যাই হোক, এবার কি হলো, লাইসেন্স শ্রোতার সংখ্যা বাড়তে লাগলো ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানির। কিন্তু কিছুদিনের মধ্যেই সংস্থার আর্থিক সংকট শুরু হলো, কারণ একদিকে বিবিসির মতো কর্মীদের মায়নাপত্তর এবং ইতিমধ্যে মুম্বাই ও কলকাতা বেতার কেন্দ্র তৈরি করার বিশাল খরচ, ইন্ডিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনের রোজগার ছিল কেবলমাত্র ওই রেডিও সেটের জন্য প্রদেয় লাইসেন্স ফি আর রেডিও সেট বিক্রির থেকে প্রাপ্ত যেটুকু শুল্ক, ক্রমবর্ধমান খরচ ও অপ্রতুল আয়ের চরম অসঙ্গতির ফলে ইন্ডিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন বন্ধ হয়ে যায় 1 মার্চ 1930।
0: আচ্ছা, এখানে একটু জানতে চাইবো যে ইন্ডিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন বন্ধ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই কি আমাদের দেশে বেতার সম্প্রচার থমকে গিয়েছিল?
1: এটা মনে করা হয়েছিল যে থমকে যাবে, কিন্তু তা হলো না। মজার জিনিসটা দেখো কি হলো, মানে জনগণের ক্ষমতা কি সাংঘাতিক, এদিকে লাইসেন্স শ্রোতার সংখ্যা তখন পৌঁছে গেছিল 6 লক্ষে তখনকার দিনে, ভেবে দেখো। ফলে জনগণের দাবি ধীরে ধীরে সোচ্চার হলো ইন্ডিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনকে ফিরিয়ে আনতে। শেষ পর্যন্ত ব্রিটিশ সরকার বাধ্য হলো দেউলিয়াগ্রস্ত ইন্ডিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনের দায়িত্ব তাদের হাতে নিয়ে নিতে। 1931-এ ইন্ডিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনের নতুন নাম হলো ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সার্ভিস, সংক্ষেপে ISBS। সংস্থার অনুষ্ঠান নিয়ন্ত্রক বা কন্ট্রোলার অফ ব্রডকাস্টিং হিসেবে ওই পদে যোগ দিলেন বিবিসি খ্যাত বিখ্যাত লায়নেল ফিল্ডেন, নাম শুনেছ নিশ্চয়ই। ফিল্ডেন, এই সংস্থার নতুন নামটি তার কাছে বড্ড আমলাতান্ত্রিক মনে হয়েছিল, সেই জন্য তিনি একটি সহজ নামকরণ অন্বেষণ করতে শুরু করলেন। এবার মজার গল্পটা হলো, ফিল্ডেন এই নামকরণের প্রস্তাবটা নিয়ে চলে গেলেন ভাইসরয় লর্ড লিনলিথগোর কাছে। ভাইসরয় লর্ড লিনলিথগোর কাছে গেল নামকরণের জন্য। ভাইসরয় লর্ড লিনলিথগো হাসির চলে বললেন, হাউ অ্যাবাউট অল ইন্ডিয়া রেডিও? ফিল্ডেন জবাব দিলেন, ইয়োর হাইনেস, হোয়াট আ বিউটিফুল ইনিশিয়াল, AIR। 1936 সাল থেকে ISBS হয়ে গেল AIR বা অল ইন্ডিয়া রেডিও।
0: একদম।
1: পরবর্তীতে হিন্দিতে সংস্থার আরেকটি নাম হলো আকাশবাণী।
0: আকাশবাণী নামটি নিয়ে কিন্তু অনেক বিতর্ক আছে, অনেক গল্প আছে যেগুলো আমরা এখনো শুনি, সে ব্যাপারে যদি একটু আলোকপাত করেন।
1: আসলে এই আকাশবাণী নামকরণটি কার, এই নিয়েই নানান তত্ত্ব আছে আর কি। মানে দুটো স্কুল অফ ওপিনিয়ন আছে, তারা দুরকম বলে, আমি বলছি দুটোই শোনাবো। বাঙালির অহংকার রবীন্দ্রনাথ, আর সেই রবীন্দ্রনাথ ঠাকুর 1938 সালে কলকাতা বেতার কেন্দ্রের শর্ট ওয়েভ অনুষ্ঠানের উদ্বোধন উপলক্ষে আকাশবাণী নামে একটি কবিতা লিখেছিলেন এবং শান্তিনিকেতনে বসে সেটি আবৃত্তি করেন, কারণ বয়স হয়ে গেছে সেজন্য তিনি আসতে পারেন। কলকাতা বেতার কেন্দ্র তখন 1 নম্বর গার্স্টিন প্লেসে, এবং সেখানে সেটি টেলিফোন লাইন মারফত রেকর্ডিং করে সম্প্রচার করা হলো। কবিতাটির প্রথম কটি লাইন একটু বলি। উঠিবে আকাশবাণী ধরণী অঙ্গন হতে, দূর হতে অতি দূরে মানবের সুর বাণীতে। কবিতাটির ইংরেজি তর্জমা শুনে মুগ্ধ হয়ে গেলেন বিখ্যাত হিন্দি কবি নরেশ শর্মা। অনুবাদের প্রথম দুটি লাইন কি ছিল যেটা তিনি মুগ্ধ হয়েছিলেন? হার্ক টু আকাশবাণী আপরাইজিং, ফ্রম হিয়ার বিলো ইজ বেথড ইন হেভেন্স গ্লোরি। এখান থেকে আকাশবাণী নামটি প্রস্তাব করে তিনি পাঠালেন কর্তৃপক্ষের কাছে, এবং 1956

0: বসে বসে শুনতে পেয়েছেন। ভেতরে এসে জিজ্ঞেস করলেন, কি গো কি নাম ভাবলে? গোপাল স্বামী উত্তর দিলেন, দেখো বাবা, এটি এমন একটি ব্যাপার যেখানে একজনের কণ্ঠস্বর আকাশে ভেসে যাবে এবং অনেক দূরে তাকেও শুনবে, ফলে আকাশ ও বাণী বা ধ্বনি এই শব্দগুলোর দিয়ে কোনো শব্দবন্ধ তৈরি করা যায় কিনা সেটাই আমরা মাথা ঘামাচ্ছি। কমলাপতি উল্লসিত হয়ে বললেন, ওফ, আকাশবাণী, এই তো হয়ে গেল। গোপাল স্বামী তার আবাসন বেতার কেন্দ্রের নাম রাখলেন আকাশবাণী।
1: বাহ,
0: কাজী গোপাল স্বামীর বেতারের প্রয়োজনে আকাশবাণী নামকরণ রবীন্দ্রনাথ ঠাকুরের আকাশবাণী কথাটি ব্যবহারের 2 বছর আগে, ফলে এ নিয়ে বিতর্ক আছে, বিতর্ক তো থাকবেই।
1: আপনি যে গল্প বলছেন, মানে যেটা ইতিহাস অল্প অল্প করে আপনি উন্মোচন করছেন, আমার মনে হয় শ্রোতা বন্ধুদের খুব ভালো লাগছে।
0: আসলে আকাশবাণীটা তো আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে আছে,
1: একদম
0: এই সম্পর্কে বলতে গেলে না মনে হয় খুব বলি আর কি। যাই হোক, বেতার সম্প্রচারের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলল। হায়দ্রাবাদের নিজাম ব্যক্তিগত উদ্যোগে 1935 সালে হায়দ্রাবাদ ও ঔরঙ্গাবাদে 2টি বেতার কেন্দ্র স্থাপন করে ফেললেন। ইতিমধ্যে শর্ট ওয়েভ প্রচার তরঙ্গ এসে গেছে এবং সেটা মানে খরচ সাপেক্ষ নয়, এবং শর্ট ওয়েভ সম্প্রচার খরচ মিডিয়াম ওয়েভ তরঙ্গের থেকে অনেক কম হওয়ায় শর্ট ওয়েভ বেতার কেন্দ্রের সংখ্যা দেশে বাড়তে লাগলো, অনেকটা বাড়লো। দেশ স্বাধীন হওয়ার সময় 1947 সালে ব্রিটিশ ইন্ডিয়ায় 9টি বড় বেতার কেন্দ্র ছিল। কি কি ছিল সেগুলো? লাহোর, ঢাকা, পেশাওয়ার, কলকাতা, দিল্লি, লখনৌ, মুম্বাই, মাদ্রাজ ও তিরুচিরাপল্লি। 1936 সালে, ইন্টারেস্টিংলি 1936 সালে জওহরলাল নেহরু বোম্বাই কেন্দ্র সফরকালে তার অনুরোধে প্রথম চিলড্রেন প্রোগ্রাম বা শিশুদের জন্য নির্ধারিত অনুষ্ঠান শুরু হলো। প্রাসঙ্গিকভাবে আমার আরেকটা মনে পড়ছে, 1934 সালে সরোজিনী নাইডু বোম্বাই কেন্দ্রে এলেন এবং ভিজিটার্স বুকে যে কথাগুলি লিখে গেছেন সেই অমূল্য কথাগুলো বলার লোভ সামলাতে পারছি না, ঠিক আছে। তিনি লিখলেন, টু হারনেস দ্য ইথার, ইথার কথাটা তখন ব্যবহৃত হতো মানে বেতার তরঙ্গকে
1: ধারণ করছিল যে
0: ইথার তরঙ্গ, যদিও সেটা পরবর্তীতে ভুল প্রমাণিত হয়েছে কিন্তু তখন অব্দি লোকে এটাই বিশ্বাস করত। সরোজিনী নাইডু লিখছেন, টু হারনেস দ্য ইথার ফর দোজ হু ডুয়েল আপন দ্য আর্থ ইজ ওয়ান অফ দ্য লাভলিয়েস্ট সার্ভিসেস দ্যাট দ্য মডার্ন এজ ক্যান রেন্ডার টু হিউম্যানিটি। এর বাংলা করলে কি দাঁড়াবে জানো? এই বিশ্বে বসবাসকারী মানুষদের জন্য ইথার তরঙ্গের যথাযথ ব্যবহার আধুনিক যুগের অন্যতম শ্রেষ্ঠ পরিষেবা, যা কিনা সমগ্র মানব সমাজের জন্য, এবং সেটি হলো রেডিও।
1: একদমই তাই। আমাদের এই প্রসঙ্গগুলো আস্তে আস্তে একটু একটু করে উত্তরণ হচ্ছে এবং প্রসঙ্গগুলো শুনছি, আরও শুনতেও ইচ্ছে করছে। এবারে আপনার কাছে জানতে চাইবো যে গান্ধীজি, মহাত্মা গান্ধী, তিনি একবার মাত্র আকাশবাণীতে
0: এসেছেন, সেই গল্পটা তুমি সেই গল্পে কথার পিঠে কথা আসে, এবারে কথাগুলো আসে আর কি। তো আমারও সেই কথাটাই মনে পড়ছে, সালটা ছিল 1947, দেশভাগ হয়ে গেছে। দেশভাগের ঠিক পরে হাজার হাজার মানুষ সদ্য সৃষ্ট পাকিস্তান থেকে ছিন্নমূল হয়ে বর্তমান হরিয়ানা রাজ্যের কুরুক্ষেত্রে শরণার্থী ক্যাম্পে এসে দুঃখের দিন কাটাচ্ছে, হাজার হাজার শরণার্থী। গান্ধীজি সেই সব সব হারানো শরণার্থীদের সঙ্গে দেখা করতে চাইলেন, কিন্তু তারা এতই খেপে ছিল প্রশাসন সুরক্ষার কারণে তাকে যেতে নিষেধ করল, যে আপনি যাবেন না ওখানে। গান্ধীজি সেই সব দুঃখী মানুষদের প্রতি তার বক্তব্য আকাশবাণী দিল্লি থেকে সম্প্রচারণ করবার কথাতে রাজি হলেন। দিনটি ছিল 12 নভেম্বর 1947। এই বেতার ভাষণটি ছিল গান্ধীজির প্রথম এবং শেষ।
1: একদম
0: পরদিন হিন্দুস্তান টাইমস পত্রিকায় লেখা হলো গান্ধীজির বেতার সম্পর্কে বক্তব্য, সেটা অদ্ভুত লাগবে তোমার। দেখো তিনি লিখছেন, রেডিও অ্যান এক্সাম্পল অফ মিরাকিউলাস পাওয়ার। সেই দিনটিকে স্মরণীয় করে রাখতে তথ্য ও সম্প্রচার মন্ত্রী সুষমা স্বরাজ দিনটিকে পাবলিক সার্ভিস ব্রডকাস্টিং ডে হিসেবে ঘোষণা করেছেন। এটাও আরেকটি দিন,
1: এটা আবার আরেকটি বিশেষ দিন। বেশ, আমরা তো এই নিয়ে আলোচনা করছি, এবারে একটু জানতে ইচ্ছে করছে যে ব্রডকাস্টার হিসেবে আপনি আকাশবাণীর বিভিন্ন কেন্দ্রে কাজ করেছেন এবং তার অভিজ্ঞতা ঝুলিও প্রচুর, সেই অভিজ্ঞতার কথা যদি আমাদের শ্রোতা বন্ধুদের শোনান।
0: অভিজ্ঞতার ঝুলিটা এত বড় না, ওই ঝুলিটা ঝাড়লে মাসখানেক লাগবে আর কি সমস্ত বলতে। তো আজকে আমি চেষ্টা করব যে কিছু কিছু মানে
1: বেছে
0: বেছে যেগুলো মনে রাখার মতো দাগ কেটে গিয়েছিল আর কি। আমি কার্শিয়ান কেন্দ্রে জয়েন করেছিলাম মার্চ, সালটা সম্ভবত 1984। যেদিন জয়েন করলাম পরের দিন আমাকে আদেশ দেওয়া হলো যে তক্ষণে একটা বাস তোমার গোথাল স্কুলের ওই মোড়টা থেকে প্রায় 100 ফুট নিচে পড়ে গেল, যাত্রীবাহী বাস। সেটা অ্যাক্সিডেন্ট হলো এবং সেখানে প্রায় জোনা দশেক মারা গিয়ে

0: দিচ্ছিলেন, প্রচুর ইনজার্ড। আমাকে ওটার উপর একটা রেডিওর রিপোর্ট তৈরি করতে স্টেশন ডিরেক্টর বললেন আপনি শিগগির দৌড়। ভাবো, বেতারে জয়েন করেছি, করে প্রথম কাজটা করছি এটা। এবং সেখানে গিয়ে যেটা হয়েছিল, যেরকম রেকর্ডিং টেকর্ডিং হলো, সমস্ত ব্রডকাস্টিং হলো, পরবর্তীতে তার তিন চারেক পরে ওখানে হসপিটালে আমি একটা ওনাটা কাজে গিয়েছিলাম, সেখানে গিয়ে দেখলাম যে বেশ কয়েকজন ওই যারা ভর্তি আছেন তাদের আত্মীয় পরিজন এসছেন, তারা আমাকে বলছেন যে জানেন আকাশবাণী অনুষ্ঠানে আমরা প্রথম শুনলাম যে এই বাসটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা খবর পেয়েই দৌড়েছি, সেই জন্য আমরা তার সময় মতো মানে হসপিটাল আমাদের খবর দেওয়ার আগে আমরা পৌঁছে গেছি। ভাবতে পারছো কি
1: মানে বেতার কতটা শক্তিশালী?
0: এটা গেল এক নম্বর। তখন আকাশবাণী বেতারে আমি বেশ কিছুদিন হলো আছি, টোটাল বছর সাড়ে চার পাঁচ মতো ছিলাম। তখন ওখানে একটা দারুণ কাণ্ড ঘটেছিল, কার্শিয়াং শহরে বিশাল একটা অগ্নিকাণ্ড হয়েছিল, সেটা মার্চ মাস, যখন একদম শুকিয়ে গেছে, কোনো ঝর্ণা নেই, জল নেই, জলের কোনো সোর্স নেই, এরকম অবস্থায় একদম আগুন লাগলো। ডক্টর মলয় বিকাশ পাহাড়ি খুব বিখ্যাত ব্রডকাস্টার ছিলেন, তিনি তখন আমাদের স্টেশন ডিরেক্টর। আমি ওখানে আমাদের তো উদয়চাঁদ মেহতাব বিল্ডিং কাঠের তৈরি টিনের চাল, বুঝতেই পারছো মানে সহজেই জ্বলে যাবে আর কি, বাজারে আগুন লেগেছে, আগুন ক্রমান্বয়ে একটার পর একটা বিল্ডিং গ্রাস করে নিচ্ছে, অন্তত পঞ্চাশ ষাটটা বিল্ডিং যখন গ্রাস করে নিয়েছে তখন কিছু করা যাচ্ছে, ফায়ার ব্রিগেড এসছে, জল নেই, কোথার থেকে হেল্প পাওয়া যাবে? ডক্টর পাহাড়ি আমাকে ডেকে বললেন চ্যাটার্জি আমাদের সাড়ে নটা পর্যন্ত ট্রান্সমিশন ছিল, উনি বললেন যে আজকে ট্রান্সমিশন এক্সটেন্ড করুন, আপনি একমাত্র যিনি চারটে ভাষায় জানেন, বাংলা, ইংরেজি, হিন্দি, নেপালি, আপনি ট্রান্সমিশনে বসুন, বসে শুধু গান বাজান, আর একটা করে গান বাজবে, আর আপনি শুধু বলে যান এই চারটে ভাষায় বলুন যে কার্শিয়াং স্টেশনটা ভীষণ ইন গ্রেভ ডেঞ্জার, এবং যে যেখানে আছেন যেভাবে হোক একটা সাহায্য নিয়ে আসুন। আমি এটা রাত্রি একটা পর্যন্ত ব্রডকাস্ট করলাম, তারপরে আগুনটা আমাদের রেডিও স্টেশন থেকে এগিয়ে আসছে, আমাদের গাড়িগুলোকে নামিয়ে নেওয়া গেল, আমারও কাগজপত্র যা কিছু ছিল নিয়ে বাড়ি চলে গেলাম। সাড়ে পাঁচটার সময় ভোরবেলা ডক্টর পাহাড়ি এসে আমার কোয়ার্টারে রিং বাজিয়েছেন, প্রণব আগুনটা নিভে গেছে, আপনি রেডিও রিপোর্ট করবেন? হ্যাঁ স্যার যাবো। তক্ষণি রেডি হলো, একটা দাঁতটা মেজে বেরিয়ে গেলাম, গাড়ি রেডি ছিল, বাজারে চলে গেলাম, একদম পুরো অনেক ছাইটাই হয়ে গেছে, গিয়ে দেখলাম একুশটা ফায়ার ইঞ্জিন এসছে, একুশটা ফায়ার ইঞ্জিন, বিএসএফ থেকে এসছে, মিলিটারি থেকে এসছে, ব্যাংডবি থেকে এসছে, বিনাগুড়ি থেকে এসছে, এয়ারফোর্স বাগডোগরা থেকে এসছে, সে মানে তার হিসেব নেই, মানে তার সব আমাদের জল নিচে চলে এসছে। প্রত্যেককে জিজ্ঞেস করলাম আপনাদের কে খবর দিয়েছে, ডিএম বললো না আমরা বসে বসে তো রেডিও সিগন্যাল মনিটর করি, রাত্রিবেলা রেডিও সিগন্যাল মনিটর করি, করতেই দেখলাম একটা এসওএস আসছে চারটে ভাষায় বলছে। আমরা সঙ্গে সঙ্গে শুনে কমান্ডেন্টকে বললাম, বলো এক্ষুনি রাশ করো, আমরা জল নিয়ে গ্যাস নিয়ে এসেছি। তুমি ভাবতে পারছো পাবলিক ব্রডকাস্টিং কাকে বলে? ওইখানে বসে আমার সেদিনের বিরাট বড় একটা জ্ঞান হয়েছিল। এটা তো গেল কার্শিয়াং। আমি তারপরে প্রোগ্রাম এক্সিকিউটিভ হয়ে চলে গেলাম শিলচরে। শিলচরে যাওয়ার পরে সেখানে তোমার একটা মজার জিনিস হয়েছিল, সেখানে বাবা আমতের নাম নিশ্চয়ই শুনেছ, বিখ্যাত বাবা আমতে ভারত জোড়ো আন্দোলন করেছিলাম, সেটা একটা এপোকাল আন্দোলন। আমি মণিপুরের জিরিবামে গিয়ে ওনাকে একটা ইন্টারভিউ করেছিলাম, এবং সেই ইন্টারভিউটা ভালো, মানে সেটা দিল্লি থেকেও ব্রডকাস্ট হয়েছিল, বুঝলে তো। শিলচরে আমি খুব বিশিষ্ট লোকের অসিত কুমার বন্দ্যোপাধ্যায়কে ইন্টারভিউ করতে পেরেছিলাম, ওখানে বাংলার মেলাতে উনি এসেছিলেন, নবনীতা দেবসেনকে পেয়েছিলাম, আরো অনেক বিশিষ্ট লোকের সঙ্গে আমার ভীষণ ভালো লেগেছিল। একটা মজার গল্প বলি তোমার শিলচরে, শিলচরের এয়ারফোর্স ডেতে ওখানকার এয়ারফোর্সের অফিসাররা এলো, তাদেরকে আমি বললাম যে আপনারা শিলচর রেডিও স্টেশনটা যে আছে জানেন? বলে আরে কেসে বলতেন নেই জানেন গে। আমি বললাম কেন? বলে ইয়ে তো আমাকে বাঁচাকে রাখে, কি করে? বলছে এখানে যখন বর্ষাকালে ভীষণ ডিপ মিস্ট থাকে, ফগ থাকে, আমরা যখন এয়ারশোটি করে ফিরি তখন শিলচর স্টেশনের এয়ারপোর্টটা তো খুব ছোট, ওটাকে আমরা লোকেট করতে পারি না, তখন আমরা কোথায় আছি তখন ওখান থেকে আমরা অল ইন্ডিয়া রেডিও শিলচরের সিগন্যালটাকে ফলো করি, রেডিও সিগন্যাল বাড়ছে, ওই সিগন্যালটা ফলো করে যেতে থাকি, যেতে যেতে ঠিক আমরা শিলচরে চলে এসেছি। তুমি ভাবতে পারছো রেডিও সিগন্যাল কত কিছু করতে পারে। এরপরে আমি চলে এলাম শিলিগুড়িতে বদলি হয়ে,
1: ওটাও জানবার আগ্রহ রয়েছে যে শিলিগুড়িতে কবে এসেছেন,
0: বসে আছি সেখান থেকে
1: এবং সেখানকার অভিজ্ঞতাটাও জানতে চাই।
0: এই শিলিগুড়ি স্টেশনে ঠিক এরকম একটা মজার ব্যাপার ঘটেছিল। এখানে হয়েছিল কি জানো, নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনে যে আমাদের রেলের যে সময় টময় গুলো দেওয়া হয়, তো সেই সময়ের ব্যাপারটা নিয়ে তখন ওরা মাঝখানে দিচ্ছিল না, তো আমি তখন এখানে, তো আমি গেলাম যে ওটা ঠিক করতে, ওটা আমার উদ্যমেই হয়েছিল, এই যে রেলের সময় বলা হয় যে সকালে প্রতিষ্ঠা করে, তো আমি গেলাম, পরে ওখানে গেছি, গিয়ে স্টেশন সুপারিনটেন্ডেন্ট ঘরে বসে আছি, তো ওখানে কিছু ড্রাইভার ছিলেন, তারা ওই আমার গল্প আলাপ চারিত্রতে শুনে আমাকে বলছে জানেন আপনাদের আকাশবাণী আমাদের কতটা সাহায্য করে, কেন বলছে আপনাদের পরে সকালবেলার প্রোগ্রাম প্রথমে মাঙ্গলিকী থেকে আপনাদের যেখান থেকে শুরু হয়ে গেছে প্রত্যুষা পর্যন্ত, এইগুলো শুনে আমরা যারা ড্রাইভারদের ডিউটি আছে বা গার্ডদের ডিউটি আছে, এই অনুষ্ঠান শুনে আমরা বুঝতে পারি যে এখন কটা বাজে, আমাকে যেতে হবে।
1: সময় মিলিয়ে
0: তারা আমাদের অনুষ্ঠান শুনে তারা তৈরি হয় বাড়িতে যে আর কতক্ষণ পরে বেরোলে আমি পৌঁছে যাব, ওরা ওইটা কানে শুনতে থাকে, দারুণ ব্যাপার। এরপরে আমি চলে আসি তাওয়াংয়ে ছিলাম, তাওয়াংয়ে আমার অদ্ভুত অভিজ্ঞতা, ওখানে মাইনাস মানে অনেকটা, আমি মেপেছিলাম মাইনাস ১৮-২০ পর্যন্ত, ভয়ঙ্কর ঠান্ডা, তো সেই ঠান্ডার অভিজ্ঞতা নিয়ে খুব বেশি বলছি, শুধু বাঁচি

0: সুরেন্দ্রী পাল, যিনি দুবার মাউন্ট এভারেস্ট স্কেল করেছেন, তাকে একটা ইন্টারভিউ করার আমার দারুণ সুযোগ হয়েছিল। বাচেন্দ্রী পালের সম্পর্কে পরে কখনো তোমাদের এই অনুষ্ঠানে যদি আবার আসি, আমি বাচেন্দ্রী পালকে নিয়ে অনেকটা বলতে পারবো আর
1: একদম।
0: তো যাই হোক, এর পরবর্তীতে কলকাতায় চলে গেলাম। কলকাতা থেকে আমাকে দায়িত্ব দেওয়া হলো এফ এম গোল্ড। প্রথমে আমি তো এফ এম কাকে বলে জানি না, মানে খায় না লাগায় তাই জানি না, কারণ আগে কখন শিলিগুড়িতে এফ এম সেভাবে নেই। ওখানে বসে একজন আমার থেকে পরের ব্যাচের, যারা পরের ব্যাচের ক্যাডারের প্রোগ্রাম এক্সিকিউটিভ, সাথীর সঙ্গে বসে বাচ্চা ছেলের মতো করে শিখে নিলাম ভালো করে। তারপর সেই এফ এম গোল্ডটা, জানো তো ওখানে যে পপুলারিটি ছিল, ছটা ওখানে এফ এম, তার মধ্যে এফ এম গোল্ডের পজিশন ছিল না, আটটা ছিল, তার মধ্যে এফ এম গোল্ডকে আমি র্যাম্বিটসের ওদের যে ওই টিআরপিতে, তাতে এফ এম গোল্ডের পজিশন ছিল বোধ হয় ছয়টয়, আর এফ এম রেনবোর ছিল চারে। আমি ওটা এক বছরের মধ্যে এফ এম গোল্ডকে তিন নম্বরে নিয়ে এসেছিলাম।
1: আচ্ছা,
0: এতটা পপুলার হয়ে গেছিল জানো তো। আর এই সময়টাতে আমি আরো অন্যান্য কাজও করেছিলাম ওখানে, আমার আরেকজন সহযোগী আর কি, ডক্টর দীপক চন্দ্র পোদ্দার, সে খুব ব্রিলিয়েন্ট নাটকের লোক, সে 14-15টা আকাশবাণী অ্যাওয়ার্ড পেয়েছে। তো ও আমাকে বললো যে প্রণব, তুমি আমার আকাশবাণী অ্যাওয়ার্ড টিমে এসো। তো প্রথমে ও একটা নাটক করলো, সেটা হচ্ছে ওই আবু অ্যাওয়ার্ড এশিয়া ব্রডকাস্টিং ইউনিয়নের জন্য পাঠাবে, ওটার ইংরেজিটা আমাকে করে দিতে বললো, বুঝেছো তো। সেটা আমি করে দিলাম এবং ওই আবু অ্যাওয়ার্ডে আমরা সেকেন্ড প্রাইজ পর্যন্ত উঠেছিলাম, বুঝলে। সেটা ছিল হচ্ছে ইউথেন্সিয়া, ইচ্ছা মৃত্যু নিয়ে একটা। তারপরে ও খুব থ্রিল হলো, ও বললো প্রণব তাহলে পরের দুটোতে করি, তুমি আমার আমার ইংরেজিটা করে দেবে, আমি নিশ্চয়ই দেবো। একটি ডিভোর্সের গল্প, সেই নাটকটি আমি ওকে করে দিলাম 2012-তে। ফার্স্ট প্রাইজ পেলাম আকাশবাণী অ্যাওয়ার্ডে আমাদের টিমে, আমি পোদ্দার আর যে রফিক বলে ছেলেটি ছিল। 13-তে পার্টিসিপেট করা যায় না, 14-তে ও রিটায়ার করবে, আমিও করবে, বললো শোনো চলো প্রণব দেখি সাইন আউট করার আগে আরেকটা নাটক করি। তখন ওই স্বপ্নময় চক্রবর্তীর বাতিল রেকর্ড, আকাশবাণীর একজন রিটায়ার্ড ডিউটি অফিসারের জীবন নিয়ে নাটকটা, বুঝলে তো, সেটাতে আমি অভিনয় করলাম নিউজ এডিটরের রোলটাতে, ফার্স্ট প্রাইজ পেলাম 2014 আগে, বুঝছো তো,
1: ঝুলিতে ভালো মানে অ্যাওয়ার্ড চলে এলো।
0: আকাশবাণী না অ্যাওয়ার্ড মানে এইগুলো সাফল্য আর কি, সবথেকে ভালো আর কি।
1: এত কথা শুনতে শুনতে, ইতিহাস জানতে জানতে, যেটা জানতে চাইছি সেটা হচ্ছে যে আপনার এই কর্মজীবনে আপনার প্রাপ্তিটা যদি একটু বলেন।
0: এইটা তুমি খুব ভালো প্রশ্ন করেছো যে আকাশবাণীর প্রাপ্তি আমার কাছে কি মনে হয়েছে। আমি 33 বছর চাকরি করেছি এবং 365 দিনের মধ্যে 65 দিন যদি আমি ছুটি ছাটা ইত্যাদি নিয়ে বাদ দিই, 300 দিন করে চাকরি করেছি, তাকে গুণ করে নিতে পারো 33 বা 30 দিন, যতগুলো দিন হবে ততগুলো আমি আকাশবাণীতে এসেছি এবং আমার চেয়ারে বসেছি, অনুষ্ঠান করেছি। একটা দিনও মনে করতে পারবো না যেদিন আমি অন্তত দুটো লোককে মিট করিনি, যে কোনো কেন্দ্রেই, যিনি কোনো না কোনো বিষয়ে আমার থেকে খুব বেশি জানেন এবং তার থেকে আমি সম্পন্ন হয়েছি।
1: বাহ,
0: এটা আমার কাছে সব থেকে বড় পাওনা।
1: খুব সুন্দর করে আপনি ছোট কথায় প্রাপ্তিটা বললেন, ভালো লাগলো।
0: বড় প্রাপ্তি আর কিছু হয় না।
1: বেশ, এবারে শেষ প্রশ্নে চলে যাচ্ছি যে আকাশবাণীর সম্প্রচার এখন বহুমুখী, শুধুমাত্র রেডিও সম্প্রচারে আর আটকে নেই, সেই উত্তরণের কথা যদি একটু ছোট করে বলেন।
0: এটা খুব গুরুত্বপূর্ণ কথা। 2017 থেকে 2022 এই সময়টার মধ্যে আকাশবাণীর প্রচার এমন একটা মাত্রায় পৌঁছেছিল যে যারা ভাবতেন এক সময় যে বর্তমান ডিজিটাল কমিউনিকেশনের যুগে রেডিও টিকে থাকতেই পারবে না, তারা অবাক হয়ে দেখলেন আকাশবাণীর সম্প্রচারের ক্রমবর্ধমান জনপ্রিয়তা। এই রেডিও অন এআইআর অ্যাপ তুমি জানো বা সবাই এখন জানেন হয়তো, তার মারফতে বিশ্বের যে কোনো প্রান্তে বসে যে কোনো ভাষায় প্রচারিত আকাশবাণীর অনুষ্ঠান সরাসরি মোবাইল মারফত শোনা সম্ভব হয়েছে। ফেসবুক, ইউটিউব চ্যানেল এর মতো এবং সোশ্যাল মিডিয়া, ফেসবুকের মতো আকাশবাণীর অনুষ্ঠান শোনা এবং দেখা এখন সম্ভব হচ্ছে। 2022 ডিসেম্বর পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী এআইআর মোবাইল অ্যাপ আকাশবাণীর 259টি কেন্দ্রের অনুষ্ঠান পৌঁছে দিয়েছে প্রায় 2 কোটি শ্রোতার কাছে, এবং নিউজ অন এয়ার অ্যাপ প্রায় ততটাই শ্রোতাদের কাছে আকাশবাণী প্রচারিত সংবাদ পৌঁছে দিয়েছে। তাই আজ জাতীয় সম্প্রচার দিবসে আকাশবাণীর উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি।
1: বেশ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই স্টুডিওতে এসে শ্রোতা বন্ধুদের কাছে আপনি আলাপচারিতার মাধ্যমে এত সুন্দর করে পরিবেশন করলেন আকাশবাণীর জন্মদিন। 23 জুলাই আমরা পালন করছি। আকাশবাণীর অবসরপ্রাপ্ত সহকারী কেন্দ্র অধিকর্তা প্রণব কুমার চ্যাটার্জির সুরে সুর মিলিয়ে বলি, আকাশবাণী আরও আরও এগিয়ে যাক, তার আরও আরও শ্রীবৃদ্ধি হোক। শ্রোতা বন্ধুরা, আপনারা সকলে খুব ভালো থাকবেন, কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো পর্বে। নমস্কার।

রস ও প্রাসঙ্গিক কিছু কথা। শীর্ষক অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করেছেন আমন্ত্রিত অতিথি আকাশবাণীর অবসরপ্রাপ্ত সহকারী কেন্দ্রীয় অধিকর্তা প্রণব কুমার চ্যাটার্জি। সমগ্র অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন কৃষ্ণা কর্তে। আকাশবাণী শিলিগুড়ি। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্জে, এবং একই সাথে নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে।

আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ। অপবৈত পরে শুনবেন স্থানীয় বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। দেশের যুব সমাজের কল্যাণ এবং তাদের সুরক্ষিত ভবিষ্যতের তুলনায় অধিক গুরুত্বপূর্ণ আর কিছুই নয় বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফের একবার মত প্রকাশ করেছেন। নিট প্রশ্নপত্র ফাঁসের তদন্তে সরকার ফাস্ট ট্র্যাক আদালত তৈরি করবে বলে তিনি জানান। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা বলেছেন, সরকার সংসদে নিট প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি নিয়ে আলোচনায় প্রস্তুত এবং এ ধরনের সমস্যার স্থায়ী সমাধানে এক কার্যকর নীতি গ্রহণ করতে দায়বদ্ধ। নিট প্রশ্নপত্র ফাঁস সহ বিভিন্ন ইস্যুতে বিরোধীদের হৈহট্টগোলের জেরে সংসদের কাজকর্ম আজও ব্যাহত, উভয় সভার অধিবেশন দুপুর দুটো পর্যন্ত মুলতবি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিন দেশ সফরের শেষ পর্যায়ে আজ রোমানিয়া যাচ্ছেন। সিন্ধু জলবন্টন চুক্তি নিয়ে রাষ্ট্রসংঘে পাকিস্তানের বক্তব্য প্রত্যাখ্যান করেছে ভারত। দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর নিমপুরা আউটার কেবিন থেকে মেদিনীপুরের মধ্যে 440 কোটি টাকা ব্যয়ের তৃতীয় লাইন প্রকল্প অনুমোদন করেছে ভারতীয় রেল। আজ জাতীয় সম্প্রচার দিবস। 1927 সালে আজকের দিনে ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি দেশের প্রথম রেডিও সম্প্রচার শুরু করে। আসছে বিস্তারিত খবরে। দেশের যুব সমাজের কল্যাণ এবং তাদের সুরক্ষিত ভবিষ্যতের তুলনায় অধিক গুরুত্বপূর্ণ আর কিছুই নয় বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফের একবার মত প্রকাশ করেছেন। সামাজিক মাধ্যমে আজ এক পোস্টে তিনি ঘোষণা করেন, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের দ্রুত এবং কঠোর শাস্তি নিশ্চিত করতে সরকার ফাস্ট ট্র্যাক আদালত তৈরি করবে। এ ব্যাপারে যাবতীয় পদক্ষেপ নেওয়ার জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। যুব সমাজের ভবিষ্যৎকে যারা প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করিয়েছে তাদের কোনোভাবেই রেয়াত করা হবে না বলে তিনি জানান। শীর্ষ বিজেপি নেতা কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা বলেছেন, সরকার সংসদে নিট প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি নিয়ে আলোচনায় প্রস্তুত, এ ধরনের সমস্যা স্থায়ী সমাধানে এক কার্যকর নীতি গ্রহণ করতে দায়বদ্ধ। নতুন দিল্লির সাথে সাংবাদিকদের তিনি বলেন, দোষারোপের খেলায় না মেতে এবং বারংবার নিজেদের দাবি থেকে সরে না এসে বিরোধীদের উচিত সংসদে এক অর্থবহ আলোচনায় অংশ নেওয়া। তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁসের মতো জাতীয় উদ্বেগের একটি বিষয়কে কোনো রাজনৈতিক দল বা সরকারের মধ্যে আটকে রাখা উচিত নয়। তা সত্ত্বেও বিরোধী দলগুলি এই সমস্যার রাজনীতিকরণে ব্যস্ত। শ্রী নাড্ডা বলেন, সংসদই হল একমাত্র জায়গা যেখানে এ ধরনের গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে গভীর এবং ফলপ্রসূ আলোচনা করা যায়।
1: ये गंभीर मसला है, हमें इस पर चर्चा करनी चाहिए और चर्चा करने का जो सबसे अच्छा माध्यम है वो है पार्लियामेंट, और हम चर्चा के लिए तैयार हैं। गहन चर्चा के माध्यम से इसकी बारीकियों में हम जाएं, हमने किस तरीके इसको एड्रेस किया है और बाकी सरकारों को भी किस तरीके से इसमें एड्रेस करना चाहिए, क्या बिंदु है जिसके बारे में हमको गहराई से चिंतन करके उसका हमको का कोई रास्ता निकालना चाहिए ताकि हमारे छात्रों के साथ अन्याय न।
0: শ্রী নাড্ডা লোকসভার বিরোধী নেতা কংগ্রেসের রাহুল গান্ধীর ভূমিকা তীব্র সমালোচনা করে বলেন, এই বিষয়টি নিয়ে তিনি রাজনৈতিক সুবিধা আদায় করতে চাইছেন, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। নিট প্রশ্নপত্র ফাঁস সহ বিভিন্ন ইস্যুতে বিরোধীদের হৈহট্টগোলের জেরে সংসদের কাজকর্ম আজও ব্যাহত, উভয় সভার অধিবেশন দুপুর দুটো পর্যন্ত মুলতবি হয়ে গেছে। লোকসভার অধিবেশন আজ শুরু হলে অধ্যক্ষ ওম বিড়লা প্রশ্নোত্তর পর্ব শুরু করার চেষ্টা চালান, কিন্তু বিরোধীরা নিট প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে প্রতিবাদ বিক্ষোভ চালিয়ে যেতে থাকেন। শ্রী বিড়লা বলেন, প্রশ্নোত্তর পর্বে অন্য কোনো বিষয় সদস্যদের বলতে দেওয়া হবে না, কারণ এই পর্ব সভার কার্যকালের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার নিট নিয়ে আলোচনার জন্য প্রস্তুত বলে ফের একবার সদস্যদের আশ্বস্ত করেন তিনি।
2: সদন হর মুদ্দে পর চর্চা করনে কো তৈয়ার হ্যায়, আপ প্রশ্নকাল কে বাদ আইয়ে, জিস নিয়মো কে তহত ভি আপ চর্চা করনা চাহতে হ্যায়, সব দলোঁ কে সাথ বেঠকর হম চর্চা করনে কে লিয়ে সরকার সে ভি বাত করেঙ্গে, সরকার ভি চর্চা করনে কো তৈয়ার হ্যায়।
0: অধ্যক্ষ উত্তেজিত সদস্যদের বারবার সহযোগিতার আবেদন জানাতে থাকলেও চিৎকার চেঁচামেচি চলতে থাকে। হৈহট্টগোলের মধ্যে অধিবেশন প্রথমে বেলা 12টা এবং পরে দুপুর 2টো পর্যন্ত মুলতবি করে দিতে হয়। রাজ্যসভাতেও চিত্রটা ছিল একই রকম। বিরোধী সদস্যরা নিট নিয়ে স্লোগান দিতে শুরু করলে সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু বলেন, সরকার এ বিষয়ে আলোচনার জন্য রাজি, কিন্তু কংগ্রেস নিজ স্বার্থে এ বিষয়ে শর্ত আরোপ করছে। এ ধরনের সংবেদনশীল বিষয়টি নিয়ে রাজনীতি না করার আহ্বানও জানান তিনি।
3: Today, I appealed on behalf of the entire NDA for a discussion on NEET.
0: পরের সভার বিরোধী নেতা মল্লিকার্জুন খড়গে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেন। তিনি বলেন, শিক্ষামন্ত্রীর পদত্যাগ না করলে কোনো আলোচনা চলতে দেওয়া হবে না। হৈহট্টগোলের মধ্যে সভা দফায় দুপুর 2টো পর্যন্ত মুলতবি হয়ে যায়। এনডিএ এবং বিরোধী সাংসদরা আজ সংসদ ভবনের ভেতর মকরদ্বারে প্রতিবাদ বিক্ষোভে সামিল হন। এনডিএ সাংসদরা সংসদে নিট ইস্যু নিয়ে আলোচনার দাবি জানান, অন্যদিকে বিরোধী সাংসদরা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সরব হয়েছেন। বিজেপির সর্বভারতীয় সভাপতি রাজ্যসভার সাংসদ নীতিন নবীন জানিয়েছেন, যুব সম্প্রদায় ও পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে আলোচনার জন্য সরকার সর্বস্তরে সম্পূর্ণ প্রস্তুত। সাংবাদিকদের কাছে শ্রী নবীন বলেন, লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী সহ সমগ্র বিরোধী দল সভার আলোচনা এড়িয়ে যাচ্ছেন। যুবদের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলায় এনডিএ সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দায়িত্ব।
4: এনডিএ কি সরকার পুরি তরহ সে ছাত্র ও যুবাওঁ কে ভবিষ্যৎ কে লিয়ে হর স্তর পর চর্চা কো তৈয়ার হ্যায়, পর রাহুল গান্ধী ও কংগ্রেস ও সম্পূর্ণ বিপক্ষ চর্চা সে ভাগ রহে হ্যায়। ইয়ে কেবল স্টোন পেটার্স কে রূপ মে যুবাওঁ কো দেখতে হ্যায়, মগর ভারত ও এনডিএ কি সরকার ও নরেন্দ্র মোদী কা ভিশন হ্যায় কি হম পুরি তরহ সে যুবাওঁ কো উনকে সুনহরে ভবিষ্যৎ কে বানানে কে লিয়ে সংকল্পিত হ্যায়।
0: এদিকে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা বলেছেন, সরকারের উচিত পড়ুয়াদের দাবিগুলি মনোযোগ দিয়ে শোনা। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করে বলেন, এ ব্যাপারে দোষীদের আচরণই বিক্ষোভে শক্তি যোগাচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিট প্রশ্নপত্র ফাঁসের তদন্তে ফাস্ট্র্যাক আদালত স্থাপনের বিষয়ে প্রধানমন্ত্রীর ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী শাহ বলেন, দেশের যুব সম্প্রদায়ের কল্যাণ সাধন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ মোদী সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। প্রশ্নপত্র ফাঁস করে পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে যারা ছিনিমিনি খেলছে, এই সিদ্ধান্ত তাদের বিরুদ্ধে এক মাইল ফলক হয়ে থাকবে। নতুন দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ চলাকালীন এক মহিলার মৃত্যু হয়েছে বলে সমাজ মাধ্যমে যে খবর প্রচারিত হচ্ছে তা খারিজ করে দিয়েছে দিল্লি পুলিশ। সামাজিক মাধ্যমের এক পোস্টে তারা জানিয়েছে, এ ধরনের তথ্য সম্পূর্ণ ভুল এবং বিভ্রান্তিকর। দিল্লি পুলিশ বলেছে, বর্তমানে রাম মনোহর লোহিয়া হাসপাতালে ওই মহিলার চিকিৎসা চলছে, তার অবস্থা স্থিতিশীল এবং তিনি বিপদমুক্ত। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর একটি এআই নির্মিত ভিডিও সরকার ভুয়ো বলে খারিজ করে দিয়েছে। ওই ভিডিওতে তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের হুমকি দিচ্ছেন বলে দাবি করা হয়। পিআইবির ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দিল্লির বিক্ষোভ সম্পর্কে তেমন কোনো মন্তব্য করেননি। তিন দেশ সফরের শেষ পর্বে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ দুদিনের সফরে রোমানিয়া যাচ্ছেন। সফরকালে তিনি রোমানিয়ার রাষ্ট্রপতি নিকুস ওরদান, অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী ইলি বোরোজান, সেনেটের সভাপতি মির্জা আব্রুদিয়ান এবং চেম্বার অব ডেপুটিজের সভাপতি সেরিন গ্রিন্ডিয়ানোর সঙ্গে সাক্ষাৎ করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 26 জুলাই আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তা ভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 136তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে অনুষ্ঠানটি একযোগে শুনতে পাওয়া যাবে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। সিন্ধু জলবন্টন চুক্তি নিয়ে রাষ্ট্রসংঘে পাকিস্তানের বক্তব্য প্রত্যাখ্যান করেছে ভারত। নতুন দিল্লি স্পষ্ট জানিয়েছে, ইসলামাবাদ যখন আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদকে তাদের জাতীয় নীতি হিসেবে ব্যবহার করছে, তখন ভারতের কাছ থেকে এই চুক্তি বজায় রাখা আশা করা যায় না। রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি পর্বতানে নিহারিস নিরাপত্তা পরিষদের বৈঠকে ভারতের এই অবস্থানের কথা জানিয়েছেন।
5: Our position on the Indus Water Treaty remains clear and consistent. Cooperation on the basis of mutual trust and goodwill cannot be expected when cross-border terrorism is regularly deployed as an instrument of state policy. As for the Union Territory of Jammu and Kashmir, it has always been, is, and will remain an integral and inalienable part of India. This is a constitutional and legal reality that Pakistan deliberately chooses to ignore.
0: বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর আজ ব্রুনাই আর বিদেশমন্ত্রী যুবরাজ আব্দুল মাতিনের সঙ্গে বৈঠক করেছেন। দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধিতে একাধিক বিষয়ে তাদের মধ্যে কথা হয়েছে। দক্ষিণ পূর্ব রেলওয়ের খড়গপুর

নিমপুরা ওয়েস্ট আউটার কেবিন থেকে মেদিনীপুরের মধ্যে 440 কোটি টাকা ব্যয়ে তৃতীয় লাইন প্রকল্প অনুমোদন করেছে ভারতীয় রেল। মন্ত্রক জানিয়েছে, অতিরিক্ত ব্যস্ত এই রুটে যাত্রী ও পণ্য পরিবহন ব্যবস্থা উন্নত করতে 14.52 কিলোমিটার দীর্ঘ এই তৃতীয় রেলপথ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্প বাস্তবায়িত হলে বার্ষিক 30 লক্ষ টনের বেশি অতিরিক্ত পণ্য পরিবহন সহজ হবে। আজ জাতীয় সম্প্রচার দিবস। 1927 সালে আজকের দিনে ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি বোম্বে স্টেশন থেকে দেশের প্রথম রেডিও সম্প্রচার শুরু করে। 1936 সালে 8ই জুন ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সার্ভিসেসের নাম রাখা হয় অল ইন্ডিয়া রেডিও। 1956 সালে রেডিও সম্প্রচার ব্যবস্থা আকাশবাণী নামে পরিচিত হয়। প্রধানমন্ত্রী টিবি মুক্ত ভারত অভিযানের ভাবনাকে সামনে রেখে নিক্ষয় মিত্র কর্মসূচির অঙ্গ হিসেবে যক্ষ্মা আক্রান্ত রোগীদের পাশে দাঁড়িয়েছে কোচিন শিপইয়ার্ড লিমিটেড এবং বেসরকারি প্রতিষ্ঠান সোনারপুর প্রগতির পথে। এই উপলক্ষে গতকাল কলকাতায় এক বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। দেশের যুব সমাজের কল্যাণ এবং তাদের সুরক্ষিত ভবিষ্যতের তুলনায় অধিক গুরুত্বপূর্ণ আর কিছুই নয় বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মত প্রকাশ করেছেন। নিট প্রশ্নপত্র ফাঁস সহ বিভিন্ন ইস্যুতে বিরোধীদের হৈহট্টগোলের জেরে সংসদের কাজকর্ম আজও ব্যাহত, উভয় সভার অধিবেশন দুপুর 2 পর্যন্ত মুলতবি। সিন্ধু জলবন্টন চুক্তি নিয়ে রাষ্ট্রসংঘে পাকিস্তানের বক্তব্য প্রত্যাখ্যান করেছে ভারত। আজ জাতীয় সম্প্রচার দিবস। 1927 সালে আজকের দিনে ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি দেশের প্রথম রেডিও সম্প্রচার শুরু করে। খবর শেষ হলো, এরপরই শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি। সুদীপ বসু। নির্দুর্নীতির সঙ্গে যুক্তদের কাউকে রেয়াত করা হবে না, কঠোর শাস্তি নিশ্চিত করতে সরকার ফাস্ট ট্র্যাক আদালত তৈরি করবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আশ্বাস দিয়েছেন। আজ সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি জানান, দেশের যুব সমাজের কল্যাণ এবং তাদের সুরক্ষিত ভবিষ্যতেই সরকারের কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ। এ ব্যাপারে যাবতীয় পদক্ষেপ নেওয়ার জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। শীর্ষ বিজেপি নেতা কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা বলেছেন, সরকার সংসদে নিট প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি নিয়ে আলোচনায় প্রস্তুত। এ ধরনের সমস্যার স্থায়ী সমাধানে কার্যকর নীতি গ্রহণ করতে সরকার দায়বদ্ধ। নতুন দিল্লিতে সাংবাদিকদের তিনি বলেন, দোষারোপের খেলায় না মেতে এবং বারবার নিজেদের দাবি থেকে সরে না এসে বিরোধীদের উচিত সংসদে অর্থবহ আলোচনায় অংশ নেওয়া। রাজ্য সরকার পুরসভাগুলিতে যাবতীয় দুর্নীতি তদন্তে অডিট কমিটি গঠন করেছে। পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্র পাল আজ সাংবাদিকদের জানিয়েছেন, কোন কোন পুরসভায় দুর্নীতি এবং কোন পুরসভায় কতটা কাজ হয়েছে তা ওই অডিট কমিটি খতিয়ে দেখবে।
1: এই অডিটটা হবে কোথায় কোথায় দুর্নীতি হয়েছে এবং কাজের কোয়ালিটি কি হয়েছে। কাজের কোয়ালিটি যদি খুবই খারাপ হয় তাহলে সেটা দেখতে হবে, কাজের কোয়ালিটি যদি ঠিকঠাক থাকে তাহলে আমরা বিলগুলো ছাড়বো। তো এই পুরো বিষয়টা নিয়ে একটা অডিট কমিটি বানানো হয়েছে।
0: এদিকে পুরনিয়োগ দুর্নীতি মামলায় উত্তর চব্বিশ পরগনার কামারহাটি তৃণমূল কংগ্রেস বিধায়ক মদন মিত্রের বড় ছেলে সৌরভ মিত্র আজ সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছেন। তাকে আজ জিজ্ঞাসাবাদ করছে তদন্তকারী সংস্থা ইডি। গতকাল মদন মিত্রের ছোট ছেলে শুভরূপকে প্রায় দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করে তদন্তকারী সংস্থা। পুরনিয়োগ দুর্নীতিতে মদন মিত্রের স্ত্রীকেও তলব করা হয়েছে। ২৯শে জুলাই ডাকা হয়েছে বিধায়ক মদন মিত্রকে। জন্ম মৃত্যু নিবন্ধীকরণ নিয়ে রাজ্যের পুরসভা ও পঞ্চায়েতগুলিতে দুর্নীতি তদন্তে সরকার কড়া পদক্ষেপ করছে বলে মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন।
2: প্রথম তো আমরা প্রত্যেক মানুষকে বলতে চাই, এটা এক্সারসাইজ হচ্ছে পিউরিফিকেশন করার জন্য। এটা কারো কোনো প্রবলেম হবে না, কিছু হবে না। যে ঠিক মতন বার্থ সার্টিফিকেট পেয়েছেন ওদের কোনো শঙ্কা নেই, কোনো ভয় নেই, কোনো অ্যাপ্রিহেনশন নেই। যে গন্ডগোল করেছেন ওটা আইনগত ভাবে যেটা আছে অ্যাকশন হবে। আপনারা জানেন, সবই জানেন কি রেজিস্ট্রেশন অফ বার্থ অ্যান্ড ডেথ অ্যাক্ট 1969, এটা সেন্ট্রাল অ্যাক্ট আছে যেখানে আপনার স্টেট গভর্নমেন্ট রুল তৈরি করতে পারে। এই অন্তর্গত যেটা আছে রুল অন্তর্গত স্টেট গভর্নমেন্ট ডিক্লেয়ার করতে পারে কি আমার রেজিস্ট্রার কে আছে আর ডিস্ট্রিক্ট রেজিস্ট্রার।
0: এই দুর্নীতি তদন্তে কোচবিহারের তুফানগঞ্জ দু নম্বর ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে চলেছে পুলিশি অভিযান। বক্সিরহাট থানার পুলিশ মহিষকুঁজে এক নম্বর গ্রাম পঞ্চায়েতে হানা দিয়ে জন্ম মৃত্যু রেজিস্টার বাজেয়াপ্ত করেছে। উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গা ১৩টি পঞ্চায়েত, পশ্চিম বর্ধমানের কুলটি পুরসভা, বীরভূমের শিউড়ি, সাঁইথিয়া, দুবরাজপুর পুরসভাতেও পুলিশি অভিযানের খবর মিলেছে। তল্লাশি চলছে শিলিগুড়ি পুর নিগমেও। সরকারি তরফ থেকে নির্দেশের প্রেক্ষিতে এই অভিযান বলে পুলিশ সূত্রে খবর। বেশ কিছু কর্মসূচি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ মুর্শিদাবাদ ও হুগলি দুই জেলা সফর করছেন। সকালে হেলিকপ্টারে মুর্শিদাবাদ পৌঁছে তিনি পুলকা দুর্ঘটনায় নিহত শিশুগুলির পরিবারের লোকেদের সঙ্গে সাক্ষাৎ করেন। মুখ্যমন্ত্রী বলেন, এই ধরনের ঘটনা ভবিষ্যতে যাতে না ঘটে তার জন্য রেলকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।
3: স্থানীয় এমএলএ ভরত ঝাড়কে দায়িত্ব দিয়ে গেলাম, তিনি আমার সঙ্গে টাইম টু টাইম যোগাযোগ করবেন। এইরকম ঘটনা যাতে আর কারণ না ঘটে এটাই প্রার্থনা থাকবে। এবং কর্ণসুবর্ণ রেল গেটে যাতে আরো সুরক্ষা বৃদ্ধি হয় ডিএম সাহেব রেলের সঙ্গে কথা বলবেন, তার জন্য আমার লেভেলে যদি কিছু কথা বলতে হয় রেলমন্ত্রীর সঙ্গে সেটাও আমি করব।
0: উল্লেখ্য, গত ১৭ জুলাই পুলকারে ট্রেনে ধাক্কায় চার স্কুল পড়ুয়ার মৃত্যু হয়। এদিকে উল্টোরথের প্রস্তুতি খতিয়ে দেখতে আজ বিকেলে মুখ্যমন্ত্রী হুগলির গুপ্তিপাড়া যাবেন। সেখানকার ঐতিহ্যবাহী রথযাত্রা কমিটির সঙ্গে কথা বলবেন তিনি। জগন্নাথ দেবের ভান্ডার লুট অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। নদিয়ার কালীগঞ্জে উপনির্বাচনে বিজয় মিছিল থেকে ছোঁড়া বোমার আঘাতে ৬ বছরের তামান্না খাতুনের মৃত্যুর ঘটনায় কৃষ্ণনগরের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে অতিরিক্ত চার্জশিট জমা দিয়েছে পুলিশ। সেখানে ২৪ জন অভিযুক্তের নাম রয়েছে বলে জানা গেছে। বর্তমানে এদের মধ্যে ২৩ জন বিচার বিভাগীয় হেফাজতে এবং একজন জামিনে মুক্ত। তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে রাজ্যের নানা প্রান্তে দায়ের এফআইআর এর প্রেক্ষিতে আপাতত তাকে কোনো রক্ষা কবচ দেয়নি কলকাতা হাইকোর্ট। গ্রেপ্তারি বা কড়া পদক্ষেপের বিরুদ্ধে অভিষেকের করা মামলার শুনানি আগামী বৃহস্পতিবার ৩০শে জুলাই পর্যন্ত পিছিয়ে দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। আজ জাতীয় সম্প্রচার দিবস। ১৯২৭ সালে আজকের দিনেই ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি বম্বে স্টেশন থেকে দেশের প্রথম রেডিও সম্প্রচার শুরু করে। ১৯৩৬ সালের ৮ জুন ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সার্ভিসের নাম হয় অল ইন্ডিয়া রেডিও। ১৯৫৬ সালে রেডিও সম্প্রচার ব্যবস্থা আকাশবাণী নামে পরিচিত হয়। প্রধানমন্ত্রী টিবি মুক্ত ভারত অভিযানের ভাবনাকে সামনে রেখে নিক্ষয় মিত্র কর্মসূচির অঙ্গ হিসেবে যক্ষা আক্রান্ত রোগীদের পাশে দাঁড়িয়েছে কোচিন শিপইয়ার্ড লিমিটেড এবং অসরকারি প্রতিষ্ঠান সোনারপুর প্রগতির পথে। এ উপলক্ষে গতকাল কলকাতায় স্বামী বিবেকানন্দের পৈতৃক বাসভবনে রাজ্য সরকার এবং রামকৃষ্ণ মিশনের সহযোগিতায় অন্তত 20 জন যক্ষাক্রান্ত রোগীর পরিবারের হাতে পুষ্টি সহায়তা প্রদান করা হয়। স্থানীয় সংবাদ শেষ হল।
4: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্টজে এবং একই সাথে নিউজ অন AIR অ্যাপের মাধ্যমে। এখন শুনবেন ভাওয়াইয়া গান, শিল্পী বাসন্তী সিংহ।

0: अरब भारतीयहरूको सद्भाव व्यक्त गर्नुभयो र स्थिर बहुध्रुवीय र समृद्ध विश्वव्यापी भविष्य निर्माणमा उत्तर मेसिडोनियालाई एक महत्वपूर्ण साझेदारको रूपमा वर्णन गर्नुभयो। भारत र उत्तर मेसिडोनियाको साझा लोकतान्त्रिक मूल्यहरूमा जोड़ दिँदै राष्ट्रपति मुर्मुले संसदहरू जनताको स्वतन्त्रताको संरक्षण भएको बताउँदै दुवै देशका युवा विधायकहरू बीच अन्तरक्रिया सहित बृहत्तर संसदीय आदान प्रदानको आह्वान पनि गर्नुभयो। स्कोपजेमा भारत उत्तर मेसिडोनिया व्यापार मञ्चलाई सम्बोधन गर्दै राष्ट्रपति मुर्मुले भन्नुभयो, कुनै पनि भारतीय राष्ट्रपतिको उत्तरी मेसिडोनियाको पहिलो द्विपक्षीय भ्रमणले उत्तरी मेसिडोनियासँग सम्बन्ध बलियो बनाउने भारतको दृढ़ प्रतिबद्धतालाई प्रतिबिम्बित गर्दछ। राष्ट्रपतिले डिजिटल नवीनता र कृत्रिम बुद्धिमत्ता, फार्मास्युटिकल्स र स्वास्थ्य सेवा, कृषि शोधन र हरित ऊर्जा सहित सहयोगका लागि प्रमुख क्षेत्रहरूको पहिचान गर्नुभयो।
1: आकाशवाणी सिलगढी अनुष्ठान सुनछेन मिडियम ओएफ 421.9 मिटारे अर्थात 711 किलोहर्जे एवं একই সাথে নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে।
2: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
3: এক প্রকার সে পিএম জয় অব গরিবো কি জয় বন গই হ্যায়।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 60 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1-4-5-5-5 নম্বরে ফোন করুন।
1: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়া ওয়েভ 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্জে, এবং একই সাথে নিউজ অন AIR অ্যাপের মাধ্যমে। এখন গান পরম্পরা অনুষ্ঠানে প্রথমে খেয়াল পরিবেশন করবেন মিতালী ব্যানার্জি ভৌমিক রাগ গৌর, অববৈত পরে রাগ সুহারের ওপর খেয়াল পরিবেশন করবেন বিদুষী ধনদূতাই কুলকার্ণী।

এতক্ষণ গান পরম্পরা অনুষ্ঠানে শুনলেন খেয়াল পরিবেশন। প্রথমে রাগ গৌড়ের ওপর খেয়াল পরিবেশন করলেন মিতালী ব্যানার্জি ভৌমিক। অপবৈত পরে শুনলেন রাগ সুহার ওপর খেয়াল বিদুষী ধনদূতাই কুলকার্ণীর কণ্ঠে আকাশবাণী শিলিগুড়ি। পরবর্তী অনুষ্ঠান যুবকদের জন্য, যুব অনুষ্ঠান।

0: নমস্কার যুব বন্ধুরা, শুরু করছি আজকের যুব অনুষ্ঠান। আমি অন্বেষা, আর আজ নিয়ে চলে এসেছি প্রতিভার সন্ধানের নতুন একটি পর্ব। গান তো আমরা সকলেই শুনি, নতুন পুরনো, আধুনিক কিংবা রবীন্দ্রসঙ্গীত, কিন্তু এই গানের একটা বিশেষ ঘরানা হল লোকগীতি, ভাওয়াইয়া সঙ্গীত। তো আজ আমরা আমাদের আকাশবাণীর স্টুডিওতে এমনই এক যুব বন্ধুকে পেয়েছি যে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য স্তরের ভাওয়াইয়া সঙ্গীত প্রতিযোগিতার বিজয়িনী। প্রথমে আমরা পরিচয়টা সেরে নেব। আমাদের সঙ্গে আজ স্টুডিওতে রয়েছে সোনালী বর্মন। প্রথমেই জেনে নেব তুমি কোথায় থাকো, কি করো এবং তোমার পরিচয়।
1: নমস্কার, আমি সোনালী বর্মন, দিনেটা মহকুমার গোসানিমারি থেকে আসছি। আমি দশম শ্রেণীর ছাত্রী, পড়াশোনার সাথে সাথে ভাওয়াইয়া গানও চর্চা করি।
0: বাহ, বেশ ভালো। প্রথমেই অনেক অনেক অভিনন্দন তোমাকে, এত বড় একটা প্রতিযোগিতায় তুমি বিজয়িনী হয়েছ। প্রথমে যে প্রশ্নটা দিয়ে আমরা শুরু করব, যে এই যে ভাওয়াইয়া সঙ্গীত জগৎ, এটার প্রতি তোমার ভালোবাসার সৃষ্টিটা কিভাবে, কিভাবে এটা জন্ম নেয়, আর কখনই বা তোমার মনে হয় যে এই ভাওয়াইয়া সঙ্গীত নিয়ে এগোবে?
1: আমার বয়স যখন 9 বছর, তখন থেকে গান চর্চা শুরু করি আমি। ছোটোবেলা থেকে দাদুর বাড়িতে থাকি। দাদু তখনকার দিনে পালা গানের সঙ্গে যুক্ত ছিলেন। দাদুই বলেন, তোর গলা ভালো আছে, তুই গান করতে পারবি। দাদু গানের শিক্ষকও নন, তবুও তিনি প্রাথমিকভাবে আমাকে এই গান শেখাতেন, তার কাছে আমার হাতে খড়ি। তখন থেকে ভাওয়াইয়া গানের প্রতি আমার আগ্রহ জন্মায়। ধীরে ধীরে যখন সাফল্য আসে, তখন ভাবলাম যে গান নিয়ে আমাকে এগোতে লাগবে।
0: আচ্ছা, মানে খুব ছোট বয়স থেকেই তুমি এই ভাওয়াইয়া গানের সাথে যুক্ত?
1: হ্যাঁ।
0: বেশ, তাহলে আরও প্রশ্নে ঢোকার আগে প্রথমেই তোমার কাছ থেকে একটা গান আমরা শুনে নিতে চাই, যেহেতু তোমার ভাওয়াইয়া গানের সঙ্গেই আজকের পুরো এই সাক্ষাৎকারটা চলবে, তাই তার আমেজটা আমরা একটু তৈরি করে দিই।

0: বাহ, কি অনবদ্য গায়কী! সত্যি যেন মনে হচ্ছিল রাঙামাটির দেশে এই গান শুনতে শুনতে হারিয়ে যাই। অসাধারণ। তাহলে চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। তোমার এই যে সঙ্গীত জীবন, ছোটবেলা থেকে ভাওয়াইয়া সঙ্গীত শিখছো এবং করছো, এই সঙ্গীত জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা কে এবং কেন?
1: আমার ক্ষুদ্র সঙ্গীত জীবনে আমার দাদু দিদা, দুই মামা এবং বাবা মা সবাই মিলে আমাকে উৎসাহ দেন। আমি খুবই দরিদ্র পরিবারের সন্তান। তারা ভিন রাজ্য পরিযায়ী শ্রমিকের কাজ করেন। গান শেখানোর মতো আর্থিক সংস্থান নেই। আমার সফলতার পিছনে যিনি সবথেকে অনুপ্রেরণা জুগিয়েছেন, আমার সাফল্যর সমস্তটাই যার অবদান, তিনি হলেন ধূপগুড়ির অবসরপ্রাপ্ত শিক্ষক শ্রী অতীশচন্দ্র রায়। ওনাকেও আমি দাদুঘরে ডাকি। তিনি আমার দুই শিক্ষক ও শিক্ষিকার গান শেখার বেতন, 80 কিলোমিটার যাওয়ার আসা খরচ, খাওয়া খরচ, কাপড় চোপড়, লেখাপড়া খরচ, বিভিন্ন বাদ্যযন্ত্র দিয়ে প্রায় 4 বছর ধরে সহযোগিতা করে আসতেছেন। তিনি উত্তরবঙ্গের অনেক গীতিকার, সুরকার, সঙ্গীত শিক্ষক, প্রতিষ্ঠিত শিল্পী সবার সঙ্গে পরিচয় করে দিয়েছেন। ওনার জন্যই আমি এই জায়গায় পৌঁছতে পেরেছি। ওনাকে শতকোটি প্রণাম জানি আমি।
0: বাহ, বেশ ভালো। এমন একজন মানুষের ছায়ায় বা সান্নিধ্যে তুমি রয়েছ, এটাতেই তোমার সফলতা অনেকটাই এগিয়ে এসছে বলা যায়। এর মধ্যে দিয়েই পরবর্তী প্রশ্নটা আমি করে নিচ্ছি, যে কতদিন ধরে তুমি ভাওয়াইয়া গান শিখছো আর কার কাছেই বা শিখছো?
1: আমি প্রায় 7 বছর ধরে এই গান চর্চা করছি। আমার প্রথম গুরু লোকমান মিয়া, গানের সাথে সাথে দোতরা ওনার কাছেই শেখা। তারপর 2 বছর আকাশবাণীর টপ গ্রেড শিল্পী মাননীয়া সুমিত্রা রায়ের কাছে শিখি। উনি আমার গানের ভিত তৈরি করে দিয়েছেন। বর্তমানে 1.5 বছর ধরে মাননীয় প্রদ্যুৎ রায়ের কাছে শিখছি।
0: বেশ। আচ্ছা, এই অন্যান্য সঙ্গীত যে আমরা শুনি, তার থেকে ভাওয়াইয়া সঙ্গীত বা ভাওয়াইয়া গান, এটা আলাদা কীভাবে?
1: অনেক দিক থেকেই ভাওয়াইয়া অন্যান্য সঙ্গীত ধারা থেকে ভিন্ন। তার মধ্যে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য সেটা হলো গলা ভাঙ্গার কাজ। এরকম গলা ভাঙ্গার কাজ অন্য কোনো লোকসঙ্গীতে নেই।
0: আচ্ছা, লোকসঙ্গীতের মধ্যে ভাওয়াইয়া গান কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, আর তার যে বিশেষত্ব সেটা কিন্তু তুমি তুলে ধরলে, ভালো লাগলো। আচ্ছা, তোমার এই যে রাজ্যস্তরের প্রতিযোগিতায় তুমি অংশ নিয়েছিলে, তো সেই অভিজ্ঞতার ব্যাপারেও কিন্তু আমরা একটু শুনতে চাইব। সেই অভিজ্ঞতাটা কেমন ছিল, তুমি কিভাবে অংশগ্রহণ করলে, আর সেই জার্নিটা সম্পর্কে কিভাবেই বা তুমি নিজেকে বিজয়িনী হিসেবে প্রকাশ করলে?
1: সরকারিভাবে প্রতিবছর রাজ্যভাইয়া প্রতিযোগিতায় অনুষ্ঠিত হয়। আমি 4 বার এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করি। প্রথমবার ব্লক পর্যায়ে ব্যর্থ হই, পরের 2 বার রাজ্যস্তরে সাফল্য পাইনি, তৃতীয়বার অর্থাৎ 2025 সালে রাজ্যে দড়িয়া বিভাগে প্রথম স্থান অর্জন করি।
0: বেশ, তার মানে সফলতার জন্য বা সাফল্য পেতে হলে কিন্তু বারবার প্রচেষ্টা করাটা ভীষণ জরুরি। এর থেকে আমরা এটাই শিখতে পারলাম। আচ্ছা, তাহলে যেই গানটা গেয়ে তুমি বিজয়িনী হয়েছিলে, সেই গানটাকে আমরা একটু শুনতে পারি?
1: নিশ্চয়ই।

0: অসাধারণ, খুবই সুন্দরভাবে তুমি গানটাকে পরিবেশন করলে, ভীষণ সুন্দর লাগলো। আচ্ছা, পড়াশোনা তুমি করো বললে, স্কুলে পড়ো, তো এই পড়াশোনার পাশাপাশি, পড়াশোনার তো এখন একটা বড় চাপ থাকেই, তো এই তার সাথে এই গানটাকে সমানভাবে একসাথে চালিয়ে নিয়ে যাওয়া, এটা করতে গিয়ে কোন কোন চ্যালেঞ্জের মুখোমুখি তোমাকে হতে হচ্ছে?
1: অনেক সময় স্কুলে অনুপস্থিত থাকতে হয়, প্রত্যেক দিনের যে কাজগুলো

0: তো করা সম্ভব হয় না, প্রাইভেট টিউশনের জন্য সময়ের অভাব হয়।
1: আচ্ছা, তার পাশাপাশি সেগুলো ম্যানেজ করে তুমি কি করে এগিয়ে চলছো, মানে সময়টা কি করে বের করছো?
0: আমি সকালে পড়াশোনার টাইমটা আমি আলাদা করে নিই, আর যখন আমি একটু বসে থাকি বাড়িতে বা কোনো একটু কিছু করি, তখন গানের সময়টা বের করে নিই আর কি।
1: বেশ, তো এই পড়াশোনার মাঝেও সমানতালে তাল মিলিয়ে যারা গান করতে চাইছো তাদের কিন্তু এই গানের সময়টা আলাদা করে বের করে নিতেই হবে। চলে যাই পরবর্তী প্রশ্নে। একজন সফল ভাওয়াইয়া সঙ্গীত শিল্পী হতে গেলে কি কি গুণাবলী তার মধ্যে থাকা দরকার বলে তোমার মনে হয়?
0: প্রথমত সুকণ্ঠী হতে হবে, গান চর্চার অভ্যাস থাকতে হবে, গানের অর্থ ভাব এবং বিভিন্ন পর্যায়ের গানের তফাত বোঝার ক্ষমতা থাকতে হবে।
1: বেশ, ভাওয়াইয়া সঙ্গীতের তো একটা বিস্তর ইতিহাসও রয়েছে,
0: হ্যাঁ,
1: তো সেই ইতিহাস বা এর বিকাশ নিয়ে তুমি যদি আমাদের সবাইকে এবং শ্রোতা বন্ধুদের একটু বলো।
0: ভাওয়াইয়া গানের উৎপত্তি নিয়ে নানান মত আছে। অনেকে বলেন ভাব শব্দ থেকে নাকি ভাওয়াইয়ার উৎপত্তি। পূর্বে আসাম, উত্তরবঙ্গ ও রংপুর জেলার বিস্তীর্ণ এলাকা নলখাগড়া দিয়ে ভর্তি ছিল। ভাওয়া শব্দের অর্থ নালখাগড়া। ভাওয়া শব্দ থেকে ভাওয়াইয়ার উৎপত্তি, যেমন মৈশাল, মাহুত, গাড়িয়াল এরাই অলিখিতভাবে নিজে সুর দিয়ে একাকী এই গান গাইত। পরবর্তীতে লিখিত আকারে বিভিন্ন গীতিকার এই গান রচনা করেন। এই গানে মূলত দুটি ভাগ, দড়িয়া ও চটকা। দড়িয়া গানে প্রেম, বিরহ, বেদনা, বিচ্ছেদ ইত্যাদির প্রকাশ পায়। চটকা গানে তোমার আনন্দ, চটুলতা প্রকাশ পায়। বর্তমানে এই গানের পর্যায়গতভাবে অনেক উন্নতি ঘটেছে, তবে কোনো কোনো ক্ষেত্রে সুর বিকৃতির অভিযোগও শোনা যায়।
1: আচ্ছা আচ্ছা, বেশ। আচ্ছা, তোমার মতে বর্তমান প্রজন্মের মধ্যে এই ভাওয়াইয়া সঙ্গীত জনপ্রিয়তাটা কেমন?
0: উত্তরবঙ্গের বিস্তীর্ণ গ্রামীণ এলাকাগুলোতে এখনও ভাওয়াইয়া গানের যথেষ্ট জনপ্রিয়তা আছে, তবে বর্তমান যুব সমাজের একাংশের ভাওয়াইয়া গানের প্রতি অনীহা লক্ষ্য করা যায়। তারা আধুনিক বা চটুলতা গানের প্রতি বেশি আগ্রহী।
1: আচ্ছা আচ্ছা, প্রশ্ন উত্তর পর্ব চলছে এবং চলবে। আমরা চাইবো তুমি যদি আরেকটি গান আমাদের একটু শোনাও।
0: অবশ্যই।

0: অসাধারণ গায়কী তোমার, সত্যি আসলেই একজন বিজয়িনীর মতনই গলা। কিন্তু পরবর্তী প্রশ্নে চলে যাই, যে তোমার সঙ্গীত এই যে কেরিয়ার, ছোট থেকে তুমি সঙ্গীত শিখছো, ভাওয়াইয়া সঙ্গীত শিখছো, এই সঙ্গীত কেরিয়ারের সবচেয়ে বড় অর্জন কি বলে তোমার মনে হয়?
1: আমার সবচেয়ে বড় অর্জন রাজ্য হয়ে প্রথম স্থান অধিকার করা।
0: আচ্ছা বেশ, বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মগুলিতে অন্যান্য বিভিন্ন সঙ্গীতের তুলনায় এই ভাওয়াইয়া সঙ্গীতের প্রচারটা কম হয়, সেটা কেন বলে তোমার মনে হয়?
1: প্রচার একেবারেই কম না এই কথা বলা ঠিক নয়, তবে সামগ্রিকভাবে মানুষের রুচি আগের চেয়ে অনেকটাই বদলে গেছে। বিশেষত তরুণ প্রজন্ম পছন্দ করছে চটুল প্রকৃতির গান।
0: আচ্ছা, সেই জন্যই ভাওয়াইয়ার চর্চাটা কমে গেছে বলে তুমি মনে করছো?
1: মনে করছি।
0: আচ্ছা, এই ভাওয়াইয়া সঙ্গীত সংরক্ষণে সরকার বা বিভিন্ন সংগঠন কি যথেষ্ট ভূমিকা রাখছে?
1: সরকারের ভূমিকা আছে, তবে তাকে যথেষ্ট বলা যায় না। আর সংরক্ষণের প্রশ্নে মূল কাজটা এখন করে যাচ্ছে ইউটিউব।
0: আচ্ছা, ইউটিউবের মাধ্যমেই
1: হ্যাঁ
0: তোমাদের ভাওয়াইয়া যেই গান হচ্ছে, যা হচ্ছে, সবই দর্শকদের কাছে পৌঁছে যাচ্ছে, তাই তো?
1: হ্যাঁ ঠিক।
0: একদম। ভাওয়াইয়া সঙ্গীতকে মানে এখন তো শুধুমাত্র ধরো উত্তরবঙ্গ বা এই বাংলার মধ্যে আবদ্ধ, এটাকে যদি বাংলার বাইরে নিয়ে গিয়ে একটা বিশ্ব দরবারে এর মান আমরা তৈরি করতে চাই, তাহলে তোমার কি মনে হয় কি কি ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে?
1: ভাওয়াইয়াকে অনেক আগেই বিশ্বের দরবারে নিয়ে গেছেন ভাওয়াইয়া সম্রাট আব্বাসউদ্দিন, এছাড়াও ডক্টর সুখবিলাস বর্মা, এবং বর্তমান কিছু নবাগত শিল্পী বিভিন্ন দেশে ভাওয়াইয়া সঙ্গীত পরিবেশন করছেন। তবে আগামী দিনে আন্তর্জাতিক পর্যায়ের অনুষ্ঠানগুলোতে ভাওয়াইয়াকে স্থান দেওয়া প্রয়োজন বলে আমি মনে করি।
0: আচ্ছা, তোমাদের মতো শিল্পীর হাত ধরেই আশা করা যায় আগামী দিনে এই ভাওয়াইয়া সঙ্গীত বাংলার লোকগীতি সর্বপৃথিবীতে আরও আরও মর্যাদা নিয়ে এগিয়ে যাবে, এই আশাই রাখছি। ভবিষ্যতে তোমার এই ভাওয়াইয়া সঙ্গীত বা তোমার সঙ্গীত জীবন নিয়ে কি স্বপ্ন রয়েছে?
1: হ্যাঁ আছে। আগামী দিনে আমি যাতে প্রতিষ্ঠিত শিল্পী হতে পারি, আন্তর্জাতিক লেভেলে পৌঁছতে পারি, এটাই আমার স্বপ্ন। আর এই কৃষ্টি সংস্কৃতি ধরে রাখার জন্য আগামী প্রজন্মের কিছু শিশুকে তৈরি করতে পারি, এটাই আমার পরিকল্পনা।
0: বা মানে তুমি ভাওয়াইয়ার সঙ্গীত শেখাতেও চাও?
1: হ্যাঁ
0: একদমই, খুবই ভালো পরিকল্পনা। তোমার মতো করে, তোমার হাত ধরে যদি আরও কিছু শিশু এই লোকগীতি বা ভাওয়াইয়ের সঙ্গীতের প্রতি আগ্রহ তৈরি হয়, তার থেকে ভালো বোধহয় কিছুই হবে না। আচ্ছা, সবশেষে মানে সবশেষে বলবো না, আরও সামান্য সময় আমরা বাঁচিয়ে রেখেছি তোমার আরও একটা গানের জন্য, কিন্তু তার আগে যে শেষ প্রশ্নটা আমি করতে চাই সেটা হলো যে, এটা ঠিক প্রশ্ন নয় বা তোমার উপদেশই চাইছি, নতুন যারা শিল্পী উঠে আসছে বা ভাওয়াইয়ের সঙ্গীত করতে চাইছে বা নতুন করে শেখা শুরু করছে, তাদের জন্য তোমার কি বার্তা, কি পরামর্শ দিতে চাও তাদের?
1: আমি তাদের পরামর্শ দেব, তারা যেন নিয়মিত গান চর্চা করে, ভাওয়াইয়ার সাথে সাথে ক্লাসিকটাও যাতে চর্চা করে, ব্যাকরণগতভাবে যাতে গান শেখে, অর্থ উপার্জনের চেয়ে গান শেখার প্রতি যেন বেশি আগ্রহ দেয়।
0: বেশ, অর্থের চেয়ে গান শেখাটা বেশি জরুরি, তাই তো?
1: হ্যাঁ একদম
0: একদমই তাই। আমরা একেবারেই আমাদের অনুষ্ঠানের শেষে চলে এসেছি, তোমার শেষ একটা গান দিয়ে যেটা তোমার পছন্দের, তোমার করতে খুব ভালো লাগে, এরকম একটা গান দিয়ে আমরা আজকের অনুষ্ঠান শেষ করব। কি শোনাচ্ছ, শোনাও।

0: অসাধারণ। দুর্দান্ত, আমরা কিছু সময় কাটালাম তোমার গানে গানে এবং তোমার কথায়, ভীষণ ভালো লাগলো। আকাশবাণী শিলিগুড়ির পক্ষ থেকে তোমাকে অনেক অনেক অভিনন্দন। শেষ করার আগে জানতে চাইব, তোমার কেমন লাগলো আজ আকাশবাণীতে এসে?
1: আমার খুব ভালো লাগছে, আমি ভাবতেও পারিনি হঠাৎ করে এভাবে আকাশবাণীতে অংশগ্রহণ সুযোগ পাবো। আকাশবাণীর অধিকর্তা এবং সকলকে আমার শ্রদ্ধা প্রণাম ও আন্তরিক শুভেচ্ছা জানাই, নমস্কার।
0: আমরাও তোমাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই, তোমার ভবিষ্যৎ আরও উজ্জ্বল হয়ে উঠুক এবং আরও বৃহত্তর স্তরে যাতে তুমি পৌঁছতে পারো। তাহলে যুব বন্ধুরা, আজকের মতো যুব অনুষ্ঠান এই পর্যন্তই। আজ প্রতিভার সন্ধানের একটি নতুন পর্বে আমরা আমাদের সাথে পেয়ে গেছিলাম যুব ভাওয়াইয়া সঙ্গীত শিল্পী সোনালী বর্মনকে। আমি অন্বেষা চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো যুব অনুষ্ঠান নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই শুনতে থেকো আকাশবাণী শিলিগুড়ি। ধন্যবাদ।

0: এতক্ষণ শুনলেন যুব অনুষ্ঠান। উপস্থাপনায় ছিলেন অন্বেষা বসু রায়চৌধুরী। আকাশবাণী শিলিগুড়ি।
1: দশ লাখের লটারি জিতেছি আমি।
0: কিছুক্ষণের মধ্যে শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান সন্দেশ টু সোলজার্স।

প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েব 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। একটু পরেই জওয়ান ভাইদের জন্য হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান।

फौजी भाइयों, इस गीत के साथ ही हमारा ये कार्यक्रम समाप्त होता है। कल फिर मिलेंगे। नमस्ते। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটার, অর্থাৎ 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। শ্রোতা বন্ধুরা, এখন স্টুডিওর ঘড়িতে সময় কত? সময় বিকেল 5:30 বেজে গেছে, আর এখন সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান লাইভ ফোন ইন আনন্দধারা। আনন্দধারা লাইভ ফোন ইন এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর আমাদের যে টেলিফোন নাম্বার, সেই টেলিফোন নাম্বারটা আপনাদের জানাই রয়েছে, আরও একবার জানিয়ে রাখি, 9434076705। এই নম্বরে আপনারা টেলিফোন করবেন, আর টেলিফোন করবেন কথা হবে কি বিষয় নিয়ে, বিষয়টি আপনাদের অত্যন্ত প্রিয় আমার মনে হয়, রেডিও যখন বন্ধু। হ্যাঁ, রেডিও যখন বন্ধু, এই বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। আপনারা টেলিফোন করতে থাকুন। কিছু কিছু বন্ধুর মুখ আমরা দেখি, কিন্তু কিছু কিছু বন্ধুর মুখ আমরা কেবল মাত্র অনুভব করি, আর সেই অনুভবের জায়গা আমি জানি আপনাদের হৃদয় জুড়ে রয়েছে রেডিও। হ্যাঁ, রেডিও সেই অনুভবের বন্ধু, হ্যাঁ আমারও কিন্তু, এবং আপনাদেরও, আমাদের উভয়ের।

0: তার মুখ নেই, শুধু কণ্ঠ আছে। হ্যাঁ, সেই কণ্ঠের মাধ্যমে আপনাদের সঙ্গে কথাবার্তা। রেডিও যখন বন্ধু, আর বন্ধু তো আপনারাই, টেলিফোন করুন 9434076705, এই নম্বরে কথা হবে রেডিও যখন বন্ধু। আপনাদের পছন্দের এই বিষয়টি নিয়ে এক বন্ধু আছেন, দেখে নিচ্ছি কে রয়েছেন। হ্যালো, নমস্কার। নমস্কার।
1: হ্যালো, হ্যাঁ নমস্কার দিদি।
0: হ্যাঁ, কে বলছেন, নামটা বলুন।
1: হ্যাঁ, আমি বীরভূম জেলার দুবাইপুর থেকে বলছি, অমিতাভ ঘোষ।
0: অমিতাভ বাবু, স্বাগত জানাচ্ছি আপনাকে।
1: ধন্যবাদ, ধন্যবাদ দিদি।
0: হ্যাঁ,
1: কেমন আছেন, কেমন আছেন?
0: হ্যাঁ, ভালো আছি, ভীষণ ভালো আছি। আপনাদের সঙ্গে কথা হবে, আকাশবাণী শিলিগুড়িতে আপনারা টেলিফোন করেছেন, আর
1: বলুন,
0: টেলিফোন করেছেন নিশ্চয়ই এই বিষয়টি আপনাদের পছন্দ হবে, কেননা বন্ধু বন্ধুর হাত বাড়িয়ে রাখে এবং হাত ছুঁয়ে থাকে। রেডিও যখন বন্ধু, রেডিও আপনার কেমন বন্ধু?
1: আচ্ছা আচ্ছা, রেডিও, আচ্ছা। সকালে দেখুন, আমি আজকে জাতীয় সম্প্রচার দিবস,
0: হ্যাঁ
1: ঠিক আছে দিদি, এই উপলক্ষে এই জাতীয় সম্প্রচার দিবস,
0: হ্যাঁ,
1: যেটা 1827 সালে সম্ভবত প্রথম ঘোষণা হয়েছিল,
0: 1927,
1: হ্যাঁ হ্যাঁ। সব থেকে প্রিয় বন্ধু। আর রেডিওর অনুষ্ঠান দিদি, সত্যি এমন একটা রেডিও অনুষ্ঠান যেটা সত্যি বিশ্বাসযোগ্যতা, যেখানে এতটুকু নষ্ট হয় না, কাশ্মীর থেকে কন্যাকুমারী, হ্যাঁ, আবার ধরুন বিন্ধ্যাচল থেকে আপনার হিমালয় পর্যন্ত রেডিওর যে প্রসার, আর আকাশবাণী শিলিগুড়ি, তার তো তুলনাই হয় না। এত সুন্দর সুন্দর অনুষ্ঠান, যেখানে 8 থেকে 80 সবাই ধরুন উপকৃত হয়। এই যে চাষি বন্ধুরা চাষ করছেন, কখন মাঠে যাবেন, কিভাবে সাবধান হবেন, হ্যাঁ, তারপরে ধরুন এই যে আপনাদের স্বাস্থ্য নিয়ে, হ্যাঁ, যারা করছে স্বাস্থ্য, কখন কিরকম ভাবে কি করবেন, এই যে তথ্যমূলক অনুষ্ঠান। আসলে রেডিও হচ্ছে এন্টারটেনমেন্ট অ্যান্ড ইনফরমেশন, এই তো, হ্যাঁ হ্যাঁ। সেই এন্টারটেনমেন্টটাও যখন আমরা উপভোগ করি, সেই সঙ্গে সঙ্গে জরুরি ইনফরমেশন গুলো যখন পাই, হ্যাঁ, তখন কিন্তু আমরা কোথাও না কোথাও গিয়ে, হ্যাঁ, রেডিওর গুণগান গাইতে বাধ্য। আসলে রেডিও, হ্যাঁ, রেডিওর কোনো বিকল্প হয় না। রেডিও হচ্ছে এই যে তারের সঙ্গে, বেতারের সঙ্গে আপনাদের মিলন, আমাদের মিলন, সেটাই কিন্তু রেডিওর মূল বৈশিষ্ট্য। আর এভাবেই আমরা জুড়ে জুড়ে থাকবো বেতারের সঙ্গে যতদিন আপনারা আছেন।
0: খুব ভালো লাগলো রেডিও যখন বন্ধু, একদম সঙ্গে থাকবেন। নমস্কার,
1: ধন্যবাদ,
0: সব সময় থাকবেন। প্রচুর আজ অনুষ্ঠান রয়েছে, লাইভ ফোন ইন, আমাদের ফোন করবেন, আমাদের সঙ্গে কথা বলবেন। নমস্কার।
1: ঠিক আছে দিদি, ঠিক আছে, নমস্কার।
0: হ্যাঁ শ্রোতা বন্ধুরা, আপনারাও টেলিফোন করুন, আজকের বিষয়ে, আপনাদের পছন্দের বিষয়, শুধু আপনাদের নয় আমাদেরও, আর সেই জন্যেই তো আপনাদের সঙ্গে এক অটুট বন্ধন। রেডিও যখন বন্ধু, এই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হচ্ছে। এক বন্ধু এসেছেন। হ্যালো নমস্কার।
2: হ্যালো নমস্কার।
0: হ্যাঁ বলুন, রেডিও, হ্যাঁ রেডিও, কেমন বন্ধু আপনার আজ রেডিও যখন বন্ধু? আপনি তো ফোন করেন নিয়মিত, আপনার নিশ্চয়ই একটা কোথাও টান রয়েছে, যে টান বন্ধুত্বের। হ্যাঁ বলুন, একটু ছোট্ট করে বলুন, আপনার কেমন লাগে রেডিও শুনতে? সত্যিই কি আপনার বন্ধু রেডিও?
2: রেডিও খুব ভালো লাগে।
0: আচ্ছা, খুব ভালো লাগলো, নিশ্চয়ই আপনার বন্ধু, যার জন্য আপনি আমাদের সঙ্গে থাকুন। পরিতোষবাবু বলছেন, নমস্কার। হ্যাঁ বন্ধুরা, ফোন আসছে, ফোন তো আসবেই, কারণ আজকের বিষয় রেডিও যখন বন্ধু, বন্ধু বন্ধুর হাত ছুঁয়ে থাকে, আমরাও ছুঁয়ে থাকি, আপনিও ছুঁয়ে থাকেন। এক বন্ধু এসেছেন। নমস্কার।
3: হ্যাঁ নমস্কার ম্যাম।
0: কে বলছেন, নামটা বলুন।
3: আমি
0: বিশ্বজিৎ বাবু, একদম। আজ আপনি ফোন না করলে খুবই দুঃখ পেতাম, কেননা আপনি আমাদের ভীষণ ভীষণ কাছের বন্ধু, শান্তিনিকেতনে থেকেও আমাদের যে হাত ছুঁয়ে থাকেন। রেডিও যখন বন্ধু, এই বিষয়টি নিয়ে আপনার ছোট্ট দু চারটি কথা।
3: দেখুন, রেডিও তো আমাদের, যখন রেডিও হয়, মানে মানে যখন চলবদ্ধভাবে শুনতাম,

0: বড় নিয়ে এসে রাখা হতো, আর সেই কাঠি আমরা ভাবে পরবর্তী দিনে যেমন আমরা শুনেছিলাম, টিভিতে দেখেছিলাম, টিভি দেখাটা যেমন ছিল রেডিও সেই রকমই ছিল। আর একটা রেডিওর যে সমস্ত অঙ্গাঙ্গি ভাব জড়িয়ে থাক, মানে বিগত দিন থেকে রেডিও আমি যতদিন শুনি আরো মনে হয় শোনা একটু বেড়ে গেছে, তাদের একদম থেকে অনুষ্ঠান মনে যাচ্ছে অনুষ্ঠানে ফোন করে রেডিও শোনাটা। আর একটা কথা হচ্ছে আজকে রেডিও দিবসে আপনাদের যে উপস্থাপক এবং উপস্থাপিত আছেন সেই অসংখ্য ধন্যবাদ।
1: একদম একদম বিশ্বজিৎ বাবু, খুব ভালো থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন, আমাদের কথা শোনার জন্য বন্ধু বসে থাকবে, নমস্কার। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, আপনারা টেলিফোন করুন, আর গানটি আপনাদের জন্য রইল প্রথম গানটি আজকের আনন্দধারা অনুষ্ঠানে, অরিজিৎ সিং এবং অন্বেষার দ্বৈত কণ্ঠে গাওয়া তোমাকে চাই ছায়াছবি থেকে।

0: 1927 সালের 23 জুলাই, অর্থাৎ আজকের দিনে বোম্বে থেকে বর্তমান মুম্বাই ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি প্রথম নিয়মিত রেডিও সম্প্রচার শুরু করেছিল। পরবর্তীকালে এই ধারাই অল ইন্ডিয়া রেডিও প্রতিষ্ঠার পথ তৈরি করে। 1936 সালে নাম হয় অল ইন্ডিয়া রেডিও এবং 1957 সালে জনপ্রিয় নাম আকাশবাণী, যে নামটি দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, সেটি সরকারি স্বীকৃতি পায়। তাই রেডিও শুধু সংবাদ বা বিনোদনের মাধ্যম নয়, এটি শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য, কৃষি, স্বাস্থ্য, সচেতনতা, সমস্ত কিছুর এক অমূল্য পরিষেবা। হ্যাঁ, রেডিও যখন বন্ধু এ নিয়ে বন্ধুদের সঙ্গে কথা হচ্ছে, বন্ধু এসেছেন। হ্যালো, নমস্কার।
1: হ্যাঁ, হ্যালো, নমস্কার।
0: হ্যাঁ, কে বলছেন বলুন নামটা।
1: হ্যাঁ, আমি বোলপুর বীরভূম থেকে অম্বিকা মণ্ডল বলছি।
0: হ্যাঁ অম্বিকা দি, হ্যাঁ বলুন, আজকের দিনটি আপনি তো আমাদের বন্ধু, অবশ্যই বন্ধু তালিকায় আপনার নাম রাখতেই হবে। রেডিও নিয়ে আপনার ছোট্ট করে একটু মতামত, অভিব্যক্তি বা আবেগ যাই বলা হোক না কেন।
1: হ্যাঁ, রেডিও হচ্ছে আমার সবথেকে মানে ভালো বা প্রিয় বন্ধু। কারণ দেখুন, রেডিও আমি অনেক ছোটবেলা থেকে রেডিও শুনছি, আমাদের বাড়িতে রেডিও শোনা চল, অনেক যখন 7-8 বছর বয়স তখন থেকেই রেডিও শুনি। হ্যাঁ, তখন থেকেই রেডিও শোনার একটা চল আমাদের বাড়িতে। তখন ছোটবেলায় দেখতাম কলকাতার বিভিন্ন ওই আপনার গল্প দাদুর আসর, ছোটদের আসর, এগুলো ছুটির ঘন্টা, এইগুলো তখন হতো কিন্তু। হ্যাঁ, এবং এছাড়াও অনেক তো আমরা রেডিওর কাছ থেকে অনেক কিছু পাই। রেডিওর মতো ভালো বন্ধু আমার আছে বলে আমার মনে হয় না, কারণ এই রেডিও থেকে আপনারা যেমন এখন বন্ধু হয়ে গেছেন, আপনাদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রয়েছে, কথা বলছি। হ্যাঁ, তো সেই রকম ধরনেরই আমি অনেক এই রেডিও থেকেই আবার অনেক বন্ধুদের পেয়েছি। হ্যাঁ, অপরিচিত মানে তারা প্রথমে অপরিচিত ছিল, কিন্তু এখন ফোনের মাধ্যমে এমন যোগাযোগ তাদের সঙ্গে হয়ে গেছে, প্রত্যেকদিন তাদের সঙ্গে হ্যাঁ কথা একবার করে মানে বলতেই হয়।
0: হ্যাঁ, খুব সুন্দর, ভীষণ ভালো লাগলো। হ্যাঁ, মানে বন্ধু বেড়ে যাচ্ছে রেডিওর মাধ্যমে, আপনার বন্ধুর সংখ্যা বেড়ে যাচ্ছে, খুব ভালো লাগলো। অম্বিকা দি, আপনি আমাদের সঙ্গে থাকবেন, বন্ধু হয়ে থাকবেন, প্রতিটি অনুষ্ঠানে ফোন করবেন আমাদের, নমস্কার। হ্যাঁ, ঠিকই তো, ভোরের আলো ফুটতে ফুটতেই যখন বাজে রেডিওর সুর, আবার দিনের শেষেও যেন নতুন আরও একটি ভাবনা নিয়ে হেজে যায়, এসে হাজির হয় রেডিও, কি বলে আমি আছি শুনুন, আর যারা শোনান তারাও বলেন আপনিও আসুন। এভাবেই তো বন্ধুত্ব তৈরি হয়, তাই না? আপনাদেরও তো তাই হয়, তাই তো আমাদের বন্ধুতা, বন্ধুত্বের গাঢ়তা, গাঢ়ত্ব বাড়তে থাকে ক্রমশ। এ সম্পর্ক আমাদের হৃদয়ের, রেডিও যখন বন্ধু এ নিয়ে কথা হচ্ছে। টেলিফোন করুন 9434076705, এই নম্বরে এক বন্ধুকে পেয়েছি। হ্যালো নমস্কার।
2: হ্যালো নমস্কার।
0: হ্যাঁ বলুন, স্বাগত, কে বলছেন?
2: আমি শিলিগুড়ি পড়াশনগর থেকে শুভ্রা সেনগুপ্ত বলছি।
0: হ্যাঁ শুভ্রাদি, ভালো আছেন নিশ্চয়ই?
2: হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন?
0: হ্যাঁ একদম, খুব ভালো আছি, কথা হচ্ছে। আর আজকে এরকম একটা দিনে রেডিও যখন বন্ধু এ নিয়ে কথা হচ্ছে, তাই আমাদের বন্ধু শ্রোতারা, সমস্ত বন্ধুরা মিলেমিশে আজ একাকার। আপনার কাছে রেডিও কি রকম বন্ধু?
2: রেডিও হলো একাকিত্বের সঙ্গী এবং দৈনন্দিন জীবনে অন্যতম সেরা বন্ধু হিসাবে রেডিও জুড়ি মেলা ভার।
0: একদম,
2: আপনাদের প্রাণবন্ত কথা আর নস্টালজিক গান আর জরুরি খবর সব মিলিয়ে রেডিও হলো আমাদের পরম বন্ধু।
0: বাহ, খুব ভালো লাগলো, এই বন্ধুত্ব যেন আমাদের অটুট থাকে। হ্যাঁ, খুব ভালো থাকবেন শুভ্রাদি, আমাদের সঙ্গে থাকবেন। এই যে এত অনুষ্ঠান হয়, লাইভ অনুষ্ঠান, আপনারা আসেন, এভাবেই তো তৈরি হয় পরস্পরের সঙ্গে একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়, আর সম্পর্কই তো আমাদের ভিত্তি, তাই না? মানব জীবনের ভিত্তি, সম্পর্কের মাধ্যমেই আমাদের এই যে ভালোবাসাটা তৈরি হয়, আমাদের বিনিময় হয় শুভেচ্ছার। আপনি ভালো থাকবেন, আমরাও ভালো থাকব।
2: এই নিয়ে
0: হ্যাঁ ঠিক, নমস্কার, খুব ভালো থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন, প্রত্যেকটি অনুষ্ঠানে থাকবেন, নমস্কার।
2: ঠিক আছে
0: শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন লাইভ ফোন ইন আনন্দধারা অনুষ্ঠানে, আর আনন্দধারা অনুষ্ঠানে আজকের বিষয় রেডিও যখন বন্ধু, আপনাদের সঙ্গে কথা বলবার জন্য স্টুডিওতে আমি রয়েছি, আপনাদের বন্ধু রিমি। আপনারা টেলিফোন করুন, এক বন্ধু এসেছেন, গানে যাব, এই বন্ধুর সঙ্গে কথা না বললে তো হবেই না। হ্যালো নমস্কার।
3: হ্যাঁ নমস্কার।
0: হ্যাঁ বলুন, কে বলছেন নামটা?
3: আমি ধুবড়ি থেকে বলছি, জনার্দন প্রামাণিক।
0: আচ্ছা জনার্দন বাবু, আপনিও আমাদের একজন বন্ধু, নিয়মিত না হলেও মাঝে মাঝেই আপনার সঙ্গে কথা হয়, কেমন আছেন?

0: হ্যাঁ, আছি মোটামুটি ভালো। খুব বৃষ্টি হচ্ছে এদিকে।
1: বৃষ্টি হচ্ছে, আচ্ছা।
0: বৃষ্টি হচ্ছে,
1: তবুও কথা হচ্ছে, দেখুন। এটাই তো মানে আমাদের যে বন্ধুত্ব রয়েছে এটাই তার প্রমাণ। সমস্ত কিছু অগ্রাহ্য করে কথা হচ্ছে। রেডিও কেমন বন্ধু আপনার?
0: রেডিও তো একদম মাধ্যম একটা। গান বাজনা তো আছেই, তাছাড়া নানা রকম শিক্ষামূলক অনুষ্ঠান, অন্যান্য অনুষ্ঠান, একাকার।
1: আমাদের সঙ্গে থাকবেন, রেডিওর সঙ্গে থাকবেন। নমস্কার শ্রোতা বন্ধুরা, আনন্দধারা অনুষ্ঠানে আপনারা রয়েছেন। রেডিও যখন বন্ধু, এ নিয়ে কথা হচ্ছে। আরও এক বন্ধু এসেছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন?
2: হ্যালো,
1: হ্যাঁ নমস্কার, কে বলছেন, নামটা বলুন।
2: আমি জলপাইগুড়ি থেকে বলছি, সোমা গাঙ্গুলী।
1: সোমাদি, রেডিও যখন বন্ধু, আপনি আমাদের ভীষণ বন্ধু, কাছের বন্ধু। কেমন বন্ধু আপনার রেডিও?
2: মানে প্রথমেই আমি বলবো জগদীশচন্দ্র বসুর কথা, তার জন্যই তিনি আবিষ্কার করেছিলেন রেডিও। তার মাধ্যমেই আমরা আজকে শিক্ষা, সংস্কৃতি, নানান রকম অনুষ্ঠান, বাংলা, হিন্দি, তারপরে নানা রকম আরো যে অনুষ্ঠানগুলি হয়, রবীন্দ্রসঙ্গীত, বিভিন্ন গান শুনতে পাই। এবং রেডিও আমাদের একটা ঐতিহ্য, আমাদের বন্ধু, এবং উপস্থাপক উপস্থাপিকাদের জানাই অজস্র ধন্যবাদ। আর এই রেডিওর মাধ্যমে আমরা যে কত জ্ঞানার্জন লাভ করি তা বোঝাতে পারা যায় না।
1: খুব ভালো থাকবেন। হ্যাঁ, খুব ভালো থাকবেন, নমস্কার, আমাদের সঙ্গে থাকবেন।
2: হ্যাঁ, তাই রেডিওই আমাদের পরম বন্ধু।
1: একদম।

0: রেডিও আবিষ্কার করেন ইতালীয় বিজ্ঞানী প্রকৌশলী গুগলি বেলমো মার্কনি। তবে বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু এবং নিকোলা টেসলার মতো বিজ্ঞানীরাও এর পেছনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। এই রেডিও আবিষ্কারের ইতিহাস ও অবদান এ নিয়ে কিন্তু আরও একদিন আমরা অনুষ্ঠান করতে পারি এবং সেটা হয়তো করব, কিন্তু আজ রেডিও যখন বন্ধু এ নিয়ে কথা হচ্ছে। বন্ধু এসেছেন, এক বন্ধুর সঙ্গে কথা বলে নিচ্ছি। হ্যালো, নমস্কার। কে বলছেন, ঠিক মতন বলুন। হ্যাঁ বলুন। হ্যাঁ, সুস্থভাবে কথা বলুন। নমস্কার, সঙ্গে থাকুন। শ্রোতা বন্ধুরা, রেডিও যখন বন্ধু এ নিয়ে কথা হচ্ছে আপনাদের পছন্দের অনুষ্ঠান আনন্দধারায়। আনন্দধারায় আপনারা আসুন এবং টেলিফোন করুন 9434076705 এই নম্বরে। হ্যালো
1: হ্যালো,
0: না বন্ধুর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। রেডিও কেমন বন্ধু আপনার? বন্ধুত্ব মানে শুধু কথা বলা কিন্তু নয়, মন দিয়ে বন্ধুর কথা শোনাও। রেডিও কিন্তু সেই বিরল বন্ধু যে লক্ষ লক্ষ মানুষের না বলা কথাও শুনতে থাকে। তাই তো কোনো এক নিঃসঙ্গ দুপুরে, কোনো দীর্ঘ পথ চলায়, কিংবা কোনো বৃষ্টি ভেজা সন্ধ্যেতে আমরা রেডিওর শব্দ শুনি। রেডিও আমাদের কাছের বন্ধু হয়ে ওঠে। রেডিও আপনার কেমন বন্ধু এই নিয়ে টেলিফোন করতে পারেন 9434076705 এই নম্বরে। এক বন্ধুকে পেয়ে গেছি। না কোনো কারণে টেলিফোন লাইনে সমস্যা হচ্ছে। রেডিও আমাদের কি শেখায় বলুন তো? দূরত্ব থাকলেও এই সম্পর্ক কিন্তু বেঁচে থাকে। মুখোমুখি সামনাসামনি বসে কথা না হলেও হৃদয়ের একটা যোগাযোগ তৈরি সম্ভব এই রেডিওর মাধ্যমেই। তাই রেডিও আপনার কেমন বন্ধু? যদিও আজ সময় একেবারে নেই তা নয়, কিছুটা সময় রয়েছে, কথা বলা যেতে পারে, কিন্তু এই সময়তে আমরা একটু গান শুনে নিই।

আমাদের সময় একেবারেই শেষ। আজ আর বন্ধুদের সঙ্গে কথা বলা যাচ্ছে না, আর বন্ধুদের সঙ্গে এই মুহূর্তে কথা বলতে গেলেও কোনো না কোনো কারণে আমাদের সমস্যা হচ্ছে। আমাদের লাইভ ফোন ইন আনন্দধারা আজ এখানেই শেষ হলো। এতক্ষণ আমি ছিলাম আপনাদের বন্ধু কথা বলবার জন্য, রেডিও যখন বন্ধু এই নিয়ে কথা হলো। আনন্দধারা আবারও আগামীকাল আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন। এখন আবহাওয়ার খবর। আবহাওয়ার সাধারণ বিজ্ঞপ্তিতে প্রকাশ, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের সমস্ত জেলার বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। জলপাইগুড়ি জেলার দু একটি জায়গায় প্রবল বৃষ্টি হয়েছে। সিকিমের বেশিরভাগ জায়গায় খুব হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টিপাতের পরিমাপ পরিলক্ষিত হয় ওদলাবাড়ি চা বাগান 7 সেন্টিমিটার, নৌরান্ডি চা বাগান গাজলডোবা 5 সেন্টিমিটার করে, আনন্দপুর চা বাগানও 5 সেন্টিমিটার, বাগডোকরা লিস রিভার চা বাগান, কৈলাসপুর চা বাগান, সূর্য সেন মহাবিদ্যালয়, রেইনপুল এবং চম্পাশাড়ি 4 সেন্টিমিটার করে। পরবর্তী 3 দিনে আবহাওয়ার এক পূর্বাভাসে জানানো হয়েছে যে সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়ার এক বিশেষ সতর্কবার্তায় বলা হয়েছে যে সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কুচবিহার জেলার দু একটি জায়গায় ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ প্রবল থেকে প্রবলতর বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার খবর শুনলেন।

আকাশবাণী শিলিগুড়ি। এখন আজ রাতের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে জানিয়ে দেওয়া হচ্ছে। এই ঘোষণার কিছু পরেই অর্থাৎ সন্ধে 6:05 লাইভ ফোন ইন মেঠো সুর, 6:40 শুনবেন লোকগীতি শিল্পী সাবিনা ইয়াসমিন, হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান সন্ধে 7:00, রাত 8:00 একটি লাইভ ফোন ইন অনুষ্ঠান, রাত 8:30 আধুনিক গান শুনবেন অঞ্জন দত্তর কণ্ঠে, রাত 9:15 সুপ্তি বর্মনের, আবারও বলছি সুপ্তি বর্তনের কণ্ঠে গজল প্রচারিত হবে, রাত 9:30 লাইভ ফোন ইন গানে গানে, 10:10 রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে শিল্পী সাশা ঘোষাল, রাত 10:30 লাইভ ফোন ইন মনের জানালা। এতক্ষণ আজ রাতের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে শুনলেন আকাশবাণী শিলিগুড়ি। এখন আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী 101.4 মেগাহার্স FM প্রচার তরঙ্গের কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে জানিয়ে দেওয়া হচ্ছে। সন্ধে 7:00 বিশেষ জয়মালা, 7:45 জিজ্ঞাসা, হাওয়ামহল রাত 8:00, 8:15 চিত্রলোক, আপকে লিয়ে রাত 9:00, রাত 10:00 ছায়াগীত, ঢালতি যায় রাত, রাত 10:30। এতক্ষণ আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী 101.4 মেগাহার্স FM প্রচার তরঙ্গের কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে শুনলেন আকাশবাণী শিলিগুড়ি। এখন শুরু হচ্ছে আপনাদের পছন্দের আরও একটি লাইভ অনুষ্ঠান, বাংলা লোকগীতির অনুষ্ঠান মেঠো সুর। মেঠো সুর অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর আজ আপনারা টেলিফোন তো করবেনই, অবশ্যই করবেন, আর কথা হবে শ্রাবণের সৌন্দর্য এই বিষয়টি নিয়ে। আমরা কিন্তু বর্ষাকালের বা বর্ষা ঋতুর যাই বলি না কেন, আষাঢ় পার করে ইতিমধ্যেই শ্রাবণে পৌঁছে গেছি। বাংলা ঋতুচক্রে শ্রাবণ এক অনন্য অনুভূতির নাম। আকাশভরা মেঘ, টিপটিপ কিংবা ঝমঝম বৃষ্টি, আবার কখনো হালকা রোদ, ধোয়া তুলসীর মতো সবুজ প্রকৃতি আর মাটির সোঁদাগন্ধ, সব মিলিয়ে শ্রাবণে যেন প্রকৃতি একেবারে উজাড় করা সৌন্দর্য দেয়। এই সৌন্দর্য আপনাদের কেমন লাগে? আর শ্রাবণের অনেক সুবিধেও রয়েছে, আবার অসুবিধেও কিন্তু রয়েছে। সব মিলেই আজ কথা হোক আপনাদের সঙ্গে মেঠো সুর অনুষ্ঠানে। আপনারা টেলিফোন করুন 9434076705, এই একই নম্বরে শ্রাবণের সৌন্দর্য, আমাদের টেলিফোন লাইন খোলা রয়েছে। আর শুরুতেই আপনাদের জন্য থাকলো পূর্ণদাস বাউলের গাওয়া এই গানটি।

0: বন্ধুকে।
1: হ্যালো,
0: হ্যালো, নমস্কার।
1: হ্যাঁ হ্যাঁ, নমস্কার দিদি ভাই।
0: হ্যাঁ নমস্কার, বলুন কেমন আছেন?
1: হ্যাঁ আমি হ্যাঁ ভালো আছি দিদি ভাই, আপনি কিরকম আছেন দিদি ভাই?
0: হ্যাঁ ভালো আছি, হ্যাঁ বলুন।
1: বলছি যে আমার,
0: হ্যাঁ নামটা বলুন, নামটা একবার বলুন, সবাই শুনবেন।
1: আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুর থেকে প্রবীর কুমার মন্ডল দিদি ভাই।
0: একদম মেঠো সুর অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। হ্যাঁ,
1: গোষ্ঠগোপাল দাসের একটা যদি গান আপনার সংগ্রহে থাকে
0: অবশ্যই শুনিয়ে দেবো।
1: হ্যাঁ, আর নাহলে আপনি যা শোনাচ্ছেন আমি পূর্ণদাস বাউলের গানটা শুনলাম।
0: আচ্ছা,
1: হ্যাঁ
0: আগের অনুষ্ঠানে আপনাকে পাইনি, এই অনুষ্ঠানে পেলাম, ভালো লাগলো। আজ প্রচুর অনুষ্ঠান রয়েছে, টেলিফোন করবেন, সঙ্গে থাকবেন। শ্রাবণের সৌন্দর্য নিয়ে আজ কথা হচ্ছে বা হবে,
1: সৌন্দর্য নিয়ে,
0: শ্রাবণের সৌন্দর্য, এই বৃষ্টির যে সৌন্দর্য সেটা।
1: হ্যাঁ দেখুন দিদিভাই, শ্রাবণের সৌন্দর্যটা আমাদের কেন বাবা তারকনাথের জল ঢালা হয় তো সেই সময় কিন্তু এই বৃষ্টিতে ভিজে ভিজে আমরা যে দর্শক মানে মানে মানে যে বাবার মাথায় যারা জল দেয় ভক্তরা, সেই ভক্তরা কিন্তু অতি আনন্দে এই যে শ্রাবণ মাসটা পালন করে এবং আমাদের তারকনাথ তারকেশ্বরে বিরাট ভিড় দিদি ভাই, এবং তো তারকনাথের জল ঢালা হেঁটে এই আপনার 30 কিলোমিটার হেঁটে মানে ত্রিবেণী ঘাট থেকে জল নিয়ে বাবা তারকনাথের মাথায় জল দেওয়া, তো এই প্রচুর ভক্ত সমাগম হয় এবং মেলা হয়, এই আনন্দটা সত্যি করে শ্রাবণ মাসে।

0: একটা আনন্দ অবশ্যই অবশ্যই,
1: হ্যাঁ
0: হ্যাঁ, এই সৌন্দর্য প্রয়োজন আছে, আবার
1: হ্যাঁ
0: প্রকৃতির সেজে ওঠা সৌন্দর্য, যেমন বৃষ্টি, মাঠ, ঘাট, জলে গোটা পৃথিবী যেন সবুজ। হ্যাঁ
1: হ্যাঁ,
0: হ্যাঁ, সব
1: সত্যি করেই তাই। হ্যাঁ,
0: হুম,
1: ভালো থাকবেন, সুস্থ থাকবেন দিদি ভাই।
0: নমস্কার।
1: হ্যাঁ, নমস্কার।
0: শ্রোতা বন্ধুরা, আপনাদের পছন্দের অনুষ্ঠান আরও একটি বাংলা লোকগীতির অনুষ্ঠান মেঠো সুর নিয়ে আমি হাজির। আপনারা টেলিফোন করুন, বন্ধু এসেছেন। হ্যালো, নমস্কার।
1: হ্যালো হ্যালো, নমস্কার। পরিচয় দাস,
0: হ্যাঁ বলুন।
1: ভালো হলো গান চালান।
0: হ্যাঁ, আপনি শুনতে থাকুন, আপনি শুনতে থাকুন, হ্যাঁ, ভালো থাকবেন। শ্রাবণের সৌন্দর্য নিয়ে যারা কথা বলতে চান, শ্রাবণের প্রকৃতি ছাড়াও যে আরও কত সৌন্দর্য রয়েছে সেসব নিয়ে বলুন আপনারা। আজকের মেঠো সুর অনুষ্ঠানে এক বন্ধু এসেছেন। হ্যালো, নমস্কার।
2: নমস্কার দিদি ভাই।
0: হ্যাঁ বলুন, কেমন আছেন, কে বলছেন?
2: ভালো আছি, আমি আলিপুরদুয়ার জেলার খগেনহাট থেকে বলছি দিদি ভাই।
0: আচ্ছা, খগেনহাট। খগেনহাট থেকে কে বলছেন?
2: আমি ধীরেন রায় বলছি।
0: আচ্ছা ধীরেন,
2: অনুষ্ঠান অনুষ্ঠান ভালো লাগে, আমি ভালো লাগতেছে অনুষ্ঠান।
0: বাহ, আচ্ছা ধীরেন বাবু না হীরেন বাবু?
2: ধীরেন ধীরেন।
0: আচ্ছা ধীরেন বাবু, আপনি নিয়মিত শোনেন না আমাদের অনুষ্ঠান?
2: হ্যাঁ, আমি আমি নিয়মিত শুনি।
0: আচ্ছা, খগেনহাট কি সেটা কি একটু গ্রাম গ্রাম না শহর সেখানে শ্রাবণটা? আচ্ছা গ্রাম,
2: গ্রাম বটে, আমাদের গ্রাম পঞ্চায়েত।
0: আচ্ছা গ্রাম পঞ্চায়েত। আচ্ছা, তাহলে তো সেখানে শ্রাবণটা আপনি কিভাবে পান, মানে সেখানে কি সুবিধেটা বেশি না অসুবিধেটা বেশি, বা এই যে সৌন্দর্য, গ্রামীণ একটা সৌন্দর্য, আপনার তো পাশেই আলিপুরদুয়ার শহর, হ্যাঁ, সেই শহরের সৌন্দর্যটা বেশি ভালো লাগে না গ্রামে? এই শ্রাবণ মাস এখন চলছে, ভরা শ্রাবণ, সেই যে প্রাকৃতিক যে পরিবেশ সেটা কেমন হয়ে থাকে আপনার, সেটা কেমন লাগে আপনি একটু বলুন তো। মনে হয়
2: মানে আমার দিক থেকে,
0: হুম হুম,
2: মানে গ্রাম্য পরিবেশটা যেটা,
0: হ্যাঁ সেটা বেশি
2: বেশি ভালো লাগে।
0: বাহ
2: দিদি ভাই,
0: হ্যাঁ অবশ্যই, সেখানে তো
2: বেশি ভালো লাগে।
0: হ্যাঁ
2: নিরিবিলি জায়গা,
0: হ্যাঁ
2: হ্যাঁ, আর আমরা গ্রাম্য পরিবেশে থাকি, আর আমার একটা নেশা আছে দিদি ভাই, এই জন্য আমি রেডিওর সাথে থাকি। আমি এখন ফোগাটি জানি, আমি লোকগীতি শিল্পী।
0: ও বাহ, খুব ভালো, শুনবো। আমাদের রাতে ফোন করবেন, তখন আপনার গান শোনা যাবে মনের জানালা অনুষ্ঠান, রাত 10:30 যেটা হয় সে সময় আপনার গান শুনবো তাহলে। হ্যাঁ হ্যাঁ, তাহলে গ্রাম মানে শ্রাবণকে বেশি সাজিয়ে তোলে, তাই না?
2: হ্যাঁ অবশ্যই,
0: হ্যাঁ, মানে গ্রামেই শ্রাবণের সৌন্দর্যটা বেশি খোলে, বেশি ভালো লাগে।
2: আমি লোকগীতি আপনাদের আকাশবাণীতে যতগুলো হয়,
0: হ্যাঁ আচ্ছা আচ্ছা,
2: আমি কোনোটাও বাদ দেই না বলে আশা আমি করি।
0: বাহ খুব ভালো,
2: কিন্তু যদি কোনো কারণবশত বাইরে থাকি তাহলে,
0: হ্যাঁ ঠিক,
2: কিন্তু রেডিওটা আমার সবসময় করে থাকি।
0: বাহ
2: এরকম,
0: খুব ভালো,
2: আমি খুবই ভক্ত রেডিওর।
0: খুব ভালো লাগলো শুনে, ভালো থাকবে।
2: তবে আমার একটা অনুরোধ থাকলো,
0: যে
2: আজকে না হলো আমার একটা প্রিয় গান ছিল, আমি গানটা করতাম, আমি আকাশবাণীতেও করতাম।
0: আচ্ছা,
2: সেটা হচ্ছে দীপালু বসু রায়ের গান, উনি এক সময় ডিরেক্টর ছিলেন আকাশবাণীর।
0: আচ্ছা,
2: দীপালু বসু রায়,
0: ও হ্যাঁ হ্যাঁ, বসু রায় কি? আচ্ছা,
2: আরে ও অসীম বন্ধুয়া কেন জ্বালাও আসিয়া দোতারা বাজাইয়া রে।
0: ও বাহ,
2: এই গানটি যদি সংগ্রহ, মনে হয় সংগ্রহ আকাশবাণীতে থাকার কথা।
0: আচ্ছা,
2: আপনারা যে সমস্ত গান শোনাচ্ছেন আমার খুবই প্রিয়, আপনারা ইচ্ছা মতন শোনান, তাতে আমার মন ভরে যায়।
0: নমস্কার, ভালো থাকবেন, সঙ্গে থাকবেন,
2: ঠিক আছে? হ্যাঁ, আপনিও ভালো থাকবেন,
0: একদম
2: ঠিক আছে।
0: শ্রোতা বন্ধুরা, আপনারা এইভাবেই টেলিফোন করতে পারেন,

0: কেমন আছেন?
1: আছি, ভালোই আছি।
0: আচ্ছা, রেডিও শুনছেন? বললাম রেডিও আপনি শুনছেন আজ?
1: আচ্ছা, মানে সকাল সকাল সেই 7টা থেকে শুরু হয়েছে।
0: আচ্ছা, মানে পরপর সব অনুষ্ঠানই আপনি শুনছেন?
1: হ্যাঁ, যত অনুষ্ঠান হয়,
0: হ্যাঁ,
1: সে মহিলাদের অনুষ্ঠান হোক, মহিলা মসজিদ,
0: হ্যাঁ হ্যাঁ,
1: তাতেও আছি।
0: আচ্ছা,
1: যতগুলো অনুষ্ঠান হয় সবই আছে।
0: তো আপনি তো শহরেই থাকেন, বাঘাযতীন পার্ক শিলিগুড়িতে যখন থাকেন আপনি, তো শ্রাবণ আপনার কিরকম মনে হচ্ছে, যে কিরকম ভাবে সাজিয়েছে প্রকৃতিকে এই মুহূর্তে?
1: নজরুলের একটা গান আছে, শ্রাবণের রাতে যদি।
0: হ্যাঁ, ঠিক ঠিক,
1: সেই কথাটা তো মনেই পড়ে।
0: আচ্ছা, হ্যাঁ,
1: এটা তো মানে যদিও এক সময় ছোটবেলায় গ্রামেই থাকতাম।
0: ও, তাহলে আপনি গ্রামের সৌন্দর্যটাও দেখেছেন। ঠিক,
1: তখন তো সাঁতার কাটতে খুব ভালো লাগতো এই বর্ষার দিনে, নদীতে নামতাম তো আর ওঠার কোনো কথাই থাকতো না।
0: আচ্ছা,
1: বাড়ি থেকে সে লাঠি এটা করে তারপরে বাড়িতে নিয়ে আসতো, এরকম অবস্থা হতো।
0: বাহ, খুব ভালো, মানে একেবারে
1: এখনো মনে পড়ে।
0: আচ্ছা, মানে শ্রাবণটাকে নিংড়ে নিতেন একেবারে বর্ষাকে। আর কি কি করতেন বর্ষাকে, কিভাবে উপভোগ করতেন শ্রাবণ মাসটাকে? ফুটবল খেলতেন?
1: তারপরে ছোটবেলায় কেন মোটামুটি ভালো প্লেয়ার ছিলাম ফুটবলে, ছোটবেলায় খেলতাম জাম্বুরা দিয়ে।
0: হ্যাঁ হ্যাঁ, সেটা
1: একদম দিয়ে, জাম্বুরা দিয়ে সবাই কাদা মাটি খেয়ে বল খেলতাম।
0: বাহ, খুব সুন্দর। হ্যাঁ, তার মানে নানান রকম ভাবে,
1: এখন তো আর সেই সব গুলা খালি স্মৃতি রয়ে গেছে, কিন্তু ভালো লাগে, খুব ভালো লাগে।
0: বাহ, শ্রাবণকে, বর্ষার এই দ্বিতীয় মাসকে আপনি নানান ভাবে উপভোগ করেছেন এক সময়, আর এখন খালি স্মৃতিতে রয়েছে, আর রয়েছে চোখের সামনে যে সৌন্দর্যটা ধরা আছে, তাই না? সবুজ হয়ে গেছে মাঠ ঘাট, জল পড়ছে। আচ্ছা,
1: গাছের ডালে দিনের চলে, হাওয়ায় হাওয়ায় বৃষ্টি পড়ে, এই একটা সুন্দর স্মৃতি। টিনের চাল যাদের আছে তারা বুঝতে পারে যে টিনের চালে বৃষ্টি হলে কতটা সুন্দর একটা আওয়াজ, সেটা মানে মন কাড়া আওয়াজ। যারা ছাদ কেন ঘরে থাকে তারা কিছুই বুঝতে পারে না, জানতেও পারে না, উপভোগ করতে পারে।
0: টিনের চালের শব্দ সত্যি একটা মোহময়তা তৈরি করে। ভালো লাগলো শ্রাবণ নিয়ে বেশ আপনার, আপনি বললেন আপনার অভিজ্ঞতার কথা, সেখানে ছোটবেলাও এলো, এখনকার কথাও এলো। আমাদের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার। হ্যাঁ, শ্রোতা বন্ধুরা, মেঠো সুর অনুষ্ঠানে আপনারা রয়েছেন, টেলিফোন করুন। শ্রাবণ মাস চলছে, সব রকম সৌন্দর্য, সেই সৌন্দর্য ঢেলে দিয়েছে এই ঋতু, বর্ষা ঋতু, শ্রাবণকে। আপনারা কিভাবে সেটাকে উপভোগ করছেন, শ্রাবণের সৌন্দর্য নিয়ে আপনারা কথা বলতে পারেন। ফোন করেছেন এক বন্ধু। হ্যালো, নমস্কার।
2: হ্যালো,
0: হ্যাঁ নমস্কার, কে বলছেন বলুন, নামটা বলুন।
2: আমি বাসুদেব রায় বলতেছি।
0: বাসুদেব বাবু, কোথা থেকে বলছেন?
2: আমি গোলাবাড়ি, জলপাইগুড়ি।
0: জলপাইগুড়ি জেলা থেকে বলছেন? আচ্ছা, রেডিও তো নিয়মিত শুনেন না, মাঝে মাঝে শুনেন?
2: নিয়মিত মানে সব সময় রেডিও
0: শুনি। বাহ, খুব ভালো,
2: সব সময়।
0: আর মানে রেডিও আপনার বন্ধু, একেবারে প্রাণের বন্ধু,
2: প্রিয় বস্তু। এখন আমার রেডিও ছাড়া আর উপায় নেই।
0: বাহ, খুব ভালো লাগলো শুনে।
2: আর বর্ষার এই যে শ্রাবণ মাসের বর্ষার কথা বললেন না,
0: একদম, হ্যাঁ সেই জায়গাটাই আসছিল।
2: ধীরে ধীরে করে বৃষ্টি পড়তেছে।
0: আচ্ছা,
2: বাড়ির আশেপাশে গাছপালা,
0: কি
2: সুন্দর সৌন্দর্য লাগতেছে।
0: আচ্ছা,
2: তার উপর বর্ষে এই যে মেঘা সুর শুনতেছি।
0: ও
2: ভাই,
0: বাহ, খুব ভালো, খুব ভালো। আপনার এই যে ঝিরঝির বৃষ্টি পড়ছে, আমি তো স্টুডিও থেকেই আপনার গোলাবাড়ি দেখতে পেলাম, জলপাইগুড়িতে চলে গেলাম, খুব ভালো লাগলো। বাসুদেব বাবু, আমাদের সঙ্গে থাকবেন এবং খুব ভালো থাকবেন, নমস্কার।
2: দিদি ভাই, আমাকে ওই করুণা ভজিনু সন্ধ্যা সকালে,
0: আচ্ছা,
2: ওই গোষ্ঠগোপাল দাসের গানটা,
0: হ্যাঁ গোষ্ঠগোপাল দাস না, দেখতে হবে আমাদের সংগ্রহে আছে কিনা। নমস্কার, ভালো থাকবেন।

বন্ধুরা টেলিফোন করছেন বর্ষা নিয়ে। বর্ষা কিন্তু গ্রামে শহরে সবখানেই উপভোগ্য হয়ে উঠেছে। মানুষ অসুবিধেটাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে মানুষ কিন্তু সৌন্দর্যটা উপভোগ করছেন। চলে যাচ্ছি পরের গানে, কার্তিক দাস বাউলির গাওয়া এই গানটি আজকের মেথ সুর অনুষ্ঠানে।

শ্রোতা বন্ধুরা, মেঠোর সুর অনুষ্ঠানে আপনারা রয়েছেন। শ্রাবণের সৌন্দর্য নিয়ে কথা হচ্ছে। শ্রাবণের সবচেয়ে বড় সুবিধা কৃষিক্ষেত্রে, পর্যাপ্ত বৃষ্টিতে আমন ধানের চাষ ভালো হয়। পুকুর, ডোবা, জলাশয়ে একেবারে জলে ভরে ওঠে, মাছেরও কিন্তু উৎপাদন বাড়ে। এছাড়া গবাদি পশুর জন্য ঘাসেরও অভাব থাকে না, গাছপালাও সতেজ হয়ে ওঠে। তবে শ্রাবণের কিন্তু অসুবিধাও রয়েছে। অতিবৃষ্টিতে অনেক সময় জলবদ্ধ হয়ে থাকে, কাঁচা রাস্তা কর্দমাক্ত হয়ে চলাচল খুবই কষ্টকর হয়। যারা গ্রামে থাকেন তারা নিশ্চয়ই করে তারা টের পান। নদী কোথাও ভেঙে যায়, অর্থাৎ ভাঙন ধরে, বন্যায় ফসল ঘরবাড়ির ক্ষতি হয়। বিশুদ্ধ পানীয় যে জল তারও কিন্তু সংকট দেখা দিতে পারে। বন্ধু এসেছিলেন, বন্ধুর সঙ্গে আবারও কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। শ্রাবণে কিন্তু অসুখ বিসুখের দিকেও কিন্তু আমাদের সতর্কতা দেওয়া দরকার, তার সতর্ক হতে হবে আমাদের। বিশুদ্ধ যে পানীয় জল তার সংকট দেখা দিতে পারে। এই সময় কিন্তু ডায়রিয়া, জ্বর, ডেঙ্গু, এগুলো নানান রকম কিন্তু অসুখ বিসুখ হয়। ঠিক যেমন এখন খুব কিন্তু জ্বর হচ্ছে এবং পেট খারাপও হচ্ছে, তাই সতর্কতাও কিন্তু অবলম্বন করা দরকার। শ্রাবণকে শুধুমাত্র উপভোগ করলেই কিন্তু চলবে না, সচেতনতাও জরুরি। জল সংরক্ষণ, পরিষ্কার পরিচ্ছন্নতা, নিকাশি ব্যবস্থা, গাছ লাগানো।

0: দুর্যোগের সময় একে অপরের পাশে থাকা, এগুলো কিন্তু ভীষণ প্রয়োজন। বন্ধু এসেছেন, হ্যালো, নমস্কার।
1: হ্যাঁ নমস্কার।
0: হ্যাঁ, কে বলছেন, নামটা বলুন।
1: ধূপগুড়ি থেকে জনার্দন প্রামাণিক।
0: আচ্ছা, আপনি আবার ফোন করেছিলেন একটু আগে, না?
1: হ্যাঁ,
0: খুব ভালো লাগলো আপনি আবারও ফোন করলেন। আমাদের বন্ধু যখন ফোন তো করতেই হবে, মেঠো সুর অনুষ্ঠানে আবারও আপনাকে স্বাগত জানাই। বর্ষার যে বর্ষা ঋতুর যে শ্রাবণ মাস, দ্বিতীয় মাস, সেই মাসটাকে আপনি কি করে দেখেন? সেখানকার সৌন্দর্য তো রয়েছে, তাছাড়া সুবিধে অসুবিধে এসব আপনার কি মনে হয়?
1: হ্যাঁ, আষাঢ় শ্রাবণ তো বর্ষাকাল। বর্ষাকালে অনেক অসুবিধা থাকলেও আমাদের হাসি মুখে বরণ করে নিতে হয়।
0: আচ্ছা,
1: বর্ষার জলে ধান চাষ হয়, মাঠ এবং গাছপালা সবুজ এবং সতেজে ভরে যায়। হ্যাঁ, বর্ষায় আবার মাছও হয় কিছু কিছু। সবকিছু অসুবিধাকে আমরা বরণ করে নিয়ে আষাঢ় শ্রাবণ বর্ষাকালকে আমরা বর্ষা সুন্দরী বলতে পারি।
0: ঠিক, বাহ, আপনি খুব সুন্দর কথা বলেন। হ্যাঁ, ভালো লাগলো বর্ষা নিয়ে আপনি যে ছোট্ট করে বললেন, ভালো লাগলো। সুবিধে বন্ধুর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। মিঠু সুর এই অনুষ্ঠানে বন্ধুরা আপনারা রয়েছেন টেলিফোন লাইনে, মাঝে মাঝে সমস্যা তৈরি হচ্ছে, তবুও আপনারা আমাদের সঙ্গে থাকুন। 9434076705 এই নম্বরে আপনারা আসুন। শ্রাবণ মাস নিয়ে কথা হচ্ছে, বর্ষার মাস, বর্ষার দ্বিতীয় মাস। এই মাস একেবারে বর্ষার প্রাণ ভরা মাস আমরা যাকে বলতে পারি। প্রকৃতি এই সময় বৃষ্টির জলে ধুয়ে মুছে একেবারে সমস্ত আবর্জনাগুলো, ময়লাগুলো দূরে ফেলে নতুন রূপ ধারণ করে। চারদিকে সবুজের সমারোহ, ফুটে ওঠা ফুল, গাছে গাছে ফলের সমারোহ। এক বন্ধু এসেছেন, হ্যালো, নমস্কার।
2: হ্যালো, নমস্কার।
0: হ্যাঁ বলুন, কে বলছেন?
2: আমি ময়নাপুরের বোলবাড়ি থেকে বলছি।
0: কে বলছেন?
2: মায়ারা বলছি।
0: একটু আস্তে বলুন, একটু আস্তে বলুন।
2: ও, ময়নাপুরের বোলবাড়ি থেকে বলছি, মায়ারা।
0: আচ্ছা মায়া, আপনি কোথায় রয়েছেন? বাড়িতে রয়েছেন? বৃষ্টি কি পড়ছে ময়নাগুড়িতে এখন?
2: বৃষ্টি পড়ছে তো।
0: ও, বৃষ্টি পড়ছে, বাহ। শ্রাবণ মাস, বিকেল বেলা, এখন সন্ধে হয়ে গেছে কি? অন্ধকার হয়েছে আপনাদের ওখানে?
2: হ্যাঁ।
0: আচ্ছা, অন্ধকারও হয়ে গেছে, সেখানে এখন বৃষ্টি পড়ছে, আপনি বাড়িতে বসে আছেন। এই বৃষ্টিটা কেমন লাগছে? ভালো লাগছে?
2: ধীরে ধীরে বর্ষা পড়ে, মাঠে উঠে মেতে।
0: আচ্ছা,
2: আর আপনি শুনি গান পেতে।
0: বাহ বাহ বাহ, একেবারে কবিতা শুনিয়ে দিলেন আপনি। আর আর কি ভালো লাগে বর্ষার? বর্ষার কি ভালো লাগে আর না? খারাপ লাগে, চলাফেরা করতে তো কাদা জল এগুলো পেরোতেই হয়, এগুলোও কি ভালো লাগে না? এগুলো ভালো লাগে না?
2: বর্ষায় যে ভিজে ভিজে স্কুলে গেলাম, আবার আসলাম, তারপরে ভিজে ভিজে অনেক কাজ করলাম।
0: আচ্ছা, সেগুলো তো নিশ্চয়ই বিরক্ত লাগে, তাই না? আচ্ছা আচ্ছা, ভালো মন্দ নিয়েই আমাদের থাকতে হবে, তাই না? হ্যাঁ, ঠিক আছে, ভালো থাকুন মায়া, আপনি অনেক ধন্যবাদ ফোন করার জন্য, নমস্কার। বন্ধুরা, আপনারা শ্রাবণ মাসে রয়েছেন এবং রয়েছেন মেঠো সুর এই অনুষ্ঠানে, শুনছেন বাংলা লোকগীতি। টেলিফোন করুন, টেলিফোন লাইন কিন্তু খোলা রয়েছে, 9434076705 এই নম্বরে। শ্রাবণের সৌন্দর্য এই নিয়ে আপনাদের কথা থাকতে পারে, ভালো থাকা মন্দ থাকা সবটা জানাতে পারেন। শ্রাবণের একটি অপূর্ব ফুল যেটা বলা হয়, বাদল দিনের প্রথম কদম ফুল। হ্যাঁ, শ্রাবণে কিন্তু এই কদম ফুল ফুটতে দেখা যায়। বর্ষার সবচেয়ে পরিচিত ফুল, গোল সোনালি সাদা কদম ফুল, বৃষ্টি ভেজা এই দিনে, এই

0: প্রকৃতিতে, কিন্তু অনবদ্য লাগে এই কদম ফুল। বন্ধু এসেছেন, হ্যালো নমস্কার।
1: হ্যালো নমস্কার।
0: হ্যাঁ কে বলছেন?
1: ভুটকি থেকে ঈশা আলী বলছি।
0: আচ্ছা কেমন আছেন? ভুটকি থেকে বলছেন ঈশা আলী?
1: ভালো।
0: আচ্ছা বৃষ্টি কি পড়ছে ওখানে ভুটকিতে? আচ্ছা পড়ছে না, কিন্তু মাস তো শ্রাবণ মাস, এখন সকালে বৃষ্টি হয়েছিল? বৃষ্টি আসছিল। কেমন লাগে আপনার এই শ্রাবণ মাস বা এই গোটা বর্ষাকালটা আপনার কেমন লাগে?
1: বর্ষাকাল তো আমাদের মেন সময় বর্ষাকাল, কারণ আমরা তো কৃষি কাজ করি।
0: ঠিক।
1: বর্ষা না হলে মানুষ কি খাবে? ফসল না ফলাইলে মানুষ কি খাবে?
0: ঠিক,
1: বর্ষাকাল তো আমাদের মেন সময় বর্ষাকাল।
0: বর্ষাকালে
1: সুবিধা আছে যেমন অসুবিধাও আছে, মানুষের অসুখ বিসুখ একটু বেশি হয়, যেমন ডায়রিয়া, তারপরে ম্যালেরিয়া, ডেঙ্গু, এইসব নিয়ে একটু সতর্ক থাকা ভালো।
0: হ্যাঁ ঠিক, ভালো থাকবেন ঈশব বাবু, আপনি আমাদের সঙ্গে থাকবেন, আর শ্রাবণের ভালোটা যেমন আপনি উপভোগ করবেন, খাবার খারাপটাও আপনাকে নিতে হবে, কিন্তু খারাপের মধ্য থেকেও ভালোটা শুষে নিয়ে বাঁচতে হবে, তাই না? নমস্কার। একদম নিতেই হবে, অবশ্যই। আচ্ছা দেখছি। শ্রোতা বন্ধুরা, অনেক বন্ধু ফোন করেছেন, অনেকের অনেক রকম অনুরোধ থাকে গোষ্ঠগোপাল দাসের গাওয়া গান শুনতে চেয়ে। তিনজন আজকের শ্রোতা বন্ধু বলেছিলেন, অনুরোধ জানিয়েছিলেন, তা এখন আপনাদের জন্য থাকলো গোষ্ঠগোপাল দাসের গাওয়া গান।

আপনারা রয়েছেন লাইফ অন ইন মিঠু সুর অনুষ্ঠানে, আর আজ কথা হচ্ছে শ্রাবণের সৌন্দর্য নিয়ে। শ্রাবণের কদম ফুল নিয়ে কথা হলো, এছাড়াও কিন্তু আরও ফুল ফোটে, শাপলা, কলকে, জুঁই এবং নানান জঙ্গলি ফুল তো ফোটেই, কেননা চারদিকে যত্রতত্র জল জমা থাকে। এছাড়াও এখন টবে কিন্তু ফুল ফোটানোর একটা রেওয়াজ রয়েছে, রিওয়াজ তৈরি হয়েছে বেশ অনেক বছর ধরেই। কাজেই বর্ষায় কিন্তু ফুল একেবারে প্রস্ফুটিত হয়ে থাকে, জগৎ জোড়া প্রায় বলা যায়। জলজ ফুলও কিন্তু এই সময় ফোটে। আর ফল ফল কেন বাদ যাবে, প্রচুর ফল, যেমন আম, জাম, কাঁঠাল, আনারস, এগুলো তো রয়েইছে। এছাড়া কলা, পেঁপে, প্রচুর নানান ধরনের ফুল ফলও কিন্তু ফলে। শ্রাবণের ফুল ফল শুধু কিন্তু প্রকৃতির যে শোভা তা কিন্তু বাড়ায় না, মানুষের জীবন, সংস্কৃতি এগুলোকেও কিন্তু সমৃদ্ধ করে। আর যে এই যেটাকে আমরা বলি সিজনাল ফল, সে ফলগুলো কিন্তু ভীষণভাবে খাওয়া দরকার। কেন, এই যে আমাদের অনেক শ্রোতাবন্ধুও বললেন যে আমাদের যে সতর্কতা ভীষণ প্রয়োজন বর্ষায়, বর্ষায় যে জলে জমা জলে থেকে যে ডেঙ্গি বা ম্যালেরিয়া এই সমস্ত অসুখ বিসুখ হয়, এই অসুখ বিসুখ প্রতিরোধ করবার জন্য কিন্তু এই সিজনাল ফলগুলো খাওয়া ভীষণ জরুরি, তাই না? এগুলো কিন্তু খাদ্য তালিকায় রাখা ভীষণভাবে দরকার। এগুলো যেমন আমাদের পুষ্টি দেয় যে কোনো মানুষকে, পাশাপাশি কিন্তু স্বাদও দেয়। হ্যাঁ, অবশ্যই স্বাদও তো ভীষণভাবেই প্রয়োজন আছে। তাই শ্রাবণ, শ্রাবণ মানেই একেবারে সবুজ, বৃষ্টি, ফুলের সৌরভ, ফল সব কিছু মিলে মিশে শ্রাবণের বা বলা ভালো বর্ষার সৌন্দর্য কিন্তু অপরিসীম। আমাদের সময় কিন্তু একেবারেই নেই আজ লাইফ অন ইন মেঠো সুর আজ এখানেই শেষ হলো। আবারও আগামীকাল কথা হবে আপনাদের সঙ্গে। শ্রাবণের এই সৌন্দর্য নিয়ে কথা বললাম আমি, আপনাদের বন্ধু রিমি। আজ আপাতত বিদায়। আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন।

0: मुक्त भारत अभियान।
1: निक्षय मित्र तो हम सबका साथ निभाते, टीबी रोगी व परिजन को पोषण, जांच, इलाज और आजीविका संबंधी सहायता पहुंचाते। जब मिल जाएगा सबको अपना निक्षय मित्र तैयार, तब पक्की हो जाएगी हमारी जी और टीबी की हार।
2: निक्षय मित्र, इस अभियान ने एक बड़े चैलेंज से निपटने में टीबी के मरीजों की बहुत मदद की है। आपको जानकर हैरानी होगी, हमारे देश में 10-12 साल के बच्चे भी निक्षय मित्र बनकर टीबी के खिलाफ लड़ाई को आगे बढ़ा रहे हैं।
1: अधिक जानकारी के लिए नजदीकी आयुष्मान आरोग्य मंदिर जाएं। स्वास्थ्य एवं परिवार कल्याण मंत्रालय द्वारा जनहित में जारी।
3: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
4: আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন লোকগীতি, গিয়েছেন সাবিনা ইয়াসমিন।

গানটি শুনলেন ওস্তাদ রশিদ খাঁয়ের কণ্ঠে, জব উই মেট ছায়াছবি থেকে। পরের গানটি গেয়েছেন সোনু নিগম এবং তুলসী কুমার, ছবির নাম হামকো দিওয়ানা কর গয়ে।

0: the residence of Shri Nadda, because the talks will be led by the Health Minister of India, the senior leader Shri Nadda ji, and of course I will be accompanying him. The talks could be held at Shri Nadda ji's residence or at an office.
1: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন যে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে শিক্ষার্থীদের উদ্বেগের বিষয়ে সরকার অত্যন্ত সংবেদনশীল। সাংবাদিকদের সঙ্গে আলোচনায় তিনি জানান, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে সরকার তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফাস্ট ট্র্যাক আদালত গঠনের ঘোষণার উদ্দেশ্য হল শিক্ষার্থী ও তাদের পরিবারকে আশ্বস্ত করা যে পরীক্ষার পবিত্রতা ক্ষুণ্ণ করার জন্য দায়ী ব্যক্তিদের দ্রুত শাস্তি দেওয়া হবে। এ বিষয়ে সরকারের পদক্ষেপের কথা তুলে ধরে সীতারামন বলেন, সময় মতো গ্রেপ্তার, দ্রুত পুনরায় পরীক্ষার আয়োজন এবং ফলাফল ঘোষণার ফলে শিক্ষার্থীরা দীর্ঘ কোনো ব্যাঘাত ছাড়াই তাদের উচ্চশিক্ষার পরিকল্পনা এগিয়ে নিয়ে যেতে পেরেছে।
2: If the government is not sensitive or not reacting, I can understand the opposition going on a tirade like this. At the level of the Prime Minister, a response has been given. In fact, much before today's announcement of setting up fast-track row courts and assuring the punishments will be handed over to those people who violated the sacredness of an exam by leaking the papers, by buying papers, by selling papers.
1: দিল্লিতে ছাত্র আন্দোলনের নামে রাষ্ট্রবিরোধী উন্মাদনা তৈরি করা হয়েছে বলে বিজেপি অভিযোগ করেছে। কলকাতায় আজ এক যৌথ সাংবাদিক বৈঠকে বিজেপি নেতা ও পশ্চিমবঙ্গের মন্ত্রী তাপস রায় এবং দলের রাজ্য মুখপাত্র দেবজিৎ সরকার জানিয়েছেন, ছাত্র ও যুব সমাজের আন্দোলনের নামে শুধু সরকারের বিরোধিতা নয়, রাষ্ট্রের বিরোধিতা করা হচ্ছে। তারা বলেন, নেটের প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি কেন্দ্রীয় সরকারের কোনো মন্ত্রী অস্বীকার করেননি এবং প্রধানমন্ত্রী নিজে সমাজ মাধ্যমে অপরাধীদের শাস্তির কথা বলেছেন। তা সত্ত্বেও আন্দোলনের নামে দিল্লির রাজপথকে কার্যত যুদ্ধক্ষেত্রে পরিণত করা হয়েছে। আন্দোলনের নামে যেসব বিষয়কে ইস্যু করা হয়েছে তার কোনো নৈতিক ভিত্তি নেই। শ্রী সরকার জানান, আন্দোলনে বিভিন্ন সন্ত্রাসবাদী নেতার মুক্তির দাবি করা হয়েছে, যাদের সঙ্গে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও পরীক্ষার্থীদের কোনো সম্পর্ক নেই। মন্ত্রী তাপস রায় উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির শাসনকালে এবং কর্ণাটকে কংগ্রেস সরকারের আমলে বহু সরকারি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের তালিকা তুলে ধরেন। নিট প্রশ্নপত্র ফাঁস এবং পড়ুয়াদের বিক্ষোভ সহ একাধিক ইস্যু নিয়ে বিরোধীদের হই হট্টগোলের জেরে সংসদের উভয় সভার অধিবেশন আজ দিনের মতো মুলতবি হয়ে গেছে। দ্বিতীয়বার মুলতবির পর দুপুর দুটোই লোকসভা বসলে বিরোধীরা ফের স্লোগান দিতে শুরু করেন। সভার কাজ সুষ্ঠুভাবে চালাতে দেওয়ার জন্য প্রিসাইডিং অফিসার দিলীপ সাইকিয়া সাংসদদের প্রতি আহ্বান জানান। চিৎকার চেঁচামেচি চলতে থাকায় সভার কাজ আগামীকাল 11টা পর্যন্ত মুলতবি করে দেন তিনি। এর আগে দুপুর 12টায় সভা বসলে সংসদ মন্ত্রী কিরেন রিজিজু নিট প্রশ্নপত্র ফাঁস নিয়ে সভায় আলোচনার জন্য বিরোধী দল বিশেষ করে কংগ্রেসের কাছে আবেদন জানান। তিনি বলেন, বিরোধীদের স্থির করা সময় মতো নিট নিয়ে আলোচনার জন্য সরকারের সম্মতির কথা আগেই জানানো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ও দ্রুত শাস্তি দানের জন্য ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরির কথা ঘোষণা করেছেন। পড়ুয়াদের স্বার্থেই সংসদে এ বিষয়ে আলোচনা অত্যন্ত জরুরি। আলোচনা এড়াতে কংগ্রেস যাতে নতুন করে কোনো শর্ত আরোপ না করে তারও আবেদন জানান তিনি। শ্রী রিজিজু দেশের যুব সমাজের স্বার্থ রক্ষায় কোন রকম বিলম্ব না করে এক অর্থবহ আলোচনা শুরু করার জন্য সকল সদস্যদের আহ্বান জানান।
3: वो बहाना जुड़ रहा आज तो फिर कांग्रेस दोनों सदनों में शुरू में जो बोलते हैं अपना कंडीशन है, मांग है, पहले पूरा करो तब चर्चा होगा। अरे मांग चर्चा के दौरान में भी तो आप बोल बोल के मांग रख सकते हैं। आप जब बोलेंगे डिबेट में तो आपको जो कहना है वो आप कह सकते हैं, तो डिबेट को कैसे रोक सकते हैं आप? वो चर्चा को ही रोकना चाहते हैं।
1: রাজ্যসভাতেও একই চিত্র নজরে আসে। দুপুর 12টায় কাজ শুরু হলে বিরোধী দলের নেতা মল্লিকার্জুন খাড়গে জানান, বিরোধী দলও আলোচনা রাজি, কিন্তু সর্বাগ্রে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে। সভার নেতা কেন্দ্রীয় মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা বিরোধীদের সমালোচনা করে তাদের আচরণকে দায়িত্ব জ্ঞানহীন বলে উল্লেখ করেছেন। দিল্লি পুলিশ স্পষ্ট জানিয়েছে, জাতীয় নিরাপত্তা আইন এনএস এর অধীনে দিল্লি পুলিশ কমিশনারকে আটক করার ক্ষমতা দান কোনো নতুন বিষয় নয়, এটি নিয়মিত পদ্ধতি বা ক্ষমতার পুনর্নবীকরণ। এক বিবৃতিতে দিল্লি পুলিশ জানিয়েছে, প্রতি 3 মাসে এই আদেশ নতুন করে কার্যকর হয়। গত 7ই জুলাই বর্তমান মেয়াদে 19শে জুলাই থেকে 18ই অক্টোবর পর্যন্ত এই ক্ষমতা দেওয়া হয়েছে। এই আদেশ পড়ুয়াদের বিক্ষোভ আন্দোলনের আগেই নবীকরণ করা হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। 3 দেশ সফরের শেষ পর্যায়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রোমানিয়ার রাজধানী বুখারেস্টে পৌঁছেছেন। কোত্রোচেনির প্রাসাদে পৌঁছানোর পর রাষ্ট্রপতি মুর্মুকে গার্ড অফ অনার দেওয়া হয়। সফরকালে তিনি রোমানিয়ার রাষ্ট্রপতি নিকুসোর দ্যানের সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠক করবেন।

0: আলোচনার পর বেশ কয়েকটি সমঝোতার স্মারকপত্র স্বাক্ষরিত হবে। আজ রাতে রোমানিয়ার রাষ্ট্রপতি ও ফার্স্ট লেডির রাষ্ট্রপতি মুর্মুর সম্মানে একটি রাষ্ট্রীয় নৈশভোজের আয়োজন করবেন। আগামীকাল রাষ্ট্রপতি মুর্মু ভারত রোমানিয়া বিজনেস ফোরামে ভাষণ দেবেন এবং ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে মত বিনিময় করবেন। আশা করা হচ্ছে রাষ্ট্রপতি মুর্মুর এই সফর বাণিজ্য ও বিনিয়োগ, প্রতিরক্ষা, তথ্য প্রযুক্তি, শিক্ষা, বিজ্ঞান ও উদ্ভাবনের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ভারত ও রোমানিয়া সম্পর্ককে আরও সুদৃঢ় করবে। সিকিমের নামচি জেলার সামারডুঙ্গে NHPC-র তিস্তা স্টেজ 6 জলবিদ্যুৎ প্রকল্পের নির্মাণ সুড়ঙ্গে আটকে পড়া 25 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ফলে 4 দিন ধরে চলা উদ্ধার কাজ আজ সমাপ্ত হলো। কেন্দ্র ও সিকিম সরকারের একাধিক সংস্থা এই উদ্ধার কাজে যুক্ত ছিল। দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য সিকিম সরকার 4 সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করেছে। কমিটিকে 15 দিনের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভারত আন্তর্জাতিক জলপথগুলোকে নিরাপদ ও উন্মুক্ত রাখার এবং পশ্চিম এশিয়ার সংঘাত নিরসনে আলোচনা ও কূটনীতি আহ্বান জানিয়েছে। ম্যানিলায় অনুষ্ঠিত 21তম পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেন, কোনো অবস্থাতেই নাবিক, অসামরিক জাহাজ বা পরিকাঠামোর ওপর হামলা মেনে নেওয়া যায় না। মন্ত্রী উল্লেখ করেন যে বর্তমান বিশ্ব ব্যবস্থা অনিশ্চিত, অস্থিতিশীল, সেখানে পারস্পরিক নির্ভরশীলতা ও অভিন্ন স্বার্থের পাশাপাশি প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতাও রয়েছে। বিশ্ব অর্থনীতি একাধিক সংঘাতের প্রভাবে এখন বিপর্যস্ত। প্রসার ভারতীর মুখ্য কার্যনির্বাহী আধিকারিক গৌরব দ্বিবেদী বলেছেন, গত 99 বছরের সম্প্রচার রেডিও থেকে টিভি হয়ে বর্তমানে ডিজিটাল স্ট্রিমিংয়ে পৌঁছেছে। জাতীয় সম্প্রচার দিবসে আকাশবাণী সংবাদের সঙ্গে একান্ত আলোচনায় শ্রী দ্বিবেদী বলেন, ভারত এবং বিদেশে বসবাসকারী শ্রোতাদের জন্য প্রসার ভারতী বিনোদন ও তথ্য সমৃদ্ধ শিক্ষামূলক অনুষ্ঠান নিয়ে আসার কাজ চালিয়ে যাবে। হারারেতে টি-20 সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ে ভারতের সামনে জয়ের জন্য 126 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। টসে জিতে ভারত প্রথমে ফিল্ডিং নেয়। জিম্বাবুয়ে প্রথমে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে 7 উইকেটে 125 রান করে। শেষ পাওয়া খবরে জানা গেছে ভারত 11 ওভারে 3 বলে 3 উইকেটে 114 রান করেছে। 23তম কমনওয়েলথ গেমস আজ স্কটল্যান্ডের গ্লাসগোতে শুরু হতে চলেছে। 10 দিনব্যাপী এই প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে 74টি দেশের দল অংশ নেবে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে কেন্দ্র ফাস্ট ট্র্যাক বোর্ড গঠন করবে। নিট প্রশ্নপত্র ফাঁস এবং পড়ুয়াদের বিক্ষোভ সহ একাধিক ইস্যু নিয়ে বিরোধীদের হই হট্টগোলের জেরে সংসদের উভয় সভার অধিবেশন আজ দিনের মতো মুলতবি। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর 7:50।
1: অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েব 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টসে এবং নিউজ অন AIR অ্যাপে।
2: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
3: এক প্রকার সে PM জয় অব গরিবো কি জয় বন গই হ্যায়।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 60 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1455 নম্বরে ফোন করুন।
1: আকাশবাণী শিলিগুড়ি, এখন আজ রাতের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে জানিয়ে দেওয়া হচ্ছে। রাত 8টায় একটি লাইভ ফোন ইন অনুষ্ঠান, 8:15 শুনতে পাবেন পার্লামেন্ট রিভিউ। অঞ্জন দত্তর কণ্ঠে আধুনিক গানের অনুষ্ঠান রাত 8:30। গজল প্রচারিত হবে শক্তি বর্ধনের কণ্ঠে রাত 9:15। 9:30 একটি লাইভ ফোন ইন অনুষ্ঠান গানে গানে। রাত 10:10 রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে শিল্পী শাশা ঘোষাল। রাত 10:30 লাইভ ফোন ইন অনুষ্ঠান মনের জানালা। আজ রাতের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে শুনলেন। এখন আজ রাতের আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী 101.4 মেগাহার্স FM প্রচার তরঙ্গের কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে জানিয়ে দেওয়া হচ্ছে। রাত 8টায় হাওয়া মহল, চিত্রলোক 8:15। রাত 9টায় আপকে লিয়ে, আজকে ফানকার রাত 9:30। রাত 10টায় ছায়াগীত, ঢালতি যায় রাত। রাত 10:30। এতক্ষণ আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী 101.4 মেগাহার্স FM প্রচার তরঙ্গের আজ রাতের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে জানিয়ে দেওয়া হল। আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন, একটু পরই স্থানীয় সংবাদ।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নিটের প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত অপরাধীদের শাস্তির কথা বললেও দিল্লিতে ছাত্র আন্দোলনের নামে রাষ্ট্রের বিরোধিতা করা হচ্ছে বলে বিজেপি অভিযোগ করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, মুর্শিদাবাদের কর্ণ সুবর্ণে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারকে সরকার সব রকম সহায়তা দেবে। রাজ্যে এবার থেকে পুর ও পঞ্চায়েত প্রধানরা জন্ম মৃত্যুর শংসাপত্র দিতে পারবেন না বলে সরকার সিদ্ধান্ত নিয়েছে। জন্ম মৃত্যুর শংসাপত্রে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে পুলিশ আজ পুরসভা পঞ্চায়েতগুলিতে অভিযান চালায়। সিকিমের নামচিতে নির্মীয়মান সুড়ঙ্গ দুর্ঘটনায় ২৫টি মৃতদেহ উদ্ধার, এদের মধ্যে ১১ জন পশ্চিমবঙ্গের বাসিন্দা। আজ জাতীয় সম্প্রচার দিবস। কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে আজ মোহামেডান স্পোর্টিং ও ওয়ারিএসির মধ্যে খেলাটি অমীমাংসিতভাবে শেষ হয়েছে। আসছে বিস্তারিত খবরে। দিল্লিতে ছাত্র আন্দোলনের নামে রাষ্ট্রের বিরোধিতা করা হচ্ছে বলে বিজেপি অভিযোগ করেছে। কলকাতায় আজ এক যৌথ সাংবাদিক বৈঠকে বিজেপি নেতা রাজ্যের মন্ত্রী তাপস রায় এবং দলের রাজ্য মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, প্রধানমন্ত্রী নিটের প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত অপরাধীদের শাস্তির কথা বললেও সেখানে ছাত্র যুব সমাজের আন্দোলনের নামে শুধু সরকারের বিরোধিতা নয়, রাষ্ট্রের বিরোধিতা করা হচ্ছে, উন্মাদনা তৈরি করা হয়েছে রাষ্ট্রবিরোধী। তারা বলেন, নিট প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি কেন্দ্রীয় সরকারের কোনো মন্ত্রী অস্বীকার করেননি এবং প্রধানমন্ত্রী নিজে সমাজ মাধ্যমে অপরাধীদের শাস্তির কথা বলেছেন, তা সত্ত্বেও আন্দোলনের নামে দিল্লির রাজপথকে কার্যত যুদ্ধক্ষেত্রে পরিণত করা হয়েছে। আন্দোলনের নামে যেসব বিষয়কে ইস্যু করা হয়েছে তার কোনো নৈতিক ভিত্তি নেই। শ্রী সরকার জানান, আন্দোলনে বিভিন্ন সন্ত্রাসবাদী নেতার মুক্তির দাবি করা হয়েছে, যাদের সঙ্গে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও পরীক্ষার্থীদের কোনো সম্পর্ক নেই। মন্ত্রী তাপস রায় উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির শাসনকালে এবং কর্ণাটকে কংগ্রেস সরকারের আমলে বহু সরকারি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের তালিকা তুলে ধরেন। রাজ্য যুব মোর্চার সাধারণ সম্পাদক আশিস বিশ্বাস সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, মুর্শিদাবাদের কর্ণ সুবর্ণে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের সব রকম সহায়তা দেবে সরকার। তিনি আজ কর্ণ সুবর্ণেকে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে তাদের হাতে রাজ্য সরকারের তরফে ৫ লক্ষ টাকার চেক তুলে দেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের একজন করে সদস্যকে চাকরি দেওয়ারও আশ্বাস দেন তিনি। মর্মান্তিকেই দুর্ঘটনায় ক্ষোভ প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, রেলের গেটম্যানের দায়িত্ব জ্ঞানহীন আচরণের জন্যই ৪টি শিশু ও ১ সাইকেল আরোহীকে প্রাণ দিতে হল। তাকে পুলিশ ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে। গেটম্যানের যাতে সর্বোচ্চ শাস্তি হয় সেজন্য দ্রুত তদন্ত শেষ করে পুলিশকে চার্জশিট

0: জমা দেওয়ারও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই ধরনের চরম গাফিলতি কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট জানান তিনি। অভিযুক্ত জেলে থাকাকালীনই যাতে দ্রুত চার্জশিট দেওয়া হয়, স্থানীয় বিধায়ক এবং পুলিশ প্রশাসনকে সেই দায়িত্ব দিয়েছেন বলেও শুভেন্দু অধিকারী জানিয়েছেন।
1: স্থানীয় MLA ভরত ঝাড়কে দায়িত্ব দিয়ে গেলাম, তিনি আমার সঙ্গে টাইম টু টাইম যোগাযোগ করবেন। এই রকম ঘটনা যাতে আর কারো না ঘটে এটাই প্রার্থনা থাকবে। এবং কর্ণসুবর্ণ রেল গেটে যাতে আরো সুরক্ষা বৃদ্ধি হয়, DM সাহেব রেলের সঙ্গে কথা বলবেন, তার জন্য আমার লেভেলে যদি কিছু কথা বলতে হয় রেলমন্ত্রীর সঙ্গে সেটাও আমি করব।
0: মুখ্যমন্ত্রী আজ হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন দুটি শিশুর শারীরিক অবস্থারও খোঁজ খবর নেন। রাজ্যে এবার থেকে পুর পঞ্চায়েত প্রধানরা জন্ম মৃত্যুর শংসাপত্র দিতে পারবেন না, সরকারি আধিকারিকরাই তা দেবেন বলে মুখ্যসচিব মনোজ আগরওয়াল জানিয়েছেন। নবান্নে আজ এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, স্বাস্থ্য দপ্তর গোটা রাজ্যে আধিকারিকদের দায়িত্ব ভাগ করে বিজ্ঞপ্তি প্রকাশ করবে।
2: অনেক স্কিমে যা আছে যেখানে বলা আছে কি প্রধান থেকে এটা ভেরিফিকেশন হবে, প্রধান থেকে সিগনেচার হবে, ওটা আমরা কাটাতে পারছি না। প্রধানই নেই ওখানে, প্রধান যে আছে ডিউ টু সাম রিজন অর আদার রিজন আসছে না, যা প্রধান রিজাইন করে দিচ্ছেন, ও প্রধান রিজাইন করে দিচ্ছেন, গোটা ব্যবস্থা চলমারাই গেছে। এখন যেটা আছে অনেক জায়গায় আমাদের কাছে কিছু সিস্টেম নেই, অ্যান্ড এমন কোনো এক রুল নেই এই সিস্টেমকে রিপ্লেস করতে পারবো বাই গভর্নমেন্ট সার্ভেন্ট ইন দ্য পঞ্চায়েত। ইভেন ফাইন্যান্সিয়াল পাওয়ার যেটা আছে আজকের দিনে সব আছে পঞ্চায়েত প্রধান কাছে, এক্সিকিউটিভ মেয়র কাছে, ফাইন্যান্সিয়াল পাওয়ার মেনি এটা অন্য স্টেটে সব জায়গা অফিসার কাছে থাকবে, কেন অফিসারে দায়বদ্ধতা আছে কোনো গন্ডগোল করবেন।
0: মুখ্যসচিব আরও জানান, রাজ্য সরকার ভুয়ো জন্ম মৃত্যুর শংসাপত্র চিহ্নিত করতে বিশেষ অভিযান শুরু করেছে। জন্ম মৃত্যু নথিভুক্তিকরণকে স্বচ্ছ নির্ভুল করতে জেলা থেকে ব্লক, পুরসভা এবং পঞ্চায়েত স্তর পর্যন্ত একযোগে তথ্য যাচাই ও শুদ্ধিকরণের কাজ চলবে। পুলিশ, জেলা প্রশাসন, স্বাস্থ্য দপ্তর, পঞ্চায়েত ও পুর প্রশাসন যৌথভাবে এতে অংশ নেবে। এদিকে জন্ম মৃত্যুর শংসাপত্র নিয়ে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে পুলিশ আজ রাজ্য জুড়ে পঞ্চায়েত ও পুরসভাগুলিতে অভিযান চালায়। কলকাতা পুরসভার 1, 2, 4 ও 10 নম্বর বোরো সহ বেশ কয়েকটি বোরোতে অভিযান চলে। উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গার একাধিক পঞ্চায়েতের পাশাপাশি বসিরহাট, বনগাঁ, বাদুরিয়া পুরসভাতেও পুলিশ তল্লাশি চালায়। হুগলি জেলায় চুঁচুড়া, ভদ্রেশ্বর, চাপদানি, বৈদ্যবাটি সহ একাধিক পুরসভা, বীরভূমের রামপুরহাট, দুবরাজপুর ও সিউড়ি পুরসভাতেও হানা দেয় পুলিশ। বর্ধমান পুরসভার পাশাপাশি পূর্ব বর্ধমানের বেশ কয়েকটি পঞ্চায়েতেও শংসাপত্র যাচাইয়ের জন্য দীর্ঘক্ষণ চলে অভিযান। পশ্চিম বর্ধমানের আসানসোল পুর নিগমের কুলটিবোর কার্যালয়, দুর্গাপুর নগর নিগম এবং বারাবণী ব্লকের 8টি পঞ্চায়েতে একযোগে অভিযান চলে, বাজেয়াপ্ত হয়েছে বহু নথিপত্র। পূর্ব মেদিনীপুরের কাঁথি, তমলুক সহ সমস্ত গ্রাম পঞ্চায়েত পৌরসভাগুলিতে পুলিশ তল্লাশি চালায়। পশ্চিম মেদিনীপুর পুরসভাতেও জন্ম মৃত্যু রেজিস্ট্রার বুক বাজেয়াপ্ত করে পুলিশ। বাঁকুড়া পুরসভা ও বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েত দপ্তরেও জেলা পুলিশ জন্ম মৃত্যু সংক্রান্ত নথিপত্র খতিয়ে দেখে। পুরুলিয়ার বিভিন্ন পঞ্চায়েত ও গ্রাম পঞ্চায়েত দপ্তর এবং মালদার ইংরেজবাজার পুরসভাতেও অভিযান চলে। পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেছেন, গত 15 বছরে রাজনৈতিক স্বার্থে জন্ম মৃত্যুর শংসাপত্র বিলি নিয়ে ব্যাপক দুর্নীতি হয়েছে। অযোগ্য ব্যক্তিদের পাশাপাশি সীমান্তবর্তী জেলাগুলিতে রোহিঙ্গা অনুপ্রবেশকারীদেরও বেআইনিভাবে শংসাপত্র পাইয়ে দেওয়া হয়েছে বলে তাঁর দাবি।
3: লাস্ট 15 বছর আগের সরকার জন্ম মৃত্যুর সার্টিফিকেট নিয়ে অনেক দুর্নীতি হয়েছে ভোট ব্যাংকের জন্য। যারা অযোগ্য তাদেরকে সেই মতো সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়েছে এবং আমাদের বিশ্বাস বাইরের রোহিঙ্গা অনুপ্রবেশকারীদেরও বিভিন্ন বর্ডার ডিস্ট্রিক্টে করিয়ে দেওয়া হয়েছে। সুতরাং ক্যাবিনেটের ডিসিশন হয়েছে যে নিয়মে বা যারা দিতে পারত এতদিন জন্ম মৃত্যুর সার্টিফিকেট সেখান থেকে ওটাকে চেঞ্জ করা হবে।
0: পুর নিয়োগ দুর্নীতি মামলায় উত্তর চব্বিশ পরগনার কামারহাটির তৃণমূল কংগ্রেস বিধায়ক মদন মিত্রের বড় ছেলে স্বরূপ মিত্রকে আজ জিজ্ঞাসাবাদ করছে তদন্তকারী সংস্থা ইডি। বেলা 11টা নাগাদ তিনি CGO কমপ্লেক্সে হাজিরা দেন। এখনও জেরা চলেছে। তোলাবাজি ও হুমকির অভিযোগে বারাসাত 1 নম্বর ব্লক পঞ্চায়েত সমিতি কৃষি কর্মাধ্যক্ষ কাশেম আলীকে পুলিশ গ্রেপ্তার করেছে। মধ্যমগ্রাম বিধানসভার পূর্ব খিলকাপুরের বাড়ি থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। ধৃতকে আজ বারাসাত জেলা আদালতে তোলা হলে 5 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 26 জুলাই আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 136তম পর্ব। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। সিকিমের নামচির সমন্তং এলাকায় এনএইচপিসির তিস্তা জলবিদ্যুৎ প্রকল্পের নির্মীয়মান সুড়ঙ্গে মিথেন গ্যাস বিস্ফোরণের ঘটনায় ২৫টি মৃতদেহই উদ্ধার হয়েছে। উদ্ধার অভিযানও আপাতত শেষ। উত্তরবঙ্গের আইজি সুকেশ জৈন জানিয়েছেন, মৃতদের মধ্যে ১১ জন পশ্চিমবঙ্গের বাসিন্দা ও

0: সকলকেই শনাক্ত করা হয়েছে। ময়না তদন্ত সম্পন্ন হওয়ার পর সাতজনের দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। উল্লেখ্য, সোমবার নির্মীয়মাণ প্রায় 1.5 কিলোমিটার দীর্ঘ ওই সুড়ঙ্গে মিথেন গ্যাস বিস্ফোরণের পর ধস নামে। তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে রাজ্যের নানান প্রান্তে দায়ের এফআইআরের প্রেক্ষিতে আপাতত তাকে কোনো রক্ষা কবচ দেয়নি কলকাতা হাইকোর্ট। গ্রেপ্তারি বা কড়া পদক্ষেপের বিরুদ্ধে অভিষেকের করা মামলার শুনানি আগামী বৃহস্পতিবার 30 জুলাই পর্যন্ত পিছিয়ে দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। তবে এই সময়ের মধ্যে তার বিরুদ্ধে পুলিশ কোনো পদক্ষেপ করলে অভিষেক সঙ্গে সঙ্গে তা আদালতকে জানাতে পারবেন বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি। আজ জাতীয় সম্প্রচার দিবস। 1927 সালের এই দিনে ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি বম্বে স্টেশন থেকে দেশের প্রথম রেডিও সম্প্রচার শুরু করে। জাতীয় সম্প্রচার দিবসে প্রসার ভারতীর মুখ্য কার্যনির্বাহী আধিকারিক গৌরব দ্বিবেদী বলেছেন, গত 99 বছরের সম্প্রচার রেডিও থেকে টিভি হয়ে বর্তমানে ডিজিটাল স্ট্রিমিংয়ে পৌঁছেছে। আকাশবাণী সংবাদকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, প্রসার ভারতী দেশ বিদেশে বসবাসকারী শ্রোতাদের জন্য সমস্ত রকম বিনোদন, তথ্য সমৃদ্ধ, শিক্ষামূলক অনুষ্ঠান সম্প্রচারের কাজ চালিয়ে যাবে। সম্প্রচার দিবস নিয়ে আকাশবাণীর একটি প্রতিবেদন।
1: 1927 সালের আজকের দিনেই ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি বম্বে স্টেশন থেকে শুরু হল প্রথম রেডিও সম্প্রচার। বহুজন হিতায়, বহুজন সুখায়, এই মূল মন্ত্রকে সামনে রেখে আকাশবাণী দীর্ঘদিন ধরে তথ্য, সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সংস্কৃতি ও বিনোদন সহ বিভিন্ন বিষয় মানুষের কাছে পৌঁছে দিয়ে আসছে। 2014 সালের অক্টোবর মাস থেকে আকাশবাণীতে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান জুড়েছে অন্য মাত্রা। নতুন প্রযুক্তিকে গ্রহণ করে রেডিও আজও মানুষের সঙ্গে মানুষের যোগাযোগের এক গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে তার প্রাসঙ্গিকতা বজায় রেখেছে। জাতীয় সম্প্রচার দিবসে দেশের সম্প্রচার জগতের সঙ্গে যুক্ত সকল কর্মী ও আমাদের শ্রোতা বন্ধুদের শুভেচ্ছা। শব্দের তরঙ্গে মানুষের সঙ্গে মানুষের যোগাযোগের এই দীর্ঘযাত্রা আগামী দিনে আরও সমৃদ্ধ হোক এই প্রত্যাশা। কাশফিন নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: কলকাতা প্রিমিয়ার ডিভিশন লিগ ফুটবলে আজ মোহামেডান স্পোর্টিং ও ওয়ারিয়ার্সের মধ্যে খেলাটি অমীমাংসিতভাবে শেষ হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো, পরের খবর 8:10।
2: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েব 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টসে এবং নিউজ অন এআইআর অ্যাপে। আজ এখন একটি ছোট্ট লাইভ ফোন ইন অনুষ্ঠান, এবং এই অনুষ্ঠানে শোনানো হবে বাংলা এবং হিন্দি ছায়াছবির গান। আচ্ছা, আমরা কিন্তু আমাদের জীবনে অনেক সময়ই সময়টাকে নষ্ট করে ফেলি। অথচ সময়ের দাম দেওয়াটা ভীষণভাবে জরুরি। সময় অন্যতম মূল্যবান সম্পদ। হারানো অর্থ, হারানো সুযোগ, এমনকি হারানো সম্পর্ক অনেক সময় ফিরে পাওয়া যায়। কিন্তু একবার চলে যাওয়া সময় আর কোনো দিন ফিরে আসে না। তাই সময়ের মূল্য বোঝা মানে জীবনের অনেকটাই মূল্য বোঝা। হাতে সময় কম, তবুও 9434076705 এই নম্বরে শ্রোতা বন্ধুরা আপনারা টেলিফোন করুন, কথা হবে সময়ের দাম নিয়ে। শুরুতেই থাকুক এই গানটি আপনাদের জন্য।

শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন লাইভ ফোন ইন অনুষ্ঠান, একটি ছোট্ট অনুষ্ঠানে, যে অনুষ্ঠানে বিষয় সময়ের দাম। টেলিফোন করতে পারেন 9434076705 এই নম্বরে। যে মানুষ সময়কে সম্মান করে, সময়ও একদিন তাকে কিন্তু সম্মান দেয়। হ্যাঁ, দেয়, অবশ্যই দেয়। নিয়মিত কাজ করা, প্রতিশ্রুতি রক্ষা করা, অন্যের সময়ের মূল্য দেওয়া, এসবই কিন্তু একজন দায়িত্বশীল মানুষের পরিচয়। হ্যাঁ, তাৎক্ষণিকভাবে হয়তো কোনো উপহার বা পুরস্কার যাই বলি না কেন সেটা হয়তো আসে না, কিন্তু একজন দায়িত্বশীল মানুষের পরিচয় দেওয়া, অর্থাৎ সময়কে যথোপযুক্ত গুরুত্ব দেওয়া, সেটা করলে কিন্তু ফল পাওয়া যায়। সময়কে অবহেলা করলে শুধু কাজ নয়, বিশ্বাসটাও কিন্তু হারিয়ে যায়। শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন ছোট্ট একটি লাইভ অনুষ্ঠানে। টেলিফোন করতে পারেন 9434076705 এই নম্বরে। পরের গানটি আশা ভোঁসলের গাওয়া।

শ্রোতা বন্ধুরা, আপনারা আশা ভোঁসলের গাওয়া গানটি শুনলেন। আজ হাতে একেবারেই সময় নেই, তাই কোনো ফোন নেওয়া গেল না। সময় নিয়ে কথা হচ্ছিল, সময়ের মূল্য নিয়ে কথা হচ্ছিল। হ্যাঁ, আমরা সকলেই জানি, আপনারাও জানেন, সময়কে সম্মান করা উচিত। সময় একদিন সত্যি সত্যি সাফল্যের গল্প লিখবে। আজ ছোট্ট লাইভ ফোন ইন অনুষ্ঠানটি এখানেই শেষ হলো। আজ বিদায় নিচ্ছি, কথা হবে আবার এই অনুষ্ঠানে ঠিক এই সময় আগামীকাল। আকাশবাণী শিলিগুড়ি, একটু পরই আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে পার্লামেন্ট রিভিউ।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 60 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1455 নম্বরে ফোন করুন।
1: আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন আধুনিক গান, গেয়েছেন অঞ্জন দত্ত।

এতক্ষণ শুনলেন আধুনিক গান অঞ্জন দত্তর কণ্ঠে আকাশবাণী শিলিগুড়ি। একটু পরই প্রথমে সমাচার সন্ধ্যা এবং তারপর নিউজ এট নাইন।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন গজল সুপ্তি বর্ধনের কণ্ঠে আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজে এবং নিউজ অন AIR অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 9:30, আর এখন শুরু হচ্ছে আরও একটি লাইভ ফোন ইন অনুষ্ঠান।

গানে গানে গানে গানে অনুষ্ঠানে আপনাদের গান তো শোনাবই, আর সঙ্গে থাকবে কথা। আর কথা হবে আপনাদের সঙ্গে কী বিষয় নিয়ে কথা হবে? কথা হবে সমস্যায়, কিন্তু আমাদের জীবনের শেষ কথা নয়, তার সমাধানও আসতে পারে। অনেক সময় সমাধান না এলেও সেই পথে কিন্তু আমরা হাঁটতে পারি, সমাধানের পথ কিন্তু আমরা খুঁজে নিতে পারি। তার জন্য পথ হাঁটতে হবে। আসলে জীবনের পথে সমস্যা আসবেই, কখনো তা ছোট, কখনো তা বড়, কখনো ব্যক্তিগত, কখনো বা সামাজিক, কিন্তু কোনো সমস্যাই শেষ কথা নয়। কারণ প্রতিটি অন্ধকারের বুকেই আলো খোঁজার যে সম্ভাবনা লুকিয়ে থাকে, ঠিক সেই রকমভাবেই প্রতিটি প্রশ্নের মধ্যেই লুকিয়ে থাকে উত্তরের ইঙ্গিত। আমরা সমস্যা থেকে সমাধানের পথ খুঁজব। জীবন তো অনেক বড়, তাই না? তাই আজকের বিষয় সমস্যা কাটিয়ে ওঠা। শ্রোতা বন্ধুরা, আপনাদের প্রত্যেকের জীবনে, আমাদের জীবনে, গোটা পৃথিবীর মানুষের জীবনে সমস্যা থাকবেই, কেননা জীবন সমস্যা বহুল, জীবন সংকটময়, লড়াই আমাদের করতেই হবে। সেই পথটা আমরা কে কতভাবে খুঁজছি আমাদের, তাই আজকের বিষয় হোক সমস্যা কাটিয়ে ওঠা। আর এ বিষয় নিয়ে কথা বলতে হলে আপনাদের টেলিফোন করতে হবে 9434076705 এই নম্বরে। গানে গানে অনুষ্ঠানে প্রথম গানটি অরিজিৎ সিং এবং মধুবন্তী বাগচির কণ্ঠে।

0: বন্ধুকে পেয়ে গেছি। হ্যালো।
1: হ্যাঁ, হ্যালো দিদি ভাই, নমস্কার।
0: নমস্কার, বলুন।
1: হ্যাঁ দিদি,
0: হ্যাঁ বলুন।
1: ভালো আছেন তো দিদি ভাই?
0: হ্যাঁ হ্যাঁ, ভালো আছে। একবার কথা হলো, আবারও হচ্ছে, আবারও হবে। হ্যাঁ, ভালো থাকবেন প্রবীরবাবু। আজ গানে গানে অনুষ্ঠানে আজকের বিষয়টা এরকম রেখেছি, সমস্যা কাটিয়ে ওঠা। দেখুন, চলার পথে তো কত রকমের সমস্যা, অসুখ বিসুখ, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, মানে প্রচুর প্রচুর সমস্যা। পরিবারে কত রকম ঝঞ্ঝাট আমরা পোহাই, তাই না? আপনাকেও পোহাতে হয়, তো সেই সমস্যাগুলো কাটিয়ে ওঠা, এ বিষয়টা নিয়ে আপনি কিভাবে ভাবছেন? সমস্যাগুলো তো বলার, বলুন।
1: দেখেন দিদি ভাই, সমস্যা তো সারা জীবন আছে,
0: একদম একদম।
1: কিন্তু সেই সমস্যাটা যদি আপনি ঠিক মতো নির্ধারণ করতে পারেন যে না, আমার এই দিক থেকে সমস্যাটা আসছে, তাতে আর্থিক আর্থিক হতে পারে, শারীরিক হতে পারে, কিংবা এই যে আজকে আমার বৃদ্ধ মা রয়েছেন, ওনার 87 বছর বয়স, তো মাকে কোনো সময় শরীর খারাপ, কোনো সময় ভালো, এইভাবে রেখেছি, তো সেই একটা সমস্যা তো আছেই দিদি ভাই। তো সেই সমস্যাটা তো আর্থিক দিকটা তো আছেই, কিন্তু তার মধ্যে এই যে একজন বট গাছ কতদিন বাঁচিয়ে রাখতে পারবো, এই বট গাছকে নিয়ে আমি চলছি, এবং সেই বট গাছে জলও দিচ্ছি এবং আলো ছায়া সবই পাচ্ছি। তো সেইখান থেকে দিদি ভাই, এই বট গাছকে আমি কতদিন রাখতে পারবো, এই একটা সমস্যা যদি সারা জীবনে মাকে যদি আমি ঠিক রাখতে পারি না, তাহলে আমার কিন্তু সমস্যা যতই আসুক সেটা আমি বাধা বিঘ্ন পার করে উঠতে পারবো দিদি।
0: একদম একদম, সদর্থক চিন্তা করতে হবে যে কোন রকম ঝড় ঝঞ্ঝা এলেই আপনাকে তার মুখোমুখি হতে হবে, তাই না?
1: 100 বার 100 বার দিদি ভাই, মানুষের তো ঝড় ঝঞ্ঝা সবসময় আছে, সেই ঝড় ঝঞ্ঝাটা সাময়িক হয়তো হবে, তো সেইটা যদি কাটিয়ে উঠতে পারেন তাহলেই মানুষের জায়গায় আপনি চলে গেলেন এবং ভালো, এবং 10টা লোক তখন বলবে না, ছেলেটা বা মায়ের মাকে করছে এবং মায়ের সাথে আছে, কিন্তু যখনই আমি ছেড়ে দেবো কিংবা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবো, তখন কিন্তু ওই জায়গাটা আর পাবো না দিদি ভাই, এবং সমস্যাটা আরো বেশি এসে দাঁড়াবে, মানে দৈহিক নয়, পারিপার্শ্বিক লোকের কাছ থেকে।
0: একদম, আর মানসিকও তো একটা আপনি যন্ত্রণায় ভুগবেন, তাই না?
1: তো সেই যন্ত্রণাটা থেকে আমরা সত্যি করে এই যে আপনারা গান শোনাচ্ছেন, এতেও একটা যন্ত্রণা, আমার যতই যন্ত্রণা থাকুক সেই গানটা থেকে মুক্তি।
0: বাহ, একটু নিরসন ঘটে। ঠিক ঠিক, ভালো থাকবেন। গানে গানে অনুষ্ঠানে আপনি প্রথম ফোন করলেন, ভালো লাগলো, আরো রয়েছে, ফোন করবেন। নমস্কার। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, জীবন থাকবে, পথ চলা থাকবে, সমস্যা থাকবে, সেই সমস্যা নিয়েই আমাদের চলতে হবে, ভয় পেলে চলবে না। এক বন্ধু এসেছেন, দেখা যাক উনি কি বলেন। হ্যালো নমস্কার।
2: মানুষের জীবন এটাকে নদীর সাথে তুলনা করা যায়, যেমন নদী পাহাড় থেকে উৎপন্ন হয়ে সেই সাগরে গিয়ে তার এই রাস্তায় বিভিন্ন রকম প্রতিকূলতা বাধা বিঘ্ন পার করে যেতে হয়। নদী কখনো সরল রেখায় চলে না, একে বেঁকে বাধা বিঘ্ন অতিক্রম করে চলে। আমাদের জীবনেও সেই

0: সমস্যা আসবে, সমস্যায় ভেঙে পড়লে চলবে না, ভাবতে হবে রাতের পরে সূর্যাস্ত হবে, দিনের পরে আবার সূর্যাস্তের পরে সূর্যোদয় হবে, আমরা সেই সূর্যোদয়ের প্রত্যাশা নিয়েই বেঁচে থাকবো, আমরা আমরা কখনোই ভেঙে পড়বো না।
1: অতএব
0: এবং আমরা প্রতি পদে পদে প্রত্যেকেই দেখেছি কোন একটা সময় আসে জীবনে ভেঙে পড়া, কিন্তু ভেঙে পড়া একটা কাপুরুষতার লক্ষণ, বাস্তবে এটা তো সাময়িক একটা ঘটনা, সেই দিবারাত্রির মতো দিনের পরে রাতে রাত্রির পরের দিন এইভাবে চলতে থাকবে। অতএব আমাদের সেই লক্ষ্যে পৌঁছাতে গেলে স্থির ভাবে চলতে হবে, অপেক্ষা করতে হবে শরীরের আশায়, এবং এইভাবেই জীবনটা ভালোভাবে কেটে যাবে।
1: একদম, খুব ভালো বললেন বিপ্লব বাবু, আপনি ভালো থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন, নমস্কার।
0: নমস্কার, নমস্কার।
1: একদম ঠিক বলেছেন, সঠিকভাবে উনি ব্যাখ্যাটা করলেন, নদী দিয়ে তিনি উদাহরণটা দিলেন, জীবন তো তাই একদম বহমান। আরো এক বন্ধু এসেছেন, হ্যালো নমস্কার।
2: নমস্কার।
1: কে বলছেন? হ্যালো, কে বলছেন? হ্যালো, হ্যালো, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল বন্ধুর সঙ্গে, আপনি আবারও চেষ্টা করুন, পেয়ে যাবেন। বন্ধুর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল, বলবো আবারও চেষ্টা করুন। জীবন চলবে, পথ হাঁটতে হবে, সমস্যা আসবে, তার সামনাসামনি আমাদের হতে হবে। হ্যালো নমস্কার।
3: হ্যালো নমস্কার।
1: বলুন, কে বলছেন?
3: আমি শিলিগুড়ির থেকে বলছি।
1: হ্যাঁ বলুন, কে, নামটা বলুন।
3: আমি মঞ্জু পান্ডে, মঞ্জু পান্ডে বলছি শিলিগুড়ির থেকে।
1: আচ্ছা,
3: অনেক চেষ্টা করে পথ চাপের লাগলো।
1: হ্যাঁ
3: ঠিক ভাই, আজকে যে প্রশংসা রাখছেন না, খুবই ভালো।
1: আচ্ছা,
3: সত্যি মানুষের জীবনে
1: হ্যাঁ
3: উঠতি পড়া সবকিছুই আসে, তাই না?
1: ঠিক,
3: মানুষের কখনো মানে একেবারে তলিয়ে যায়, আবার কিন্তু সে নিজের চেষ্টায় উঠে দাঁড়ায়।
1: একদম একদম।
3: হ্যাঁ, কারণ ভেঙে পড়লে
1: চলবে না,
3: নিজেকে যদি অসহায় চিন্তা করে তাহলে সে বাঁচতে পারবে না।
1: ঠিক,
3: তাকে দাঁড়াতে লাগবে, শক্ত হতে লাগবে।
1: ঠিক বলেছেন।
3: আমি দেখুন, আমার 68 বয়স,
1: কত ঝড় পেরিয়ে এসেছেন, তাই না?
3: আজ আমি একলা, 36 বছর আমি টিচারই করেছি, হাই স্কুলের টিচার।
1: বাহ,
3: হাই স্কুলের টিচার, আজ আমি পেনশন পাচ্ছি, আমি একলা বিছানায় শুয়ে আছি, আমার হাজবেন্ড সন্তান সব শেষ হয়ে আছে।
1: আচ্ছা,
3: কি বলবো, এখন যদি আমি ভেঙে পড়ি তাহলে আমার জীবন চলে যাবে?
1: না, একদম না, যতদিন জীবন ততদিন আলো, আপনাকে সবুজ থাকতে হবে,
3: নিজেকে নিজেকে সব ই করে দিয়ে, আর ভাই বোনদের সঙ্গে মিশে রয়েছি, তাদের নিয়েই বাঁচছি আছি। আমার খুব ভালো লাগলো আজকে যে আপনার সঙ্গে কথা বলতে পারলাম।
1: বাহ, আমারও ভীষণ ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো আমারও। আপনি শ্রদ্ধা নেবেন, খুব ভালো থাকবেন। হ্যাঁ
3: শিলিগুড়িতে, হ্যাঁ ভালো থাকবেন, আপনারা ভালো থাকবেন,
1: খুব ভালো।
3: সবাই মায়ের ইচ্ছা, আমি তো মায়ের ভক্ত, তো মায়ের ইচ্ছা সবাই ভালো থাকুক, কারো যেন কষ্ট না হয়।
1: নমস্কার, ভালো থাকবেন।
3: নমস্কার, ভালো থাকবেন, ঠিক আছে।
1: হ্যাঁ শ্রোতা বন্ধুরা, সমস্যা প্রত্যেকের জীবনে রয়েছে এবং সেটাকেও কাটিয়ে উঠতে হবে। আরও এক বন্ধু টেলিফোন করেছেন। হ্যালো নমস্কার।
4: হ্যাঁ নমস্কার, নমস্কার।
1: বলুন, কে বলছেন?
4: জলপাইগুড়ি থেকে রাজেন বাবু বলছি।
1: জলপাইগুড়ি থেকে রাজেন বাবু?
4: হ্যাঁ
1: হ্যাঁ। আচ্ছা, কেমন আছেন?
4: এখন ভালো আছি।
1: আচ্ছা,
4: ভালো আছি।
1: সমস্যা কি রয়েছে?
4: বহু সমস্যা আছে, আমার বয়স এখন 79।
1: আচ্ছা, তাতে তো অসুবিধা নেই। হ্যাঁ
4: হ্যাঁ, অনেক সমস্যার সম্মুখীন হয়েছি আমি,
1: বহু
4: সমস্যা কেটে উঠেছি। হ্যাঁ, নদী যেমন বাঘ নিয়ে চলে, যেখানে যেখানে কাটা যাবে না সেখানে বাঘ নিয়ে অন্যদিকে চলে যায়, আমিও এইভাবে সমস্যাগুলোকে কেটে,
1: সমস্যা
4: না থাকলে সমাধান হবে না, কিন্তু সমস্যা আসবেই, মানুষের জীবন জীবন থাকলে সমস্যা আসবেই, কিন্তু সেই সমস্যাকে সমস্যা মনে করে চলবে না, সেগুলাকে
1: ঠিক,
4: হ্যাঁ সেই লাগে খাটাই নিয়ে চলতে হবে,
1: ভেঙে পড়লে চলবে না, তাই না?
4: কখনো না, কখনো না, ভেঙে পড়া কখনো উচিত না।
1: ভালো থাকবেন, খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে রাজেন বাবু। হ্যাঁ, এইরকম পজিটিভ থাকবেন, একদম পজিটিভ থাকবেন। হ্যাঁ, অনেক ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে, শ্রদ্ধা জানবেন। হ্যাঁ, নমস্কার।
4: নমস্কার।
1: প্রচুর বন্ধু টেলিফোন করছেন যে হ্যাঁ, সমস্যা নিয়েই তারা চলছেন। প্রত্যেকটি মানুষকেই সমস্যা সংকুল জীবন কাটাতে হয়, কিন্তু ভয় পেলে চলবে না, এটাই আমাদের ভাবনা হোক। আমরা গানে যাব, আরও এক বন্ধু টেলিফোন করেছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন?
5: নমস্কার, আমি জলপাইগুড়ি থেকে বলছি, সঙ্গীতা মজুমদার।
1: আচ্ছা,
5: আজকের বিষয়টা খুব সুন্দর শুনলাম। এই বিষয়ে বলছি, মানুষের জীবনে সমস্যা তো সবসময় থাকবেই,
1: একদম।
5: মন খারাপ করলে চলবে না, সমস্যার মুখোমুখি হতে হবে আর সমস্যার সমাধান করার চেষ্টা করতে হবে।
1: একদম একদম, এগিয়ে যেতে হবে। আর যে অন্ধকার, যে দুর্যোগ, যে যাকে আমরা ভয় পাই, সেটা পেরোলেই কিন্তু আমরা আমরা ঠিক আলোর পথটা খুঁজে নিতে পারবো, তাই না? তার জন্য ধৈর্য ধরতে হবে, লড়াইটা করতে হবে। ভালো থাকবেন সঙ্গীতাদি। হ্যাঁ, নমস্কার।
5: ভালো থাকবেন।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন লাইফোনিন গানে গানে অনুষ্ঠানে, আর আজ কথা হচ্ছে সমস্যা কাটিয়ে ওঠা। এক বন্ধু রয়েছেন, বন্ধুর সঙ্গে কথা বলে নি। হ্যালো নমস্কার, কে বলছেন?
1: হ্যালো নমস্কার, আমি শিলিগুড়ি পড়াশোনা থেকে শুভ্রা সেনগুপ্ত বলছি।
0: হ্যাঁ শুভ্রাদি, ভালো আছেন তো?
1: হ্যাঁ ভালো আছি।
0: আচ্ছা, আর আজকের বিষয় সমস্যা কাটিয়ে ওঠা। সমস্যা কি রয়েছে না এখন সমস্যার সঙ্গে লড়াই চলছে, কিরকম আছেন?
1: আমাদের জীবনে সমস্যা কাটিয়ে ওঠা চাবিকাঠি হলো মানসিক স্থিরতা, পরিকল্পনা আর ধৈর্য।
0: হ্যাঁ ঠিক।
1: আগে সমস্যার কারণটি চিহ্নিত করতে হবে, তারপর ধীরে ধীরে তার সমাধানের চেষ্টা করতে হবে।
0: ঠিক,
1: এইটাই হচ্ছে সমস্যার সমাধানের মূল চাবিকাঠি।
0: বাহ, আপনি আপনার জীবনে সমস্যা এলেও এইভাবে, তাই না? সমস্যা তো কত রকমের হয়, শারীরিক হয়, ধরুন
1: ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরে শান্ত মাথায় সেটা সমস্যার সমাধান করতে হবে।
0: ঠিক, এই ধৈর্য কিন্তু আমাদেরকে অনেক বেশি স্থির করে, চিন্তা ভাবনা এবং কোনো একটি সিদ্ধান্ত নিতেও কিন্তু আমাদের অনেক বেশি সুস্থির করে তোলে, তাই না? খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। শুভ্রাদি, ভালো থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন।
1: আপনিও ভালো থাকবেন।
0: একদম একদম, নমস্কার। শ্রোতা বন্ধুরা, গানে গানে অনুষ্ঠানে আপনারা রয়েছেন, কথা হচ্ছে সমস্যা কাটিয়ে ওঠা। ঝড় গাছের শিকড়কে কিন্তু আরও শক্ত করে। হ্যাঁ ঠিকই তো বললেন বন্ধু, একটু আগেই ফোন করলেন যে শুভ্রাদি, যে সমস্যার সম্মুখীন হতে হবে, ভয় পেলে চলবে না, যত আসবে ঝঞ্ঝা তত আপনি আরও শক্ত হবেন। এক বন্ধু এসেছেন, কি বলছেন শোনা যাক। হ্যালো নমস্কার।
2: হ্যালো
0: নমস্কার।
2: হ্যাঁ হ্যাঁ, অনেক শুভেচ্ছা।
0: কে বলছেন?
2: নিবেদিতা দত্ত বলছি।
0: হ্যাঁ
2: নিবেদিতা, নিবেদিতা দত্ত বলছি।
0: নিবেদিতা দি জলপাইগুড়ি থেকে? না
2: না গো, শিলিগুড়ি থেকে।
0: শিলিগুড়ি, শিলিগুড়ি। হ্যাঁ, একটু আগে কথা হলো শুভ্রাদির সঙ্গে, অনেক আমাদের বন্ধু রয়েছেন আপনাদের মতো এরকম সিরিয়াস মানুষ,
2: যার আমার মতো তো বড় বন্ধু আর কেউ নাই।
0: আচ্ছা দেখুন, বয়স তো সংখ্যা মাত্র, তাই না? সেটা কিছু নয়, আপনি যে সব সময় রেডিওর সঙ্গে থাকেন এবং সুন্দর অনুষ্ঠানের সঙ্গে থাকেন, ফোন করেন, কথা বলেন, মূল্যবান মতামত দেন, এটাই তো অনেক, তাই না?
2: একটা কথাই বলবো, সমস্যা নেই শেষ, তাই নিয়ে আছি বেশ।
0: হ্যাঁ ঠিক, এটা খুব ভালো বললেন আপনি, একদম। সমস্যা তো থাকবেই, সেটাকে যদি আমি মনে করি বিশাল কিছু, সেটা মনে করলে চলবে না, কাটিয়ে উঠতে হবে, এভাবেই খুব স্পোর্টিংলি নিতে হবে, তাই না?
2: হ্যাঁ
0: হ্যাঁ, একদম। ভালো থাকবেন, নমস্কার।
2: তোমরা অনেক ভালো থাকো, আমার স্নেহ নিও।
0: একদম, আপনাকেও শ্রদ্ধা জানালাম, নমস্কার।
2: ঠিক আছে বাবা, ভালো।
0: সমস্যা কাটিয়ে ওঠা, শ্রোতা বন্ধুরা এই বিষয়ে আপনারা কথা বলতে পারেন 9434076705 এই নম্বরে।

গানটি শুনলেন জোশ ছায়াছবি থেকে। শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন গানে গানে অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে অনেক বন্ধুর সঙ্গে কথা হলো এবং আর সামান্যই সময় আছে হাতে, একটা ফোন নেওয়া যেতে পারে, খুব স্বল্প কথায় ফোন করতে পারেন সমস্যা কাটিয়ে ওঠা নিয়ে আপনাদের সঙ্গে কথা হলো। জীবনের প্রতিটি সমস্যার উত্তর হয়তো সঙ্গে সঙ্গে পাওয়া যায় না, কিন্তু সমস্যার মধ্যেই হয়তো কোনো একটি পথ লুকিয়ে থাকে, যেই পথ খুঁজে নেওয়ার নামই জীবন। না, এ নিয়ে কোনো অভিযোগ নয়, সমস্যা থাকবে এবং সেটা কাটিয়ে ওঠার জন্য চেষ্টাও থাকবে। এইভাবেই এগিয়ে চলুক আমাদের জীবন, কোনো ভয় নয়, শুধুই সাহস এবং আলোর পথ অন্বেষণ করা, এই চলার নামই হোক জীবন। আজ লাইফ ফোন ইন গানে গানে এখানেই শেষ হলো। আপনাদের সঙ্গে এতক্ষণ কথা বললাম আমি, আপনাদের বন্ধু রিমি। নমস্কার, আকাশবাণী শিলিগুড়ি, একটু পরেই খবর।

0: আকাশবাণী, খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন যে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের দ্রুত কঠোর শাস্তি নিশ্চিত করতে কেন্দ্র ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করবে। কেন্দ্র নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে আন্দোলনরত শিক্ষার্থীদের আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। নিটের প্রশ্নপত্র ফাঁস এবং পড়ুয়াদের বিক্ষোভ সহ একাধিক ইস্যু নিয়ে বিরোধীদের হৈহট্টগোলের জেরে সংসদের উভয় সভার অধিবেশন আজও দিনের মতো মুলতুবি করে দিতে হয়। তিন দেশ সফরের শেষ পর্যায়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রোমানিয়ার রাজধানী বুখারেস্টে পৌঁছেছেন। গুজরাটের বিভিন্ন অংশে প্রবল বৃষ্টিতে জনজীবন ব্যাহত। প্রধানমন্ত্রী আজ গুজরাটের মুখ্যমন্ত্রীকে টেলিফোন করে রাজ্যের দুর্যোগ পরিস্থিতির খোঁজ খবর নেন। জাতীয় সম্প্রচার দিবসের শততম বর্ষে পদার্পণ। হারারেতে সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচে আজ ভারত 7 উইকেটে জিম্বাবুয়েকে হারিয়ে দিয়েছে। 23তম কমনওয়েলথ গেমস আজ গ্লাসগোয় শুরু হবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের দ্রুত এবং কঠোর শাস্তি সুনিশ্চিত করতে সরকার শীঘ্রই ফাস্ট ট্র্যাক আদালত গঠন করবে। সামাজিক মাধ্যমে আজ এক বার্তায় তিনি বলেন, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ সুরক্ষিত রাখাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। দেশের যুব সমাজের কল্যাণ এবং তাদের সুরক্ষিত ভবিষ্যতের তুলনায় আর কিছুই বেশি গুরুত্বপূর্ণ নয় বলেও মত প্রকাশ করেন তিনি। যুব সমাজের ভবিষ্যৎকে যারা প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করিয়েছে তাদের কোনোভাবেই রেয়াত করা হবে না। এ ব্যাপারে যাবতীয় পদক্ষেপ নেওয়ার জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন বলেও প্রধানমন্ত্রী জানান। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিট প্রশ্নপত্র ফাঁসের তদন্তে ফাস্ট ট্র্যাক আদালত স্থাপনের বিষয়ে প্রধানমন্ত্রীর ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী শাহ বলেন, দেশের যুব সম্প্রদায়ের কল্যাণ সাধন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎই মোদী সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে আন্দোলনরত শিক্ষার্থীদের আলোচনার জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তিনি স্পষ্ট জানান যে সরকার সব বিষয়ে আলোচনার জন্য প্রস্তুত। গত 24 ঘন্টায় আন্দোলনরত ছাত্র প্রতিনিধিদের সঙ্গে আলোচনার জন্য মোট 4টি প্রস্তাব দেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেন যে এই আলোচনায় কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও তিনি নিজে উপস্থিত থাকবেন। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডার বাসভবন কিংবা তার কার্যালয়ে খোলামেলা পরিবেশে এই আলোচনা হতে পারে। তিনি জোর দিয়ে বলেন, আলোচনা ছাড়া কোনো সমাধান পাওয়া সম্ভব নয়।
1: Through the media, it is my humble appeal to the students on agitation that the government is ready for talks whenever you want, at whichever hour of the day, and for as much length of time that you wish to. We are ready to discuss the issue on which the agitation has happened and all the other related issues as well with an open mind, and the talks can be held at the residence of Shri Nadda, because the talks will be led by the Health Minister of India and the senior leader Shri Naddaji, and of course I will be accompanying him. The talks could be held at Shri Naddaji's residence or at an office.
0: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন যে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে শিক্ষার্থীদের উদ্বেগের বিষয়ে সরকার অত্যন্ত সংবেদনশীল। সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি জানান, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে সরকার তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফাস্ট ট্র্যাক আদালত গঠনের ঘোষণার উদ্দেশ্য হল শিক্ষার্থী ও তাদের পরিবারকে আশ্বস্ত করা যে পরীক্ষার পবিত্রতা ক্ষুণ্ণ করার জন্য দায়ী ব্যক্তিদের দ্রুত শাস্তি দেওয়া হবে। নিটের প্রশ্নপত্র ফাঁসের মামলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের সিদ্ধান্ত নিয়েছেন তা অত্যন্ত সময় উপযোগী ও বলিষ্ঠ পদক্ষেপ বলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন। প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্ত প্রশ্নপত্র ফাঁস চক্রের বিরুদ্ধে দ্রুত ও কঠোর পদক্ষেপ নিশ্চিত করতে এবং লক্ষ লক্ষ মেধাবী শিক্ষার্থীর ভবিষ্যৎ সুরক্ষিত করতে সহায়ক হবে বলে মুখ্যমন্ত্রী আজ সমাজ মাধ্যমে আশা প্রকাশ করেন। প্রধানমন্ত্রী নিটের প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত অপরাধীদের শাস্তির কথা বললেও দিল্লিতে ছাত্র আন্দোলনের নামে রাষ্ট্রের বিরোধিতা করা হচ্ছে বলে বিজেপি অভিযোগ করেছে। কলকাতায় আজ এক যৌথ সাংবাদিক বৈঠকে বিজেপি নেতা ও পশ্চিমবঙ্গের মন্ত্রী তাপস রায় এবং দলের রাজ্য মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, ছাত্র ও যুব সমাজের আন্দোলনের নামে শুধু সরকারের বিরোধিতা নয়, রাষ্ট্রের বিরোধিতা করা হচ্ছে, তৈরি করা হয়েছে রাষ্ট্রবিরোধী উন্মাদনা। নিট প্রশ্নপত্র ফাঁস এবং পড়ুয়াদের বিক্ষোভ সহ একাধিক ইস্যু নিয়ে বিরোধীদের হৈহট্টগোলের জেরে সংসদের উভয় সভার অধিবেশন আজ দিনের মতো মুলতুবি হয়ে গেছে। দ্বিতীয়বার মুলতুবির পর দুপুর 2টায় লোকসভা বসলে বিরোধীরা ফের স্লোগান দিতে শুরু করেন। সভার কাজ সুষ্ঠুভাবে চালাতে দেওয়ার জন্য প্রিজাইডিং অফিসার দিলীপ শইকিয়া সাংসদদের প্রতি আহ্বান জানান। চিৎকার চেঁচামেচি চলতে থাকায় সভার কাজ আগামীকাল 11টা পর্যন্ত মুলতুবি করে দেন তিনি। রাজ্যসভাতেও একই চিত্র নজরে আসে। দুপুর 12টায় কাজ শুরু হলে বিরোধী দলের দলের নেতা মল্লিকার্জুন খড়গে জানান, বিরোধী দলও আলোচনায় রাজি, কিন্তু সর্বাগ্রে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে। সভার নেতা কেন্দ্রীয় মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা বিরোধীদের সমালোচনা করে তাদের আচরণকে দায়িত্বজ্ঞানহীন বলে উল্লেখ করেছেন। প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা DRDO আজ ওড়িশা উপকূলের APJ আব্দুল কালাম দ্বীপ থেকে দূরপাল্লার ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র কুশার সফল পরীক্ষা চালিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে যে এই প্রথম পরীক্ষাটি এমন একটি ইলেকট্রনিক লক্ষ্যের বিরুদ্ধে চালানো হয়েছিল যা উচ্চ গতি ও উচ্চতায় থাকা আকাশপথের সেই লক্ষ্যবস্তুকে সফলভাবে প্রতিহত করেছে। কুশা মিসাইল সিস্টেমটি বিশাল পরিসর ও উচ্চতা জুড়ে যুদ্ধ বিমান ক্ষেপণাস্ত্র চালকবিহীন আকাশযান এবং শত্রুপক্ষের বড় আকারের বিমানসহ আকাশপথের নানাবিধ হুমকিকে নিষ্ক্রিয় করতে সক্ষম। তিন দেশ সফরের শেষ পর্যায়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রোমানিয়ার রাজধানী বুখারেস্টে পৌঁছেছেন। কোত্রোচেনি প্রাসাদে পৌঁছানোর পর রাষ্ট্রপতি মুর্মুকে গার্ড অফ অনার দেওয়া হয়। সেখানে তাকে স্বাগত জানান রোমানিয়ার রাষ্ট্রপতি নিকোস ডান। তিনি কিছুক্ষণের মধ্যেই রোমানিয়ার রাষ্ট্রপতির সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠকে বসবেন। আলোচনার পর বেশ কয়েকটি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত হবে। রাষ্ট্রপতি বলেন, দুই দেশের মধ্যে আর্থিক সহযোগিতা বাড়ানোই মূল লক্ষ্য।
2: আর্থিক সহযোগ হামারি সাঝেদারি কা এক মহত্বপূর্ণ স্তম্ভ। হামনে ব্যাপার ও নিবেশ কো বাড়াওয়া দেঙ্গে, সাপ্লাই চেন কো মজবুত বানানে তথা দোনো দেশোকে উদ্যোগ জগৎকে বীচ ঘনিষ্ঠ সহযোগ কো প্রোৎসাহিত করনে পর সহমতি ব্যক্ত কি। হামনে আগলে তিন বর্ষ মে দ্বিপক্ষীয় ব্যাপার কো দুগুনা করনে কা ভি লক্ষ্য নির্ধারিত কিয়া হে।
0: এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। গুজরাটের বিভিন্ন অংশে বিশেষ করে দক্ষিণ গুজরাট অঞ্চলে প্রবল বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এর ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শহর ও গ্রাম প্লাবিত হওয়ায় রেল ও সড়ক যোগাযোগ ব্যবস্থা ব্যাহত। ভালসাদ, সুরাট ও নবসারী সহ বৃষ্টিকবলিত জেলাগুলিতে ত্রাণ ও উদ্ধার কাজ জোর কদমে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের সঙ্গে টেলিফোনে কথা বলেন এবং রাজ্যের দুর্যোগ পরিস্থিতির খোঁজখবর নেন। ভারী বৃষ্টির পরিপ্রেক্ষিতে ত্রাণ ও উদ্ধার কাজ এবং নাগরিকদের সুরক্ষার জন্য কেন্দ্র থেকে সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রক সারা দেশে বর্ষাকালীন পরিস্থিতির ওপর সক্রিয়ভাবে নজর রাখছে। মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে তারা প্রয়োজনীয় সবরকম সহায়তা প্রদান করছে। কাথির উপর দিয়ে বিস্তৃত মৌসুমি অক্ষরেখার কারণে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী শনিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। আগামীকাল উল্টো রথ। পুরীর গুন্ডিচা মন্দির থেকে জগন্নাথদেব বলভদ্র সুভদ্রা দেবীর রথ নিয়ে যাওয়া হবে মূল মন্দিরে। হুগলির গুপ্তিপাড়ায় আজ চলে ভাণ্ডার লুট উৎসব। চলে উল্টো রথের আগের দিন জগন্নাথদেবের ভোগ প্রসাদ লুট হয় এখানে। আজ জাতীয় সম্প্রচার দিবস। দিনটির শততম বর্ষে পদার্পণ উপলক্ষে প্রসার ভারতীর মুখ্য কার্যনির্বাহী আধিকারিক গৌরব দ্বিবেদী বলেছেন, গত 99 বছরে সম্প্রচার রেডিও থেকে টিভি হয়ে বর্তমানে ডিজিটাল স্ট্রিমিংয়ে পৌঁছেছে। আকাশবাণী সংবাদকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে শ্রী দ্বিবেদী বলেন, প্রসার ভারতী দেশ ও বিদেশে বসবাসকারী শ্রোতাদের জন্য সমস্ত রকম বিনোদন, তথ্য সমৃদ্ধ শিক্ষামূলক অনুষ্ঠান সম্প্রচারের কাজ চালিয়ে যাবে।
3: আজ সে 99 সাল পেলে পহলি বার এক অর্গানাইজড রেডিও ব্রডকাস্ট ভারত মে কিয়া গিয়া, তৎকালীন বম্বই, আজ জেসে হম মুম্বই কে নাম সে জানতে হ্যায়। অর ইয়ে দিন হামারে লিয়ে এক মৌকা হ্যায় উস দিন কো ইয়াদ করনে কা, স্মরণ করনে কা, অর সাথহি সাথ প্রসার ভারতী কি তরফ সে আপনে আপকো রাষ্ট্রকে প্রতি অর হামারে শ্রোতাও অর দর্শকো কে প্রতি আপনে মেহনত কো, আপনে এফর্টস কো দুবারা ডেডিকেট করনে কে লিয়ে।
0: হারারে স্পোর্টস ক্লাবে আজ প্রথম টি-20 ম্যাচে ভারত জিম্বাবুয়েকে 7 উইকেটে হারিয়ে 3 ম্যাচের টি-20 সিরিজে 1-0 এগিয়ে গেছে। ভারত টসে জিতে জিম্বাবুয়েকে ব্যাট করতে পাঠায়। জিম্বাবুয়ে 20 ওভারে 7 উইকেটে 125 রান তোলে। রান তাড়া করতে নেমে ভারত 3 উইকেট হারিয়ে 13 ওভার 2 বলে

0: লক্ষ্যে পৌঁছে যায়। 23তম কমনওয়েলথ গেমস আজ স্কটল্যান্ডের গ্লাসগোতে শুরু হতে চলেছে। 10 দিনব্যাপী এই প্রতিযোগিতার বিভিন্ন বিভাগে 74টি দেশের দল অংশ নেবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন যে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে কেন্দ্র ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করবে। 3 দেশ সফরের শেষ পর্যায়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রোমানিয়ার রাজধানী বুখারেস্টে পৌঁছেছেন। খবর শেষ হলো এর পরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: আকাশবাণী শিলিগুড়ি, এখন রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান, শিল্পী শাশা ঘোষাল।

0: এতক্ষণ শুনলেন রবীন্দ্রসঙ্গীত শাশা ঘোষালের কণ্ঠে, আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েব 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজে এবং নিউজ অন AIR অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 10:30। আর এখন আপনাদের পছন্দের একটি অনুষ্ঠান মনের জানালা নিয়ে আমি রিমি আপনাদের বন্ধু হাজির আপনাদের সঙ্গে কথা বলবার জন্য। আপনারা টেলিফোন করবেন 9434077005 এই নম্বরে। আর আজকের বিষয় শুরুতেই জানিয়ে রাখি, রেডিওর পাশে রেডিওর কাছে। রেডিও কতটা আপনার নিজের সে নিয়ে আজ কথা হবে। কেন কথা হবে? শব্দেরও একটি ঘর আছে, তার নাম রেডিও। চোখে দেখা যায় না, তবু কণ্ঠস্বরের উষ্ণতায় মানুষকে সে আপন করে নয়। প্রজন্মের পর প্রজন্ম ধরে রেডিও খবর গান দিয়ে যাচ্ছে, সাহস জুগিয়েছে, সাহস যোগাচ্ছে, একাকিত্বে বন্ধুর মতো সে পাশে থাকে। আজ জাতীয় সম্প্রচার দিবসে রেডিওকে আসুন তার পাশে থেকে, তার কাছে থেকে আরও একটু স্মরণ করি। আর শুরুতেই আরও একবার আপনাদের জানিয়ে রাখি যে 23 জুলাই 1927 সালে বম্বে অর্থাৎ বর্তমান মুম্বাই থেকে ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি প্রথম নিয়মিত রেডিও সম্প্রচার শুরু করেছিল। সেই দিক দিয়ে দেখতে গেলে রেডিও কিন্তু 100 বছরে পা রাখল। আসুন আজ কথা হোক আপনাদের সঙ্গে রেডিওর পাশে রেডিওর কাছে। আপনি কতটা তাকে পাশে রেখেছেন এবং তার কতটা কাছে থাকেন, এ নিয়ে আপনারা টেলিফোন করুন। শুরুতেই এক বন্ধুকে পেয়েছি। হ্যালো, নমস্কার।
1: হ্যালো, নমস্কার।
0: ঠিক আছে, নমস্কার, সঙ্গে থাকুন আপনি। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা সত্যি সত্যি কথা বলতে চান রেডিওর পাশে কতটা আছেন, রেডিওর কাছাকাছি কতটা থাকেন, 9434077005 এই নম্বরে আপনাদের সঙ্গে কথা হবে। টেলিফোন করুন মনের জানালার সমস্ত অলিগলিগুলো খুলে দিন, মনের কথা বলুন, কতটা রেডিওর কাছে থাকেন। আর মনের জানালায় এই অনুষ্ঠান আপনাদের মনের সমস্ত কথা বলে ফেলবার একটি অনুষ্ঠান। হ্যালো, নমস্কার।
1: হ্যালো, নমস্কার দিদি।
0: নমস্কার, কে বলছেন?
1: আমি ত্রিপুরা থেকে বলছি, কৃষ্ণমোহন সিং।
0: বাহ, ত্রিপুরা থেকে বলছেন?
1: আমি তো পরপর 500 বার আপনাদের কাছে কথা কই, গতকালকে আগেকার।
0: আচ্ছা, তো আপনি? হ্যাঁ, ভালো আছি। আপনি ভালো আছেন তো?
1: আছি দিদি, আছি।
0: আচ্ছা, আজ জাতীয় সম্প্রচার দিবস আর কি। হ্যাঁ, রেডিও আপনি নিয়মিত শোনেন, যখন ফোন করলেন তাহলে রেডিও শোনার আপনার অভ্যেস রয়েছে, রেডিওর আপনি কতটা কাছে থাকেন, আপনি রেডিওকে নিশ্চয়ই পাশে রাখেন। তো আজকের বিষয় আমাদের রেডিওর পাশে রেডিওর কাছে, একটু বলুন আপনার অনুভবের কথা।
1: রেডিও তো আমাদের প্রাণের।
0: আচ্ছা, বাহ।
1: আমাদের আমাদের জীবনে আমি আর্টিস্টের রেডিও শেষ, এখন ফ্রিজ কোম্পানির একটু রেডিও আছি, 39টা চলে, কেমন?
0: আচ্ছা,
1: আজকে তো আমাদের গ্রাম অঞ্চলে আমার টিভি নাই, ওখানের মতো তো আর স্মার্টফোন টুন নাই, তখন তো আমাদের চলা তো বাইসাইকেল আর রেডিও। তো তাছাড়া রেডিও তো আমাদের, আমরা তো চাষি, আমরা চাষবাস করলে ক্ষেত্রে আইলে মিলে রেডিও রাখলেও আমরা শুনতে পাই। আর রেডিওর একটা গুণ আছে, যেমন আবহাওয়া দুর্যোগ হইতে আপনি যে কোনো আমাদের একটা সতর্ক বার্তা দেয়। আর তাছাড়া আমাদের খবর বিভিন্ন দেশে আমরা ঘরে মধ্যে থেকে আমরা সারা বিশ্ব খবর রেডিও শুনতে পাই দিদি।
0: ভালো লাগলো। হ্যাঁ, আপনি সেই জন্য সব সময় রেডিওর কাছে থাকেন, রেডিও আপনার পাশে থাকে।
1: তৎকালীন কেন্দ্রীয় তথ্য সমন্বয় দপ্তরের মন্ত্রী অজিত কুমার পাজা উদ্বোধন করলেন, তখনও আমি ছিলাম, এখন আমি শুনি। তা আপনাদের শিলিগুড়ি আমি ডেলি শুনি, আপনার সাথে গতকালের আগে আমি প্রায় আপনার সাথে আসতে অবগত এক সপ্তাহের মধ্যে গতকাল কেন্দ্রীয় রথের এক কাল সেকাল দিদি কেমন
0: ত্রিপুরা থেকে ফোন করেছিলেন কৃষ্ণবাবু, তার রেডিও নিয়ে তার

0: লাগার কথা উনি শোনালেন। আপনিও টেলিফোন করতে পারেন, রেডিওর পাশে, রেডিওর কাছে। এ বিষয়টি নিয়ে আজ কথা হচ্ছে বন্ধুদের সঙ্গে, এক বন্ধু রয়েছেন। নমস্কার।
1: হ্যাঁ নমস্কার দিদি ভাই, আবার চলে এলাম আপনার সাথে কথা বলতে।
0: একদম মনের জানালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি।
1: রেডি হয়ে থাকলেই কিন্তু রেডিও শুনতে পাবো, এবং রেডিও আমাদের কাছে অনেক কিছু দিয়েছে। রেডিও কিন্তু আমাদের বেইমানি করে না, মানুষ যদি বেইমানি করে রেডিও করে না। রেডিও আমাদেরকে যে দেয় কিন্তু নেয় না। এই যে আজকে আপনারা যে দিচ্ছেন, আমরা যে নিচ্ছি, হ্যাঁ আপনারা কিন্তু আমাদের কাছে কিছুই চাইছেন না, কিন্তু আমরা অনেক উপলব্ধি করছি এবং আপনাদের কাছ থেকে জানতে পারছি, শিখতে পারছি। এইটা হচ্ছে রেডিওর কাজ। রেডিও আমাদেরকে দেয়, যেমনি আবহাওয়া দপ্তর আমাদেরকে দেয়, আমরা মানে দিই না। এবং যারা মাছ ধরতে গেছে তারাও কিন্তু রেডিও, এই আবহাওয়া দপ্তরের কথা শুনে তারা ফিরে আসে, তারা দূরে যায়। হ্যাঁ, তো চাষি ভাইদের জন্য কবে জল হবে, কবে চাষের বীজ ফেলতে হবে, এই যে আবার স্বাস্থ্য সম্বন্ধে, হ্যাঁ আপনারা যেভাবে আমাদেরকে দিয়ে যাচ্ছেন দিদি ভাই, আপনারা নেবার কিছু নেই। সেই জন্য রেডিও বেইমানি করে না, রেডিও আমাদেরকে দেয়। মানুষ বেইমান কিন্তু রেডিও কোনোদিন বেইমানি করবেও না, করেও নি। আজ আমরা এই রেডিও নিয়ে অনেক মানে কথা, এই প্রসার ভারতী আজকে যা দিয়েছে তাদেরকে আমার শতকোটি প্রণাম দিদি ভাই।
0: অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ প্রবীর বাবু। ভালো থাকবেন, শুভ রাত্রি, রেডিওর সঙ্গে থাকবেন। শ্রোতা বন্ধুরা, রেডিওর পাশে, রেডিওর কাছে আপনারা টেলিফোন করতে পারেন। এসেছেন এক বন্ধু, এই বন্ধুর সঙ্গে কথা বলে আমরা পরবর্তী গানে চলে যাব। নমস্কার।
2: হ্যাঁ ম্যাডাম নমস্কার।
0: কে বলছেন?
2: আমি সুমন মোড়ি বলছি, আগরতলা ত্রিপুরা থেকে।
0: আগরতলা থেকে বলছেন?
2: হ্যাঁ একদম ম্যাডাম।
0: আচ্ছা, আপনার নামটা আরেকবার পরিষ্কার করে বলুন।
2: আমার নাম সুমন মোহরি।
0: আচ্ছা সুমন মোহরি, ভালো আছেন তো? রেডিও শোনেন নিয়মিত? খুব ভালো, খুব ভালো লাগলো শুনে। রেডিওর আপনি পাশে থাকেন আর রেডিওকে কাছে রাখেন, অনেক ধন্যবাদ, শুভরাত্রি, সঙ্গে থাকবেন। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, রেডিওর পাশে, রেডিওর কাছে, এ বিষয়টি নিয়ে বন্ধুদের সঙ্গে কথা হচ্ছে। নমস্কার। নমস্কার, কে বলছেন?
3: গোপাল
0: দত্ত কোথা থেকে বলছেন? আচ্ছা রামগঞ্জ, উত্তর দিনাজপুর থেকে বলছেন। বাহ ভালো লাগলো আপনি টেলিফোন করলেন, আপনাকে মনের জানালা অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের বিষয়টা রাখা হয়েছে যেহেতু জাতীয় সম্প্রচার দিবস, রেডিওর পাশে, রেডিওর কাছে। আপনি নিশ্চয়ই রেডিওর কাছাকাছি থাকেন সব সময়? আচ্ছা, রেডিও খুব ভালো লাগে শুনতে?
3: রেডিও তো মোটামুটি 40 বছর থেকে বাজাচ্ছে।
0: বাহ, আপনি খবর কি রেডিওতেই শুনেন, টিভিতে শুনেন না?
3: আমি টিভিতে খবর শুনি না, আমি রেডিওতে খবর শুনি দিদি ভাই।
0: বাহ, আর কি কি শুনেন? গান টান শুনেন, গান শুনেন?
3: আমি তো গান শুধু তো শুনি, মানে সকাল যখন 6টায় অনুষ্ঠান শুরু হয় আপনাদের শিলিগুড়ি স্টেশন, সকালে নিউজ হওয়ার পর তখন চলে আসে বন্ধনা।
0: বাহ, আপনি প্রত্যেকটি অনুষ্ঠান শোনেন এটা ইতিমধ্যেই বুঝে গেছি। হ্যাঁ, রেডিওর সঙ্গে থাকবেন, খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। আপনারা যারা রেডিওকে এত ভালোবাসেন, এবং
3: যতদিন আমি বেঁচে থাকবো, আমার এখন 57 বছর বয়স।
0: আচ্ছা ভালো থাকবেন, একদম শুভরাত্রি।

0: রেডিও তো শুধু একটি সম্প্রচার মাধ্যম নয়, এটি মানুষের আবেগ, স্মৃতি, বিশ্বাসের এক অমূল্য ঠিকানা। যুগ বদলেছে, প্রযুক্তি বদলেছে, কিন্তু রেডিওতে মানুষের কণ্ঠের যে উষ্ণতা তা যেন হৃদয়ে ছুঁয়ে যায়। এক বন্ধু রয়েছেন, হ্যালো নমস্কার।
1: হ্যালো নমস্কার।
0: নমস্কার,
1: আমি জলপাইগুড়ি থেকে বলছি।
0: নামটা বলুন।
1: হ্যাঁ, সোমা গাঙ্গুলি।
0: সোমাদি, স্বাগত জানাচ্ছি মনির জানালা।
1: শুভরাত্রি। ভালো আছেন?
0: হ্যাঁ হ্যাঁ, ভালো আছি। আর রেডিওর পাশে রেডিওর কত টাকা আছে জানি তো?
1: আমি যখন ছোট ছিলাম, আমার বাপের বাড়িতে একটা বড় রেডিও ছিল, ফিলিপসের।
0: আচ্ছা,
1: তখন আমি তো খুব গান টান শুনতাম, বাবার কাছে বসে গান টান শুনতাম। আর একটা ছোট্ট, তখনকার দিনে রেডিও অনেক বড় ছিল, আর মাঝখানে না একটা ঘরের মতন থাকতো, লাইট জ্বলতো। তো এখন তো আর ওই রেডিওতে থাকে না। তো আমি বাবাকে বলতাম কি কি কেমন করে লোকগুলো এখানে কথা বলে একটা জায়গার মধ্যে। বাবা বলতেন বড় হওয়া তারপরে বুঝবি কেমন করে কথা বলে, এটাই বলতো। আমি ব্যস্ত করে দিতাম কেমন করে লোকগুলো এতটুকু জায়গার মধ্যে কথা বলে, তখন তো বুঝতে পারতাম না
0: একদম। এই প্রশ্ন বোধহয় প্রত্যেকেরই ছোটবেলার একটি গল্প।
1: হ্যাঁ, আর বাবা বলতো কি বড় হওয়া তারপরে বুঝবি কেমন করে লোক কথা বলে। তারপরে রেডিওতে তো অনেক কিছুই জানা যায়, আমরা অনেক কিছু জানতে পারি, নতুন নতুন তথ্য, নতুন নতুন বিষয় জানতে পারি। আর বিশেষ করে আকাশবাণী শিলিগুড়ির উপস্থাপক উপস্থাপিকাদের আমিও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তারা আমাদের এই এই রেডিওর মাধ্যমে আমরা যে কত রকম কিছু জানতে পারি তাতে আমাদের অনেক জ্ঞান লাভ হয়। আর রেডিওর মাধ্যমে হিন্দি, বাংলা, অনেক কিছু গান এবং শিক্ষা, সংস্কৃতির কথা জানতে পারা যায়। আর এই এই ক্ষেত্রে উপস্থাপিকাদের আমি অসংখ্য প্রণাম জানাই। আর তার সঙ্গে জানাই জগদীশ চন্দ্র বসুকে, তিনি রেডিও আবিষ্কার করেছিলেন, তাই এখনো রেডিও চালু আছে।
0: অনেক ধন্যবাদ, ধন্যবাদ সোমাদি। শুভরাত্রি, ভালো থাকবে।
1: শুভরাত্রি আপনিও।
0: প্রত্যেকেরই রেডিও নিয়ে একটা আবেগ রয়েছে, শৈশবের স্মৃতি জড়িয়ে একটু হলেও রয়েছে, এবং তারা রেডিওর পাশে থাকেন সত্যি। আর রেডিওর পাশে থাকা মানে কেবল কিন্তু অনুষ্ঠান শোনা নয়, এ যেন মানুষেরই পাশে থাকা, আনন্দের দিনে, দুঃসময়ে, উৎসবের মুহূর্তে কিংবা নিঃসঙ্গ সন্ধ্যায়, সব সময়ই কিন্তু রেডিও পাশে থাকে, রেডিওর পাশেও মানুষ থাকেন। এক বন্ধু আছেন। নমস্কার। নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন, নামটা বলুন।
2: হ্যাঁ, আমি বীরভূম থেকে বলছি, নিতাই দাস।
0: নিতাই বাবু, ভালো লাগলো, ভালো আছেন নিশ্চয়ই, কথা হয়েছে একবার।
2: হ্যাঁ হ্যাঁ, ভালো আছি। হ্যাঁ,
0: রেডিওর পাশে এবং রেডিওর কাছে নিশ্চয়ই আপনি এতক্ষণ ছিলেন।
2: হ্যাঁ,
0: আচ্ছা।
2: তো আপনাদের অনুষ্ঠান প্রত্যেকটা শুনি, খুবই ভালো লাগে। তো এই মনের জ্বালাতে চলে এলাম আজকে, খুব ভালো লাগছে, গানগুলো শোনাচ্ছেন, খুব সুন্দর লাগছে গানগুলো।
0: আচ্ছা, রেডিওর কোন অনুষ্ঠানটা আপনার বেশি ভালো লাগে?
2: আমার ভালো লাগে বলতে গেলে এই লাইভ অনুষ্ঠানটি ভালো লাগে, আর যে ডাক্তারবাবুদের সঙ্গে কথাবার্তা গুলো হয় সেই অনুষ্ঠানটা কিন্তু ভালো লাগে। আর বিজ্ঞানের অনুষ্ঠান যেগুলো হয় সেগুলো কিন্তু আমার ভালো লাগে খুব।
0: আচ্ছা, খবর শুনেন? খবর?
2: হ্যাঁ, খবর তো শুনি,
0: আর তো গান রয়েছে তাই না?
2: হ্যাঁ, খবর তো বাংলা একদম, প্রত্যেকটা খবর আমি শুনি।
0: আচ্ছা, তাহলে আপনি
2: রেডিও আমাদের যে, হ্যাঁ আমি আমার কাছেই সবসময় রেডিও থাকি, আমি একদিকে কাজ করি আমার পাশে কিন্তু রেডিও বাড়ি।
0: বাহ, খুব ভালো, মানে একেবারেই আপনি সত্যিকারের রেডিওর পাশে থাকেন, রেডিওর।
2: হ্যাঁ, সবসময় রেডিওর পাশে থাকি আমি।
0: ভালো লাগলো নিতাইবাবু, খুব ভালো থাকবেন, শুভরাত্রি।
2: হ্যাঁ, ভালো থাকবেন।
0: শ্রোতা বন্ধুরা, হ্যাঁ, রেডিওর পাশে, রেডিওর কাছে আপনিও কথা বলতে পারেন, 9434076705 এই নম্বরে এক বন্ধু এসেছেন। হ্যালো নমস্কার।
3: নমস্কার, জলপাইগুড়ি থেকে বলছি।
0: হ্যাঁ, কে বলছেন?
3: সঙ্গীতা মজুমদার।
0: হ্যাঁ সঙ্গীতা দি, রেডিওর পাশে এবং রেডিওর কাছে নিয়ে কথা হচ্ছে।
3: রেডিও সম্প্রসারণ দিবস, এই আকাশ মাধ্যমে আমরা সংবাদ, গান, নানা রকম আলাপচারিতা আর প্রধানমন্ত্রীর কথাও আমরা জানতে পারি। আর আমাদের দৈনন্দিন কাজের সাথে সাথে এই আকাশবাণীর আনন্দ উপভোগ করি, ভীষণ আনন্দ পাই। আর এই আকাশবাণীর সাথে আমরা প্রতিটি লাইভ ফোনের অনুষ্ঠানে যোগ দিই, এতে আমরা অনেক কিছু জানতে পারি ও শিখতে পারি।
0: বাহ, আর খুব ভালো লাগে না সরাসরি কথা হলে?
3: শ্রোতা হিসাবে আমি আকাশবাণীর দীর্ঘায়ু কামনা করি এবং উপস্থাপিকাদের আমি অজস্র ধন্যবাদ জানাই।
0: একদম, আপনাকেও ধন্যবাদ জানাই, আমাদের সঙ্গে আছেন এবং সঙ্গে থাকবেন। হ্যাঁ, শুভরাত্রি, সুস্থ থাকবেন, নমস্কার।

0: গানটি শুনলেন আশরাফ ভোঁসলের কণ্ঠে মেঘ কালো ছায়াছবি থেকে। শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন আপনাদের পছন্দের অনুষ্ঠান মনের জানালায়। আর মনের জানালার আজকের বিষয়ে রেডিওর পাশে, রেডিওর কাছে এক বন্ধু আছেন। নমস্কার, কে বলছেন?
1: নমস্কার, আমি উত্তর ছাড়া সীমান্ত থেকে বিশ্বজিৎ পাল।
0: বিশ্বজিৎ বাবু বলছেন?
1: হ্যাঁ, বিশ্বজিৎ পাল বলছি।
0: আচ্ছা, বিশ্বজিৎ পাল কোথা থেকে?
1: নর্থ ইস্ট, সাউথ ত্রিপুরা।
0: ও, আপনিও ত্রিপুরা থেকে? আচ্ছা, রেডিও ভালোবাসেন নিশ্চয়ই। ত্রিপুরা থেকে শিলিগুড়ি ফোন করেছেন, নিশ্চয়ই রেডিওর প্রতি ভালোবাসা রয়েছে।
1: হ্যাঁ হ্যাঁ, রেডিও তো আমার একজন মানে ভালো বন্ধুর মতন। আমি রেডিও ছাড়া তো এক মুহূর্ত থাকতে পারি না।
0: বাহ, খুব ভালো। কোন অনুষ্ঠান শুনতে ভালো লাগে রেডিওর সবচেয়ে?
1: সবচেয়ে মানে যেসব গুলিতে মানুষের জ্ঞান এবং বুদ্ধি সেগুলি সেগুলি শুনতে অনেক ভালো লাগে।
0: আচ্ছা, আর গান?
1: গান তো ভালো লাগে,
0: খবর
1: সঙ্গীত, খবর, নজরুল সঙ্গীত, বিভিন্ন কুইজ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ যেসব সংবাদ গুলি বুলেটিন প্রচার করা হয় সেগুলি খুবই ভালো লাগে।
0: রেডিওর সঙ্গে আপনি সত্যি সত্যি রয়েছেন আর কি, এটা শুনে ভীষণ ভীষণ ভালো লাগলো। সঙ্গে থাকবেন।
1: আমাদের বন্ধু মানে সবাই ফোন টোন করে, আমিও করি, চেষ্টা করি আপনাদের সাথে যোগাযোগ করার জন্য। তো আজকে ভাগ্য ভালো আমার লেগে গেল, অনেক ভালো লাগলো।
0: আচ্ছা, আমাদেরও ভালো লাগলো। ভালো থাকবেন, শুভরাত্রি, আমাদের সঙ্গে থাকবেন, ফোন করবেন। নমস্কার। ত্রিপুরা থেকে আমাদের প্রচুর বন্ধু আজ টেলিফোন করলেন, ভীষণ ভালো লাগলো। রেডিওর পাশে তারা রয়েছেন, রেডিওকে কাছে রেখেছেন। হ্যাঁ, রেডিওর পাশে, রেডিওর কাছে এই বিষয়টি নিয়ে আজ কথা হচ্ছে বন্ধুদের সঙ্গে। এই ডিজিটাল যুগেও যে রেডিও থেমে নেই, FM, অনলাইন স্ট্রিমিং, মোবাইল অ্যাপ, প্রচুর রেডিও, পডকাস্ট, কত কিছু হচ্ছে, তার রূপও বদলে যাচ্ছে। কিন্তু এই যে আমাদের আকাশবাণী, তার পাশে মানুষ কিন্তু রয়েছেন, এ যেন চিরকালীন একটি মাধ্যম। শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন লাইভ ফোন ইন মনের জানালায়। টেলিফোন করুন রেডিওর পাশে, রেডিওর কাছে এ বিষয়টি নিয়ে কথা হচ্ছে। নমস্কার, কে বলছেন?
2: নমস্কার।
0: কে বলছেন?
2: আমি জলপাইগুড়ি থেকে অঞ্জলি চন্দ্র বলছি।
0: আচ্ছা অঞ্জলি দি, ভালো আছেন তো?
2: হ্যাঁ, ভালো আছি।
0: বাহ, এত রাত্রে ফোন করেছেন, মানে সব সময় রেডিওর কাছে থাকেন নিশ্চয়ই।
2: মানে রেডিও হচ্ছে আমার।
0: আচ্ছা,
2: তারপরে শুরু হয় এই সাড়ে সাতটা আটটা পর্যন্ত চলে, তারপরে
0: বাহ, খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। আপনি সব সময় যে এরকম রেডিওর সঙ্গে থাকেন, তার মানে রেডিওকে আপনি কাছে রাখেন, ভালোবাসেন, রেডিওর সঙ্গে থাকুন, এভাবেই। খুব ভালো লাগলো আপনার সঙ্গে অঞ্জলি দি কথা বলে। নমস্কার, শুভরাত্রি। শ্রোতা বন্ধুরা, আমাদের সময় কিন্তু একটু একটু করে হাঁটছে, এবং হাঁটতে হাঁটতে প্রায় আমাদের গন্তব্য সময়ের দিকে পৌঁছে যাচ্ছে। আপনারা খুবই স্বল্প সময় রয়েছে, টেলিফোন করতে পারেন 9434076705, এই নম্বরে এক বন্ধুর সঙ্গে কথা বলে নিচ্ছি। হ্যালো, নমস্কার, কে বলছেন?
3: হ্যালো, নমস্কার। শিলিগুড়ি বাগাজুদ্দিন পার্ক থেকে নিতাই রায়।
0: হ্যাঁ নিতাই বাবু, রেডিওকে নিশ্চয়ই পাশে রেখেছেন সকাল থেকে।
3: হ্যাঁ, সকাল থেকে জুড়েই আছি। রেডিও ছাড়া তো চলতে পারছি না।
0: ঠিক, খুব ভালো লাগে আপনারা যে এরকম রেডিওকে সঙ্গে রেখেছেন। কোন অনুষ্ঠানটা বেশি ভালো লাগে?
3: দেখেন, অনুষ্ঠান কোনোটাকেই ছেড়ে দেওয়া যায় না, সবটাই ভালো লাগে,
0: সবটাই ভালো লাগে। আচ্ছা,
3: যেমন গানটাকে খুব বেশি ভালোবাসি,
0: এটা
3: সত্যি কথা। তাছাড়া অন্যান্য অনুষ্ঠান তো ভালো, খুবই ভালো ভালো সব অনুষ্ঠান হয়। আগে যেমন শিলিগুড়ি আকাশবাণীর থেকে যে সব প্রোগ্রাম গুলো হতো, হয়তো সবার সবকিছু পছন্দসই হতো না, হ্যাঁ ঠিক, কারণ আমরা ছোট থেকেই এই আকাশবাণীতে দেখে আসছি। যখন যে চ্যানেলটা ছিল সেটা তো একদমই ছোট এবং আমাদের কাছাকাছি ছিল, এখন তা অনেকটা দূরে হয়ে গেছে। আর আকাশবাণীর যে কর্মীরা তারাও আমার বাড়ির পাশাপাশি বেশ কয়েকজন ছিলেন, যেমন পাঞ্চালী,
0: খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে আপনি যে রেডিওকে এরকম ভাবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকেন। নমস্কার, ভালো থাকবেন। ভালো থাকবেন নিতাই বাবু, শুভরাত্রি।

হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া এই গানটির সাথে সাথে শেষ হলো আজকের লাইফ ফোন ইন আউট মনের জানালা। মনের জানালা অনুষ্ঠানে এতক্ষণ আমি ছিলাম আপনাদের বন্ধু রিমি, আপনাদের সঙ্গে আজ বিদায়, শুভরাত্রি। আকাশবাণী শিলিগুড়ি, একটু পরেই প্রথমে হিন্দি এবং তারপর ইংরেজি সংবাদ।

0: This is Akashvani. The news read by Abhineet Shukla. Union Minister Dr. Jitendra Singh has appealed to the protesting students of the NEET paper leak issue to come for talks, saying government is ready for discussions on all issues. Talking to media, the minister said that in the last 24 hours, as many as 4 offers were made to the student representatives of the ongoing protest for a dialogue. He gave a standing invitation for discussions to the protesting youth, adding that Union Minister J.P. Nadda and he will be present during the dialogue. He also informed that the talks can be held with an open mind at the residence of Union Minister J.P. Nadda or at his office. He added that without a dialogue, a solution will not be found.
1: सरकार की ओर से चर्चा के लिए हम हर समय तैयार हैं।
0: We are always ready for dialogue. The doors of the government are always open and you are welcome to engage in discussions at any time as per your convenience. We are prepared to discuss every issue including those related to the Union Health Minister and Senior Leader Shri J.P. Nadda will hold discussions with you and I will also be present during the meeting.
1: इसी चर्चा के माध्यम से समाधान की ओर बढ़ सकते हैं.
0: Prime Minister Narendra Modi announced that the centre will set up fast-track courts to ensure swift and stringent punishment for those involved in NEET paper leaks and asserting that protecting students' future remains the government's top priority. In social media post, the Prime Minister said that nothing is more important than the welfare and future of youth of the country. His statement comes amid ongoing student protest at Delhi's Jantar Mantar over NEET paper leak case. The Prime Minister said he has directed the concerned authorities and officials to take all necessary steps in this regard. Union Finance Minister Nirmala Sitharaman today said that the government is highly sensitive to the concerns of students, particularly over competitive examination paper leaks. Talking to media, Ms. Sitharaman said that the government had acted swiftly by arresting those involved in the NEET paper leak issue. She added that Prime Minister Narendra Modi's announcement of fast-track courts is intended to reassure students and their families that those responsible for undermining the sanctity of examinations will be punished swiftly. The Delhi police today informed that 480 Pakistan-based social media handles involved in coordinated misinformation campaigns have been identified and blocked. The police said that those social media handles were involved in spreading rumors and false claims to mislead the students and the youth. They urged the people always verify information before trusting and sharing them. Delhi Metro Rail Corporation, that is DMRC, 11:30 a.m. tomorrow till further instructions due to security reasons in the national capital. These include Lok Kalyan Marg, Rajiv Chowk, Patel Chowk, Ramkrishna Ashram Marg, Barakhamba Road, Supreme Court, Seva Teerth, Janpath, Jhandewalan, Mandi House, Central Secretariat, ITO, Delhi Gate, Indraprastha, Khan Market, Jorbagh and Shivaji Stadium. However, DMRC noted that the interchange facility will remain available at Rajiv Chowk, Mandi House and Central Secretariat. President Draupadi Murmu arrived in Bucharest, Romania today on the final leg of her three-nation visit. After her arrival at the Contoceni Palace, President Murmu accorded a guard of honour. During her visit, she held delegation-level talks with her Romanian counterpart Nikos Ordan. Several MOUs were signed after the talks. India and Romania exchanged agreements to strengthen cooperation in science and technology and sports, further deepening the bilateral partnership. The President of Romania and the First Lady will host a state dinner in the honour of President Murmu tonight. The 23rd Commonwealth Games CWG have officially begun today in Glasgow, Scotland. The opening ceremony is underway. Teams from 74 nations will participate in the 10-day event. Olympic medalists Neeraj Chopra, Meerabai Chanu and Lovlina Borgohain are set to represent India at the CWG 2026. Meanwhile, India have opened their medal tally at the Commonwealth Games before the opening ceremony as the Olympic medalist boxer Lovlina moved straight into the women's 75kg semi-finals after receiving a bye. And that is the end of this news bulletin.
2: Akashvani Siliguri, ekhon abhar purbabhash. Alipur abhar dopto theke prapto abhare purbabhashe janano hoyeche je poroborti 3 dine সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়ার এক বিশেষ সতর্কবার্তায় জানানো হয়েছে যে পরবর্তী তিন দিনে সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার জেলার দুই একটি জায়গায় ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। এখন আগামীকালের প্রভাতী অধিবেশনের কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে জানিয়ে দেওয়া হচ্ছে। সকাল 6:05 প্রথমে অমৃতবাণী এবং তারপর বন্দনা, কৃষি পরামর্শ এবং চাষবাসের টুকিটাকি 6:25। 6:30 আরোগ্য শুনবেন, যক্ষা রোগের কারণ ও ফলাফল নিয়ে কিছু কথা, গান্ধী কথা 6:35। 6:45 রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে শিল্পী সুচিত্রা মিত্র, প্রত্যুষা 7:00। 7:45 নজরুল গীতির অনুষ্ঠানে শিল্পী অজয় চক্রবর্তী, হ্যালো আকাশবাণী লাইফোনিন অনুষ্ঠান 8:30। 9:00 আধুনিক গান শিল্পী হৈমন্তী শুক্লা, খেয়াল শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন 9:30 শিল্পী পণ্ডিত অমিয় রঞ্জন বন্দ্যোপাধ্যায়, বেলা 10:00 সীমান্ত কথা, বেলা 10:30 বিজ্ঞাপন দাতা দ্বারা আয়োজিত অনুষ্ঠান NCERT, দ্বিজেন্দ্র গীতি 10:20, 11:00 কিছু কথায় কিছু গানে লাইভ ফোন ইন অনুষ্ঠান, বেলা 11:30 বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানটি কথায় সুরিয়ে বেলা 12:00, বেলা 1:00 মহিলা মজলিশ। এতক্ষণ আগামীকালের প্রভাতী অধিবেশনের কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে জানিয়ে দেওয়া হলো। এখন আগামীকালের আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী কেন্দ্রের কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে জানিয়ে দেওয়া হচ্ছে। 6:35 রামচরিত মানস, সঙ্গীত সরিতা 6:45, 7:00 ভুলে বিশ্রে গীত হাম হায় রাহি পেয়ার কে 7:30, 8:30 চিত্রলোক লাইভ ফোন ইন ইন্দ্রধনু 9:00। এতক্ষণ আগামীকালের আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী 101.4 মেগাহার্স FM প্রচার তরঙ্গের কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে জানিয়ে দেওয়া হলো। অনুষ্ঠান প্রচারিত হল মিডিয়াম ওয়েব 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টসে এবং নিউজ অন AIR অ্যাপে আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 11:13:30। আমাদের আজকের অধিবেশন এখানেই শেষ হলো। শুভরাত্রি, জয় হিন্দ।